0: Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Bangladesh Betar Dhaka. Sokal 6:30. Aaj Mongolbar. 21 Ashin 1433 Bangabdo. 24 Rabi Sani 1448 Hijri. 6 October 2026 Khristabdo.
1: Sundori sokale shrotader proti roilo amader pran dhala bhalobasha, onek onek priti ar shubhechha. Shuru hocche আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্স, এফএম 90 মেগাহার্স, এফএম 106 ও এফএম 102 মেগাহার্সে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনে রয়েছে শাকিল আহমেদ ও ফরহানা খান পুরবি।
0: আমাদের সঙ্গে প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, মোহাম্মদ রাশিদুল ইসলাম, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান এবং মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ।
2: অধিবেশনের শুরুতে শুনবেন পবিত্র কুরআন তেলাওয়াত। আজ শুনবেন সূরা বনী ইসরায়েলের 63 আয়াত থেকে 66 আয়াত পর্যন্ত তেলাওয়াত। তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ লিয়াকত হুসাইন।

0: صدق الله العظيم.
1: এখন তিলাওয়াতকৃত আয়াতগুলো তর্জমা পাঠ করছেন মুফতি নেসারউদ্দিন.
2: বিসমিল্লাহির রহমানির রহিম. তিলাওয়াতকৃত সূরা বনী ইসরায়েলের 63 থেকে 66 আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন. আল্লাহ বলেন, যাও তাদের মধ্য থেকে যারা তোমার অনুসরণ করবে, নিশ্চয়ই জাহান্নামী হবে তোমাদের সবার প্রতিফল স্বরূপ শাস্তি। তাদের মধ্যে যাদের পারো তোমার আহ্বানে পদস্খলিত করো, তোমার অশ্বারোহী ও পদাতিক বাহিনী নিয়ে তাদেরকে আক্রমণ করো, তাদের সম্পদে ও সন্তান সন্ততিতে শরিক হয়ে যাও এবং তাদেরকে প্রতিশ্রুতি দাও, আর শয়তান তো তাদেরকে কেবল মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকেন। নিশ্চয় আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই, আর আপনার রব কার্যনির্বাহক রূপেই যথেষ্ট। তোমাদের রব তো তিনি যিনি তোমাদের জন্য সমুদ্রে নৌযান চালনা করেন যাতে তোমরা তার অনুগ্রহ অন্বেষণ করতে পারো, অবশ্যই তিনি তোমাদের প্রতি পরম দয়ালু। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল কারীম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: পথ ও পাথেয়, আজকের বিষয় গীবতের পরিণাম, বলছেন মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান।
3: আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। গীবত আরবী শব্দ যার আভিধানিক অর্থ হচ্ছে পরনিন্দা, কুৎসা রটনা করা, অন্যের দোষ ত্রুটি প্রকাশ করা। আর ইসলামের পরিভাষায় কারো অনুপস্থিতিতে এমন কোনো দোষের কথা বলা যা সে শুনলে মনে কষ্ট ও দুঃখ পাবে। একজনের দুর্নাম অন্যের নিকট বললে পরস্পরের সম্পর্ক নষ্ট হয়, বিবাদ সৃষ্টি হয়। পরনিন্দা যেমন সমাজে ঘৃণিত কাজ, তেমনি তা আল্লাহ পাকের কাছেও জঘন্য পাপের কাজ। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমু। তোমাদের কেউ যেন কারো পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করা পছন্দ করবে? বস্তুত তোমরা তো তাকে ঘৃণাই করো। তাই বিশ্বনবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাকের বান্দাদের মধ্যে নিকৃষ্টতম তারা যারা পরোক্ষ নিন্দা করে, বন্ধুদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে এবং নিরপরাধ লোকদের দোষ খুঁজে বেড়ায়। ইসলামের বিধান হচ্ছে কেউ কারো নিন্দা বা গীবত শুনলে তার অনুপস্থিত ভাইয়ের পক্ষ থেকে সাধ্য অনুযায়ী প্রতিরোধ করবে। প্রতিরোধের শক্তি যদি না থাকে তাহলে কমপক্ষে তার শ্রবণ থেকে বিরত থাকবে, কারণ ইচ্ছাকৃতভাবে গীবত শোনাও নিজে গীবত করার সমতুল্য। হযরতে আবু হুরায়রা হতে বর্ণিত, একবার প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবীরা জবাব দিলেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গীবত হলো তুমি তোমার মুসলমান ভাইয়ের বর্ণনা তার অসাক্ষাতে এমন ভাবে করলা যে সে তা শুনলে অসন্তুষ্ট হবে। অতঃপর প্রশ্ন করা হলো, হে আল্লাহ রাসূল, আমি যা বলবো তা যদি আমার ভাইয়ের মধ্যে পাওয়া যায় তবে কি গীবত হবে? প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতু ওয়া ইন লাম তাকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা। অর্থাৎ তুমি যা বলছো তা যদি তার মধ্যে পাওয়া যায় সেটাই গীবত, আর যদি সেটা না পাওয়া যায় তাহলে সেটা হবে বহতান বা অপবাদ। পরনিন্দার পরিণতি সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরনিন্দাকারী জান্নাতে প্রবেশ করবে না। একদিন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে উঠে উচ্চস্বরে বললেন, হে লোক সকল, তোমাদের মধ্যে এমন লোক আছে যারা মুখে মুখে ইসলাম কবুল করেছে কিন্তু তাদের অন্তরে ইসলাম প্রবেশ করেনি। কাজী তোমরা মুসলমান ভাইদেরকে কষ্ট দিও না, তাদের নিন্দা করো না এবং তাদের দোষ ত্রুটি অনুসন্ধান করবে না, কারণ যে তার ভাইয়ের দোষ ত্রুটি অনুসন্ধান করবে আল্লাহ পাক তার ত্রুটি বের করবেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার দোষ ত্রুটি তালাশ করবেন তাকে তিনি অপমানিত করবেন। শুধু কথার মাধ্যমে নয়, বরং আরো নানাভাবে গীবত বা পরনিন্দা হতে পারে, যেমন লেখনির মাধ্যমে, ইশারা ইঙ্গিতে বা অঙ্গভঙ্গির মাধ্যমে, কারো সমালোচনা করার মাধ্যমে, এছাড়াও শারীরিক দোষ ত্রুটি, পোশাক পরিচ্ছদের সমালোচনা, জাত বংশ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, কারো চারিত্রিক বৈশিষ্ট্য ও অভ্যাস নিয়ে সমালোচনা করাও গীবত বা পরনিন্দার অন্তর্ভুক্ত। তাই আসুন আমরা গীবত বা পরনিন্দা, পরচর্চা, হিংসা, বিদ্বেষ, নিন্দনীয় আচরণ থেকে বিরত থাকি। আল্লাহ পাক সেই তৌফিক যেন আমাদের সকলকে দান করেন।
0: আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
1: পথ ও পাথেয় অনুষ্ঠানটি এখানে শেষ হল। আজকের বিষয় ছিল গীবতের পরিণাম, বললেন মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নাত পেশ করা হলো।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছেন ডক্টর সুমন কান্তি বড়ুয়া।
2: নমো তস্য ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধস্য বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। এটি সর্বজন বিদিত যে জন্মের সাথে মৃত্যু একই সূত্রে গাঁথা। জীবন হল জন্ম মৃত্যুর মধ্যবর্তী সময়। এই জীবনকাল যেমন দুঃখ পরাক্রান্ত, তেমনি লক্ষ্য বা কর্ম সাধনের জন্য অনন্য সময়। এই নিত্য সুখ দুঃখের প্রবাহের মধ্যেই চলে মানুষের জীবনের গতি। এমনকি ক্ষণিকের সামান্য সুখের জন্য মানুষকে পোহাতে হয় অনেক দুঃখ অনন্তকাল ব্যাপী। এই দুঃখের নানা কারণের মধ্যে বন্ধন হল অন্যতম একটি প্রধান কারণ। এই বন্ধনের সাথে তৃষ্ণা, আসক্তি ও আবেগ নানা বিষয়ে জড়িত। এজন্য প্রিয় বিয়োগের দুঃখ মানুষের সহজে প্রশমিত হয় না। মানুষ ক্রন্দন করে, শোক করে প্রিয়জনের মৃত্যুতে, কিন্তু এতে জীবিত বা মৃত জ্ঞাতি কারোরই কোনো কল্যাণ সাধন হয় না। এ বিষয়ে তথাগত বুদ্ধ সল্লা সূত্রে বিস্তৃত উপদেশ দিয়েছেন। প্রিয়জন বা জ্ঞাতির মৃত্যুতে করণীয় বিষয়ে সল্লসূত্র থেকে আজকের পবিত্র ত্রিপিটক পাঠে কিঞ্চিত তুলে ধরছি। অনিমিত্ত মনয়াতং মচ্ছানং ঈদ জীবিতং কসিরঞ্চ পরিরঞ্চ তঞ্চ দুঃখেন সংযুতং নহি সোপক্ষম অতি এন যাতা নমিয়বে জরম পিপত্তা মরণং এবং ধম্মাহি পানিনো ফলানমিব পক্ষানং পাত পথন্ত ভয়ং এবং যাতানং ধম্মানং নিচ্ছং মরণোত ভয়ং। অর্থাৎ এই জগতে মানব জীবন নিমিত্তহীন এবং অবিদিত ও যন্ত্রণাদায়ক। এর স্থায়িত্ব স্বল্পকাল, কিন্তু দুঃখ মিশ্রিত। এখানে যারা জন্মগ্রহণ করে তাদের মৃত্যু থেকে পরিত্রাণের কোনো উপায় নেই। জীবনের গতিপ্রবাহের বার্ধক্য, জরা ও মৃত্যু, এটি সর্বপ্রাণীর জন্য নিশ্চিত গতি। পাকা ফলের যেমন যে কোনো সময় পতন হয়,

0: দহরাচ মহন্তাচ এ বালাচ চ পণ্ডিত সব্বে মচ্ছুবসংয়ন্তি সব্বে মচ্ছু পরায়ণ তেষং মচ্ছু পরেতানং গচ্ছতং পরলোকত ন পিতা তায়ত পুত্থং ইয়াতি বা পন ইয়াতকে। অর্থাৎ তরুণ বয়স্ক মূর্খ পণ্ডিত সকলেই মৃত্যুপরায়ণ। মরণের এই গ্রাস হতে পিতা পুত্রকে জ্ঞাতি জ্ঞাতিকে কেউ কাউকে রক্ষা করতে পারে না, এখানে সকলেই অসমর্থ। পরিশেষে এটি প্রত্যাশা করি সকলেই আপন কর্ম সাধনার মাধ্যমে স্বচিত্তে প্রশান্তি আনায়ন করতে সমর্থবান হোক, জন্মকে জয় করতে সমর্থবান হোক, সকলেই দুঃখ হতে মুক্তিপ্রাপ্ত হয়ে নির্বাণ সুখের অনুগামী হোক। জগতের সকল প্রাণী সুখী হোক, সব্বে সত্তা সুখী থা ভবন্তু।
1: এতক্ষণ পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করলেন ডক্টর সুমন কান্তি বড়ুয়া।
2: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সন্ধে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ঢাকা ও সিলেট বিভাগের দু এক জায়গায় স্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হয়েছে সকাল ভোর ৫:৫২ এবং সূর্য অস্ত যাবে সন্ধে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫:৫২ এবং সূর্য অস্ত যাবে সন্ধে ৫:৪১। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে অনুষ্ঠান একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

0: বাংলাদেশ বেতার ঢাকা। আজকের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শিশু অধিকার দিবস 2026 ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণ জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে সকাল 10টায়। এই অনুষ্ঠানটি একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্বনির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্জে এবং FM 106 মেগাহার্জে প্রচার হবে।
1: কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 7:50। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নতম মসির প্রচার হবে সকাল 8:10। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল প্রচার হবে বেলা 11:30। বেলা 2:20 ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো করে ছোট পরিবার বিকেল 4:05। বিকেল 5:10 শুনবেন শিক্ষার্থীদের আসর। সকাল 8:20 ও বিকেল 4:00 বিকেল

0: মাত্র 40 মিনিটে শুনবেন ডেঙ্গু ঠেকাই একসাথে, ডেঙ্গু সচেতনতামূলক অনুষ্ঠান, কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05, সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুবার সন্ধ্যে 7:30, রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, ট্রান্সক্রিপশন সার্ভিস সরবরাহকৃত অনুষ্ঠান বন্ধন রাত 10:05, উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগলহরী শুনবেন রাত 10:30।
1: এবারে FM এর অনুষ্ঠান পরিচিতি। FM 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 90 মেগাহার্জ, FM 102 মেগাহার্জ ও FM 106 মেগাহার্জে সকাল 6:30 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। জ্যোৎস্নায় ভরা আলোকিত একটি রাত, তাকে পেরিয়ে আমাদের মাঝে এলো সম্ভাবনার একটি ভোর, যে ভোরের মাঝে লুকে আছে আমাদের সূর্যের হাসি, আমাদের দিন অতিবাহিত করবার একটি সম্ভাবনার দিন, যাকে ঘিরে আমাদের অনেক বেশি সার্থকতার প্রত্যাশা। এমন একটি প্রত্যাশায় সুন্দরী সকালে চলুন না ভোরের গানের আয়োজনে। হ্যাঁ, শুনব ভোরের গান অপু আমানের কণ্ঠে। গীতিকার মইনুল কারিগর, সুর করেছেন বিনোদ রায় দাস।

0: অপু আমাদের গাওয়া ভোরের গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ মঙ্গলবার, 21শে আশ্বিন, 24শে রবিউস সানি, 6ই অক্টোবর। বাংলাদেশ বেতার, খবর পড়ছি মনজুরুল হক। শুরুতেই শিরোনাম। নির্বাচিত 102 জন গুণী শিক্ষককে বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা প্রদান। শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশায় পরিণত করতে সরকার কাজ করছে, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবার জন্য নিরাপদ ও টেকসই আবাসন নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। ব্যবসা বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আহ্বান। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। দেশে একদিনে ডেঙ্গুতে 9 জনের মৃত্যু। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল। হুতিদের কাছ থেকে বন্দরনগরী মোখা পুনরুদ্ধারের দাবি ইয়েমেনি সেনাবাহিনীর। এবং রাজশাহীতে শুরু হল 31তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-18 জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ, অংশ নিচ্ছে স্বাগতিক বাংলাদেশ সহ 10টি দেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবচেয়ে মেধাবীরা যাতে কর্মজীবনে শিক্ষকতাকেই পছন্দ হিসেবে প্রথম পছন্দ হিসেবে বেছে নেন, সে লক্ষ্যে সরকার শিক্ষক নিয়োগ ও শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে। তিনি গতকাল রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ের গুণী শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা বলেন। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত 102 জন শিক্ষককে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকদের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি বাড়ে।
2: শিক্ষণ কৌশল হিসাবে আনন্দময় শিক্ষা সারা বিশ্বে, বিশেষ করে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের কাছে গ্রহণীয় হয়ে উঠছে ধীরে ধীরে। বাংলাদেশে এবার প্রথমবারের মতন শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের হাতে লার্নিং উইথ হ্যাপিনেস শিরোনামে একটি নতুন বই তুলে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীগণ যাতে আনন্দের সঙ্গে লেখাপড়া করতে পারেন সেই উদ্দেশ্যেই এই ধরনের উদ্যোগ। পর্যায়ক্রমে অন্য ক্লাসেও এই বইগুলো দেওয়া হবে। শিক্ষকতা পেশা কখনোই উপায়হীন বিকল্প কিংবা একটি সাধারণ চাকরির মতন হতে পারে না, বরং শিক্ষা দীক্ষায় সবচেয়ে মেধাবী যে মানুষটি, সে যাতে করে কর্মজীবনে শিক্ষকতা পেশাকে প্রথম প্রায়োরিটি হিসাবে বেছে নিতে আগ্রহী হয়ে ওঠেন। সরকার শিক্ষক নিয়োগ এবং শিক্ষা ব্যবস্থাকে সেভাবেই গড়ে তুলতে চায়। আমরা বিশ্বাস করি, রাষ্ট্র এবং সমাজে শিক্ষকদের সম্মান এবং মর্যাদার সঙ্গে রাষ্ট্রের মর্যাদা ও ভাবমূর্তি জড়িত। সমাজে শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ণ থাকলে অবশ্যই রাষ্ট্রের।
0: শিক্ষার্থীর সামনে শিক্ষক শিক্ষিকারাই আদর্শ রোল মডেল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকরা যাতে আত্মবিশ্বাসের সঙ্গে শিক্ষার্থীদের সামনে নিজেদের রোল মডেল হিসেবে তুলে ধরতে পারেন, সে ধরনের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবার জন্য নিরাপদ টেকসই বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তিনি গতকাল রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস 2026-এর উদ্বোধনকালে একথা বলেন। সর্বজনীন আবাসন টেকসই নগরায়ন প্রতিপাদ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধানমন্ত্রী বলেন, শুধু একটি ঘর নয়, নাগরিকদের জন্য নিরাপদ, সাশ্রয়ী, পরিবেশসম্মত ও মৌলিক সেবা সুবিধা সম্পন্ন বাসস্থান নিশ্চিত করতে সরকার কাজ করছে।
3: সকলের জন্য বসবাসযোগ্য, সাশ্রয়ী, পরিবেশ সম্মত, নিরাপদ, মৌলিক সেবা পরিষেবা সম্বলিত বাসস্থান তথা সার্বজনীন আবাসন নাগরিকদের মৌলিক সাংবিধানিক অধিকার, এই অধিকার নিশ্চিত এবং নিরাপদ করতে সরকার অবশ্যই দৃঢ় প্রতিজ্ঞ। পরিকল্পিত নগরায়ণ এবং আবাসন নিশ্চিত করা এবং সীমিত আয়ের মানুষের জন্য বাসস্থান সুবিধা প্রদান আমাদের সরকারের অন্যতম একটি নির্বাচনী অঙ্গীকার বটে। এর ফলে যেটা হবে সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ, সহনশীল এবং টেকসই নগর গড়ে তোলার মাধ্যমে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা SDG 11 নম্বর যে অভীষ্ট লক্ষ্য সেটা অর্জন করা আমাদের পক্ষে সম্ভব হবে।
0: প্রধানমন্ত্রী বলেন, পরিকল্পিত নগরায়নের জন্য প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টার প্ল্যান প্রণয়ন করা হচ্ছে। এরই মধ্যে সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। এদিকে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের লবিতে 3 দিনব্যাপী আবাসন মেলার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী এ মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণদের ব্যবসা বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। গতকাল ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI এর সভাপতি তাসকিন আহমেদের নেতৃত্বে 21 সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি দেশে জ্বালানি ব্যবস্থা দ্রুত গড়ে তুলতে এবং সামাজিক উন্নয়ন ও কল্যাণমূলক কাজে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি ব্যবসা বাণিজ্য প্রসারে ব্যাংক সুদের হার কমানো উপর জোর দেন। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের একটি প্রতিনিধি দল গতকাল রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করে। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সকল ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের উন্নয়ন, অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ডক্টর আব্দুল ওয়াহাব সাইদানি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল সচিবালয়ে সাক্ষাৎকালে দুদেশের মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা সহযোগিতা, মানব পাচার প্রতিরোধ ও দমন, অভিবাসন ব্যবস্থাপনা, অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে নিরাপত্তা বাহিনীর দক্ষতা ও পেশাদারিত্ব বাড়াতে বিশেষায়িত প্রশিক্ষণ প্রদান, যৌথ কর্মশালা আয়োজন এবং আইনগত সহায়তা আদান প্রদানের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। গতকাল বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমে নিয়ন্ত্রণ করার কোন চেষ্টা করছে না এবং এ ধরনের কোন ইচ্ছাও সরকারের নেই। তিনি গণমাধ্যম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষার বিষয়ে সরকার সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে নিয়মিত মত বিনিময় করছে। সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকতার নৈতিক মানদণ্ড বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য অপতথ্য মোকাবিলায় ফ্যাক্ট চেকিং এর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এক্ষেত্রে ব্রিটেনের অফিস অব কমিউনিকেশনস বা অফকম এবং বাংলাদেশের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতার সুযোগ রয়েছে। দেশে গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 9 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1902 জন। এদিকে গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে 3 শিশুর মৃত্যু হয়েছে। এবারে শুনুন শিশুদের ডেঙ্গু থেকে নিরাপদ রাখা নিয়ে একটি প্রতিবেদন।
4: সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন হাজারো মানুষ। চলতি বছরের 5ই অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট 88,360 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে মোট 270 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৃত রোগীদের মধ্যে শিশুর সংখ্যা প্রায় 9%, যা শিশুদের নিয়ে বাড়তি সতর্কতার প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে আসে। শিশুর জ্বর হলে এখন শুধু পাড়ার দোকান থেকে ওষুধ কিনে খাওয়ালে নিশ্চিন্ত থাকা যায় না। জ্বর দেখলে প্রয়োজন ডাক্তারের পরামর্শ ও প্রয়োজনীয় টেস্ট। দেশব্যাপী ডেঙ্গু ইস্যুতে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার ও মা ও শিশু হাসপাতালের নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সবিতা রানী দাস বাংলাদেশ বেতারকে বলেন, ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায় হল এডিস মশা নিয়ন্ত্রণ। এর জন্য সর্বপ্রথম প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধি। ডাক্তার সবিতা রানী দাস আরো বলেন, ডেঙ্গু জ্বরের মূল চিকিৎসা হল শরীরে পর্যাপ্ত পানির ব্যবস্থাপনা। পানির পাশাপাশি ফলের রস, স্যুপ, ওর স্যালাইন, ডাবের পানি, শরবত প্রভৃতি তরল খাবার খাওয়াতে হবে।
5: মানুষের শরীরে পানিটা চাহিদা বেড়ে যায়, তো সেক্ষেত্রে অবশ্যই তরলের মধ্যে নর্মাল পানি থেকে শুরু করে আপনার সে ওর শরীরের পানি খেতে পারে, ডাবের পানি খেতে পারে, বা স্যুপ দেখে সে খাবে, বা জিরার পানি এগুলো খেতে পারে। এগুলো খেয়ে তাকে যেটা করতে হবে তার ইউরিন পাসটা যেন ঠিক মতো পায়, এটা খেয়াল রাখতে হবে।
4: শুধু সিটি কর্পোরেশন বা সরকারের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়, এজন্য নগরবাসীর সচেতন ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি ফাহমিদা হক। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তি। এই উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে প্রতিটি শিশুর জন্য নিরাপদ, বৈষম্যহীন ও স্নেহ মমতায় পরিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, বর্তমান সরকারের সুদৃঢ় অঙ্গীকার হচ্ছে দেশের প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও ঝুঁকিমুক্ত শৈশব, নৈতিক, আধুনিক ও বিজ্ঞানসম্মত শিক্ষা, সার্বজনীন স্বাস্থ্যসেবা, পর্যাপ্ত পুষ্টি এবং খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মুক্ত পরিবেশ নিশ্চিত করা। বাণিজ্য, বস্ত্র, পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ নিয়ে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও বাড়াতে চায় বাংলাদেশ। তিনি গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বৈঠককালে এ আগ্রহের কথা ব্যক্ত করেন। বৈঠকে বাংলাদেশ তুরস্ক এফটিএ নিয়ে আলোচনা শুরুর অগ্রগতি পর্যালোচনা এবং বিপজ্জনক শিল্প বর্জ্য ব্যবস্থাপনায় তুরস্কের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে সহযোগিতা নতুন ক্ষেত্র তৈরির বিষয়ে আলোচনা হয়। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসিরুদ্দিন বলেছেন, গণতন্ত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এই প্রক্রিয়ায় নারীদের কার্যকর অংশগ্রহণ। তিনি গতকাল রাজধানীর আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালায় একথা বলেন। সিইসি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে বাইরে রেখে গণতন্ত্র সুসংহত করা সম্ভব নয়, তাই কার্যকর ও টেকসই গণতন্ত্রের জন্য নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে। তিনি বলেন, এজন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে এবং ব্যাপক সচেতনতা গড়ে তুলতে হবে। 24 জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সাজা 10 বছর থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, গতকাল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আপিল করা হয়। এদিকে ক্ষমতা অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও তার ছেলে আসিবুর রহমানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে গতকাল ঢাকায় মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ শাহজাহান কবির এই সংক্রান্ত এক আবেদন মঞ্জুর করেন। জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় আগামীকাল মধ্যরাত থেকে 29 অক্টোবর পর্যন্ত মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞার এই 22 দিন প্রতি জেলে ভিজিএফ চাল পাবেন 25 কেজি করে। নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার জন্য নদীতে মৎস্য বিভাগ, উপজেলা জেলা প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে। আর কয়েকদিন পরই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গোৎসবকে কেন্দ্র করে ঢাকা সহ সারাদেশের পূজা মণ্ডপগুলোতে এখন চলছে প্রতিমা নির্মাণ সহ শেষ মুহূর্তের প্রস্তুতি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: শারদীয় দুর্গাপূজা যতই ঘনিয়ে আসছে, প্রতিমা শিল্পীদের ব্যস্ততা ততই বাড়ছে। কারিগররা নিপুণ হাতে তৈরি করছেন দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক ও অসুরের প্রতিমা। কাঠামো তৈরির প্রাথমিক ধাপ পেরিয়ে এখন প্রায় প্রতিটি মণ্ডপেই চলছে রঙের শেষ আচর ও সাজসজ্জার নিপুণ কারুকার্য। তাই গভীর রাত পর্যন্ত আলো জেলে নিখুঁত রূপদানে ব্যস্ত কারিগরেরা।
8: কখন সূর্য উঠবে, কখন সূর্য ডুব যাবে সেটা তো আমরা বলতে পারবো না। রাত দিন 24 ঘন্টাই আমাদের ডিউটি থাকবে।
9: দর্শক আমাদেরকে মায়েরকে দেখে যদি খুশি হয় তখনই আমাদেরকে ভালো লাগে। সাধারণত
7: এবার দেশে 33,851টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই উৎসব। ইতোমধ্যেই সরকারের পক্ষ থেকে পূজা মণ্ডপ সমূহে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রযুক্তি ও তদারকি ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবারও তাই শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশার কথা জানালেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।
10: জন্মাষ্টমী এবং রথযাত্রা যেভাবে নিরবিচ্ছিন্ন শান্তিপূর্ণভাবে আমরা উদযাপন করতে পেরেছি, দুর্গাপূজায়ও সেভাবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকবে, নিরাপত্তা জোরদার করবে।
7: রাজধানীর পুরান ঢাকার শ্রী শ্রী শীতল ও শ্রী শ্রী রক্ষা কালী মন্দির থেকে ভক্তরা জানালেন তাদের প্রস্তুতি ও আশাবাদের কথা।
11: আমাদের এই মন্দিরটার নাম শ্রী শ্রী শীতলা মাতা এবং রক্ষা কালী মাতার মন্দির। এই মন্দিরে এবং দুর্গা ঠাকুর বানানো হয়, বানায় সেই রাস্তায় আমাদের 16 বছর ধরে পূজা হচ্ছে।
12: 16 বছর ধরে পূজা হচ্ছে এই রক্ষা কালী মাতার ফুল মন্দির। রঙের কাছে হয়ে গেছে, রঙের কাছে জাঁকজমক পূজা হয় এখানে এবং সুন্দরভাবে সুস্থভাবে পরিচালনা করা হয়।
7: আগামী 10ই অক্টোবর মহালয়া শুরু হয়ে 21শে অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে দুর্গা উৎসব। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
6: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে 22শে অক্টোবর ছুটির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ওই দিনে ছুটির বদলে 17ই অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে পূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীরা 20 থেকে 24শে অক্টোবর পর্যন্ত টানা 5 দিনের ছুটি পাবেন। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। একই সাথে আগামী 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
6: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবার আন্তর্জাতিক সংবাদ। নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়। 32 জন আরোহী সবাই প্রাণ হারিয়েছে। ওই বিমানে 25 জন যাত্রী এবং 7 জন ক্রু ছিল। কর্তৃপক্ষ জানায়, গতকাল দেশটির অন্ড্রু রাজ্যের ইকবোগোটা অঞ্চলে বিধ্বস্ত হওয়ার সময় বিমানটি দেশটির অর্থনৈতিক কেন্দ্র লাগোসের পথে নিয়মিত উড্ডয়নে ছিল। নাইজেরীয় বিমান বাহিনী দুর্ঘটনা কবলিত বিমানটি চিহ্নিত করে জানায়, তাৎক্ষণিকভাবে অনুসন্ধান এবং উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। প্রেসিডেন্ট বোলা টিনুবু দুর্ঘটনায় নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানান। ইয়েমেনের হুথিদের চালানো বর্বরোচিত হামলার জবাবে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানকে নিয়ে গঠিত মক্কা প্রতিরক্ষা চুক্তি বিষয়ক কমিটি সৌদি আরবের সম্মতি অনুযায়ী সামরিক বাহিনী ও সক্ষমতা মোতায়েন এবং তা দ্রুত কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। হুথিদের দখলে থাকা রাজধানী সানার বিরুদ্ধে একটি কৌশলগত আক্রমণ শুরুর ঘোষণার পর ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা তাইজ শহরের পশ্চিমে অবস্থিত মুখা শহরের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়েছে। হুথিদের সামরিক মুখপাত্র জানিয়েছে, বিদ্রোহী গোষ্ঠীটি সৌদি রাজধানী রিয়াদের কিং খালিদ বিমানবন্দর এবং রাভিকে অবস্থিত আরামকো শোধনাগারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। খেলার খবর টেনিস। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে 31তম আন্তর্জাতিক অনূর্ধ্ব 18 জুনিয়র টেনিস টুর্নামেন্ট রাজশাহী টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে গতকাল এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করে। 6 দিনব্যাপী এই প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ সহ 10টি দেশের শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করছেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের উপর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 52 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা 41 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। নির্বাচিত 102 জন গুণী শিক্ষককে বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা প্রদান। শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশায় পরিণত করতে সরকার কাজ করছে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবার জন্য নিরাপদ ও টেকসই আবাসন নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ, বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। ব্যবসা বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আহ্বান। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। এবং রাজশাহীতে শুরু হল 31তম আন্তর্জাতিক অনূর্ধ্ব 18 জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ, অংশ নিচ্ছে স্বাগতিক বাংলাদেশ সহ 10টি দেশ। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ সুখের ঠিকানা অনুষ্ঠানে। আজকে আমরা জানব গর্ভবতীর প্রধান পাঁচটি বিপদ চিহ্ন সম্পর্কে। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মর্জিয়া হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর। স্বাগত আপনাকে।
2: ধন্যবাদ আপা।
1: প্রথমে আপনার কাছে জানতে চাই যে গর্ভকালীন বিপদ চিহ্ন সম্পর্কে জানা প্রয়োজন কেন?
2: গর্ভে সন্তান আসা থেকে তার ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত এটাকে খুব সহজ একটা ব্যাপার বলে মনে করে থাকি। যেমন আমাদের যারা গুরুজন তারা অনেক সময় বলেন যে এটা তো মানে সবাই সবসময় হচ্ছে, তো আসলে এই সময়টা যে কোনো সময়ই এই গর্ভাবস্থায় মানুষের একটা বিপদ, একটা গর্ভবতী মায়ের বিপদ হয়ে যেতে পারে। সামান্য একটু অসচেতনতা ঘটাতে পারে মা ও তার অনাগত সন্তানের ক্ষতি। তাই গর্ভাবস্থায় বিপদ চিহ্ন সম্পর্কে আমাদের জানা খুব জরুরি।
1: এই বিপদ চিহ্নগুলো কি কি?
2: যেমন হঠাৎ রক্তপাত যদি শুরু হয়, গর্ভফুল না পড়ে, খিচুনি হওয়া, তীব্র মাথা ব্যথা বা চোখে ঝাপসা দেখা, ভীষণ জ্বর যদি আসে এবং যে জ্বরটা যদি তিন দিনের বেশি থাকে, আবার বিলম্বিত প্রসব হলে,
1: এই বিষয়গুলো সম্পর্কে আরেকটু বিশদভাবে যদি বলতেন আমাদের।
2: যেমন রক্তপাত শুরু হওয়া বা গর্ভফুল না পড়া সম্পর্কে বলি, সন্তান প্রসবের সময় স্বাভাবিকভাবে অনেক রক্তপাত হয়ে থাকে, তবে এর আগে যদি গর্ভাবস্থায় কোনো সময়ে রক্তপাত শুরু হয় সেটি অবশ্যই ভয়ের কারণ। অনেকের প্রসবের সময় স্বাভাবিকের চেয়ে বেশি রক্তপাত হয়, এমনকি গর্ভফুল পড়ে না, এটাও বিপদের একটা লক্ষণ। এরকম পরিস্থিতিতে মাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিতে হবে। অতিরিক্ত রক্তক্ষরণে মা শকে চলে যেতে পারেন এবং মা ও বাচ্চা উভয়েই মারা যেতে পারেন। গর্ভাবস্থায় প্রসবের সময় বা প্রসবের পরে শরীরে পানি আসা, খুব বেশি মাথা ব্যথা বা চোখে ঝাপসা দেখা পাঁচটা বিপদ চিহ্নের একটি, তাই এই ব্যাপারে বিশেষ সতর্ক থাকতে হবে। যদিও গর্ভাবস্থায় মায়ের পায়ে সামান্য পানি আসা খুব একটা অস্বাভাবিক নয়, একটু বেশি হাঁটলে এই পানি চলেও যায়, কিন্তু যদি পায়ে অতিরিক্ত পানি আসে এবং অস্বস্তির সৃষ্টি করে এবং পা ভারী হয়ে আসে, তবে অবশ্যই তাড়াতাড়ি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা উচিত। এরপর আসি ভীষণ জ্বর যদি হয়। এই যে বললাম যে গর্ভাবস্থা বা প্রসবের পর তিন দিনের বেশি জ্বর, দুর্গন্ধযুক্ত স্রাব প্রধান বিপদ চিহ্নের একটি। বিশেষ করে গর্ভাবস্থায় যদি কেঁপে কেঁপে ভীষণ জ্বর আসে এবং প্রস্রাবের সময় জ্বালাপোড়া হয়, তবে তা অনেক সময় মূত্রনালীর সংক্রমণের ইঙ্গিত বহন করে। সময় মতো উপযুক্ত চিকিৎসা করলে অল্প সময়ে এই জটিলতা দূর হয়ে যায়। আরেকটা হচ্ছে বিলম্বিত প্রসব। প্রসব ব্যথা 12 ঘন্টার বেশি থাকা, প্রসবের সময় বাচ্চার মাথা ছাড়া অন্য কোনো অঙ্গ প্রথমে বের হয়ে আসা, এইসব যদি দেখা যায় তাহলে বাড়িতে প্রসবের চেষ্টা না করে অবশ্যই নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে। গর্ভাবস্থায় প্রসবের সময় বা প্রসবের পরে যে কোনো সময় যদি খিচুড়ি দেখা দেয়, তবে দেরি না করে সঙ্গে সঙ্গে বিশেষায়িত হাসপাতালে নিয়ে যাওয়া দরকার, কারণ খিচুড়ি এক্লাম্পশিয়ার লক্ষণ এবং দ্রুত পদক্ষেপ ও চিকিৎসায় বাচ্চা ও মা দুজনেরই জীবন রক্ষা পেতে পারে।
1: গর্ভাবস্থার কি কি বিষয় খেয়াল রাখতে হবে আমাদের, সে বিষয়ে যদি একটু বলতেন।
2: গর্ভাবস্থায় সাধারণত মা 16 থেকে 20 সপ্তাহ মানে 5 থেকে 6 মাস এই সময়টায় বাচ্চা নড়াচড়া অনুভব করে। 12 ঘন্টায় যদি বাচ্চা কমপক্ষে 10 বার গর্ভের মধ্যে নড়াচড়া করে তাহলে এটা স্বাভাবিক। এর ব্যত্যয় হলে, এটা যদি অতিরিক্ত করে বা কম করে তাহলে এটা ব্যত্যয় হলে আর কি এখানে ডাক্তার দেখানো উচিত। রক্তচাপ বেড়ে যাওয়া, তলপেটে তীব্র ব্যথা, এটা হলেও ডাক্তার দেখানো উচিত।
1: অনেক কিছু বিষয়ে আপনার কাছ থেকে জানলাম, কিন্তু কিভাবে এই বিষয়গুলো থেকে মাকে মুক্ত রাখা যায় সে বিষয়ে যদি বলতেন।
2: আচ্ছা, গর্ভাবস্থায় প্রথম 30 সপ্তাহ মানে 7 মাস ন্যূনতম প্রতি মাসে একবার এবং 30 সপ্তাহের পর প্রতি সপ্তাহে একবার করে মাকে ডাক্তার দেখানো উচিত। প্রতি চেক আপে ডাক্তার গর্ভবতীর ওজন, রক্তশূন্যতা, পায়ে পানি আসা, রক্তচাপ, বাচ্চার পজিশন নিশ্চিত করবেন। গর্ভকালীন চেক আপের মাধ্যমে এই 5টি বিপদ থেকে মুক্ত থাকা যাবে।
1: এবং এই গর্ভকালীন চেক আপ সম্পর্কে যদি বলতেন যে এটা কয়টি ধাপে কিভাবে করতে হয়।
2: এখন গর্ভবতী যদি প্রত্যেক মাসেই চেক আপে যান এটা অবশ্যই অনেক ভালো। তারপরে আমরা আমাদের সরকারিভাবে যেটা বলা হয় অন্তত কমপক্ষে 4টা নিরাপদ মাতৃত্বের প্রথম ধাপ গর্ভবতীর কমপক্ষে 4 বার চেক আপ, এই কথাটা বলা হয়। যেমন গর্ভধারণের পরপর যদি যত তাড়াতাড়ি সম্ভব মা যদি চেক আপ করতে যান তাহলে এটা খুব ভালো। এরপর যদি উনি প্রত্যেক মাসেও না যান, অন্তত যখন 6 মাস গর্ভধারণে তখন দ্বিতীয়বার ওনাকে চেক আপ করতে যেতে হবে। গর্ভধারণের যখন 8 মাস তখন উনি যাবেন তৃতীয় চেক আপে এবং গর্ভধারণের 9 মাস যখন তখন উনি চতুর্থবার চেক আপে যাবেন, মানে কমপক্ষে চারটা। কিন্তু আমরা এটা বলি যদি প্রত্যেক মাসে যান তবে এটা খুবই ভালো। হ্যাঁ,
1: এবং যদি কোনো বিপদ দেখা দেয়, কোনো বিপদ চিহ্ন সেক্ষেত্রে গেলেন, কিন্তু যদি স্বাভাবিক থাকে সেক্ষেত্রে চার।
2: হ্যাঁ জি জি অবশ্যই, মানে যে কোনো সমস্যা যেগুলো আমরা আলোচনা করলাম, এরকম যে কোনো সমস্যা দেখা দিলেই সঙ্গে সঙ্গে নিকটস্থ যে আমাদের সেবা কেন্দ্রগুলো আছে, যেমন ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে সব জায়গায় আছে, যেখানে সম্ভব সেখানে। এবং আরো একটা বড় কথা, এখন আমাদের প্রত্যেক 60,000 জনগণের জন্য একটা কমিউনিটি ক্লিনিক, এখানেও যদি প্রাথমিক পর্যায়ে যাওয়া হয় সেখান থেকে তারা রেফার করতে পারবে, বলে দিতে পারবে কোথায় গেলে ভালো চিকিৎসাটা পাওয়া যাবে।
1: এবং এটাই সবচেয়ে সুবিধার এবং আশার ব্যাপার যে আমাদের দোরগোড়া একদম সবার কাছাকাছি কমিউনিটি ক্লিনিকটা আছে, যে ক্ষেত্রে সবাই সুবিধাটা পেতে পারে। গর্ভকালীন যে বিপদ চিহ্নগুলি, কিভাবে সাবধান সচেতন থাকা যায় সে বিষয়ে আপনার কাছ থেকে আমরা জানলাম, এবং আমাদের শ্রোতা যারা আছেন তারাও শুনলো জানলো, এবং এই সময়টায় যাতে বিপদে না পড়ে এবং বিপদমুক্ত থাকবার জন্য যে পূর্ব প্রস্তুতি, একটা গর্ভকালীন সেই মা, গর্ভবতী মা এবং গর্ভবতী মায়ের যে পরিবার, তাদের যে প্রস্তুতির একটা বিষয় আছে, সেই বিষয় সম্পর্কে যদি বলতেন কিছু।
2: প্রথমত মাকে পুষ্টিকর খাবার দেওয়া, এটা একটা খুব জরুরি বিষয়। তার পরিমিত বিশ্রাম নেওয়া, একটু মানে রাতে দুপুরে একটু বিশ্রাম নেওয়া, রাতে ঘুমানো, ভালো ঘুমানো, এইসব তো আছেই। তার সঙ্গে প্রসবের প্রথম থেকে যদি আমরা কিছু পয়সা জমাই, টাকা জমাই, হ্যাঁ, ব্যাংকে একটু সঞ্চয় করি, যেটা করলে যে হঠাৎ করে হয়তো একটা পেইন উঠলো বা দরকার পড়লো টাকাটা পাওয়া যাবে না, এটা যদি প্রথম থেকে আমরা জমাই তাহলে এখানে একটা প্রস্তুতি থাকলো। দ্বিতীয়ত যানবাহন ঠিক করে রাখা, যেহেতু গভীর রাত্রে এরকম কোনো সমস্যা দেখা দিলে, গর্ভবতী মায়ের ব্যথা বা অন্যান্য সমস্যা, সেক্ষেত্রে যাতে আমরা ওখানে সরাসরি যোগাযোগ করে ওটা রেডি রাখা একটা যানবাহন, যে এটা নিয়ে আমরা যেতে পারি। আবার রক্ত যদি লাগে, আগে থেকে জেনে আমরা রক্তদাতা, সঠিক রক্তদাতা, হ্যাঁ এটা একটা ঠিক রাখে রক্তদাতাকে। এবং একটা জিনিস যে আমাদেরকে এটাও রাখতে হবে, যে মনে রাখতে হবে যে বাড়িতে নয়, আমরা প্রাতিষ্ঠানিক যে আমাদের সেবা কেন্দ্রগুলো আছে সেখানে যেন আমরা প্রসব করাই, তাহলে যে কোনো বিপদ আসলে সেই বিপদগুলো আমরা মোকাবেলা করতে পারবো।
1: এবং একজন জীবন সঙ্গী হিসেবে একজন পুরুষ এবং পরিবারে যিনি থাকেন তার এটা একটা মুখ্য ভূমিকা থাকে।
2: জি জি অবশ্যই।
1: এবং যেটা বললেন যে পরিবারে যারা মুরব্বী থাকেন বা একটু প্রবীণ থাকেন বা অনেক ক্ষেত্রে এখন অনেকটা আলোর দিকে এসেছে, তারপরও কিছু ভ্রান্ত ধারণা থেকেই যায়, এবং যেসব পরিবারে গর্ভবতী মা আছেন এবং ভবিষ্যতে যারা গর্ভবতী হবেন তারা নিশ্চয়ই এই বিপদ থেকে মুক্ত থাকবেন, এবং যেরকমটা আমরা প্রত্যাশা করি সুখী সুন্দর সমৃদ্ধভাবে এগিয়ে যাবে আমাদের বাংলাদেশ এবং প্রতিটি পরিবার। নিরাপদ মাতৃত্ব হোক আমাদের একমাত্র অঙ্গীকার। অনেক ধন্যবাদ
2: আপনাকে। ধন্যবাদ।
1: সুপ্রিয় শ্রোতা, সময় ঘড়িটা জানান দিচ্ছে নিতে হবে আজকের মতো বিদায়, তবে শেষের বেলা শেষ কথাটুকু বলতে চাই। আমাদের আজকের অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি জান্নাতুল ফেরদৌসী লিজা, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আয়োজন তালিকা এখন রয়েছে দেশের গান। প্রথম গানের শিল্পী সমনুর মনির কোনাল, গানের গীতিকার শফিকুল ইসলাম বাহার, সুরকার আবু বক্কর সিদ্দিক।

0: পরপর দুখানি দেশের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ একুশে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ ৬ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণ জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানটি একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক ৬৯৩ কিলোহার্টজ, এফএম ৯০ মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা ক এর পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম ১০২ মেগাহার্জে এবং এফএম ১০৬ মেগাহার্জে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন বৃক্ষরোপণের গান, এসো মাটির টানে গানে গানে বৃক্ষরোপণ করে, শিল্পী শানশা, প্রিয়াঙ্কা গোপ ও সুকন্যা মজুমদার, গানের গীতিকার সিরাজুল হক সিরাজ এবং সুরকার শানশা।

0: এতক্ষণ শানশা, প্রিয়াঙ্কা গোপ ও সুকন্যা মজুমদারের কণ্ঠে বৃক্ষরোপণের গান শুনলেন। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: বৌমা,
2: জি আব্বা।
1: বাবুর জ্বরটা কি কমছে?
2: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
1: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেখো, তারপর না হয়।
2: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
1: কি কারণে?
2: হুনতাছি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
1: যত হুনতাছ তত হয়তো না হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
2: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
1: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
2: ডাক্তারে কি বলছে আব্বা?
1: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
3: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
1: ডাক্তারের কাছে।
3: কেওর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
2: আফা
3: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চারে যত্ন নিলে আর।
2: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
1: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
3: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইড়া দিয়া গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
1: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
2: আব্বা আব্বা, এসব কথা কইন না, থাক।
3: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
1: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
3: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরিয়া যাইতেছে কেন?
1: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতাছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
2: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে, কোনো লক্ষণ কি?
1: ডাক্তারে কইলো হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
2: আল্লাহ মেহেরমান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
3: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
1: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
2: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
1: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
2: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম
1: হাম নাও

0: কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে। মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
1: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছাই দিতে বাবা।
0: হ্যাঁ,
2: প্রচারে বাংলাদেশ বেতার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়,
3: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, কৃষি কাজে সাথে আছেন। আপনাদের সাথে আছি আমি বৈশাখী, আমন্ত্রণ জানাচ্ছি আজকের কৃষি সমাচার অনুষ্ঠানে। প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, রান্নাঘরের অপরিহার্য মশলা থেকে শুরু করে রূপচর্চা আর ঔষধি গুণে অনন্য যে উপাদানের নাম সবার আগে আসে তা হল হলুদ। হলুদের মধ্যে কার্কিউমিন নামক একটি বিশেষ রাসায়নিক উপাদান থাকে যা এর তীব্র হলুদ রঙের জন্য দায়ী এবং এটি অত্যন্ত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান হিসেবে কাজ করে, ফলে ক্যান্সার প্রতিরোধ, লিভারের সুরক্ষা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলুদ এক মহা ঔষধ। প্রিয় শ্রোতা, এবারে শুনবেন হলুদ উৎপাদনের কলাকৌশল সম্পর্কে। এ বিষয় নিয়ে কথা বলবেন শাইলা সুলতানা চৌধুরী, উপপরিচালক সরজমিন উইং, খামারবাড়ি, ঢাকা।
1: মশলা হিসেবে হলুদ বাংলাদেশে খুবই জনপ্রিয়। মশলা ছাড়াও আচার অনুষ্ঠান ও ঔষধি ফসল হিসেবে হলুদের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। এটি বাংলাদেশের একটি প্রধান অর্থকরী মশলা জাতীয় ফসল। এদেশে বেশ কিছু স্থানীয় জাতের হলুদ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চাষ হয়ে আসছে। এসব জাতের মধ্যে উল্লেখযোগ্য হল হরিণপালি, আদাগতি, আরানি, মহিষবার, পাটনাই। এসব জাতের ফলন তুলনামূলকভাবে একটু কম। এদেশে উচ্চ ফলনশীল জাত হিসেবে প্রথমে আসে ডিমলা ও সিন্দুরি জাত দুটির কথা। ডিমলা বাড়ি হলুদ এক নামে পরিচিত আর সিন্দুরি বাড়ি হলুদ দুই নামে পরিচিত। এছাড়া বাড়ি হলুদ তিন, বাড়ি হলুদ চার এবং বাড়ি হলুদ পাঁচ সহ আরও কয়েকটি হলুদের জাত অবমুক্ত করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। এছাড়া বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা হলুদ এক নামে একটি হলুদের জাত অবমুক্ত করে। তুলনামূলকভাবে বাড়ি হলুদ তিন জাতে রোগবালাই কম হয়। এর ফলন 20-25 টন পার হেক্টর পর্যন্ত হয়ে থাকে। পক্ষান্তরে ডিমলা ও সিন্দুরির ফলন হয় 28-32 টন পার হেক্টর আর বিনা হলুদ একের ফলন হয় 30-33 টন পার হেক্টর। প্রতি 100 গ্রাম হলুদে আছে 13 গ্রাম পানি, 6.3 গ্রাম প্রোটিন, 5.1 গ্রাম চর্বি বা তেল, 69.4 গ্রাম শর্করা বা কার্বোহাইড্রেট, 150 মিলিগ্রাম ক্যালসিয়াম, 282 মিলিগ্রাম ফসফরাস ও 67.8 মিলিগ্রাম লৌহ। এই পরিমাণ হলুদে রয়েছে 350 কিলোক্যালোরি শক্তি। এছাড়া হলুদের মধ্যে 5% এসেন্সিয়াল অয়েল ও 5% কিউকারমিন আছে। ভালো নিষ্কাশন ব্যবস্থা যুক্ত উঁচু জমি হলুদ চাষের জন্য বেছে নিতে হবে। দোআঁশ ও বেলে দোআঁশ মাটি হলুদ চাষের জন্য উপযুক্ত। এঁটেল মাটি ও লবণাক্ত এলাকায় হলুদের জমি নেওয়া যাবে না। খরাপ্রবণ এলাকাতেও হলুদ ভালো হয় না। যেসব অঞ্চলে নিয়মিত বৃষ্টিপাত হয় অথচ বৃষ্টির পানি জমে থাকে না সেসব অঞ্চলে হলুদ ভালো হয়। সে বিবেচনায় পাহাড়ের ঢালে হলুদ চাষ করা যায়। রোপণ পদ্ধতি ও বপনের সময় হলুদ সাধারণত সারিতে বপন করা হয়। সারি থেকে সারির দূরত্ব 50 সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব 25 সেন্টিমিটার হতে হবে। বীজের হার 2.5 টন পার হেক্টর। হলুদ চাষের জন্য হেক্টর প্রতি ইউরিয়া 200-400 কেজি, টিএসপি 170-190 কেজি, এমওপি 160-180 কেজি, জিপসাম 105-120 কেজি, জিঙ্ক অক্সাইড 2-3 কেজি এবং গোবর 4-5 টন প্রয়োগ করতে হয়। জমি তৈরির সময় অর্ধেক ইউরিয়া সমুদয় গোবর, টিএসপি, এমওপি, জিপসাম ও জিঙ্ক অক্সাইড সার প্রয়োগ করতে হবে। বাকি ইউরিয়া কন্দ লাগানোর 80-110 দিন পর প্রয়োগ করতে হবে। মালচিং, হলুদ চাষের ক্ষেত্রে মালচিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। হলুদ লাগানোর পর পাতা বা খড় দিয়ে জমি ঢেকে দেওয়া দরকার। এতে জমির রস ঠিক থাকে ও চাষের ফলে আলগা হয়ে যাওয়া, মাটি সরে যাওয়া বা ভূমিক্ষয় রোধ হয়। কাঁচা বা সবুজ

0: পাতা দিয়ে ঢেকে দিলে কয়েকদিন পর সেসব পচে জমির মাটিতে জৈব পদার্থ যোগ হয়ে উর্বরতা বাড়ায়। অন্তর্বর্তীকালীন পরিচর্যা, নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার রাখতে হবে। হলুদ 8 থেকে 9 মাসের ফসল। হলুদ পরিণত হয়ে এলে গাছ শুকাতে শুরু করে। গাছ পুরোপুরি শুকিয়ে গেলে হলুদ তোলা উচিত। সাধারণত জানুয়ারির শেষ সপ্তাহ থেকে হলুদ উঠানো বা তোলা শুরু হয়। পাহাড়ি এলাকায় কোথাও কোথাও নভেম্বরের শেষ থেকে হলুদ তোলা শুরু হয়। এসব হলুদের মান বেশি ভালো হয় না এবং চাষিরা ফলনও কম পায়। গাছ, জমি ও আবহাওয়ার অবস্থা বুঝে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত হলুদ তোলা যেতে পারে। কোদাল দিয়ে মাটি কুপিয়ে হলুদ মাটি থেকে ছাড়িয়ে তোলা হয়। কোপানো বা মাটি আলগা করার সময় অবশ্যই খেয়াল রাখা দরকার, হলুদের ফানা বা মোথা যেন কোদালের কোপে কাটা না পড়ে। হলুদ তোলার পরপরই সেগুলো কাছাকাছি ছড়া বা পুকুরের পানিতে ধুয়ে মাটি পরিষ্কার করতে হবে এবং জমিতে পড়ে থাকা শুকনো গাছ ও আগাছা আগুন দিয়ে পোড়াতে হবে। তোলার পর হলুদ পরিষ্কার করে একটি বড় পাত্রে প্রতি 100 কেজি কাঁচা হলুদের সাথে 30 থেকে 40 গ্রাম খাবার সোডা মিশিয়ে 30 থেকে 40 মিনিট পর্যন্ত সিদ্ধ করতে হবে। হলুদের রং যতক্ষণ পর্যন্ত কালো না হবে ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করতে হবে। এরপর শুকিয়ে সংরক্ষণ করতে হবে।
1: কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। অনুষ্ঠানের এ পর্যায়ে শুনবেন সমবেত কণ্ঠে কৃষি বিষয়ক গান আমরা চাষি শ্রমিক মাঝি। গানে কথা লিখেছেন মোস্তফা মাসুদ, সুর করেছেন লোকমান হাকিম।

শ্রোতা বন্ধুরা, চমৎকার এই গান শুনতে শুনতে আমরা কিন্তু চলে এসেছি আমাদের আজকের কৃষি সমাচার অনুষ্ঠানের একদম শেষের দিকে। যাওয়ার আগে বলে যেতে চাই, আধুনিক ও বৈজ্ঞানিক উৎপাদন কৌশলের মাধ্যমে হলুদ চাষাবাদ করা এখন সময়ের দাবি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

0: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় বৈশাখী খাতুন, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায় পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: শুভ সকাল সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, কাজী নজরুল ইসলামের জীবন কর্ম সাহিত্য সঙ্গীত নিয়ে বিশেষ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের চির অন্যতম মসজিদ। আপনারা জানেন 2026-27 রাষ্ট্রীয়ভাবে নজরুল বর্ষ ঘোষণা করা হয়েছে। সুতরাং এই বিশেষ নজরুল বর্ষকে উপলক্ষ করে বাংলাদেশ বেতার ঢাকা অনেক নতুন নতুন অনুষ্ঠানের অবতারণা করেছেন, তার মধ্যে অন্যতম চির অন্যতম মসজিদ এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের দেশের গুণী শিল্পীদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী এই প্রজন্মের গুণী শিল্পী মিরাজুল জান্নাত সোনিয়া। সোনিয়া, কেমন আছো তুমি?
1: ভালো আছি স্যার।
0: কেমন চলছে তোমার গান চর্চা?
1: এই তো চেষ্টা করছি।
0: তো এই যে আমাদের 2026-27 এটা রাষ্ট্রীয়ভাবে নজরুল বর্ষ ঘোষিত হয়েছে, তুমি এই প্রজন্মের গুণী শিল্পী, ঠিক আছে, যত গুণী শিল্পী আমরা হই না কেন, তাদের গান যদি মানুষের কাছে না পৌঁছে তাহলে কিন্তু তার সার্থকতা থাকে না। এই অনুষ্ঠানে আজকে তুমি প্রথমে কোন গানটি গাইবে?
1: আমি প্রথমে গাইছি দীপ নিভিয়েছে ঝড়ে।
0: এই গানটি নজরুল লিখেছিলেন যথিকা রায়ের জন্য, এটা তাল দাদরা। অসাধারণ এই আধুনিক গানটি এইচএমভি থেকে বেরিয়েছিল 1941 সালে। শুনি গানটি।

0: অনেক সুন্দর। এবার তুমি বলো যে আমাদের এই প্রজন্মের যারা এখন প্রশিক্ষণার্থী নতুন যারা, তাদের মধ্যে নজরুল চর্চা তুমি কেমন দেখছো?
1: আমি আশাবাদী স্যার।
0: তা আমরা কি এই নতুন যে নজরুল বর্ষ ঘোষিত হয়েছে আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে, তো সেটাকে কি আমরা কাজে লাগিয়ে আমরা এগোতে পারবো না সামনে?
1: অবশ্যই, আমরা যদি নজরুলের কাজগুলোকে প্রচার প্রসারে, সেক্ষেত্রে আমার মনে হয় যে নতুনদের মাঝে আরো বেশি নজরুলকে ছড়িয়ে দেওয়া সম্ভব।
0: তাহলে এটাই কিন্তু আমরা যখন সবাই মিলে সিরিয়াসলি কাজ করব, তখনই কিন্তু এই নজরুল বর্ষ ঘোষণা করার ব্যাপারটা সার্থক হবে, তাই না? অনেক ধন্যবাদ। তো তুমি এবার কোন গানটি গাইছো?
1: এবারে গাইছি পিয়া পাপিয়া পিয়া বলে।
0: আবার তুমি আরেকটি অসাধারণ গানের অবতারণা করেছো, এটা একেবারেই স্বল্প প্রচলিত গান এবং আমার খুবই খুবই প্রিয় এই গানটি। এটা গুলবাগিচা গ্রন্থে গ্রন্থিত হয়েছে, মিস রেণুকার গাওয়া, এটা শ্রেণী গাজল, ঠুমরি ভাঙা গাজল, স্বরলিপি হয়েছে নজরুল ইনস্টিটিউট থেকে, 38 খণ্ডে। শুনি তোমার গানটি।

0: অনেক সুন্দর, অনেক ভালো লাগলো তোমার এই গানটি, এবং আমার বিশ্বাস আমাদের বাংলাদেশ বেতারের সমস্ত শ্রোতাদের এই গানটি তোমার ভালো লাগবে। তা একদম শেষ অল্প কথাতে তুমি আমাদের প্রিয় শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলো।
1: আমি শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই, যেহেতু সরকারিভাবে ঘোষণা করা হয়েছে নজরুল বর্ষ উদযাপন করবার জন্য, তো সবাই নজরুলকে নিয়ে সামনে এগিয়ে চলতে চায় এবং তার সৃষ্টি আমরা এটা চর্চা করে যেতে চাই।
0: অনেক ধন্যবাদ তোমাকে, আমাদের এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি, সার্বিকভাবে আমরা নজরুল চর্চা করে একেবারে আমাদের জাতীয় কবির সৃষ্টিকর্মকে প্রমিত রূপে সবার সামনে উপস্থিত করতে পারি। শুভ সকাল।

0: এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মামশির। গ্রন্থন উপস্থাপনায় ছিলেন সালাউদ্দিন আহমেদ, সঙ্গীত পরিবেশনা মিরাজুল জান্নাত সোনিয়া, অনুষ্ঠান সম্পাদনায় ফাতেমা আক্তার মনি, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা এবং চির উন্নত মামশির অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতে ঢাকা। শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকায় একসাথে। গ্রন্থনা উপস্থাপনায় শামীম আহমেদ।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকায় একসাথে। গ্রন্থনা উপস্থাপনায় শামীম আহমেদ।
3: ডেঙ্গু ঠেকায় একসাথে ডেঙ্গু বিষয়ক বিশেষ অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ডেঙ্গু আমাদের দেশে একটি পরিচিত জনস্বাস্থ্য সমস্যা, তবে সচেতনতা, পরিচ্ছন্নতা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ যা এডিস মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। এডিস মশা সাধারণত মানুষের বসতবাড়ি ও আশেপাশে জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই ডেঙ্গু প্রতিরোধের অন্যতম কার্যকর উপায় হল এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করা। বাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব ও টবের নিচের পাত্র, পরিত্যক্ত বোতল, কৌটা, বালতি, ডাবের খোসা কিংবা অন্য কোনো পাত্রে পানি জমে থাকলে তা নিয়মিতই অপসারণ করতে হবে, অর্থাৎ পানি ফেলে দিতে হবে। মনে রাখবেন, পানি জমতে দেব না, এডিস মশার প্রজনন হতে দেব না। ডেঙ্গু প্রতিরোধ শুধু কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা বিভাগের একক দায়িত্ব নয়, এটি আমাদের সবার দায়িত্ব। প্রতিদিন কয়েক মিনিট সময় নিয়ে নিজের বাড়ি ও আশপাশ ভালোভাবে পরীক্ষা করুন। খেয়াল করুন কোথাও পানি জমে আছে কিনা, অপ্রয়োজনীয় কোনো পাত্র পড়ে আছে কিনা, ফুলের টব বা টবের নিচে পানি জমে আছে কিনা, কিংবা ছাদ, বারান্দা অথবা অন্য কোনো স্থানে পাত্রে পানি জমে আছে কিনা। পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করুন। যেসব পাত্রে পানি সংরক্ষণ করা প্রয়োজন সেগুলো যথাযথভাবে ঢেকে রাখুন। তবে বিষয়টি শুধু নিজের বাড়িতে নয়, পাশের বাড়ি, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, নির্মাণাধীন ভবন এবং পাড়া মহল্লার পরিবেশের প্রতিও নজর দিতে হবে। যেহেতু ডেঙ্গু রোগের প্রধান উৎপত্তিস্থলই হচ্ছে জমে থাকা পরিষ্কার স্থির পানি, তাই আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যেন কোনো অবস্থাতেই স্থির পরিষ্কার পানি কোথাও তিন দিনের বেশি জমে না থাকে। এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং একই সঙ্গে আমরা যেখানে বসবাস করছি, অর্থাৎ আমাদের বাড়িঘর, স্কুল, কলেজ কিংবা আমরা যেখানে বসেও থাকি, আড্ডা দেই, সেই সব জায়গাও যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সে বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এবং এ বিষয়কে সামনে রেখেই গত 12 সেপ্টেম্বর থেকে সরকারি উদ্যোগে সারা দেশব্যাপী শুরু হয়েছে ডেঙ্গু প্রতিরোধ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, যেটির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। সরকারের এই উদ্যোগে কেবল সরকারই নয়, বরং সরকার সবাইকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছে এবং সম্পৃক্ত করেছে কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের, সম্পৃক্ত করেছে বিএনসিসি, গার্লস গাইড এবং বিভিন্ন সরকারি সংস্থার যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তাঁদেরকেও। তবে আশার কথা হচ্ছে, এটি একটি সামাজিক আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করছে সরকার, আর এর মধ্য দিয়ে হয়তো পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধি পাবে এবং একই সঙ্গে প্রকোপ কমতে থাকবে ডেঙ্গু পরিস্থিতির। আসুন সরকারি এই প্রচেষ্টার সঙ্গে আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করে যাই। প্রিয় শ্রোতা, এবারে শুনব ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ পরিকল্পনার কথা। জানাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাকত হোসেন এমপি।
4: মশা নিধন করা, প্রতিষেধক, কি কি কাজ করা যায়, এগুলির সিদ্ধান্ত নেওয়া সকল কর্নার থেকে আমরা একটা টিম ওয়াইজ এটাকে আমরা ফাইট করতে চাই, যাতে করে ডেঙ্গুর প্রভাব এবং অবাধ বিস্তার বন্ধ করা যায়, পাবলিক হেলথ যেন ঠিক রাখা যায়। জনকল্যাণের শহরগুলিতে আমরা সেই ব্যবস্থা নিতে যাচ্ছি, সেইগুলির প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের এই সভা ডাকা হয়েছে। আশা করি আপনারা যারা সাংবাদিক, আপনারা আমাদের এই কাজে সহযোগিতা করবেন। সমাজকে যখন আপনারা জানাবেন যে আমরা প্রস্তুতি নিচ্ছি, সমাজও তখন আমাদের সাথে প্রস্তুতির সাথে হাত মিলাবে, সহযোগিতার হাত প্রসারিত করবে। সবাই মিলে আমরা ডেঙ্গুকে মোকাবেলা করতে চাই। মশা যাতে বিস্তার না হয়, মশার সৃষ্টি স্থল যেটা অরিজিনেটিং ডিচ, ডুবা যেগুলি আছে এগুলিতে কিভাবে আমরা মশা নিধন করা যায়, এটা আমরা আজকে মিটিং এ ফাইন্ড আউট করবো। তারপর কিছু জনসচেতনার দরকার, খোলা কন্টেইনার, গাড়ির টায়ার, তারপর যে ডাবের পার্ট, যেটা টু পার্ট যেটা খোলা রাখে পানি জমে, এগুলি থেকে মানুষকে সচেতন। দেখেন ডেঙ্গুর প্রভাবটা এমন ভাবে হয়, এটা শুধু আমরা উইদাউট অল অফিসেস যদি আমরা একত্রে ইউনাইটেড হয়ে শুরু করি, উইল নট বি এবল টু বিকাম সাকসেসফুল, বিকজ এখানে কিন্তু আমাদের জনগণের সচেতনতা এবং ওনাদের কোঅপারেশনও সমভাবে প্রযোজ্য, যেটার জন্য আমরা ওইগুলির জন্য একটা হয়তো কিভাবে আমরা ওনাদের কাছে আমাদের অ্যাপিলটা পৌঁছে আমরা সিদ্ধান্ত নেব। এখন আমরা সবাইকে ডাকছি, যদি কেউ বাধ্য পড়ে থাকে উইল ইনভলভ দ্যাম উইথ আওয়ার এফার্ট, চেষ্টা করবো ইনশাল্লাহ ভালোভাবে সবাইকে নিয়ে টিম ওয়ার্ক করতে।
3: প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের পর্যায়ে আপনাদের শোনাবো ডেঙ্গু নিয়ে একটি গান।

0: প্রিয় শ্রোতা, তবে চিকিৎসার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ এবং এডিস মশার বংশ বৃদ্ধি রোধ করা, এবং এ কারণেই সরকারের এই তিন মাস ব্যাপী অভিযান। একই সঙ্গে সরকার দেশে সবার জন্য সরকারি হাসপাতালগুলোতে বিনা খরচে এবং বেসরকারি হাসপাতালগুলোতে নামমাত্র মূল্যে, আবার কোথাও কোথাও একেবারে বিনামূল্যে স্বাস্থ্য সেবার ব্যবস্থা করেছে। এখন প্রয়োজন আমাদের সবাইকেই সম্মিলিতভাবে এগিয়ে আসা, এই ডেঙ্গু পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাবার। আর এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা যেন আমাদের বাড়ি ঘর আশপাশ কোথাও যেন কোন রকম পানি জমতে না দিই এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আজ এ পর্যন্ত প্রিয় শ্রোতা, সবার জন্য শুভকামনা।
1: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে আজকের মতো এখানেই শেষ হল।
2: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকায় একসাথে আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন শামীম আহমেদ, সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনায় মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার, প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।

শুভ সকাল প্রিয় শ্রোতা, আজ 6ই অক্টোবর 2026 খ্রিস্টাব্দ, 21শে আশ্বিন, 1433 বঙ্গাব্দ, শরৎকাল।

0: প্রিয় শ্রোতা, জন্মের সঙ্গে শুরু হয় আমাদের পথ চলা, আর মৃত্যুর মধ্য দিয়ে জীবনের এই যাত্রা থেমে যায়। মানব জীবনের এই অবিচ্ছেদ্য সত্য জন্ম মৃত্যুর আনুষ্ঠানিক রাষ্ট্রীয় স্বীকৃতিও বেশ গুরুত্বপূর্ণ।
1: হ্যাঁ প্রিয় বন্ধুরা, একটি শিশুর জন্ম যেমন একটি পরিবারে আনন্দ বয়ে নিয়ে আসে, তেমনি অভিভাবকেরও দায়িত্ব হচ্ছে জন্মের অন্তত 45 দিনের মধ্যেই তার জন্ম নিবন্ধনের মাধ্যমে রাষ্ট্রের নথিতেও একজন নতুন নাগরিকের অস্তিত্বের স্বীকৃতি হিসেবে উপস্থাপন করা।
0: বন্ধুরা, একইভাবে একজন মানুষের মৃত্যু নিবন্ধন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি তার জীবনাবসানের সরকারি স্বীকৃতি এবং ভবিষ্যৎ নানা প্রশাসনিক আইনগত কার্যক্রমের গুরুত্বপূর্ণ ভিত্তি। বাংলাদেশের জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন 2004 অনুযায়ী কোনো ব্যক্তির মৃত্যুর 45 দিনের মধ্যে মৃত্যু সংক্রান্ত তথ্য নিবন্ধকের কাছে প্রদান করতে হয়। 45 দিনের মধ্যে না করলে পরবর্তী সময় নির্ধারিত ফি দিয়ে এবং নির্ধারিত পদ্ধতিতে বিলম্বিত মৃত্যু নিবন্ধন করা যায়।
1: আয়োজনের শুরুতেই প্রিয় বন্ধুরা জন্ম ও মৃত্যু নিয়ে কথা বলছি, কারণ আজ 6 অক্টোবর জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস। প্রতিবছর জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আমাদের মনে করিয়ে দেয় জন্ম ও মৃত্যু নিবন্ধন নাগরিকের অধিকার এবং রাষ্ট্রের প্রতি নাগরিকের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।
0: বন্ধুরা, একটি শিশুর জন্ম নিবন্ধন সনদ তার পরিচয়ের প্রথম সরকারি দলিল। ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, পাসপোর্ট তৈরি, বিভিন্ন সরকারি সেবা গ্রহণ, নাগরিক পরিচয় প্রতিষ্ঠা সহ বহু ক্ষেত্রেই জন্ম নিবন্ধনের তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিশুর জন্মের পর যথাসময়ে জন্ম নিবন্ধন করা প্রত্যেক অভিভাবকের দায়িত্ব।
1: শুধু জন্ম নয়, মৃত্যু নিবন্ধনও সমান গুরুত্বপূর্ণ। মৃত্যুর সঠিক তথ্য সরকারি নথিতে সংরক্ষিত হলে জনসংখ্যার প্রকৃত স্থির চিত্র, মৃত্যুহার, বয়স ভিত্তিক মৃত্যুর প্রবণতা এবং বিভিন্ন সামাজিক ও স্বাস্থ্যগত পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্র নির্ভরযোগ্য তথ্য পায়।
0: হ্যাঁ বন্ধুরা, জন্ম মৃত্যু নিবন্ধন তথ্যের ভিত্তিতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতে পারে। স্বাস্থ্যসেবা কোথায় বাড়াতে হবে, কোন অঞ্চলে কি ধরনের সামাজিক সুরক্ষা প্রয়োজন, কোথায় জনসংখ্যার পরিবর্তন ঘটছে, এসব সিদ্ধান্ত গ্রহণে জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য গুরুত্বপূর্ণ।
1: তবে শুধু নিবন্ধন করলেই হবে না, নিবন্ধনের তথ্য হতে হবে সঠিক, নির্ভুল ও সময় উপযোগী। নাম, জন্ম তারিখ, পিতা মাতার নাম সহ অন্যান্য তথ্য ভুল হলে ভবিষ্যতে নানা জটিলতা তৈরি হতে পারে। তাই নিবন্ধনের সময় তথ্য যাচাই করা এবং প্রয়োজনে সংশোধনের ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।
0: জন্ম থেকে মৃত্যু মানুষের জীবনের প্রতিটি অধ্যায়েরই বিশেষ গুরুত্ব রয়েছে, আর সেই জীবনের সরকারি স্বীকৃতি নিশ্চিত করাও আমাদের সবার দায়িত্ব। আসুন সকলে সচেতন হই, সঠিকভাবে জন্ম ও মৃত্যু নিবন্ধন করে নাগরিক অধিকার নিশ্চিত করি।
1: হ্যাঁ প্রিয় শ্রোতা বন্ধুরা, এই শুভ প্রত্যাশায় আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। আজকের মহানগর উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ইশরাত জাহান নীলা
0: এবং আমি খান নজম ই এলাহি। প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আজকের মহানগরে আপনাদের জন্য যা যা রয়েছে।
1: থাকছে আজকের দিনে ঢাকায় অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানের তথ্য সংকলন নিয়ে পর্ব আজকের ঢাকা।
0: থাকছে মহানগরীর বিভিন্ন পেশার উদ্যমী কর্মঠ মানুষের জীবন সংগ্রামের কথা নিয়ে পর্ব জীবন জীবিকা।
1: নগর পরিক্রমা পর্বে থাকছে ঢাকা মহানগরীর সমসাময়িক বিষয় নিয়ে স্পট রিপোর্টিং।
0: মহানগরের আয়োজন থেকে আরো শুনতে পাবেন একটি ছায়াছবির গান।
1: রয়েছে শ্রোতাদের পাঠানো চিঠি ও ইমেইলের উত্তর দানের আয়োজন, বাঁধন ও ই বাঁধন পর্ব।
0: শুভযাত্রা পর্বে রয়েছে অভ্যন্তরীণ বিমান, বাস, ট্রেন ও লঞ্চের যাতায়াতের সময়সূচির তথ্য।
1: আশা করছি অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। এবারে আমন্ত্রণ অনুষ্ঠানের মূল পরিবেশনায়।
0: প্রিয় শ্রোতা, আমাদের প্রথম নিবেদন, আজকের দিনে ঢাকায় অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানের তথ্যের সংকলন নিয়ে পর্ব আজকের ঢাকা।
1: গ্রন্থনায় সাইফুল ইসলাম এবং পাঠ করছেন লালটু হোসাইন।
2: ধানমন্ডির সাত মসজিদ রোডে ছায়ানট মিলনায়তনে আজ সন্ধে 6:30 হংসধ্বনির আয়োজনে মঞ্চস্থ হবে শাস্ত্রীয় সঙ্গীত বিষয়ক বিশেষ নাটক সুর সম্মিলন। এ নাটকের গ্রন্থনা ও পরিচালনায় সাইফুল তানকার এবং নির্দেশনায় রয়েছেন রতন মজুমদার। ফরাসি শিল্পী ফ্লাভিয়েন মার্তিনের একক শিল্প প্রদর্শনীর আয়োজন করেছে আলিয়াস ফ্রান্সিস দা ঢাকা। ধানমন্ডির 26 মিরপুর রোডে প্রতিষ্ঠানটির গ্যালারি জুমে আয়োজিত কৌতূহলের জগৎ শীর্ষক এই প্রদর্শনীতে শিল্পীর 30টি নির্বাচিত শিল্পকর্মে স্থান পেয়েছে, যেগুলো পর্যবেক্ষণ, আবেগ, স্মৃতি এবং দৈনন্দিন জীবনের নানান অভিজ্ঞতা থেকে নির্মিত। প্রদর্শনী চলবে আগামী 9 অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে এই প্রদর্শনী। অন্যদিকে ধানমন্ডির 4 নম্বর সড়কে 21-এর এ নম্বর বাড়ির শফিউদ্দিন শিল্পালয়ে চলমান শিল্পী মাসুদ চৌধুরীর কল্পনাই আমাদের গ্রহ শীর্ষক তৃতীয় একক চিত্র প্রদর্শনীর পর্দা নামবে আজ। সমাপনী দিনেও এই প্রদর্শনী সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া জোসনা মাহবুব, হোসনে বানু ছোটনা, জেসমরিনা হক, মণিদীপা দাশগুপ্ত, মুক্তি ভৌমিক, ফাহমিদা এনাম কাকুলি এবং নার্গিস আক্তার পুনম, দেশের প্রতিভাবান এই 7 নারী শিল্পীর শিল্পকর্ম নিয়ে আকাশ মাটি জল শীর্ষক প্রদর্শনী চলছে লালমাটিয়ার ভূমি গ্যালারিতে। এ প্রদর্শনী 9 অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে সব ধরনের দর্শকদের জন্য। ওদিকে বাংলাদেশের আধুনিক শিল্পকলার অন্যতম পথিকৃৎ এবং বরেণ্য ভাস্কর ও চিত্রশিল্পী প্রফেসর আব্দুর রাজ্জাকের টাইমলেস স্টেটমেন্ট শীর্ষক একক শিল্প প্রদর্শনীর আয়োজন করেছে দেশ আর্ট গ্যালারি। রাজধানীর গুলশানের 2-এর বাড়িধারা ডিপ্লোমেটিক জোনে 12 নম্বর সড়কের 13/1 নম্বর বাড়ির দেশ আর্ট গ্যালারির নিজস্ব প্ল্যাটফর্মে আয়োজিত এ প্রদর্শনী প্রদর্শন করা যাবে প্রতিদিন দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, যা আগামী 12 অক্টোবর পর্যন্ত সকল ধরনের দর্শকের জন্য উন্মুক্ত রয়েছে। আর ধানমন্ডির 26 মিরপুর রোডে আলিয়াস ফ্রান্সিস দা ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে শিল্পী ড আবু কালাম শামসুদ্দিনের একক চিত্র প্রদর্শনী যন্ত্রণার গান আরিশরবর্গ। প্রদর্শনী আগামী 13 অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ঢাকার ঝুড়িতে।
1: শুনছিলেন আজকের ঢাকা পর্বটি।
0: প্রিয় বন্ধুরা, এবারে রয়েছে মহানগরীর বিভিন্ন পেশার উদ্যমী কর্মঠ মানুষের জীবন ও সংগ্রামের কথা নিয়ে সাক্ষাৎকারমূলক পর্ব জীবন ও জীবিকা। সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন আয়েশা সিদ্দিকা মনি।
3: শ্রোতা বন্ধুরা, শব্দ শুনেই বুঝতে পারছেন এই মুহূর্তে আমরা আছি একটি চায়ের দোকানের পাশে। খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন এই দোকানে যিনি আসলে চা বিক্রি করছেন, মাহবুব ভাই। ঢাকার মিরপুরের একটা গলিতে আমরা তাকে পেয়েছি এবং তার কথাগুলো আপনাদেরকে জানাতে চাওয়ার একটা উদ্দেশ্য হলো, তিনি একজন শারীরিক প্রতিবন্ধী হয়েও তিনি নিজের প্রতিবন্ধিতাকে জয় করে চা বিক্রি করছেন এবং কাজ করে নিজের সংসার চালাচ্ছেন। এই মানুষটির গল্প আজকে আমরা জানতে চেষ্টা করব জীবন ও জীবিকা পর্বে। ভাই, কি খবর, কেমন আছেন?
4: আলহামদুলিল্লাহ, ভালো আছি।
3: আপনি এখানে কতদিন ধরে চা বিক্রি করছেন?
4: 5 বছর ধরে চা ব্যস্ত আছি আমি।
3: চার পাশাপাশি এখানে আরো কিছু জিনিস দেখতে পাচ্ছি, এখানে কি কি আছে যদি আমাদের বাংলাদেশ বেতারের শ্রোতা বন্ধুদের জন্য একটু বলেন।
4: এই যে চা বিক্রি করি, বিস্কিট আছে, পান আছে, রুটি আছে, কলা আছে।
3: আচ্ছা, আপনার এখানে খুব বিখ্যাত একটা চা আছে, সেটা হচ্ছে কালিজিরা এবং চাল ভাজা দিয়ে আপনি চা বানিয়ে দেন। এই চায়ের বিশেষত্ব কি এবং এটা কিভাবে বানানো শিখলেন?
4: এতে শিখছি, আমার গ্রামে ওই অঞ্চলে চলে, এই বেজে চলছি।
3: বাহ, খুবই খুবই খুবই ভালো। এই যে কালিজিরা দিয়ে চা, এই এক কাপ চা কত টাকা?
4: 5 টাকা।
3: আর লাল চা?
4: ওই যে লাল চা, 5 টাকা।
3: লাল চা ও 5 টাকা। বাহ, শ্রোতা বন্ধুরা, আমরা এখানে আসা একজন কাস্টমারের সাথে কথা বলতে চাই। ভাই, আপনার নামটা যদি বলেন।
5: নাম আকাশ।
3: আকাশ ভাই, আপনি কি করেন?
5: ইটবালুর কাজ করি।
3: ইটবালুর কাজ করেন? বাহ, এদিকেই আশেপাশেই?
5: জি, কাছেই।
3: আপনি কি প্রতিদিন এখানে চা খেতে আসেন?
5: আরে, আমরা অনেক সময় সারাদিনে মজা লাগে তো চালু বাজার দিয়ে, আপনার
3: সকালে বিকালে। আপনি কি সপ্তাহে 7 দিনই বসেন?
4: হ্যাঁ, সপ্তাহে 7 দিনই বসি।
3: ধরেন মাহবুব ভাই যেদিন বৃষ্টি হলো বা হচ্ছে অনেক বেশি রোদ হলো,
4: আমার তো মাঙ্গা ফুটপাতের দোকান, আমি বৃষ্টি হলে বইতে পারি না, বৃষ্টি ক্ষমা দিল একটু স্যাক দিল সঙ্গে বই আর কি।
3: আচ্ছা আচ্ছা, এই কাজে কি আপনার পরিবার আপনাকে সাহায্য করেন?
4: হ্যাঁ অবশ্যই একটু করে, কাস্টমার সঙ্গে বেশি থাকে সঙ্গে তো আমার ওয়াইফাই একটু আমার লাগে একটু হেল্প করে আর কি, একটু আগে সাগুয়া দেয় কাস্টমার টাকা পয়সা লয়।
3: বাবু ভাই এই জিনিসগুলো আপনি কোত্থেকে কিনে আনেন এবং কত টাকা পুঁজি দিয়ে শুরু করেছিলেন?
4: এই মনে আমার কিনা আমার চালান হয়েছে মনে করেন 50,000, মানে গাড়ি ঘোরালে এমনি সময় 50,000 চালান, এমনি মাল সমানে মনে করেন বিকাল বেকারি আলে সকালে মাল দেওয়া যায় বিকালে টাকা লেওয়া যায়, আর এই বিস্কুট টিস্কুট এগুলো হেরি বেকারি আলের মানে, আর মনে এমনি পান শুভ টুবার এগুলো মনে করেন 8,000 কিনে আনি।
3: আচ্ছা, আপনার দিনে কত টাকা আয় হয়?
4: কত দিন হারা দিন 300 টাকা।
3: আপনার বাচ্চারা কি স্কুলে পড়ে?
4: রোজগারান গ্রামীণ স্কুলে।
3: ভাই আপনি বাংলাদেশ বেতার শুনেন?
4: হুম শুনি, অবশ্যই শুনি।
3: বাংলাদেশ বেতারের কোন অনুষ্ঠান আপনার কাছে খুব ভালো লাগে?
4: গান বাজনা আমার ভালো লাগে আর নাটক নাটক হয় এগুলি আমার ভালো লাগে, এগুলি শুনি আমি।
3: দারুন দারুন। মাহবুব ভাই আপনার জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা কি বা আপনার স্বপ্ন কি?
4: আমি চাই যে যে ব্যবসা আছে আর একটু সামনে দিকে আগাইতে, বড় একটু বড় ব্যবসায় ধরতে চাই, এই আমার পরিকল্পনা আগাইতে।
3: অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি আপনার পরিবার পরিজন নিয়ে খুব ভালো থাকুন, এভাবেই হাসি খুশি থাকুন, আপনাকে অনেক ধন্যবাদ।
4: ধন্যবাদ।
3: শ্রোতা বন্ধুরা, কথা বললাম একজন হাসি খুশি চা বিক্রেতা মাহবুব ভাইয়ের সঙ্গে, যিনি জীবন যাত্রায় এগিয়ে চলেছেন হাসি মুখে। আপনিও আপনার জীবন যাত্রায় হাসি মুখে এগিয়ে যান, সেই আশাবাদ রইল। জীবন ও জীবিকার আগামী পর্বে আপনাদের সঙ্গে আবারও কথা হবে, নতুন কোনো মানুষের জীবন যাত্রার কথা আমরা জানবো। অসংখ্য ধন্যবাদ, খুব ভালো থাকবেন।
0: প্রিয় শ্রোতা শুনছিলেন জীবন ও জীবিকা পর্বটি।
1: এবারে নগর পরিক্রমা পর্ব, আর নগর পরিক্রমায় এবারে শুনব আবাসন মেলা নিয়ে স্পট রিপোর্টিং, উপস্থাপনায় মামুনুর রশিদ।
6: সর্বজনীন বাসস্থান টেকসই নগরায়ণ, বিশ্ব বসতি দিবস 2026 ও বসতি মেলা বাংলাদেশ চিনমুদি সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে। গত 5 তারিখ থেকে 7 অক্টোবর পর্যন্ত এই মেলা চলবে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে এই মেলা চলছে এবং এই মেলা যারা অংশগ্রহণ করছে এবার কথা বলবো তাদের সাথে। নামটা পরিচিত বলেন?
7: আমার নাম ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, আমি আছি রিসকন হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে।
6: আচ্ছা, আমরা তো সবাই বিশেষ করে ঢাকায় যারা বসবাস করি আমরা চাই ছোটোখাটো নিজের বাড়ির একটা বানাবো কিংবা একটা ফ্ল্যাট কিনবো, সেই জায়গা থেকে আপনারা গ্রাহকের জন্য কি কি সুযোগ সুবিধা নিয়ে আসছেন?
7: আচ্ছা, এবার বিশ্ব বসতি দিবস উপলক্ষে আমাদের সরকার যে স্লোগানটা নিয়ে আগাচ্ছে সেটা হচ্ছে যে সার্বজনীন বাসস্থান টেকসই নগরায়ণ, সেই লক্ষ্যকে সাথে রেখেই আর কি আমরা আগাচ্ছি। আমাদের যেখানে যেখানে প্রজেক্ট আছে আমরা সে প্রত্যেকটা প্রজেক্টে এই মেলা উপলক্ষে 10% ডিসকাউন্ট নিয়ে এসেছি। এটা ছাড়াও আমাদের কিছু গিফট হ্যাম্পার থাকবে, আর মেলায় বুকিং দিলেই আমরা ল্যাপটপ উপহার দিচ্ছি, এটা আমাদের মেলা উপলক্ষে স্পেশাল অফার থাকছে। আর আমরা এখান থেকে আমরা একটা টিম রেখেছি যে ভিজিট করার জন্য, কেউ যদি এখানে এসে স্টল ভিজিট করার পরে মনে করে যে না আমরা সাইট ভিজিট করতে চাই, আমরা ভিজিট করার ব্যবস্থা করে দিব এখান থেকেই।
6: এখানেই আমি একজন গ্রাহককে পেয়েছি, কথা বলতে আসলে আপনার নামটা বলেন?
8: আমার নাম মিনহাজউদ্দিন। মেলায় আসার মূল কারণ হলো যে মেলায় অনেকগুলো প্রতিষ্ঠান একসাথে থাকে এবং সেখানে আমাকে বেটার অপরচুনিটি যেটা হয় এটা চুজ করার একটা অপশন এক জায়গায় এক টেবিলে পাওয়া যায়। আমার মা বাবা ফ্যামিলি যারা আছে ভিজিট করে দেন ফাইনালি আমরা বুকিংয়ের জায়গায় যাবো।
6: শ্রোতা বন্ধুরা, একটু হেঁটে সামনে আসছি এবং এখানেই যে স্টলের সামনে আমি এসছি, আমি যিনি আছেন তার সাথে কথা বলবো। আপনার নামটা পরিচয় বলেন?
9: আমি আবু সাদাত মোহাম্মদ মামুন।
6: আমরা মহানগরবাসীরা কী ধরনের ফ্যাসিলিটিস আপনাদের কাছে পাচ্ছে, সুযোগ সুবিধাগুলো পাবে সেই বিষয়ে একটু বলেন।
9: আপনারা জানেন আমরা হলো ক্যাবেল ম্যানুফ্যাকচারার কোম্পানি, যারা আপনারা বসতি বাড়ি করতে চান তারা নিরাপদ বাড়ি করতে গেলে অবশ্যই নিরাপদ তারের দরকার, নিরাপদ বিদ্যুৎ দরকার। তা আমাদের যে বিদ্যুৎটা আছে এফআর ফ্লেম রিটার্ডেন্ট, আপনারা আমাদের আর কেবল লাগাতে পারেন, আপনারা সেফ থাকবেন, আপনাদের যান মাল সম্পত্তি অক্ষয় থাকবে। এবং এই মেলার মধ্যে যারা আসবেন আপনাদেরকে আমরা স্পেশাল একটা ডিসকাউন্ট করে দেবো ইনশাল্লাহ।
6: ভাই আপনার নামটা বলেন?
10: আমি মুকুল হালদার, সিনিয়র প্রিন্সিপাল অফিসার। আমরা পূবালি ব্যাংক পিএলসির পক্ষ থেকে বিশ্ব বসতি দিবস ও বসতি মেলা 2026 উপলক্ষে এই মেলায় আমরা এসেছি। আসলেই আমাদের যে কটা বেসিক নিডস আছে তার মধ্যে আবাসন একটা অন্যতম নিডস। তো মানুষের এই আবাসনের যে প্রয়োজনীয়তা মেটাতে পূবালি ব্যাংক সবসময়ের জন্য পাশে থাকে। আমরা এই মেলাতে এসেছি আমাদের নানা রকমের প্রোডাক্ট নিয়ে। যদি কেউ নিজের জায়গা আছে নিজে বাড়ি করতে চায় সেক্ষেত্রে আমরা ইনভেস্ট করতে পারি, তাকে ফাইন্যান্স সহযোগিতা দিতে পারি। অথবা বন্ধুরা মিলে একত্রে বাড়ি করতে চায় সেখানে, সে প্রত্যেক বন্ধুকে আমরা ইন্ডিভিজুয়ালি আবার লোন দিতে পারি। কেউ যদি রেডি ফ্ল্যাট কিনতে চায় সেক্ষেত্রে বিনিয়োগ করতে পারি। আবার আমাদের এখন অ্যাফোর্ডেবল হাউজিং গ্রাম পর্যায়েও আমরা উইদাউট মর্গেজ, হ্যাঁ, 100,000 টাকা পর্যন্ত আমরা কিন্তু ফাইন্যান্স সহযোগিতা করতে পারি। তো আমাদের এখানে কমন যেটা জেনারেল ইন্টারেস্ট রেট সেটা হচ্ছে 11.5%। আপনি যে বিষয়টি বলেছেন স্যারের কথা মেলা উপলক্ষে বিশেষ আকর্ষণ, সেটা হচ্ছে এই মেলাতে যারা আসবেন এবং তার এই আবাসনের প্রয়োজনীয়তা সম্পর্কে আমাদের সামনে তার অভিমত ব্যক্ত করবেন, আমরা সর্বোচ্চ তাদের জন্য 1% পর্যন্ত ছাড় রাখার ব্যবস্থা রেখেছি।
11: বিশ্ব বসতি দিবস 2026 ও বসতি মেলা বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া এই মেলাটি গতকাল 5 অক্টোবর থেকে শুরু হয়ে আগামী 7 অক্টোবর 2026 পর্যন্ত সবার জন্য উন্মুক্ত রয়েছে। সময় করে আপনারাও বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই মেলা থেকে ঘুরে যেতে পারেন। স্পট রিপোর্টিং এখানেই শেষ করছি।
1: শুনলেন নগর পরিক্রমা পর্বটি।
0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, সরাসরি প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। প্রিয় বন্ধুরা, এবারে রয়েছে আপনাদের পাঠানো চিঠিপত্র এবং ইমেইলের উত্তরদানের আয়োজন। বাঁধন ও ইবাধন পর্ব গ্রন্থনায় জান্নাতুল ফেরদৌস তমা।
1: আমন্ত্রণ সবাইকে আজকের বাঁধন পর্বে। পড়ছি আপনাদের পাঠানো লেখাগুলো ইমেল থেকে। পড়ছে মেহেদি হাসান মামুন, আপন বেতার শ্রোতা সংঘ, জিয়নপুর, চুরিডাঙ্গা, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে লিখেছেন, খুব ভালো লাগে প্রিয় স্পন্দন, তোমায় শুনে ভরে আমার মন। হে প্রিয় সুহৃদগণ, লিপির শুরুতেই রইল এই স্নিগ্ধ সকালে শরতের সুপ্রকাশ ফুলের শুভেচ্ছা। বোধকারী আপনারা বেশ কুশলেই আছেন। পহেলা অক্টোবর থেকে মহানগর সপ্তাহে কি একদিন প্রচারিত হবে? সঠিক তথ্য জানতে চাই।
0: ধন্যবাদ জানাচ্ছি আমাদের বন্ধু মেহেদি হাসান মামুনকে তার ছন্দময় শুভেচ্ছার জন্য। আর হ্যাঁ বন্ধু, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনি আজকে যেহেতু 6 অক্টোবর, এতক্ষণে কিন্তু আপনি জেনে গেছেন, বন্ধুরা অনেকেই জানেন, তারপরও বলছি যে মহানগর অনুষ্ঠানটি সপ্তাহে দুদিন রবিবার ও মঙ্গলবার সকাল 8:30 প্রচার হবে। আশা করছি সবসময় সাথেই থাকবেন।
1: আরিফ মাহমুদ পরশ, দীপশিখা বেতার শ্রোতা ক্লাব, ডুমুদিয়া, কাপাসিয়া, গাজীপুর থেকে লিখেছেন, গত 29 সেপ্টেম্বর প্রভাতী ম্যাগাজিন মহানগরে কান পেতেছিলাম। চমৎকার ছিল ওই দিনের সকল আয়োজন। নগর পরিক্রমায় মামুনুর রশিদের সঞ্চালনায় আমাদের দেশের পথ শিশুরা যে নেশায় আসক্তি নিয়ে প্রতিবেদনে জানা হলো অনেক কথা। পরিশেষে মহানগর আসরে বাজানো আধুনিক গানটিও চমৎকার লাগলো। সব মিলিয়ে 30 মিনিটের অনুষ্ঠান শুনে মনটা আনন্দে আন্দোলিত হয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাই মহানগর পরিবারকে। এবং তানজিলা সাথী লিখেছে,

0: গার্ডেন উপহার দেওয়ার জন্য এমনটাই লিখেছেন।
1: আমাদের দুজন বন্ধুকে অনেক ধন্যবাদ জানাচ্ছি লেখার জন্য, আর তাদের যে মহানগর ভালো লাগছে এটাই আসলে আমাদের প্রাপ্তি। আশা করছি এভাবেই পাশে থাকবেন, আবারও লিখবেন।
0: মোহাম্মদ রাসেল শেখ শিবালয় মানিকগঞ্জ থেকে লিখেছেন, 27 সেপ্টেম্বর প্রিয় অনুষ্ঠান থেকে শুনতে পেলাম জীবন ও জীবিকা পর্বে সবজি বিক্রেতার সাক্ষাৎকার এবং নগর পরিক্রমা পাঁচালী পর্বে পোরযুক্ত নামের এলাকা সম্পর্কে জানতে পারলাম। চমৎকার এই দুটি পর্বই বেশ ভালো লেগেছে। তথ্যবহুল ও সুন্দর উপস্থাপনার জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানিয়েছেন।
1: আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের বন্ধু মোহাম্মদ রাসেল শেখ, আশা করছি আবারও লিখবেন।
0: মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, বেলকুচি, হ্যালো ফ্রেন্ডস, বেতার শ্রোতা সংঘ, গাবগাছি, চন্দনগাতি, বেলকুচি, সিরাজগঞ্জ থেকে লিখেছেন, মহানগর অনুষ্ঠান বর্তমানে 3 দিন প্রচার হচ্ছে, শীতকালীন অধিবেশনে 2 দিন প্রচার হবে নাকি? এভাবে পর্যায়ক্রমে যদি ভালো ভালো ম্যাগাজিন অনুষ্ঠান বন্ধ হয়ে যায় তাহলে শ্রোতাদের মনে অনেক কষ্টের দাগ কাটবে। জানি না এর অর্থ কি, অনুষ্ঠান প্রচার করলেও সমস্যা, কারণ বুঝি না আমরা কতটুকু সত্য তা হয়তো 1 অক্টোবর থেকে বুঝতে পারবো। আমরা তো সবাই ভালোবাসি মহানগর অনুষ্ঠানকে, অনেক কিছু জানতে ও শিখতে পারি, শুধু আমি কেন, ডিজিটাল যুগে সারা বিশ্বের মানুষ শুনতে পারে সব অনুষ্ঠান, দেখা যাক কি হয়, অপেক্ষায় থাকলাম। এভাবেই লিখেছেন
1: ওয়াসির রহমান মিন্টু, আমাদের বন্ধু। আসলে আপনার লেখাটি আপনি যখন পাঠিয়েছেন তখনও শীতকালীন অধিবেশন শুরু হয়নি, তবে আজ শীতকালীন অধিবেশনেই অনুষ্ঠান শুনছেন। আশা করছি ইতিমধ্যে জেনে গেছেন যে এখন মহানগর অনুষ্ঠানটি সপ্তাহে 2 দিন অর্থাৎ রবিবার ও মঙ্গলবার সকাল 8:30 প্রচার করা হবে। সবশেষে একটি কথাই বলবো, তা হচ্ছে পরিবর্তন হলো জীবনের অংশ। আজ যেভাবে প্রচার হচ্ছে আগামীতে এভাবে প্রচার নাও হতে পারে, সবসময় সাথে থাকুন।
0: শ্রী দীপক চক্রবর্তী ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাব হাজরাডাঙ্গা সুন্দর দীঘি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে লিখেছেন, সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা নিয়ে মহানগরের বাঁধন পর্বের শুভেচ্ছা বার্তা প্রচার হতে পারে কি?
1: ধন্যবাদ বন্ধু শ্রী দীপক চক্রবর্তী। বাঁধন পর্বে আসলে এমন কোন সুযোগ নেই, তবে দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে অনেক অনুষ্ঠান প্রচার হবে, আশা করছি আপনি সাথেই থাকবেন।
0: আফিয়া খানম জুলি মধুমতি বেতার শ্রোতা সংঘ ঘোড়াদার সুলতানশাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন, 27 সেপ্টেম্বর মহানগর অনুষ্ঠান থেকে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে প্রাসঙ্গিক অনেক তথ্য জেনে ভালো লেগেছে। এবং ফয়সাল আহমেদ শিপন লিখেছেন, 28 সেপ্টেম্বর প্রচারিত রূপালী সংস্কৃতি পর্বে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত চাপাডাঙ্গার বউ ছবির সংক্ষিপ্ত পর্যালোচনাটি অসাধারণ লেগেছে এবং তিনি ধন্যবাদ জানিয়েছেন।
1: আফিয়া খানম জুলি এবং ফয়সাল আহমেদ শিপন, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে সময় স্বল্পতার কারণে আপনাদের লেখাটিও একটু সংক্ষেপ করে পড়া হয়েছে, আশা করছি আবারও লিখবেন, সাথেই থাকবেন।
0: এই ছিল আজকের আয়োজন, আগামীতে কথা হবে আবারও বাঁধন ও ই বাঁধন পর্বে।
1: প্রিয় শ্রোতা শুনছিলেন বাঁধন ই বাঁধন পর্ব, আর এখন আপনাদের ভাসাতে চাই সুরের ভেলায়। মহানগরের আয়োজন থেকে শুনতে পাবেন একটি ছায়াছবির গান, কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন। ছায়াছবি

0: ইয়াসমিনের কণ্ঠে গানটি শুনবেন।
1: প্রিয় শ্রোতা, আমন্ত্রণ এবারে শুভযাত্রা পর্বে। প্রথমেই জানিয়ে দিচ্ছি মেট্রো রেলের সাপ্তাহিক কর্মদিবসের সময়সূচি। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের তথ্য মতে, রবিবার থেকে বৃহস্পতিবার ঢাকা মেট্রো রেল উত্তরা উত্তর থেকে মতিঝিলের উদ্দেশ্যে সকাল 6:30 প্রথম ট্রেন ছাড়ে এবং রাত 9:50 শেষ ট্রেন ছাড়ে। অন্যদিকে মতিঝিল থেকে উত্তর উত্তরের উদ্দেশ্যে সকাল 7:15 প্রথম ট্রেন ছাড়ে এবং রাত 10:30 শেষ ট্রেনটি ছেড়ে যায়।
0: প্রিয়শ্রোতা, এবারে জানিয়ে দিচ্ছি ঢাকা মহানগরীর কয়েকটি রুটের চলাচলকারী কিছু যানবাহনের তথ্য। ঢাকার বিআরটিসির বাস সার্ভিস রাজধানীর উত্তরাঞ্চলের মিরপুর, উত্তরা ও টঙ্গী থেকে শুরু করে মোহাম্মদপুর, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ, মতিঝিল, কমলাপুর, গুলিস্তান, রায়েরবাগ ও কদমতলী পর্যন্ত চলাচল করে। এছাড়াও অনেক রুটে বিআরটিসির বাস সার্ভিস রয়েছে।
1: প্রিয় শ্রোতা, যানবাহনে ওঠানামার সময় কখনোই তাড়াহুড়ো করবেন না, অতিরিক্ত যাত্রী হয়ে কোনো বাহনে ভ্রমণ করবেন না, আর ভ্রমণ পথে স্বল্প সময়ের পরিচিত বা অপরিচিত কোনো ব্যক্তির দেয়া কিছু খাবেন না। সাবধানে পথ চলুন, আপনার যাত্রা শুভ হোক।
0: প্রিয় বন্ধুরা, বিদায় নিতে হচ্ছে মহানগরের আয়োজন থেকে, কারণ আমাদের জন্য যে নির্ধারিত সময় তা শেষের দিকে
1: একেবারেই। আর জানিয়ে দিতে চাই শেষের সময়ে শেষ কথাগুলো। আজকের মহানগর অনুষ্ঠানের গ্রন্থনায় ছিলেন খান নাজম ইলাহি, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি ইশরাত জাহান নীলা
0: এবং আমি খান নাজম ইলাহি,
1: প্রযোজনের সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম,
0: তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার,
1: এবং আজকের মহানগর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ইশরাত শারমিন।

এতক্ষণ শুনলেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ আব্দুল মুক্তাদির। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবচেয়ে মেধাবীরা যাতে কর্মজীবনে শিক্ষকতাকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নেন, সে লক্ষ্যে সরকার শিক্ষক নিয়োগ ও শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে। তিনি গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ের গুণী শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা বলেন। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত 102 জন শিক্ষককে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকদের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি বাড়ে। শিক্ষার্থীর সামনে শিক্ষক শিক্ষিকারাই আদর্শ রোল মডেল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকরা যাতে আত্মবিশ্বাসের সঙ্গে শিক্ষার্থীদের সামনে নিজেদের রোল মডেল হিসেবে তুলে ধরতে পারেন, সে ধরনের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি গতকাল রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস 2026-এর উদ্বোধনীকালে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শুধু একটি ঘর নয়, নাগরিকদের জন্য নিরাপদ, সাশ্রয়ী, পরিবেশসম্মত ও মৌলিক সেবা সুবিধা সম্পন্ন বাসস্থান নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি বলেন, পরিকল্পিত নগরায়নের জন্য প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টার প্ল্যান প্রণয়ন করা হচ্ছে। এরই মধ্যে সিলেট, ময়মনসিংহ, বরিশাল, রংপুর, কুমিল্লা ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণদের ব্যবসা বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। গতকাল ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI এর সভাপতি তাসকিন আহমেদের নেতৃত্বে 21 সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি দেশের জ্বালানি ব্যবস্থা দ্রুত গড়ে তুলতে এবং সামাজিক উন্নয়ন ও কল্যাণমূলক কাজে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি ব্যবসা বাণিজ্যে প্রসার, ব্যাংক সুদের হার কমানোর উপর জোর দেন। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের একটি প্রতিনিধি দল গতকাল রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। গতকাল বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোন চেষ্টা করছে না এবং এ ধরনের কোন ইচ্ছাও সরকারের নেই। তিনি গণমাধ্যম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষার বিষয়ে সরকার সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে নিয়মিত মত বিনিময় করছে। সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের নৈতিক মানদণ্ড বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। দেশে গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 9 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1902 জন। এদিকে গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে 3 জন শিশুর মৃত্যু হয়েছে। 24-এর জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সাজা 10 বছর থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম জানান, গতকাল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আপিল করা হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তি। এ উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে প্রতিটি শিশুর জন্য নিরাপদ, বৈষম্যহীন ও স্নেহ মমতায় পরিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, বর্তমান সরকারের সুদৃঢ় অঙ্গীকার হচ্ছে দেশের প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও ঝুঁকিমুক্ত শৈশব, নৈতিক, আধুনিক ও বিজ্ঞানসম্মত শিক্ষা, সার্বজনীন স্বাস্থ্যসেবা, পর্যাপ্ত পুষ্টি এবং খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মুক্ত পরিবেশ নিশ্চিত করা। খেলার খবর টেনিস। বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে 31তম আন্তর্জাতিক অনূর্ধ্ব 18 জুনিয়র টেনিস টুর্নামেন্ট গতকাল রাজশাহীর টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে। ছয় দিনব্যাপী এই প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ দশটি দেশের শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করছেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন নজরুল সঙ্গীত শুনবেন মোহাম্মদ ইউসুফ আহমেদ খানের কণ্ঠে।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন মোহাম্মদ ইউসুফ আহমেদ খানের কণ্ঠে। নেশার অপর নাম মরণ। মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন। জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। মাদকদ্রব্যের ব্যবহারের ফলে সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি। নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্য থেকে দূরে রাখুন। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে সহায়তা করুন।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন আধুনিক গান শুনবেন। গেয়েছেন নাসরিন আক্তার বিউটি। প্রথম গানের রচয়িতা এ এইচ এম কামাল, সুর করেছেন দীপক কুমার দে।

আধুনিক গান শুনছেন নাসরিন আক্তার বিউটির কণ্ঠে। এবারের গানের রচয়িতা গোলাম মুস্তফা, গানের সুর করেছেন আনিসুর রহমান তনু।

0: নাসরিন আক্তার বিউটির কণ্ঠে দুখানি আধুনিক গান শুনলেন।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। তাই আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশে পরিষ্কার রাখুন, ডেঙ্গু মুক্ত জীবন গড়ুন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজনে এবারে শোনাব রবীন্দ্রসঙ্গীত, শিল্পী বুলবুল ইসলাম।

0: পরপর দুখানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন বুলবুল ইসলাম।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চা 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সে পানিগুলো 5 দিনের মধ্যে পরিবর্তন করতে হবে। আর সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন। ফ্রিজের নিচে ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়, তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দেবেন না। প্রতিদিন সকালে ও বিকেলে ঘরের দরজা জানালার পর্দার আড়ালে পরিষ্কার করে এডিস মশা নিধন করুন এবং ঝুলন্ত কাপড় চোপড়, ছাতা ইত্যাদি সবসময় পরিষ্কার রাখুন।
0: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা তথ্য সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন লালন সঙ্গীত শুনবেন মৌমিতা চক্রবর্তী জুয়ের।

0: দুখানি লালন গীতি শুনলেন মৌমিতা চক্রবর্তী জুয়ের কণ্ঠে। হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9-12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর
1: বাংলাদেশ বেতার। শ্রোতাবন্ধুরা, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 MHz এবং FM 106 MHz। প্রিয় বন্ধুরা, আমরা চলে যাব মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শিশু একাডেমি মিলনায়তনে শিশু অধিকার দিবস 2006 ও বাংলাদেশ

0: শ্রোতা বন্ধুরা, জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হলো বাংলা শিশু একাডেমি মিলনায়তনে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত বিশ্ব শিশু দিবস 2026 ও বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান। এবং এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। আমরা এবার অনুষ্ঠানটি সরাসরি মঞ্চ থেকে সম্প্রচার করছি।
1: আমরা করতালি দিয়ে স্বাগত জানাই।
2: শিশুরা আনন্দের সাথে শিখতে চাই, জানতে চাই, এই বিশ্বকে জয় করতে চাই, এ প্রত্যাশাকে সামনে রেখে আমি অনুষ্ঠান শুরু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।
1: আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আমরা জানি, আজকের শিশু গড়বে পৃথিবী আমরা মানি। প্রিয় সুধী, এবছর উদযাপন করা হচ্ছে বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তি অনুষ্ঠান। 1976 সালের 22 সেপ্টেম্বর রাষ্ট্রপতির স্বাক্ষরিত অধ্যাদেশ বলে যাত্রা শুরু করে বাংলাদেশ শিশু একাডেমি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী পরিকল্পনায় দেশের শিশুদের সাংস্কৃতিক ও মানসিক বিকাশের অন্যতম প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করছে এই একাডেমি।
2: সুধী মণ্ডলী, আজ আমরা একই সাথে উদযাপন করছি শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু সপ্তাহ 2026। শিশুদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বব্যাপী পালিত হয় শিশু অধিকার দিবস। বাংলাদেশে প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার আড়ম্বরে পালন করা হয় এই শিশু দিবস। এবারের প্রতিপাদ্য, শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত।
1: প্রিয় সুধী, এই শুভক্ষণে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি বাংলাদেশ শিশু একাডেমির পরিকল্পক ও প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, রাষ্ট্রনায়ক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি দেশপ্রেম ও সংগ্রামের অবিস্মরণীয় মহাকাব্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের। শ্রদ্ধা জানাচ্ছি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের। গণতন্ত্র মুক্তির আন্দোলন জুলাই আন্দোলনের সকল শহীদদের প্রতি জানাচ্ছি গভীর শ্রদ্ধা।
2: শিশু অধিকার দিবস 2026 ও বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আজকের এই অনুষ্ঠানটিকে আলোকিত ও মহিমান্বিত করে মঞ্চে উপবিষ্ট আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন এমপি।
1: বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রখ্যাত চিকিৎসক, বিশিষ্ট সমাজসেবক ও ভাইস প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফাউন্ডেশন ডাক্তার জুবাইদা রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সমন্বিত সভাপতি জনাব সেলিমা রহমান এমপি। আরও উপস্থিত আছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ডক্টর রওশনারা বেগম। মঞ্চে আরও আছে আমাদের দুজন সহপাঠী বন্ধু শিশু বক্তা হুমায়রা আহমেদ সুবা ও গাজী মুহাইমিনাল আরশ।
2: আজকের অনুষ্ঠানে

0: অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি আব্দুল্লাহ আল হাসান মাহি
1: এবং আমি মেহজাবিন মাহফুজ রামিসা। বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর তথ্য অধিকার রক্ষার্থে অনুষ্ঠানটি সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন শিরিন আক্তার রূপা এবং বেগম বদরুন্নাহার তমা।
0: প্রিয় সুধী, এই অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। সেই সাথে যুক্ত আছেন আট বিভাগের বিভাগীয় কমিশনার, 64 জেলার জেলা প্রশাসক, স্থানীয় নেতৃবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তা ও শিশু বন্ধুরা।
1: সুধী মণ্ডলী, এখন পবিত্র ধর্মগ্রন্থ সমূহ থেকে পাঠ। শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করছে ইয়াশফি জামান।

0: আমি অর্থ বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। সকল প্রশংসা আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু, যিনি বিচার দিনের মালিক, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু, যিনি বিচার দিনের মালিক। আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং শুধুমাত্র আপনারই সাহায্য প্রার্থনা করি। আমাদের সরল পথ প্রদর্শন করুন সে সকল লোকের পথে যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। আমিন।
1: এবারে পবিত্র শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে পাঠ করছে রশ্মিকা মণ্ডল সুতপা।

0: कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। शालार्थ, যখনই ধর্মের গ্লানি এবং অধর্মের উদ্ভব হয় তখনই সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতিকারীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। গীতা আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার প্রেরণা দেয়, কারণ স্বয়ং ভগবান যুগে যুগে দুষ্টের দমন, সৃষ্টির পালন এবং ধর্ম রক্ষার জন্য পৃথিবীতে অবতীর্ণ হন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। নমস্কার। এই পর্যায়ে পবিত্র বাইবেল থেকে পাঠ করছে মাধুর্য অ্যান্টনি গোমেজ।
1: পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। আমি পবিত্র বাইবেল থেকে মথিলিখিত মঙ্গল সমাচার 18 অধ্যায় প্রথম পদ থেকে পঞ্চম পদ পর্যন্ত পাঠ করছি। শিষ্যদের প্রতি বিনম্রতার আদর্শ পালনের নির্দেশ। শিষ্যেরা যিশুর কাছে এসে প্রশ্ন করলেন, স্বর্গরাজ্যে কে সবচেয়ে বড়? যিশু তখন একটি শিশুকে কাছে ডাকলেন,

0: তাকে তাদের সামনে দাঁড় করিয়ে বললেন, আমি তোমাদের সত্যি বলছি, তোমাদের মধ্যে যদি পরিবর্তন না আসে, তোমরা যদি শিশুর মতোই না হয়ে ওঠো, তাহলে তোমরা কিছুতেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। তাই যে নিজেকে এই শিশুর মতোই নম্র করে স্বর্গরাজ্যে, সেই সবচেয়ে বড়। আর যে কেউ আমারই জন্যে এই মতো একটি শিশুকে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে। প্রভুর বাণী, ঈশ্বরকে ধন্যবাদ। ক্রুশের চিহ্ন, পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। ধন্যবাদ।
1: এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছে পারমিতা বড়ুয়া।
2: নমো বুদ্ধায়।

হাতে খড়ি আর বইয়ের পাতা, নয় কবোঝা কোনো শৈশব মানে রঙিন আশা, ভালোবাসা যেন। সুধি মণ্ডলী, অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখার জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ডক্টর রওশনারা বেগমকে বিনীত অনুরোধ জানাচ্ছি।

0: Bismillahirrahmanirrahim. Al-Malu al-Banuna Zinatul Hayati Dunia. Al-Kahab Surah Ayat 46. অর্থাৎ ধন সম্পদ ও শিশু সন্তান পার্থিব জীবনের সৌন্দর্য। আমাদের সন্তানরা আমাদের জীবনের সৌন্দর্য, কিন্তু সেই সৌন্দর্যের প্রকৃত মর্যাদা তখনই রক্ষা পাবে যখন আমাদের নিরাপত্তা, শিক্ষা, মূল্যবোধ, মানবিকতা ও স্বাধীন বিকাশের সুযোগ আমরা নিশ্চিত করতে পারব। শিশু অধিকার দিবস 2026 ও বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, সভাপতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন এমপি, সম্মানিত বিশেষ অতিথি ডাক্তার জুবাইদা রহমান, প্রখ্যাত চিকিৎসক ও ভাইস প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফাউন্ডেশন, সম্মানিত সংসদ সদস্য জনাব সেলিমা রহমান এমপি, সভাপতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মাননীয় মন্ত্রী ও সংসদ সদস্যগণ, বিভিন্ন মন্ত্রণালয় সহ বাংলাদেশ শিশু একাডেমির সম্মানিত উপস্থিতি, শিশু অধিকার কর্মী, শিক্ষক, অভিভাবক ও সুধীজন, সাংবাদিকবৃন্দ এবং সর্বোপরি আমাদের অনুষ্ঠানের প্রাণপ্রিয় শিশুরা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও অভিভাবকগণ, আসসালামু আলাইকুম। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। সম্মানিত সুদীপ, শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদ, বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিত মা বোন ও শিশুদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। তাদের ত্যাগ, সাহস ও আত্মমর্যাদার ইতিহাস আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অধ্যায় এবং নতুন প্রজন্মের জন্য চিরন্তন প্রেরণার উৎস। একই সঙ্গে স্মরণ করছি 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদ ও শিশু সহ সাহসী জুলাই যোদ্ধাদের। তাদের আত্মত্যাগ ও সাহস আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায় বিচার ও অধিকার প্রতিষ্ঠার পথে অনুপ্রেরণা হয়ে আছে। সম্মানিত উপস্থিতি, 1976 সালের 22 সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশ শিশু একাডেমির মাধ্যমে বাংলাদেশের শিশু অধিকার ও সাংস্কৃতিক বিকাশ প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। বাংলাদেশ শিশু একাডেমির প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো, তাদের মধ্যে জাতীয়তা বোধ ও সংস্কৃতির প্রতি ভালোবাসা তৈরি করা এবং বিজ্ঞান, সাহিত্য ও শিল্পকলার চর্চায় উদ্বুদ্ধ করা। আজকের শিশু, আগামী দিনের ভবিষ্যৎ, এই সর্বজনীন কথাটিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের শিশু উন্নয়ন ও জাতীয় নীতিতে অন্যতম মূল মন্ত্র হিসেবে জনপ্রিয় করে তোলেন। এ বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 2006 সালের ওয়ার্ল্ড চিলড্রেন ডে অ্যান্ড চাইল্ড রাইটস উইক অনুষ্ঠানে বলেন, চিলড্রেন আর আওয়ার গ্রেটেস্ট রিসোর্স অ্যান্ড দি সোর্স অফ আওয়ার ডিলাইট, দে আর দি ফিউচার অফ দি কান্ট্রি, দি নেশন অ্যান্ড দি ওয়ার্ল্ড। প্রিয় উপস্থিতি, শিশু অধিকার দিবস 2026-এর প্রতিপাদ্য বিষয়ে শিশুর অধিকার ভবিষ্যৎ হোক সুরক্ষিত। এই প্রতিপাদ্যটি প্রতিটি শিশুর নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করার অঙ্গীকারকে ধারণ করে। শিশুর অধিকার মানে নিরাপদে ঘুমানো, পেট ভরে খাওয়া, বিদ্যালয়ে যাওয়া, খেলাধুলা করা, নিজের কথা নিজে বলতে পারা এবং ভালোবাসার মধ্যে বেড়ে ওঠা। আজ শিশু অধিকার দিবস 2026 ও বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠার 50 বছর পূর্তি উপলক্ষে আমরা যখন শিশুদের অধিকার নিয়ে কথা বলছি, তখন প্রতিটি শিশুর কথা শোনা ও বোঝার চেষ্টা করা আমাদের সকলের দায়িত্ব। প্রিয় সুদী, গান, কবিতা, গল্প, চিত্রকলা, নৃত্য ও সাহিত্য চর্চার মধ্য দিয়ে বাংলাদেশ শিশু একাডেমি প্রজন্মের পর প্রজন্ম শিশুর প্রতিভাকে বিকশিত করে যাচ্ছে। সবার আগে বাংলাদেশ, এই বিশ্বাসকে ধারণ করি শিশুদের জন্য আমাদের প্রতিটি উদ্যোগকে আরও সময় উপযোগী করতে হবে। উপস্থিত সুদী মণ্ডলী, বাংলাদেশ শিশু একাডেমি শিশুদের মেধা, মনন, সৃজনশীলতা ও সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে দেশ জুড়ে শিশুদের জন্য চিত্রাঙ্কন, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, নাটক ও কম্পিউটার প্রশিক্ষণের মতো নানান সৃজনশীল কোর্স পরিচালনা করে আসছে। একাডেমির প্রশিক্ষণ শাখার মাধ্যমে সারা দেশে প্রায় 40,000 শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করছে। বাংলাদেশ শিশু একাডেমির প্রকাশনা শাখা হতে নিয়মিত শিশুতোষ ও সৃজনশীল বই প্রকাশ করা হচ্ছে। সবশেষে দেশের প্রতিটি শিশুর জন্য রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা। শিশুর হাসি হোক আমাদের উন্নয়নের সবচেয়ে সুন্দর সূচক, শিশুর নিরাপত্তা হোক আমাদের রাষ্ট্রীয় দায়িত্বের সবচেয়ে দৃঢ় প্রতিশ্রুতি, আর শিশুর স্বপ্ন হোক আমাদের বাংলাদেশের আগামী দিনের পথ নির্দেশক। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।
1: ধন্যবাদ সচিব মহোদয়।
2: সুপ্রিয় সুধী, এবারে আমরা উপভোগ করব বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তি উপলক্ষে প্রামাণ্যচিত্র। শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত।

0: একটি সুর, একটি নাচের মুদ্রা, একটি রঙের আঁচড়, এভাবেই শুরু হয় হাজার শিশুর সাংস্কৃতিক যাত্রা। গান, নৃত্য, চিত্রকলা, অভিনয়, আবৃত্তি ও সৃজনশীলতার নানা মাধ্যমে শিশুরা খুঁজে পেতে থাকে নিজেদের সম্ভাবনাকে।
1: 1976 সাল, স্বাধীন বাংলাদেশের পথ চলার এক নতুন অধ্যায়।
0: ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে শুরু হয় এক নতুন রাষ্ট্রীয় উদ্যোগ। শিশুদের সৃজনশীলতা, প্রতিভা ও সাংস্কৃতিক বিকাশের জন্য নিবেদিত একটি প্রতিষ্ঠান বাংলাদেশ শিশু একাডেমি।
1: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম মনে করতেন, যে কোনো জাতি গঠনের শুরুটা হতে হবে শিশুদের দিয়ে, কারণ আজকের শিশুই আগামীর ভবিষ্যৎ।
0: বাংলাদেশ শিশু একাডেমি নতুন প্রজন্মকে গড়ে তোলার এক দূরদর্শী রাষ্ট্রচিন্তার প্রতিফলন।
1: প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ও শিশুদের সাংস্কৃতিক বিকাশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা অব্যাহত ছিল, যা প্রতিষ্ঠানটিকে গতি এনে দেয়।
0: একটি জাতির ভবিষ্যৎ চিন্তা প্রতিফলিত হয় তার শিশুদের গড়ে তোলার প্রক্রিয়ায়। আর মানবিক সৃজনশীল বাংলাদেশ গড়ার এই প্রয়াস আজও অব্যাহত রয়েছে।
1: কেন্দ্র থেকে জেলা, জেলা থেকে উপজেলা, শিশুদের সৃজনশীলতার এই স্বপ্ন ছড়িয়ে পড়ে দেশের নানা প্রান্তে।
0: অঞ্চল, পরিবেশ কিংবা সুযোগের ভিন্নতা পেরিয়ে শিশুরা যুক্ত হতে থাকে শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার বৃহত্তর পরিসরে।
1: সাংস্কৃতিক বিকাশের পাশাপাশি শিশুর সুরক্ষা, যত্ন ও কল্যাণেও বাংলাদেশ শিশু একাডেমি রেখে চলেছে নিরবিচ্ছিন্ন ভূমিকা, যেখানে প্রতিটি শিশুর প্রতি দায়বদ্ধতাই মূল বিবেচ্য।
0: 50 বছরের পথ চলায় বদলেছে সময়, বদলেছে প্রযুক্তি, বদলেছে শিশুর স্বপ্নের ভাষা, কিন্তু বদলায়নি মূল লক্ষ্য, শিশুর সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটানো এবং তাকে একটি মানবিক ও আলোকিত ভবিষ্যতের জন্য প্রস্তুত করা।
2: একটি জাতি শুধু যদি শিক্ষা থাকে, তাহলে কিন্তু আমার মনে না জাতি হিসাবে তারা শক্ত বুনিয়াদের উপরে গড়ে উঠতে পারবে। শিক্ষার সাথে সাথে যদি কালচার না থাকে, একটি জাতির নিজস্ব যা শত হাজার বছর ধরে গড়ে উঠে, কালচার বা ঐতিহ্য গড়ে উঠে, এই বিষয়গুলো আমাদের বাচ্চাদেরকে জানাতে হবে, এই বিষয়গুলো তাদেরকে আমাদের ভেতরে দিতে হবে।

0: বাংলাদেশ শিশু একাডেমি আমাদের পঞ্চাশ বছরের এই পথ চলায় এ এক নতুন যাত্রার শুরু। শিশুর স্বপ্নে, সৃজনশীলতায়, সম্ভাবনায় গড়ে উঠুক আগামীর বাংলাদেশ।
1: সুপ্রিয় সুধী, এবারে আমরা উপভোগ করব শিশু অধিকার দিবসের উপর আরো একটি প্রামাণ্যচিত্র, আমার সময় আমার অধিকার।
2: ভোর হলো, দোর খোলো, খুকুমনি ওঠো রে।
3: কি সুন্দর সকাল
4: আম্মু।
3: উজ্জ্বল ভবিষ্যৎ মানে কি?
4: উজ্জ্বল ভবিষ্যৎ মানে হচ্ছে খেলাধুলা, পড়াশোনা, তারপরে সাংস্কৃতিক অনুশীলন, সুন্দরভাবে বেড়ে ওঠা এবং নিজেদের স্বপ্ন পূরণ করা শুরু।
5: শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত।
2: প্রতিটি শিশুর জন্য বেছে নিন আলোকিত ভবিষ্যৎ। চুজ আ ফিউচার ফর এভরিওয়ান।
5: শিশুর রয়েছে জন্মগত অধিকার বেঁচে থাকার, বিকশিত হওয়ার, সুরক্ষা পাওয়ার, নিজের কথা নিজে বলার।
0: জাতিসংঘের শিশু অধিকার সনদ গৃহীত হওয়ার পর বাংলাদেশ বিশ্বের ২০তম এবং দক্ষিণ এশিয়ার প্রথম দুটি রাষ্ট্রের একটি হিসেবে ১৯৯০ সালের ৩রা আগস্ট তা অনুসমর্থন করে।
5: বাংলাদেশ বিশ্বাস করে শিশুর সুরক্ষা আলোকিত শৈশবই গড়ে তোলে একটি নিরাপদ, সমৃদ্ধ, মানবিক ও আলোকিত ভবিষ্যৎ। বাংলাদেশে শিশুদের কল্যাণ, সুরক্ষা ও বিকাশ সবসময় গুরুত্বপূর্ণ বিবেচিত হয়েছে। এই উপলব্ধি থেকে ১৯৭৬ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তমের পরিকল্পনায় প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ শিশু একাডেমি, যা শিশুদের শিক্ষা, সংস্কৃতি ও সৃজনশীল বিকাশের ভিত্তি গড়ে তোলে।
0: তিনি বলেন, শিশুদের বাংলাদেশী ভাবধারায় গড়ে তুলতে হবে। শিশুদের নৈতিক, চারিত্রিক ও মানসিক বিকাশ ঘটাতে হবে।
5: ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয় শিশু পার্ক, যা শিশুদের সাংস্কৃতিক ও বিনোদনমূলক বিকাশের সুযোগ বাড়ায়। পরে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, বাল্যবিবাহ থেকে সুরক্ষা সহ নানা নীতি ও কর্মসূচি গৃহীত হয়। শহীদ জিয়ার নীতির ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়ার সরকার বাধ্যতামূলক অবৈতনিক প্রাথমিক শিক্ষা, মেয়েদের দশম শ্রেণী পর্যন্ত টিউশনমুক্ত শিক্ষা, শিশুশ্রম, পথ শিশু পুনর্বাসন কেন্দ্র ও বাল্য বিবাহ রোধে কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করে।
0: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে উপবৃত্তি, বিনামূল্যে পাঠ্যপুস্তক, শিশু সুরক্ষায় প্রযুক্তির ব্যবহার সম্প্রসারিত হয়েছে।
6: ছোট ছোট বন্ধুরা আছে, তোমাদের সকলের কাছে আমি একটি সহযোগিতা চাই। এই দেশটা আমাদের সকলের দেশ। এই দেশের আলো, এই দেশের বাতাস, এই দেশের পরিবেশ আমরা সকলে মিলে যদি ঠিক রাখি, তাহলে আমরা একটি সুন্দর পরিবেশে থাকতে পারবো।

0: জাতীয় শিশু নীতি সামনে রেখে সরকারি বেসরকারি উদ্যোগে শিশুর অধিকার সুরক্ষা ও বিকাশে কার্যক্রম অব্যাহত রয়েছে।
1: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এবং বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে শিশু উন্নয়নে কাজ করছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। প্রতিটি শিশুর জন্য নিশ্চিত করি শিক্ষা ও সুরক্ষা, সম্মান করি তার স্বপ্ন ও মতামত, আর গড়ে তুলি এমন এক বাংলাদেশ
0: যেখানে প্রতিটি শিশুর শৈশব হবে আনন্দময়, অধিকার থাকবে অটুট, ভবিষ্যৎ হবে নিরাপদ ও সম্ভাবনাময়।

শিশুর অধিকার রক্ষা শুধু সরকারের একক দায়িত্ব নয়, আমাদের প্রত্যেকের অঙ্গীকার। আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ।

0: মণ্ডলী, আমরা বিকশিত হয়ে বিশ্ব নাগরিক হতে চাই, সুন্দর এক পৃথিবী গড়তে চাই। এই আশা নিয়ে এবারে বাংলাদেশ শিশু একাডেমির প্রশিক্ষণার্থী বন্ধু হুমায়রা আহমেদ সুবাহকে তার বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
1: আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং উপস্থিত সুধী মণ্ডলী, শুভ সকাল। শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত, এমন সুন্দর একটি প্রতিপাদ্য নিয়ে আজ পালিত হচ্ছে শিশু অধিকার দিবস 2026 এবং বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠার 50 বছর পূর্তি উপলক্ষে নানান আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান। বিশেষ এই ক্ষণে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান এমপি। আজ আমার জন্য একটি বিশেষ দিন। আমার বক্তব্য শোনার জন্য এই অনুষ্ঠানে এবং টেলিভিশনের সামনে অনেকেই বসে আছেন, আমাকে দেখছেন। আমার ভীষণ আনন্দ ও গর্ব হচ্ছে। আরো গর্ব হচ্ছে এই ভেবে যে এই মঞ্চে বসে সরাসরি আমার কথা শুনছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমি এখানে এসেছি বাংলাদেশের প্রতিটি শিশুর পক্ষ থেকে কথা বলতে। এই অনুভূতি ভীষণ আনন্দের, যা ভাষায় প্রকাশ করা খুব কঠিন। আর এই সুযোগ আমাকে করে দিয়েছে বাংলাদেশ শিশু একাডেমি। ধন্যবাদ বাংলাদেশ শিশু একাডেমি। মাননীয় প্রধানমন্ত্রী, আমার একটি স্বপ্ন রয়েছে। আমরা ছোট আগামীর নাগরিক, দেশের সাধারণ নাগরিকদের মতো আমাদেরও তো রয়েছে কিছু অধিকার। আমাদের অধিকার আছে কথা বলার এবং মতামত প্রকাশ করার। অনেক পরিবারে শিশুরা মতামত প্রকাশ করার সুযোগ পায় না, কিন্তু আমরা চাই পরিবারে যেন আমাদের কথা বলার এবং কথা শোনার সুযোগ থাকে। শুধু তাই নয়, আমরা শিশুরা যেন নিরাপদে এবং সুস্থ পরিবেশে বেড়ে উঠবার সুযোগ পাই। স্বপ্ন যা আমাদের আগামীর পথ দেখায়, আর এই পথ ধরেই আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যাই। আমি চাই আমার মতো প্রত্যেকটি শিশুর স্বপ্ন পূরণ হোক, প্রত্যেকে যেন নিরাপদে এবং যত্নে বেড়ে উঠতে পারি। সুস্থ পরিবেশে সঠিক শিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারি, সমৃদ্ধ বাংলাদেশের পথচলায় নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারি। আর এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আমার বক্তব্য। সবাইকে আরও একবার জানাই শ্রদ্ধা ও শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।
0: ধন্যবাদ বন্ধু হুমায়রা আহমেদ সুবাহকে।
2: সুস্থ ও সুন্দর পরিবেশ আমাদের অধিকার, আমরাই হব আগামীর অগ্রদূত। প্রিয় সুধি, এই আনন্দক্ষণে আমাদের আরও একজন শিশু বক্তার বক্তব্য শুনব। বক্তব্য রাখার জন্য গাজী মোহাইমিনাল আরশকে আমন্ত্রণ জানাচ্ছি।

0: থাকবো না বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ শিশু অধিকার দিবস 2026-এর উদ্বোধনী আয়োজন এবং বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তির ঐতিহাসিক ও আনন্দঘন মুহূর্তে দেশের সকল শিশুর পক্ষ থেকে আপনাদের সামনে দাঁড়াতে পেরে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। এই উপলক্ষে দেশজুড়ে আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠান। আমাদেরকে নিয়ে আমাদের জন্য এত কিছু, সত্যি এক কথায় অসাধারণ। 50 বছরের এই দীর্ঘ পথ চলায় বাংলাদেশ শিশু একাডেমি আমাদের মেধা বিকাশ, শিল্প সংস্কৃতি চর্চা এবং অধিকার সুরক্ষায় এক বিশাল ভূমিকা পালন করে আসছে। গত 50 বছর ধরে এই প্রতিষ্ঠান লক্ষাধিক শিশুকে সঙ্গীত, নৃত্য, নাট্য, আবৃত্তি, বাদ্যযন্ত্র, চিত্রাঙ্কন সহ নানা শিল্প চর্চার সুযোগ করে দিয়ে তাদের স্বপ্নকে ডানা মেলতে সাহায্য করেছে। অধুনা পৃথিবীর যোগ্য নাগরিক হওয়ার জন্য তথ্য প্রযুক্তির প্রাথমিক শিক্ষাও আমরা এখান থেকেই পাই। মাননীয় প্রধানমন্ত্রী, আজকের এই দিনে আমাদের কিছু প্রত্যাশার কথা আপনার ও নীতি নির্ধারকদের কাছে তুলে ধরতে চাই। আমরা এমন একটি পৃথিবী চাই যেখানে প্রতিটি শিশুর শৈশব হবে নিরাপদ, আনন্দময় এবং বৈষম্যহীন। আমাদের দেশের অনেক শিশু আজও নানা প্রতিকূলতার মুখোমুখি হয়। আমরা চাই প্রতিটি শিশু যেন মানসম্মত শিক্ষা, সুস্বাস্থ্য, পর্যাপ্ত খেলাধুলার সুযোগ এবং পুষ্টিকর খাবার পায়। কোনো শিশু যেন শ্রমের কারণে তার শৈশব হারাতে বাধ্য না হয় এবং প্রতিটি শিশু যেন বুলিং, নির্যাতন এবং সহিংসতা থেকে সম্পূর্ণ সুরক্ষিত থাকে। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আজকের শিশুরা কেবল দেশের ভবিষ্যৎ নয়, আমরা আজকের বর্তমানও। আমাদের মতামত শোনা এবং আমাদের সাথে এই সুন্দর আয়োজনে অংশ নেওয়ার জন্য আপনাকে জানাই অশেষ ধন্যবাদ। আমাদের মেধা, সৃজনশীলতা ও সাহস দিয়ে আমরা একদিন একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব, এই আমাদের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।
1: ধন্যবাদ বন্ধু গাজী মোহাইমিনাল আরশকে।
2: প্রিয় সুধি, এবারে বক্তব্য রাখার জন্য আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি জনাব সেলিমা রহমান এমপিকে বিনীত অনুরোধ জানাচ্ছি।

0: বিসমিল্লাহিরাহমানিরাহিম। আজকে শিশু একাডেমির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উপস্থিত মহিলা বিশ্ব সভাপতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর জাহিদ হোসেন, উপস্থিত আজকে বিশেষ অতিথি হিসাবে বিশিষ্ট চিকিৎসক এবং হার্ট ফাউন্ডেশন জিয়া ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান, এবং উপস্থিত সামনে এখানে মঞ্চে উপবিষ্ট আছেন মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং মঞ্চে দুজন শিশু বক্তা, এতক্ষণ যারা সুন্দর বক্তব্য দিলেন সেই দুই শিশু বক্তা সহ সামনে মাননীয় মন্ত্রীবৃন্দ, সম্মানিত এমপিগণ এবং উপস্থিত ছোট ছোট আজকের দিনের প্রধান অতিথি আমি বলবো তাদেরকে, বিশেষ করে যাদের জন্য আজকের অনুষ্ঠান সেই শিশু ছোট্ট শিশু ভাই ও বোনেরা আমার, আসসালামু আলাইকুম। আজকের দিনটা আমাদের বাংলাদেশের শিশুদের জন্য একটি আনন্দ ঘন দিন। কেন? আজকে দিন হলো সুবর্ণ জয়ন্তী শিশু একাডেমির 50 বছর। তাই আজকে আমরা এখানে সমবেত হয়েছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন আমাদের শিশুদেরকে শুভেচ্ছা জানাতে, তাদের অধিকার সম্বন্ধে কথা বলার জন্য। আমরা জানি, তোমরা জানো যে নিশ্চয়ই শিশু একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন আমাদের স্বাধীনতার ঘোষক, আমার রণাঙ্গনে যুদ্ধ করে যিনি দেশকে স্বাধীন করেছিলেন সেই মহান ব্যক্তিত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি একটি কল্যাণমুখী রাষ্ট্রের প্রধান পূর্ব শর্ত হয় শিশু অধিকার এবং শিশু নিরাপত্তা মর্যাদা রক্ষা করা। কিন্তু আমরা দেখেছি যে আমরা 1949 সালে জাতিসংঘ কিন্তু 10টি শিশু অধিকার ঘোষণা করে, তারপরে দুঃখের বিষয় ছিল যে সেই সময়কার সরকার এবং পরবর্তী বাংলাদেশের সরকার যারা সরকারে এসেছিলেন তারা কিন্তু শিশুদের অধিকারের জন্য কোনো কাজ করেননি, এবং সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি ক্ষমতায় আসীন হয়ে সর্বপ্রথম শিশুদেরকে নিয়ে একটি সমাজ গঠন করতে চেয়েছে, যে সমাজে শিশুরা ভবিষ্যতে বড় হয়ে নেতৃত্ব দেবে তার জন্য, তাদের মেধা মনন বিকাশের জন্য। এবং তিনি ছিলেন একজন শিশু বান্ধব ব্যক্তিত্ব, সেই কারণে তিনি এই শিশুদের এগিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। তিনি অনুভব করেছিলেন এবং উপলব্ধি করেছিলেন দেশ ও জাতির ভবিষ্যৎ গড়তে হলে তাদেরকে সুনির্দিষ্টভাবে পরিচালনা করতে হবে, শিশুরা যেন মাথা উঁচু করে যোগ্য নেতৃত্ব যোগ্য হয়ে নেতৃত্ব দিতে যোগ্য হয়ে উঠতে পারে, সেই লক্ষ্যে তিনি শিশুদের জন্য অনেক কর্মসূচি। তার শিশুদের কাছে আজকের দিনটা সবচেয়ে বড় উপহার হলো শিশু একাডেমি, যার মাধ্যমে শিশুরা আমাদের বিভিন্ন সাহিত্য শিল্প সংস্কৃতি এবং বিতর্ক নানা রকম প্রশিক্ষণের মাধ্যমে তারা আজকে বড় হয়ে উঠেছে, এবং তাই আজকের দিনটা আমি মনে করি আমাদের বড় উপহার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তরফ থেকে এই শিশু একাডেমি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি চলে যাওয়ার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা একটু আগে দেখেছেন, তিনিও কিন্তু শিশুদের জন্য অনেক কাজ করেছেন তারই ধারাবাহিকতায়। তিনি দিয়েছিলেন আপনার উপবৃত্তি দিয়েছেন শিশুদের জন্য স্কুলে খাদ্যের বিনিময়ে শিক্ষা এবং বাধ্যতামূলক করেছিলেন, যেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানও করেছিলেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরও কাজ করেছিলেন, শিশু পার্ক করেছিলেন, এবং জাতির স্বাস্থ্য শিশুদের স্বাস্থ্য জাতির স্বাস্থ্য সেটাও তিনি শিশু হাসপাতাল করেছিলেন, এবং তিনি কোনো বৈষম্য মানতেন না বলে তিনিও কিন্তু প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছিলেন। এগুলো শিশুদের প্রাথমিক শিক্ষা যার মধ্য দিয়ে শিশুরা তাদের অধিকারের জন্য লড়াই করতে পারে। এখানে দুজন শিশু সুন্দর করে বলে গেলেন তাদের অধিকার এবং তার স্বপ্নের কথা। এই স্বপ্নকে যদি আমাদেরকে নিয়ে আসতে হয়, তাহলে এই সব তাদের অধিকার যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে শিশুদেরকে একদম ছোট থেকে আমাদেরকে তাদেরকে সেইভাবে সেইভাবে যাতে তারা ভবিষ্যতে গড়ে উঠতে পারে, সেই লক্ষ্যে তাদেরকে আমাদেরকে কাজ করতে হবে। এবং আমরা জানি যে সবচেয়ে বড় আমি একটি কথা মনে করি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় আন্তর্জাতিকভাবে শিশুরা বিভিন্ন দেশে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় 42টি স্বর্ণপদক পেয়েছিল এবং 1000টি আন্তর্জাতিক 1000 পুরস্কার এনেছিল। সেই সময় কিন্তু এই জিনিস আমাদের অনেক বড় কাজ যেটা কিনে আমরা দেখেছি। এবং জিয়াউর রহমান এক নতুন করি বলে তিনি এই শিশুদের প্রাণের কথা মনের কথা বলার জন্য নতুন করি বলে টেলিভিশনে এক প্রতিযোগিতা করেন, যার মাধ্যমে আজকে অনেক বড় বড় শিল্পী গড়ে উঠেছে যারা অনেকেই বাংলাদেশের জন্য অবদান রাখছেন। এবং আমি বলবো যে আজকে তোমাদের তোমরা অতি ভাগ্যবান যে আজকে যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি একজন শিশু বান্ধব রাষ্ট্রনায়ক, এবং তার পাশে যিনি বসে আছেন তারই সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান, যিনি একজন বিশিষ্ট চিকিৎসক। তিনি ছোটবেলা থেকে দেখেছেন তার মা সুরভি বলে একটি সংস্থা করে কিভাবে সেই বঞ্চিত শিশুদেরকে নিয়ে কিভাবে তিনি তাদেরকে শিক্ষা দান করে তাদেরকে বড় করে তুলেছেন। এবং আমাদের ডক্টর জুবাইদা রহমান তিনিও কিন্তু একজন প্রতিভাবান শিল্পী, শিশু শিল্পী ছিলেন, যার মাধ্যমে আজকে বড় হয়ে তিনি জিয়া ফাউন্ডেশনের মাধ্যমে শিশু বলেন, জনগণের কল্যাণে বলেন, সমগ্র বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন। এটা ছিল শহীদ জিয়া দেশনেত্রী বেগম জিয়ার স্বপ্ন, যে স্বপ্ন একটি কল্যাণমুখী রাষ্ট্র, একটা সুন্দর সমাজ, একটি সুন্দর পৃথিবী গড়ে উঠবে যার মধ্য দিয়ে সকল নাগরিক সমান মর্যাদা পায়। তা আমি আজকের যিনি রাষ্ট্রনায়ক, যিনি প্রধানমন্ত্রী, তিনি কিন্তু আজকে ক্ষমতায় এসেই সেই শিশুদের জন্য আবার কাজ করা শুরু করেন এবং তিনি আবার নতুন করে শুরু করেন। শুধু তাই নয়, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য তিনি শিশু নতুন করে স্পোর্টস ওপেন করেন, যার মাধ্যমে আজকে শিশুরা খেলাধুলা করছেন বিভিন্ন জায়গায়। আমাদের দেশ আজকে অনেক এগিয়ে গেছে খেলাধুলায়, সেদিক থেকে তিনি শিশুদের গড়ে তোলার জন্য নতুন করে স্পোর্টস চালু করেন। এবং ঝুঁকিপূর্ণ শিশুরা আমাদের যারা আছেন তাদের জন্য শিশু সুরক্ষা কার্যক্রম, তারপরে খেলাধুলা, চিত্রাঙ্কন ও বিনোদনমূলক কর্মকাণ্ডের ব্যবস্থা করেন। এমনকি প্রান্তিক পর্যায়ে গ্রামে গ্রামে তিনি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য আজকে যে খেলার মাঠ উন্নয়ন সেটাও তিনি করার জন্য চেষ্টা করে চলেছেন এবং বিভিন্ন জায়গায় নির্দেশ দিয়েছেন যাতে শিশুরা তাদের গ্রামীণ পর্যায়ে গ্রাম থেকে প্রান্তিক যারা সুযোগ সুবিধা পায় না তারা যেন সেইভাবে সকল রকম সুযোগ সুবিধার মধ্য দিয়ে শিক্ষা থেকে শুরু করে সকল কার্যক্রমের মধ্যে দিয়ে খেলাধুলা, সাংস্কৃতিক বিকাশ এগুলো যেন গ্রহণ করে শিশু সত্যিকারে তাদের নৈতিক চরিত্র। কারণ আমরা দেখেছি এখানে প্রথমে দেখলাম ভোর হলো দোর হলো ঠুকুমনি ওঠরে, এই গানটি কিন্তু আজকে গ্রামের ছেলেমেয়েরা এরা কিন্তু কোনদিন শুনতে পায় না, এই কবিতাটা কোনদিন শুনতে পায় না। তার কারণ সেই সামাজিক পরিবেশ, সেই সংস্কৃতি, সেই আমাদের হারিয়ে যাওয়া যে জীবনযাত্রা সব কিছু ধ্বংস হয়ে গেছে গত 17 বছর, এবং সেইটার ফিরিয়ে আনার লক্ষ্যে আজকে শিশু থেকে আমাদের শুরু করতে হবে তাদের নৈতিক চরিত্র, তাদের যে পরিবেশ, তাদের যে সামাজিক, সেগুলোর মধ্য দিয়ে তাকে গড়ে তোলা। এখানে আমরা দেখেছি এমনকি আজকে যে মানে শিশুদের জন্য যারা অনানুষ্ঠানিক শিক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটি প্রকল্পের মাধ্যমে 10 ও 14 বছর বয়সী বিদ্যালয় বহির্ভূত শিশুকে আনুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা এবং 10 ও 14 বছর বয়সী প্রান্তিক কিশোর কিশোরী যুবকদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করছেন। বিপথে যাওয়া শিশুদের জন্য সেই শিক্ষা উন্নয়ন কেন্দ্রে কাউন্সিলিং, কেস ওয়ার্ক, শিক্ষা, দক্ষতা প্রশিক্ষণ ও পুনর্বাসনের ব্যবস্থা করছেন। এছাড়াও আমাদের রয়েছে প্রাথমিক উপবৃত্তি যেটা প্রধানমন্ত্রী চালু করেছেন, এবং স্কুল মিল কর্মসূচি, যাতে ছোট ছোট শিশুরা আবার সেই যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন ঠিক একইভাবে একদম প্রাথমিক পর্যায়ে তিনি স্কুল মূল কর্মসূচি চালু করেন। এবং এবং আমাদের যে আমরা যে সংসদীয় কমিটি মহিলা ও শিশু বন্ধ সম্পর্কিত যে স্থায়ী কমিটি আছেন, আমরা শিশুদের সুরক্ষা নীতি ও আইনের যথাযথ বাস্তবায়ন, সুবিধা বঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসন ও ঝুঁকিপূর্ণ শিশু শ্রম এবং বাল্য বিবাহ নিরসনে কাজ করে যাচ্ছি। এমনকি স্কুলগুলোতে যাতে শিক্ষা সাহিত্য সংস্কৃতি বৃত্তি বিতর্ক এগুলো যদি চালু থাকে সেইটার দিকেও আমরা নজর রাখছি। তাই আজকে বলতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা সুন্দর করে দুটো ছোট ছোট বাচ্চা বলে গেলেন, দুটো শিশু বলে গেল, আমরা নতুন পৃথিবী চাই, এমন পৃথিবী চাই যে পৃথিবী হবে আমাদের কথা বলার, আমাদের কথা শোনার, আমাদের কথার মর্যাদা রাখার সেই পৃথিবী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কথা এমন রাষ্ট্র, এমন কাঠামো, জাতির এমন কাঠামো গড়ে তুলবে যেখানে শিশুদের কথা মর্যাদা পায় এবং তাদের স্বপ্ন ডানা মেলে। তবে আজকের যে প্রযুক্তির যুগে আমাদের নতুন নতুন শিশু একাডেমিতে নতুন নতুন উদ্বোধনী আরও আধুনিক শিক্ষার প্রয়োজন আছে, এবং প্রান্তিক যারা আছেন তাদের সাথে শিশু একাডেমির মানে যোগাযোগ, সৃজনশীল তাদের কর্মকাণ্ড করে সেটা নিয়ে আসতে হবে। তাই আমি মনে করি এটা কিন্তু আমাদের সকলেরই দায়িত্ব। আমরা যদি সম্মিলিত প্রচেষ্টা করি তাহলে কিন্তু আমাদের শিশুরা আমাদের ছোট ছোট ঘর থেকেই শিশুরা গড়ে উঠবে। বিশেষ করে সবাই যদি আমরা আমাদের প্রান্তিক এরিয়ায় কিছুটা কাজ করি শিশুদের উন্নয়নের জন্য প্রান্তিক পর্যায়ে, তাহলে কিন্তু এই যে শিশুদের জন্য যে চিন্তা এবং যে যে সমাজ গঠনের চিন্তা আজকে মাননীয় প্রধানমন্ত্রীর, সেটা কিন্তু ঠিকই একইভাবে গড়ে ওঠে এবং একটা সুন্দর সমাজ, একটা সুন্দর দেশ হিসেবে বাংলাদেশ একটু গর্বের অহংকার হয়ে উঠবে। আজকে আমি শেষ করছি একটি কথা বলে, আজকের এই দিনটি সার্থক এবং সফল হোক। যত কর্মসূচি নিয়েছে শিশু একাডেমি এই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে, সমস্ত কিছু সফলতার মতো শেষ হোক, এটাই আমার এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং ডক্টর জওহর রহমান এবং মহিলা শিশু মন্ত্রী তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে শিশুদেরকে নিয়ে সেই যে আগের মতন আমাদের মনে আছে শহীদ জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে শিশুদের চরিত্র গঠন করার জন্য কাজ করেছেন, সে একইভাবে আমরা আবারও এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
1: ধন্যবাদ বিশেষ অতিথি মহোদয়কে।
2: সুধী মণ্ডলী, এবারে বক্তব্য রাখার জন্য আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রখ্যাত চিকিৎসক, বিশিষ্ট সমাজসেবক ও ভাইস প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফাউন্ডেশন ডাক্তার জুবাইদা রহমানকে বিনীত অনুরোধ জানাচ্ছি।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, অনুষ্ঠানের সভাপতি ডাক্তার প্রফেসর এজেডএম জাহিদ হোসেন, মহিলা শিশু ও সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী, সম্মানিত বিশেষ অতিথি ডাক্তার সেলিমা রহমান, সম্মানিত সচিব ডক্টর রওশনারা বেগম, শিশু একাডেমির সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আমার স্নেহের ও প্রিয় ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিশু অধিকার দিবস 2026 ও শিশু একাডেমির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমি শিশু একাডেমির সকল কর্মকর্তা কর্মচারী ও শিশু কিশোর বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ থেকে 50 বছর পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু একাডেমি স্থাপন করেছিলেন সম্ভাবনায় ভবিষ্যৎ গড়ার জন্য শিশুদের। তার পদাঙ্ক অনুসরণ করে শত বাধা বিপত্তি সত্ত্বেও বিগত 50 বছর শিশু একাডেমি নিরলস কাজ করে যাচ্ছে। শিশু একাডেমির আঙ্গিনায় ছবি আঁকা, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও সাহিত্য চর্চার অগণিত প্রতিভা, একটি অভাবনীয় প্রতিষ্ঠান। শিশুদের অধিকার শিক্ষা প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে আপোষহীন দেশনেত্রী, বাধ্যতামূলক অবৈতনিক প্রাথমিক শিক্ষা, মেয়েদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা সম্প্রসারণ করেন। সুবর্ণ জয়ন্তীর এই শুভ লগ্নে নতুন উদ্যোগে আজ আধুনিক প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ শিশু একাডেমি দেশের প্রতিটি প্রান্তে সকল শিশুদের কাছে পৌঁছে যাবে এবং আগামী দিনেও শিশুদের স্বপ্ন বিকাশের নির্ভরযোগ্য ঠিকানা হয়ে থাকবে। স্নেহের ছোট্ট বন্ধুরা, সকল বাধা বিপত্তি ছিন্ন করে তোমরা প্রস্ফুটিত হবে আশা আকাঙ্ক্ষার সার্থকতার আলোকরশ্মি দুহাতে বরণ করবে। প্রত্যেক শিশুর মাঝেই ঘুমিয়ে আছে অপার সম্ভাবনা, সেই প্রতিভাকে প্রকাশ করতে দিতে হবে নতুন উদ্যমে, নতুন উদ্যোগে। ইনশাল্লাহ তোমরা সফল হবেই। প্রতিটি শৈশব হোক নিরাপদ, প্রতিটি শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত, এই আমাদের কামনা। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।
1: ধন্যবাদ বিশেষ অতিথি মহোদয়কে।
2: প্রিয় সুধী, শিশুদের অধিকার সুনিশ্চিত করতে সচেতন থাকতে হবে দেশ, সমাজ ও পরিবারের সকলকে, এই আহ্বান জানিয়ে এবারে সভাপতির বক্তব্য রাখার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এমপিকে বিনীত অনুরোধ জানাচ্ছি।
3: আজকে বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তি এবং শিশু অধিকার দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ডক্টর জুবাইদা রহমান, বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক, সেই সাথে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট, আর উপস্থিত রয়েছেন বেগম সেলিমা রহমান এমপি, সভাপতি মহিলা এবং শিশু বিষয়ক সংসদীয় কমিটির, উপস্থিত রয়েছেন সচিব শিশু এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয়, আমার সামনে উপস্থিত রয়েছে মঞ্চে দুজন শিশু বক্তা, আর সামনে বসা রয়েছেন মাননীয় মন্ত্রী মহোদয়, সংসদ সদস্যগণ, সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তাগণ, আমন্ত্রিত অতিথিগণ, এবং সেই সাথে আজকে যাদের জন্য এই আয়োজন, যাদের উদ্দেশ্যে এই আয়োজন, অর্থাৎ শিশু, সেই আমাদের উপস্থিত সেই সমস্ত শিশুরা, তাদের অভিভাবকগণ, এবং বিশেষ করে যারা বিশেষ সহায়তা দরকার যে সমস্ত শিশুরা ওনারা সহ এবং আজকে উপস্থিত সাংবাদিকগণ, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম, অন্যদেরকে অনেক অনেক শুভেচ্ছা। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আমি যে কথাটি দিয়ে শুরু করতে চাই, পৃথিবী যখন শিশু অধিকার নিয়ে চিন্তা করেছে সেটি হচ্ছে 1989 সন, আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা আধুনিক বাংলাদেশের রূপকার, উনি শিশুদের নিয়ে চিন্তা করেছেন 1976 সনে। অর্থাৎ শহীদ জিয়া কত দূরদর্শী নেতৃত্ব ছিলেন, তিনি পৃথিবী চিন্তা করার 15 বৎসর আগে উনি চিন্তা করেছেন যে শিশুদেরকে যদি গড়ে তুলতে না পারেন তাহলে আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে না। কাজে শিশুরাই যে জাতির ভবিষ্যৎ, সেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা যে আধুনিক বাংলাদেশের উপকার বলি তার একটা উদাহরণ হচ্ছে এটি, যে ওনার চিন্তা চেতনা কত সুদূর প্রসারী ছিল, সেই জন্য ওনার প্রতি শ্রদ্ধা জানাই। আর শিশু একাডেমি, আর আমাদের বলতে কষ্ট হচ্ছে, পিছনেই ছিল আমাদের শিশু পার্ক, এই ছেলে মেয়েদের, এই আজকের শিশুদের খেলার ঢাকা শহরে কোনো জায়গা ছিল না, এবং শাহবাগে সেই শিশু পার্ক আজকে বিগত স্বৈরাচার শুধু বাংলাদেশকে ধ্বংস করে নাই, অর্থনীতি ধ্বংস করে নাই, আমাদের যে ভবিষ্যৎ শিশুদের অধিকার সেটিকেও তারা ধ্বংস করেছে। অর্থাৎ শিশুদেরকে বেড়ে উঠতে দেওয়া, বিকশিত হওয়ার যে পথ, সেগুলোকে তারা মসৃণ তো নয় কণ্টকাকীর্ণ করেছে। এখানে দুরন্ত নামক একটা ভাস্কর্য ছিল, সেই ভাস্কর্যটি পর্যন্ত এখান থেকে তুলে নেওয়া হয়েছে। এই মিলনায়তনটির নাম ছিল জিয়াউর রহমান মিলনায়তন, সেই নাম ফলকটি পর্যন্ত সরিয়ে দেওয়া হয়েছে। ওনারা যদি আরো দুটো করতেন তাহলে খুব ভালো হতো, কিন্তু শিশুদের জন্য ওনাদের ইনভেস্টমেন্ট, অর্থাৎ ওনাদের কোনো কর্মসূচি ছিল না, যেটি আমাদের মাননীয় সভাপতি মহোদয় বলেছেন, আমি সেদিকে যাচ্ছি না। আমি যেহেতু আপনি বর্তমান এবং আগামীর বাংলাদেশ এবং নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, যেটি পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার ধারাবাহিকতায় কি কি প্রোগ্রাম কর্মসূচি নিয়েছেন, এবং শিশুদের আজকের অবস্থান, বিশেষ করে নারী শিক্ষায় বাংলাদেশের জগ্রগতি, এটির জন্য যাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হয় উনি হচ্ছেন মরহুমা বেগম খালেদা জিয়া, আমাদের সাবেক প্রধানমন্ত্রী। কাজেই তার ধারাবাহিকতায় আপনি 17 বৎসর অসুস্থতা নিয়ে বিদেশে অবস্থান করার পরও দেশে ফেরার পর ঘোষণা করেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান অর উই হ্যাভ এ প্ল্যান। এই আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে আপনি শুরু করেছেন সেই নতুন করে স্পোর্টস, যেটি শহীদ জিয়া নতুন করে সাংস্কৃতিক প্রযুক্তি, অর্থাৎ শিশু বিকাশের যে চেষ্টা, আমাদেরকে নির্দেশ দিয়েছেন শিশু একাডেমিকে পুনর্গঠন করা, পুনর্জাগরণ করা, শিশু পার্কগুলো আবার তার পূর্বের অবয়বে ফেরত নেওয়া, এবং শিশু বিকাশের জন্য বাংলাদেশের প্রতিটি জেলায় প্রতিটি উপজেলায় শিশু একাডেমির শাখা খোলা, সেই সাথে শিশু একাডেমি শুধু নয়, বাংলাদেশের 34% জনসংখ্যা হচ্ছে শিশু, যাদের বয়স 18 বৎসরের নিচে, তাদের জন্য শিশু অধিদপ্তর করারও নির্দেশনা আপনি দিয়েছেন, বিএনপির নির্বাচনী ম্যানিফেস্টোতেও সেগুলো রাখা হয়েছে, অর্থাৎ শিশু বিকাশের জন্য। এবং কিছুদিন পূর্বেই আমাদের বিশেষ অতিথি যে শিশু স্বর্গ যে কর্মসূচি, সেটি উনি উদ্বোধন করেছেন করাইলের বস্তিতে, অর্থাৎ আপনার চিন্তা ভাবনা যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বরহুমা বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় আপনি যেভাবে শিশুদের নিয়ে শিশু বিকাশের জন্য, শিশুদের শুধু শারীরিক বিকাশ নয় তাদের মানসিক বিকাশ এবং সেই সাথে তাদের লেখাপড়া যাতে সুন্দরভাবে করতে পারে, আজকে যে খাদ্যের বিনিময়ে পড়াশোনা যেটি মরহুমা বেগম খালেদা জিয়া চালু করেছিলেন সেটি মিড ডে মিল হিসাবে আজকে আপনি সারা বাংলাদেশে চালু করার জন্য নির্দেশনা দিয়েছেন, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই দুপুরের খাবার পাবে তাদের স্কুলের মাঝে, অর্থাৎ এতেই বোঝা যায় যে আপনি শিশু বিকাশের জন্য শিশুদের শারীরিক মানসিক গঠন যাতে সুন্দর হয় এবং নৈতিক শিক্ষা যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, আপনিও সবসময় নৈতিক শিক্ষা অর্থাৎ অভিভাবকদেরকে তার ছেলে মেয়ে এবং শিক্ষকদেরকে তাদের প্রতিষ্ঠানে ছেলে মেয়েদেরকে যাতে নৈতিক শিক্ষায় শিক্ষিত করা যায় সেই লক্ষ্যে আপনার যে অনুশাসন এবং আপনার যে নির্দেশনা আপনার যে বক্তব্য সেটি আমাদেরকে অনুপ্রাণিত করে, আর সেই সাথে শিশু শ্রম নিরসন এবং আপনি আগামী আমরা কয়েকদিন আগেও আপনি যে কর্মসূচি যেটি আমাদেরকে দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারই ধারাবাহিকতায় শিশু নির্যাতন এবং নারী নির্যাতন প্রতিরোধের জন্য আরও আইনের সঠিক প্রয়োগের জন্য আপনি নির্দেশনা দিয়েছেন এবং সেটির কাজও দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে। কাজে আমরা শুধু বলতে চাই আপনার কাছে এই শিশু একাডেমি পর্যন্ত ওরা শুধু শিশু পার্ক ভেঙে ফেলেই ক্ষান্ত হয় নাই, দুরন্ত ভেঙে ফেলেই ক্ষান্ত হয় নাই, ওরা এই জায়গাটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সনে শিশু বাংলাদেশের শিশুদেরকে দিয়েছিলেন শিশু একাডেমির জন্য, আর সেই জায়গাটা নেওয়ার জন্য আমি ওই বিচারকের নাম মুখে আনতে চাই না, তারা কোর্টের নির্দেশের মাধ্যমে এই শিশু একাডেমির এই জায়গা তারা নিয়ে নিতে চেয়েছিল, উচ্ছেদ করতে চেয়েছিল শিশু একাডেমিতে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, শিশুদের সাথে শত্রুতা করার কারণেই হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন নাই, আজকে উনারাই জনগণের ক্ষোভ রোষে এবং জনরোষে হয়তো আজকে এখানে নাই, এবং এই জুলাইয়েও শিশুদের আপনি একটা আমাদের ইসের মধ্যে দেখবেন 9 জন শিশু আছে যারা জুলাইয়ে শহীদ হয়েছে যাদের বয়স 18 বছরের নিচে, কাজেই তারা আজকে উচ্ছেদ হয়ে কোথায় আছেন আমরা জানি না, কিন্তু আজকে শিশু একাডেমি আছে, শিশু একাডেমি বাস্তবতা, শিশু একাডেমি পুনর্গঠনের জন্য আপনার দিক নির্দেশনায় ইনশাআল্লাহ বর্তমান সরকার যে কর্মসূচিগুলি গ্রহণ করেছে আমি শিশুদেরকে আশ্বস্ত করতে চাই আপনারা বা তোমরা যে ধরনের তোমাদের ভবিষ্যৎ চাও সুরক্ষিত ভবিষ্যৎ, সুরক্ষিত ভবিষ্যৎ রাখার ব্যাপারে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী এবং আমরা সবাই একযোগে কাজ করছি, ইনশাআল্লাহ সেই দিন দূরে নয় যেই দিন বাংলাদেশের শিশুরা নিজেদের মেধা যোগ্যতা দিয়ে পৃথিবীর মানচিত্রে তাদের উপস্থিতি প্রমাণ করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ আর অনেক অনেক ধন্যবাদ আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সকল আমন্ত্রিত অতিথিদেরকে এই আপনাদের ব্যাপক উপস্থিতি আমাদের শিশুদেরকে অনুপ্রাণিত করবে, আগামীর পথ চলায় এটি হবে আমাদের প্রেরণা, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
2: ধন্যবাদ মন্ত্রী মহোদয়কে।
1: এবারে শিশু অধিকার দিবস 2026 ও বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার প্রথম স্থান অধিকারী শিশুদের আঁকা কিছু ছবি মাননীয় প্রধানমন্ত্রী এবং বিশেষ অতিথি ডাক্তার জোবাইদা রহমানকে স্মারক উপহার হিসেবে প্রদান করা হবে। প্রধানমন্ত্রীর হাতে স্মারক উপহার তুলে দিচ্ছে আমাদের বন্ধু নাহিয়ান রহমান এবং রূপসঞ্চারী চর্যা।

পাবের মোড়ক উন্মোচন। মাননীয় প্রধানমন্ত্রীকে সবিনয় অনুরোধ জানাচ্ছি সরণিকাটির মোড়ক উন্মোচন করার জন্য। সকলে করতালির মাধ্যমে এই আনন্দের মুহূর্তটিকে উদযাপন করি।

0: মাননীয় প্রধানমন্ত্রী স্মরণিকাটির মোড়ক উন্মোচন করছেন।
1: আমরা শিশুরা নতুন দিনের কাণ্ডারি। প্রিয় সুধী মণ্ডলী, শিশু অধিকার দিবস 2026 ও বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তি উদযাপনের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপিকে তার মূল্যবান ভাষণ প্রদান করার জন্য এবং এই আয়োজনের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।
0: সুধী মণ্ডলী, ঠিক এই মুহূর্তে 64 জেলার শিশু বন্ধুরা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যুক্ত আছেন।
2: বিসমিল্লাহির রহমানির রহিম, আজকের এই ভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত ডক্টর জুবায়দা, উপস্থিত সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর জাহিদ, উপস্থিত সেলিম আপা সহ আমার দুই ছোট বন্ধু সহ উপস্থিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ছোট বন্ধুরা সহ উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং অনলাইনে কানেক্টেড বিভিন্ন জেলায় আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ছোট বন্ধুরা উপস্থিত আছে, একই সাথে সেই জেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত আছেন। উপস্থিত সকল উপস্থিতিবৃন্দ আসসালামু আলাইকুম। আমার মনে হয় আমরা খুব সম্ভবত বক্তব্য দিয়ে ফেলেছি অনেক বড়রা, কিন্তু আজকের অনুষ্ঠানটা তো ছোটদেরকে নিয়ে, ছোটদের বোধহয় কথা শোনাটাই আজকের অনুষ্ঠানের মূল লক্ষ্য হওয়া উচিত। তারপরেও যতটুকু একটু সুযোগ যেহেতু পেয়েছি, দু একটি কথা আমি ছোট বন্ধুদের সাথে শেয়ার করতে চাই, অবশ্যই বড়রা আছেন আপনারাও শুনতে পাবেন। আসার পরে আমাকে এখানে উপস্থিত ডাক্তার আমান আমাকে বলছিল দেখে, আমি একটু আগে নিশ্চয়ই কেউ কেউ খেয়াল করেছেন, আমি মোবাইল চেক দেখছিলাম, দেখলাম যে আমান আমাকে মেসেজ পাঠিয়েছে যে স্যার আপনি কি অনেক পেছনে চলে গিয়েছেন কিনা, মানে নস্টালজিক একটা অবস্থার মধ্যে আমি আছি কিনা। তাহলে যে হ্যাঁ কেন, এই জন্য বলেছে সময়টা 76 সালই হবে, 76-77 সাল হবে, একদিন বিকেলবেলা যখন এই শিশু একাডেমি তার কাজ শুরু করে, উদ্বোধন দিন খুব সম্ভবত, আমি আমার ছোট ভাই এবং অবশ্যই আমার আব্বা এবং আম্মা অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়া, আমরা 4 জন এসেছিলাম সেদিন এইখানে এই উদ্বোধনী অনুষ্ঠানে। আজকে যেমন এই অংশে এই প্যান্ডেলটা টাঙানো হয়েছে, খুব সম্ভবত সেদিন ওই মাঠটাতে অনুষ্ঠানটা ছিল, বিল্ডিংটা তো ওখানেই আছে বোধহয়, বিল্ডিংটা বরাবর ছিল প্যান্ডেলটা, তখন বোধহয় বিল্ডিংটা আরো একটু ছোট ছিল, মাঠটাও বড় ছিল, এই জায়গাটাতে সেদিন গাড়িগুলো রাখা ছিল, তখন এরকম জায়গাটা প্লেন ছিল না, জায়গাটা মাটির ছিল, উঁচা নিচু ছিল, ওই পাশটাতে প্যান্ডেলটা হয়েছিল। আমরা এসেছিলাম সেদিন, নিজেও মোটামুটি শিশুই ছিলাম খুব সম্ভবত, সেদিন বয়স হিসেবে শিশুই ছিলাম, আমার ছোট ভাই আরো ছোট ছিল, তো অন্য বাচ্চাদের সাথে আমরা বসেছিলাম, দেখছিলাম বাচ্চারা কি করে, আমরা দুইজন অতিথির মতনই বসেছিলাম। এই ঘটনাটাই বারে বারে আমার কাছে মনে পড়ছিল, আমি ভাবলাম আজকে ছোট বন্ধু তোমরা যারা উপস্থিত আছো এখানে এবং অনলাইনে যারা তোমরা আছো উপস্থিত, তোমাদের সাথে এই ঘটনাটাই আমি শেয়ার করতে চাই, যে আজকে তোমরা শিশু হিসেবে যেমন এখানে উপস্থিত হয়েছ, একদিন আমিও এই শিশু একাডেমিতে এসেছিলাম, শিশু হিসাবেই এসেছিলাম, একজন শিশু অতিথি হিসাবে আমি এই শিশু একাডেমিতে এসেছিলাম। তারপরে আমি যখন হেঁটে আসছিলাম আজকে অনুষ্ঠানে আসার পরে, যখন আসলাম অনুষ্ঠানে, অনেকগুলো সুন্দর সুন্দর বোর্ড দিয়ে বিভিন্ন জিনিস সাজানো হয়েছে, তো সেই বোর্ডের মধ্যে দেখলাম এক জায়গায় আমার নাম লেখা আছে, এখান থেকে এই এখন বের হয় কিনা আমার ধারণা নেই, শিশু নামে একটি

ম্যাগাজিন বের হতে বাচ্চাদের, এখনো বের হয় শিশু ম্যাগাজিনটা? বের হয় এখনো? আচ্ছা, তো এই শিশু ম্যাগাজিনটাতে সেই সময়ে আমরা যারা ছোট ছিলাম এরকম বিভিন্ন বাচ্চারা, কেউ ছড়া লিখতো, কেউ কবিতা লিখতো, কেউ গল্প লিখতো, সেই জিনিসগুলো সেই শিশু ম্যাগাজিনটাতে ছাপা হতো। তো এরকম কয়েকটি গল্প এবং ছড়া আমিও লিখেছিলাম, দেখলাম যে একটি গল্প সেখানে ডিসপ্লে করা আছে একটি বোর্ডের মধ্যে। আমার ছোট ভাইও একটি, তার একটি ঘটনা লিখেছিল, সেটিও দেখলাম আমাদের দুই ভাইয়ের দুটি লেখা সেখানে ডিসপ্লে করা আছে। তো স্বাভাবিকভাবেই এখানে আসার পরে আজকে বহু বছর পিছনে, 50 বছর পিছনে চলে গিয়েছি স্মৃতির পাতায়। এখন ছোট বন্ধুরা, আজকে তোমাদেরকে সবাই একটা কথা বলে, আমি আজকে তোমাদেরকে সেই কথাটা বলতে পারি বলবো না, অর্থাৎ সেই কথাটা কি? পড়ো। আমি তোমাদের কাছে পড়ালেখার কথা বলবো না, তোমাদেরকে আজকে আমি বলবো তোমাদেরকে খেলাধুলা করতে হবে। তোমাদেরকে আজকে আমি বলবো, তোমাদের মধ্যে অনেকের অনেক রকম প্রতিভা আছে, কেউ তোমরা ভালো আঁকতে পারো। একটু আগে আমাকে 35টা না ওখানে 35টা ছবি আছে, একটু আগে আমাকে এখানে তোমাদেরই বিভিন্ন বন্ধুরা যারা ছবি এঁকেছে সারা বাংলাদেশ থেকে, এরকম 35টা ছবি যেগুলো সবচেয়ে ভালো হয়েছে সেই ছবিগুলো আমাকে উপহার দিয়েছে। তোমাদের মধ্যে এরকম আরো অনেকে আছে যারা ছবি আঁকতে পারো, কেউ তোমরা কবিতা আবৃত্তি করতে পারো, কেউ তোমরা সুন্দর ডকুমেন্টারিটাতে মনে হয় একটি ছবি খুব সম্ভবত দেখিয়েছে 1-2 সেকেন্ডের জন্য, ওই ছবিটাতে খুব সম্ভব মনে হলো আমার একটা ছবি, আমি গিটার হাতে বসে আছি। হ্যাঁ, ওটা আমারই ছবি ছিল। আচ্ছা, তো গিটার হাতে বসে আছি, তোমাদের মধ্যে এরকম অনেকে আছে। আমি শেষ করতে পারিনি, আমি শুরু করেছিলাম গিটার বাজানো, আমার খুব শখ ছিল গিটার এবং কিবোর্ড বাজানো, আমি শুরু করতে পারিনি। বাট আমি চাই তোমরা যারা গিটার বাজাতে পছন্দ করো, অথবা হারমোনিয়াম বাজাতে পছন্দ করো, অথবা বাঁশি বাজাতে পছন্দ করো, এরকম যার যেটা আছে আমি চাই তোমরা সেটি শেষ করো। আমি যেটা শেষ করতে পারিনি তোমরা সেটা শেষ করো, যারা যেটা করতে পছন্দ করো। যারা গান করতে পছন্দ করো তোমরা প্লিজ গান সম্পূর্ণ করো, গান শেখাতে সম্পূর্ণ করো। যারা তোমরা নাচ করতে পছন্দ করো তোমরা শিখে সেটি সম্পূর্ণ শেষ করো তোমরা। যারা তোমরা কেরাত কোরআন তেলাওয়াত করতে পছন্দ করো তোমরা সেইটা সুন্দরভাবে রপ্ত করো, যাতে সুন্দরভাবে তোমরা তেলাওয়াত করতে পারো। অর্থাৎ আমি চাই যে তোমরা তোমাদের যে ভেতরে যে কোয়ালিটিগুলো আছে, যে গুণগুলো আছে, সেই গুণগুলো সুন্দরভাবে তোমরা ফুটিয়ে তুলতে পারো। এখানে আপনারা যারা গার্জিয়ানস আছেন আপনাদের কাছে আমি অনুরোধ করব, এবং আপনাদের শুধু নয়, অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন স্বাভাবিকভাবে এখানে অনেক সাংবাদিক ভাইরা আছেন, আগামীকালকে আজকেই হয়তো অনলাইনের মাধ্যমে নিউজে চলে যাবে, কালকে পত্রিকায় আসবে, আমি সমগ্র বাংলাদেশের সকল গার্জিয়ানদেরকে অনুরোধ করব। দেখুন, আমরা প্রত্যেকে যেই ঘরটিতে থাকি সেই ঘরটি মজবুত থাকে তখনই যখন তার খুঁটিগুলো শক্ত থাকে। আমাদের আজকের শিশুরা, প্রত্যেকটি শিশু, আপনার পরিবারে আপনার ঘরে যে শিশুটি আছে সেই শিশুটি আপনার পরিবারের খুঁটি। সেই শিশুটি যদি সুন্দরভাবে সঠিকভাবে বড় হতে পারে, বেড়ে উঠতে পারে, আপনার পরিবারের ভিত্তি যেরকম দৃঢ় হবে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বিশ্বাস করি সামগ্রিকভাবে আমরা সমগ্র বাংলাদেশে আমাদের সকল শিশুকে যদি সঠিকভাবে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে পারি তাহলে আমাদের দেশের ভিত্তিটা অনেক মজবুত হবে, যা আগামী দিন আমাদের বাংলাদেশকে এই প্রতিযোগিতামূলক বিশ্বে, আমাদের বাংলাদেশকে বিশ্বের বুকে শক্তিশালী একটি দেশ হিসাবে গড়ে তুলতে সক্ষম হবে। ছোট বন্ধুরা, তোমাদের এই যে কথাগুলো বললাম, তোমাদেরকে আমি এবং তোমাদের গার্জিয়ানরা সহ আমরা বড়রা তোমাদেরকে ভবিষ্যতে কিভাবে দেখতে চাই, তোমরা যাতে তোমাদের ভেতরের কোয়ালিটিগুলো ঠিকভাবে বিকশিত করতে পারো, সেজন্য বর্তমান সরকার, তোমরা দেখেছ অনেকেই হয়তো পার্টিসিপেট করেছো, তোমরা এই কয়েক মাস আগে, 3 মাস আগের ঘটনা, আমরা সমগ্র বাংলাদেশে প্রাইমারি লেভেলে আমরা চেষ্টা করেছিলাম সরকারের পক্ষ থেকে, যারা তোমরা ভালো ফুটবল খেলো সেটি ছেলেদের ভিতরেই হোক অথবা মেয়েদের ভিতরেই হোক, তোমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। এবং এখানে উপস্থিত যারা বড়রা আছেন আপনারা নিশ্চয় অনেকেই জানেন, হয়তো সবাই না জানলেও, এই প্রথম বাংলাদেশে প্রাইমারি স্কুল লেভেল থেকে 22 লক্ষ 11 লক্ষ ছেলে এবং 11 লক্ষ মেয়ে, 22 লক্ষ বাচ্চা
ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা যদি এটিকে কন্টিনিউ করতে পারি ইনশাল্লাহ এর মধ্যে থেকেই কিন্তু আমাদের এই সন্তানদের ভেতর থেকেই একদিন পেলে বেরিয়ে আসবে বা এরকম আন্তর্জাতিক মানের খেলোয়াড় বেরিয়ে আসবে। আপনারা এখানে বক্তব্য শুনেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নতুনকুড়ি নামে একটি অনুষ্ঠান চালু করেছিলেন, যে অনুষ্ঠানের লক্ষ্য ছিল, আমি যেই কথাগুলো প্রথমেই বক্তব্যের শুরুতে বলেছি, যে শিশুদের মধ্যে যে কোয়ালিটিগুলো আছে, কালচারাল কোয়ালিটিগুলো আছে, সেগুলো যাতে সঠিকভাবে বহিঃপ্রকাশ ঘটে। এই নতুন কুড়িটি আবার চালু হয়েছে, আমরা নতুন কুড়ির পাশাপাশি স্পোর্টস ক্রীড়া নতুন কুড়ি চালু করেছি এবং তার অংশ হিসাবে গত কবে ছিল সেটি প্রায় চার মাস আগে সিলেট দিয়ে আমরা শুরু করেছিলাম এবং এক মাস আগে আমরা ঢাকার আর্মি স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের এই সম্পূর্ণ অনুষ্ঠানটি সম্পূর্ণ করতে পেরেছি। অর্থাৎ আমরা কালচারের পাশাপাশি আর্টের পাশাপাশি আমরা বাচ্চাদেরকে খেলাধুলায় আগ্রহী করে তুলতে চাই, খেলাধুলায় তাদেরকে আমরা পারদর্শী করে তুলতে চাই। আমরা আমাদের বাচ্চাদেরকে এমনভাবে ভবিষ্যতে গড়ে তুলতে চাই যেখানে একটা বাচ্চা যেমন সে আর্টে তার একটা ভালো এক্সপোজার থাকবে, আর্ট কালচারে যেমন তার একটা ভালো এক্সপোজার থাকবে, সে পারদর্শী হবে, ঠিক একইভাবে মিউজিকে যাতে সে পারদর্শী হতে পারে, কোনো না কোনো একটা মিউজিককে পারদর্শী হতে পারে, ঠিক একইভাবে সে যাতে খেলাধুলোতেও কম বেশি পারদর্শী হতে পারে। প্রত্যেকটা বাচ্চার মধ্যে কোনো না কোনো কিছু একটা কোয়ালিটি আছে, আমাদের দরকার শুধু তাকে সেই সুযোগটা করে দেওয়া যার মাধ্যমে সে নিজেকে বিকশিত করতে পারবে। এবং সেজন্যই আমরা এই সকলের পাশাপাশি এইগুলো যেরকম আমরা স্কুল লেভেলে, এখানে আমি জানি বাংলাদেশে অনেক পরিবার আছে, অধিকাংশ পরিবারের ক্ষেত্রেই বাচ্চাকে এই সকল সুযোগগুলো করে দেওয়ার মতন অর্থনৈতিক অবস্থা অনেকগুলো অধিকাংশ পরিবারের নেই এবং সেজন্যই শুধু শহর না, আমাদের প্রত্যন্ত অঞ্চলের গ্রামের শিশুরাও যাতে এই সুযোগগুলো পায় সেজন্য আমরা সরকারের পক্ষ থেকে স্কুল লেভেল থেকেই আমরা আর্ট বলেন, কালচার বলেন, স্পোর্টস বলেন, মিউজিক বলেন, এই ফ্যাসিলিটিগুলো আমরা তৈরি করার চেষ্টা করছি যাতে প্রত্যেকটি বাচ্চা তার পছন্দ মতন সাবজেক্টটিকে সে বেছে নিতে পারে। কাজগুলো আমরা মোটামুটিভাবে গুছিয়ে এনেছি, ইনশাল্লাহ 27 না হলে 28 সাল থেকে ইনশাল্লাহ আমরা পুরো প্রক্রিয়াটা শুরু করতে পারব। প্রত্যেকটি বাচ্চা, সেটি প্রাইমারি হোক, সেটি সেকেন্ডারি স্কুল হোক, প্রত্যেকটি বাচ্চা যে গান শিখতে চাইবে তাকে হয়তো গান শেখার সুযোগ আমরা করে দিতে পারব, যে কোনো একটি বাদ্যযন্ত্র বাজাতে চাইবে তার কয়েকটি চয়েস থাকবে, সেখান থেকে একটি বেছে নিতে পারবে, সে একটি বাদ্যযন্ত্র বাজানোর সুযোগ পাবে, কয়েকটি স্পোর্টস ইভেন্ট থাকবে যেখান থেকে সে তার পছন্দ মতন একটি খেলাকে বেছে নিতে পারবে। এভাবেই আমরা বাচ্চাদেরকে গড়ে তুলতে চাই তাদের ভবিষ্যৎটাকে মজবুত করে গড়ে তোলার জন্য। তাদের ভবিষ্যৎ, আজকের শিশুর ভবিষ্যৎ মজবুত হওয়া মানে আগামী দিনে জাতির ভবিষ্যৎ মজবুত হওয়া, জাতির ভবিষ্যৎ মজবুত হওয়া মানে একটি মজবুত শক্তিশালী একটি বাংলাদেশকে আমরা গড়ে তুলতে সক্ষম হব। এবং আপনারা প্রায় শুনেছেন বিভিন্ন অনুষ্ঠানে আমরা বলেছি, আমরা এগুলোর পাশাপাশি আমাদের বহু মানুষ আজকে বিদেশে যাচ্ছে, শিক্ষা দীক্ষার জন্যই হোক, কর্মক্ষেত্রের জন্যই হোক, বহু মানুষ আমাদের বিদেশে যাচ্ছে, আমাদের প্রায় 1.5 কোটি, দেশের 1.5 কোটি প্রবাসী আমাদের রয়েছে বিদেশে, মানুষ বিদেশে রয়েছে প্রবাসী হিসাবে। আজকের যারা শিশু তারাও একদিন বিদেশে যাবে, কেউ পড়ালেখার জন্য যাবে, কেউ তার কর্মসংস্থানের জন্য যাবে, কিন্তু এই কর্মসংস্থানটি যাতে সহজ হয় কিছুটা হলো তার জন্য, তার পড়ালেখার বিষয়টি যাতে সহজ হয় কিছুটার জন্য, সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি স্কুল লেভেল থেকে আমরা বাচ্চাদেরকে কয়েকটি ভাষা থাকবে, বিদেশি ভাষা, বাংলা যেরকম সে শিখছে, ইংরেজি যেমন সে শিখছে, এই বাংলা এবং ইংরেজির পাশাপাশি অ্যারাবিক হতে পারে, ম্যান্ডারিন হতে পারে, জার্মান হতে পারে, জাপানিজ হতে পারে, এরকম কয়েকটি ভাষা থাকবে যেখান থেকে সে তার পছন্দ মতন একটি ভাষা বেছে নিবে, যে এই ভাষাতে শিখলে তার উপকার হবে, তার সুবিধা হবে, ভবিষ্যতে যখন বড় হয়ে সে বিদেশে যে কোনো কারণেই যাবে না কেন, একটি তৃতীয় ভাষা, বিদেশি ভাষা যখন সে রপ্ত করতে সক্ষম হবে, তার সেটি পড়ালেখার ক্ষেত্রেই হোক, তার সেটি কর্মক্ষেত্রেই হোক না কেন, সেটি তাকে জীবনে শক্তভাবে দাঁড়াতে, অন্য দেশের মানুষের সাথে কম্পিট করে টিকে থাকার জন্য তাকে সেটি সহযোগিতা করবে। প্রিয় ছোট বন্ধুরা, তোমাদেরকে অনেক দায়িত্ব পালন করতে হবে, শুধু পড়ালেখা শিখলে হবে না, শুধু খেলাধুলায় ভালো হলেই হবে না, শুধু আর্ট কালচারে ভালো হলেই হবে না, শুধু 2টির বদলে 3টি অথবা 3টির বদলে 4টি ভাষা জানলেই হবে না,
তোমাদেরকে কিন্তু মানবিক হতে হবে, তোমাদেরকে এই দেশের প্রকৃতি, এই দেশের পশু পাখির প্রতিও কিন্তু তোমাদেরকে মানবিক হতে হবে। তোমরা যদি মানবিক হতে পারো, হয়তো আমরা হতে পারিনি যেমনটি হওয়া উচিত ছিল, আমাদের জেনারেশন হয়তো বা আমরা হতে পারিনি, কিন্তু আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি আমরা এই বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। শুধু মানুষের প্রতি মানুষ দয়া করবে না, মানুষ প্রকৃতির প্রতি দয়া করবে, মানুষ দয়া দেখাবে প্রকৃতির সৃষ্টি সব কিছুর প্রতি, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তোমরা সেটি করতে সক্ষম হবে। তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ থাকবে যে তোমরা যখন বড় হচ্ছ, তুমি চেষ্টা করবে তোমার আশেপাশে যে প্রকৃতি আছে, অর্থাৎ তোমার আশেপাশে যে গাছপালা আছে, চেষ্টা করবে তোমার বাড়ির আশেপাশে হোক, তোমার স্কুলের মধ্যে হোক, তুমি যেখানে যেই জায়গাটি পছন্দ করো সেই জায়গাটির আশেপাশে হোক, যদি কোনো গাছ থাকে যেটি তোমার মতন ধীরে ধীরে বড় হচ্ছে, আজকে হয়তো শিশু আছে তোমার মতন গাছটি, সেই গাছটি যাতে তোমার মতন বড় হতে পারে, তুমি গাছটিকে সাহায্য করো, তুমি গাছটিকে পানি দাও, তুমি গাছটিকে যত্ন করো যাতে সেটি বড় হতে পারে। তুমি যেখানে থাকো, তোমার বাসায় হোক, তোমার স্কুলে হোক, সেখানে কোনো না কোনো পশু পাখি তোমার আশেপাশে আছে, তুমি চেষ্টা করো এই পশু পাখিও কিন্তু এই দেশের সম্পদ, অর্থাৎ তোমার দেশের সম্পদ, অর্থাৎ

0: থাকো, তোমার বাসায় হোক, তোমার স্কুলে হোক, সেখানে কোনো না কোনো পশু পাখি তোমার আশেপাশে আছে। তুমি চেষ্টা করো, এই পশু পাখিও কিন্তু এই দেশের সম্পদ, অর্থাৎ তোমার দেশের সম্পদ, অর্থাৎ তোমার সম্পদ। তুমি চেষ্টা করো পশু পাখির প্রতি স্থায়ী হওয়ার জন্য, তুমি চেষ্টা করো সেই পশু পাখির প্রতি দয়া দেখানোর জন্য, তাকে বিভিন্নভাবে সহযোগিতা করো। আপনারা যারা মুরব্বী আছেন, যারা গার্জিয়ান আছেন, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে একান্তভাবে যে আপনার সন্তানকে, আপনার শিশুকে এই অনুভূতিটুকু, এই বোধটুকু দিন যে যাতে করে সে প্রকৃতির প্রতি কাইন্ড হয়, যাতে করে সে প্রকৃতির সৃষ্টি পশু পাখির প্রতি যাতে করে কাইন্ড হয়। আমরা যদি সকলে মিলে চেষ্টা করি আমাদের শিশুদের মধ্যে এই অনুভূতিটা দিতে, এই বোধ শক্তি দিতে, আমি দৃঢ়ভাবে বিশ্বাসী ইনশাআল্লাহ আমরা একদিন একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। প্রকৃতি আমরা যদি
1: তাদেরকে, তাকে যেতে দিতে হবে, তাকে সহযোগিতা করতে হবে। প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে আমার একটি সাহায্য চাওয়া আছে। তোমরা যদি সাহায্য করো, তোমরা যদি এ ব্যাপারে সতর্ক হও, তোমরা যদি এ ব্যাপারে সচেতন হও, তাহলে আমরা একটা সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটাচলা করো, নিশ্চয়ই তোমরা খেয়াল করে দেখেছো যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আবর্জনা বা ময়লা পড়ে থাকে। যেভাবেই হোক, আমাদের দেশের অধিকাংশ মানুষ একটু অসচেতন। যে কোনো ময়লা, যে কোনো আবর্জনা, যে কোনো জিনিস ব্যবহার হয়ে গেলে, সেটির যদি কোনো প্যাকেট থাকে বা কিছু থাকে, আমরা অচেতনভাবে, অসচেতনভাবে যে কোনো জায়গায় আমরা ফেলে দেই। আসো না, আমাকে একটু তোমরা সাহায্য করো। তুমি যেহেতু বড় হচ্ছ, তোমার সামনে কোনো বড় মানুষ যদি কোনো একটি ময়লা বা আবর্জনা বা অব্যবহৃত কোনো জিনিস যত্রতত্র যদি ফেলে দিয়ে পরিবেশকে ক্ষতি করে, পরিবেশকে নষ্ট করে, পরিবেশকে ময়লা করে, তুমি ছোট হিসাবে কিন্তু তুমি তাকে লজ্জা দিয়ে বলতে পারো যে ময়লাটি সঠিক জায়গায় ফেলুন। আপনি যদি পরিবেশটিকে নষ্ট করেন, আপনি যদি পরিবেশকে ময়লা করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব, আমি আজকের শিশু, আমি ক্ষতিগ্রস্ত হব। আমি ক্ষতিগ্রস্ত হওয়া মানে বাংলাদেশের লক্ষ কোটি শিশু ক্ষতিগ্রস্ত হওয়া। যারা মুরব্বী আছেন, গার্জিয়ান আছেন, আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আসুন আমরা শিশুদেরকে চেষ্টা করি তাদের মধ্যে এই বোধটুকু দিতে, যাতে করে তারা নিজেরা সচেতন হয় এবং সেই সচেতনার মাধ্যমে যাতে আমরা একটি পরিষ্কার সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারি। আজকে যদি আমরা একটি পরিষ্কার সুন্দর পরিবেশ গড়ে তুলতে সক্ষম হই, যত্রতত্র আমাদের পরিবেশকে যদি ময়লা না করি, আবর্জনা দিয়ে ভরে না দিই, তাহলে আপনার শিশুটি একটি সুস্থ পরিবেশে বড় হবে, একজন সুস্থ মানুষ হিসাবে সে গড়ে উঠতে পারবে, শারীরিকভাবে এবং মানসিকভাবে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার ছোট বন্ধুরা, অনেক লম্বা বক্তব্য দিয়ে ফেলেছি, তবে আমি যেভাবে অনেক কিছু যেভাবে চিন্তা করি, আমি যেভাবে অনুভব করি, আমার সেই কথাগুলোই আজকে আমি আমার ছোট বন্ধুদের সামনে এবং আপনাদের সকলের সামনে আমি তুলে ধরেছি বা প্রকাশ করেছি। আমার কাছে মনে হয়েছে একজন সাধারণ নাগরিক হিসাবে এই চিন্তাগুলো আমি যেমন করি, অনেক মানুষই এভাবে করেন। যদি চিন্তাগুলো আমার সঠিক হয়ে থাকে, তাহলে আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি। খুব কঠিন না কাজগুলো, কাজগুলো ছোট ছোট কাজ, যথেষ্ট সহজ কাজ, কিন্তু আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, নিশ্চয়ই এই কাজগুলো আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। এই দেশটা আমাদের, এই দেশে আমরাই দেশটিকে গড়ে তুলব। কাজে দেশটিকে যদি আমাদের সকলকে গড়ে তুলতে হয়, তাহলে অবশ্যই আমাদের সকলকে একই সাথে, একসাথে কাজ করতে হবে। সেই প্রত্যাশা রেখে এবং আমার ছোট বন্ধুরা সারা বাংলাদেশে যত কিছু আছে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।
2: মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দিক নির্দেশনামূলক ভাষণ আমাদের চলার পথকে দৃঢ় করতে সহায়তা করবে। আজ আপনাকে পেয়ে আমরা অনুপ্রাণিত, আনন্দিত ও ঋদ্ধ।
3: শ্রোতা বন্ধুরা, বিশ্ব শিশু দিবস এবং বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এতক্ষণ ভাষণ দিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। জনাব প্রধানমন্ত্রী তারেক রহমান যেমনটি আশা করেছেন, এই দেশটি সবার বাসযোগ্য করবার জন্য আমার আপনার সকলের দায়িত্ব আছে। আসুন আমরা যেন দায়িত্ববোধের পরিচয়ের মধ্য দিয়ে একটি স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, যেটির স্বপ্ন দেখেছেন আমি আপনি সবাই। আসুন এই ব্যাপারে আমরা সবাই আন্তরিক হই, এমনই প্রত্যাশা রেখে আজকের এই সরাসরি সম্প্রচার থেকে আমরা বিদায় নেব। বিদায়ের আগে জানিয়ে যে আজকের এই সরাসরি সম্প্রচারের ধারা বর্ণনে ছিলাম আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে আসিফ মোহাম্মদ ও মোহাম্মদ শামীম আহমেদ, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ রবিউল আলওয়াল মারুফ ও মোহাম্মদ জাকির হোসেন, সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় শ্যামল চৌধুরী, প্রকৌশল নির্দেশনায় মোহাম্মদ আবু মাসুদ। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার। সরাসরি সম্প্রচার প্রযোজনা করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার প্রতি নিরন্তর শুভকামনা রেখে এবং একটি সুন্দর স্বস্তিময় ভবিষ্যৎ প্রত্যাশা করে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণ থেকে আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
4: এতক্ষণ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শিশু অধিকার দিবস 2026 ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণ জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টস, এফএম 90 মেগাহার্টস, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।

0: দুখানি ভাওয়াইয়া গান শুনলেন, শিল্পী ছিলেন আমিনা রহমান বৈশাখী।
1: বাংলাদেশ বেতার। এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি আপনি আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও, ক্ষেত্র বিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচলে বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এই রকম। সেটা কেমন? চারিদিকে আমার আপনার আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয়, আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্র তত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্র তত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়েই মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে, আমরা পার্ক গুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই, তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি, আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে, আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
1: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
0: এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা খ
3: ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স এফএম, 90 মেগাহার্স এফএম, 102 মেগাহার্স এফএম, 106 মেগাহার্স এ। এপালার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা কজন, তনয়া দেওয়ান, ফরজানা ইয়াসমিন। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ রুহুল আমিন, তাহিদ আফরোজ, এলিজা আক্তার ও রাসেল আহমেদ, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ। একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি। ষড় ঋতুর দেশ আমাদের বাংলাদেশ। ছয়টি ঋতুই পর্যায়ক্রমে বাংলাদেশের প্রকৃতিকে আপন সৌন্দর্যে বৈশিষ্ট্য মণ্ডিত করেছে। শরৎকাল ষড় ঋতুর তৃতীয় পরিক্রমা, ভাদ্র আশ্বিন দুই মাস শরৎকাল। বর্ষার অবিশ্রান্ত বর্ষণের পর এ ঋতু স্বচ্ছ নীলাকাশ ও কাশফুলের সাদা হাসি নিয়ে বাংলার প্রকৃতিকে করে তোলে উজ্জ্বল মোহনীয়। বর্ষার পর শরতের পরিচ্ছন্ন সুন্দর রূপ সহজেই সবার মন আকর্ষণ করে। ঘরে বাইরে আলোছায়ার লুকোচুরি খেলা, মেঘমুক্ত স্বচ্ছ নীলাকাশ আর ঠান্ডা হাওয়ার পরশ আমাদের প্রাণ মন অনাবিল আনন্দে ভরে তোলে। এ সময় মাঠভরা শ্যামল শস্য মন উতলা করে। নদীর দুই তীরে সাদা কাশফুল বাতাসে দোল খায়। শরতের সূর্যাস্ত প্রকৃতিতে এক মোহনীয় দৃশ্য ফুটিয়ে তোলে। রাতের উপালি চাঁদের আলোতে ভরে যায় দিক দিগন্ত, মাঠে মাঠে সবুজ ফসলের সমারোহ। প্রকৃতি যেন অপরূপ সাজে সেজে ওঠে। শরৎকালে নানা রকম ফুল ফোটে। এ সময় শিউলি কেয়া আর কাশফুলে বাংলার আঙিনা ভরে যায়। দিঘির বুকে ফোটে অসংখ্য শাপলা ও পদ্ম। সত্যি অন্যরকম ভালো লাগায় মন ছুঁয়ে যায়। শরতের এমনই এক মিষ্টি বেলাতে সবাইকে আমন্ত্রণ আজকের কথায় জ্ঞানী সঙ্গীতমালার আয়োজনে।
1: তার কথা না বাড়িয়ে এবারে চলুন যাওয়া যাক আপনাদের পাঠানো চিঠির কাছে। দেখা যাক কে কি লিখেছেন আর কি গান শুনতে চেয়েছেন। শুরুতেই মেহেদি হাসান মামুদের লেখা, জীবনপুর চড়িডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে লিখেছেন। আপনার এই লেখাটি একটু বেশ কিছু আগে লেখা। শুভেচ্ছা জানিয়েছেন, বলেছেন সবাইকে সচেতন থাকতে হবে নানাবিধ রোগবালাই থেকে, তাই এ ব্যাপারে সবার প্রতি আহ্বান করেছেন, আসুন নিজে সচেতন থাকি এবং আশপাশের সবাইকে সচেতন রাখি। আর সবশেষে গান শোনাতে চেয়েছেন ওয়াসির রহমান মিন্টু এবং শিকদার ইসা কালীকে। ভীষণ ভালো লাগলো বন্ধু, এটি সম্ভবত আপনার প্রথম চিঠি আমাদের কথায় গানে সঙ্গীতমালায় লেখা। আশা করছি এখন থেকে কিন্তু নিয়মিতই আমাদের সাথে পথ চলবেন, কি চলবেন তো। এবারে চলুন গান শুনে আসি।
0: শিল্পী শঙ্কর কুমার পাল ও লেরিনা ফ্রুজলিজা, কথা লিখেছেন মোহাম্মদ ওবায়দুল্লাহ আর সুর করেছেন এস এম আসাদুজ্জামান।

ইকবাল হোসেন কাঁচিকাটা কাটাবাড়িয়া মনোহর দী নরসিংদীর বন্ধু বলেছেন, যৌতুক দিয়ে বিবাহ দেব না আর পরিবারে অশান্তি সৃষ্টি করব না। একটি গান শুনতেও শোনাতে চেয়েছেন মাহফুজ মুরাদ, ইসমাইল হোসেন এবং জুবায়ের আল ফাহাদকে। গানটি যৌতুক প্রতিরোধ বিষয়ক। অবশ্যই শোনাবো বন্ধু, তবে তার আগে একটি কথা, এই যৌতুক বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে এবং সেটি শুরু করতে হবে প্রতিটি পরিবার থেকে। আসুন সবাই সচেতন থাকি। এবারে গান শোনার পালা, শিল্পী আসগর আলিম, গীতিকার সুরকার কুটি মনসুর। চলুন শুনে আসি।

মাহফুজ মুরাদ চরপাগুয়া সিংগুয়া বাজার কাপাসিয়া গাজীপুরের বন্ধু। আপনি বলেছেন, প্রিয় মিষ্টি আপুমনি, ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। আসুন সবাই স্বাস্থ্যের প্রতি যত্নবান হই। আর একটি গান শুনতে ও শোনাতে চাই নাসিরউদ্দিন শরীফকে, তাই ঠিক আছে। আর আপনার পছন্দের গানটি হচ্ছে পুষ্টি বিষয়ক, চলুন শুনে আসি। শিল্পী তানজিনা করিম স্বরলিপি, কথা লিখেছেন শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন দীপক কুমার দেব।

এবারে চিঠি জুবাইর আল ফাহাদের, ধামাইল গফরগাঁও ময়মনসিংহের বন্ধু। শুরুতে সালাম জানিয়েছেন, বলেছেন, প্রিয় এই অনুষ্ঠান শুনতে অনেক বেশি ভালো লাগে, নিজে শুনি, চিঠি লিখি, আর গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানটি বন্ধুদের সাথে নিয়েই শুনি। আমার চিঠি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠানের সাথে নিয়মিত আছি, ভবিষ্যতেও থাকব। সবশেষে জনসংখ্যা বিষয়ক একটি গানও আপনি শুনতে চেয়েছেন, চলুন তবে গান শুনি। শিল্পী মোহাম্মদ মতিউর রহমান, কথা লিখেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন মজুমদার, আর সুর করেছেন লোকমান হাকিম।

মোহাম্মদ খায়রুল কৌসার নবমিয়া সড়ক রেসকোর্স কুমিল্লার বন্ধু সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন। বলেছেন, আমি অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা। এই অনুষ্ঠান থেকে বিভিন্ন ধরনের তথ্য নিয়মিতভাবে পাই, তাই অনুষ্ঠান শুনতে কখনো ভুল করি না। আর আমি একটি গান শুনতেও শোনাতে চাই খোরশেদ আলম, সিকদার ইসাক আলী এবং নুরুদ্দিন খানকে, গর্ভবতী মায়ের যত্ন বিষয়ক। তাই অবশ্যই গান শোনাবো। বুঝতে পাচ্ছি যে আপনি একজন সচেতন শ্রোতা। চলুন গান শুনি। শিল্পী সোমা হক, গীতিকার মোহাম্মদ আলামিন, সুরকার বিশ্বজিৎ সরকার।

আব্দুল কাদের ফকির, কালাদহ নিজপাড়া, ফকিরবাড়ি, কালাদহ বাজার, ফুলবাড়িয়া, ময়মনসিংহ থেকে লিখেছেন। আপনি জনসংখ্যা, যৌতুক, বাল্যবিবাহ এ সমস্ত বিষয় নিয়ে কথা বলেছেন আর এগুলো থেকে সবাইকে দূরে থাকতে বলেছেন, অর্থাৎ সচেতন থাকতে বলেছেন। আর সবশেষে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক একটি গানও আপনি শুনতে চেয়েছেন এবং সবাইকে শোনাতে চেয়েছেন। তাহলে আর দেরি নাই বন্ধু, চলুন শুনে আসি গানটি। শিল্পী মোহাম্মদ বশিরুজ্জামান সাব্বির, কথা লিখেছেন মোহাম্মদ হাবিবুর রহমান, সুর করেছেন বাবু সরকার।

0: হবে। থাকুন সচেতন, তাহলে থাকতে পারবেন নিরাপদ। প্রিয় বন্ধুরা, সময় বলছে বিদায়ের কথা। আমাদের পরবর্তী অনুষ্ঠান এসগুড়ির ছোট পরিবার প্রচারিত হবে আজ বিকেল 4:05। শোনার সাদর আমন্ত্রণ জানিয়ে বলছি শেষের কথাগুলো। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতানা মুনিরা, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
1: শাহিদা মঞ্জুরি।
2: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায়

শুনছিলাম গান, নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। সে সাথে জানাও হলো অনেক কিছু। আসলে আমাদেরকে সচেতন থাকতে হবে, পুষ্টিকর খাবার বেশি করে খেতে হবে, স্বাস্থ্য বিষয়ে সব সময় সচেতন থাকতে হবে, আর ডেঙ্গু বিষয়েও সচেতন থাকতে হবে। আর এর জন্য বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কোথাও যেন এক নাগাড়ে তিন দিনের বেশি পানি জমে থাকতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে, আর ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি জসিন্তা জিনিয়া। প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে তাদেরকে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন। শিশু অধিকার দিবস এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আজ সকালে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি শিশু তাদের পরিবারের জন্য একটি স্তম্ভ এবং তাদেরকে শিক্ষা দীক্ষায় যোগ্য করে তোলার ক্ষেত্রে অভিভাবকদের আরও যত্নবান হতে হবে। তারেক রহমান বলেন, লেখাপড়ার পাশাপাশি প্রতিটি শিশুকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার প্রয়াসে তার সরকার নতুন করির মতো বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করছে। প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার লক্ষ্যে তৃতীয় ভাষা হিসেবে প্রতিটি শিশুর একটি বিদেশি ভাষা রপ্ত করার প্রয়োজনীয়তা রয়েছে। তারেক রহমান বলেন, তৃণমূল পর্যায়ে শিশুরা যাতে খেলাধুলা এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হতে পারে সেজন্য সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। প্রকৃতির প্রতি মানবিক হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ডে শিশুদেরকে শরিক হওয়ার আহ্বান জানান। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছলে শিশুরা তাকে বরণ করে নেয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্তালিব রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। গতকাল বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোন চেষ্টা করছে না এবং এ ধরনের কোন ইচ্ছাও সরকারের নেই। তিনি গণমাধ্যম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষার বিষয়ে সরকার সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করছে। সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকতার নৈতিক মানদণ্ড বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। জাটকা সংরক্ষণ এবং মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞার এই ২২ দিন প্রতি জেলে ভিজিএফের চাল পাবেন ২৫ কেজি করে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে মৎস্য বিভাগ, উপজেলা জেলা প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর ছুটির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ওই দিনে ছুটির বদলে ১৭ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে পূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৫ দিনের ছুটি পাবেন। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। একই সাথে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ইয়েমেনের হুতিদের আরও হামলার আশঙ্কায় সৌদি আরবে সেনা মোতায়েনে সম্মত হয়েছে তুরস্ক ও পাকিস্তান। মক্কা জোটের শর্ত অনুসারে সদস্য দেশ সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের সমর্থনপুষ্ট হুতি বিদ্রোহীরা সৌদি আরবে জাতীয় জ্বালানি পরিশোধন স্থাপনা আরামকো লক্ষ্য করে হামলা চালানোর প্রেক্ষাপটে রিয়াদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মক্কা জোটের সদস্যরা। এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা তাইজ শহরের পশ্চিমে অবস্থিত মুখা শহরের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়েছে। খেলার খবর টেনিস। রাজশাহী টেনিস কমপ্লেক্সে চলছে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব ১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্ট। ৬ দিনব্যাপী এই প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ সহ ১০টি দেশের শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করছেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে ১টায় ইংরেজিতে। বাংলাদেশ বেতার। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না।
1: আজ ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, হালকা বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: অস্বাভাবিক দ্রুতগতিতে গাড়ি চালাবেন না।
1: মহাসড়কের সর্বোচ্চ গতিসীমা নির্দেশক ট্রাফিক আইনের নির্দেশ মেনে চলুন। ঘুম ঘুম ভাব হলে গাড়ি চালানো থেকে বিরত থাকুন। পথচারী ও ক্ষুদ্র যানবাহনের প্রতি ঝুঁকি সৃষ্টি হয় এমনভাবে গাড়ি চালাবেন না। ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে চলুন। বেপরোয়াভাবে গাড়ি চালানো থেকে বিরত থাকুন।
0: নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সে ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি। নৈতিকতার মাধ্যমে আমরা কারো ক্ষতি করা থেকে এবং কাউকে আনন্দ থেকে বঞ্চিত করা থেকে বিরত থাকতে পারে। নৈতিকতা মানুষকে সব খারাপ বিষয় থেকে দূরে রাখতে সহায়তা করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই।
2: বাংলাদেশ বেতার ঢাকা, পহেলা অক্টোবর থেকে শুরু হচ্ছে আমাদের শীতকালীন নির্দিষ্ট অনুষ্ঠান সূচি। এই সূচিতে যেসব পরিবর্তন আনা হয়েছে এখন তা জানিয়ে দিচ্ছি। আমাদের প্রতিদিনকার অধিবেশন শুরু হবে সকাল ছটার পরিবর্তে সকাল ৬টা বেজে ৩০ মিনিটে। আবহাওয়া বার্তা শুনতে পাবেন প্রতিদিন সকাল ৬টা বেজে ৫০ মিনিটে এবং অনুষ্ঠান পরিচিতি থাকবে সকাল ৬টা বেজে ৫২ মিনিটে। প্রতিদিন ভোরের গান সকাল ৬টা বেজে ৫৫ মিনিটে। কৃষি সমাচার প্রচার হবে সকাল ৬টা বেজে ৫০ মিনিটে পরিবর্তে সকাল ৭টা বেজে ৫০ মিনিটে প্রতিদিন। অন্ধকারের ১৭ বছর বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান প্রচার হবে প্রথম বৃহস্পতিবার সকাল ৭টা বেজে ৩০ মিনিটে, সকাল ৮টা বেজে ১০ মিনিটে চির উন্নত মমশির। কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ আয়োজন প্রচার হবে প্রতিদিন। যুক্তিতে গড়ি বাংলাদেশ স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা প্রচার হবে প্রতিদিন প্রতি শনিবার সকাল ৯টা বেজে ৫ মিনিটে, সকাল ৮টা বেজে ৩০ মিনিটে। এখন থেকে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শুনতে পাবেন।
1: বাংলাদেশ বেতার, বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে দুটো ১৫ মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ ৬৯৩ কিলো হার্স, এফএম ১০৬ মেগা হার্স, এফএম ১০৯ মেগা হার্স, এফএম ১০২ মেগা হার্স অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর বেলা ২টা বেজে ১৫ মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজে। বাংলাদেশ বেতার ঢাকা আজ সন্ধে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, হালকা বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা ২ বেজে ২০ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত ফোন ইন অনুষ্ঠান এসো করি ছোট পরিবার রয়েছে বিকেল ৪টা বেজে ৫ মিনিটে। শিক্ষার্থীদের আসর শুনবেন বিকেল ৫টা বেজে ১০ মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল রয়েছে সন্ধে ৬টা বেজে ৫ মিনিটে। সন্ধে ৭টা বেজে ৫ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার রয়েছে সন্ধে ৭টা বেজে ৩০ মিনিটে। রাত ৮টা বেজে ১০ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, ট্রান্সক্রিপশন সার্ভিস সরবরাহকৃত অনুষ্ঠান বন্ধন রয়েছে রাত ১০টা বেজে ৫ মিনিটে। উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ লোহরী শুনবেন রাত ১০টা বেজে ৩০ মিনিটে। এছাড়া FM এর অনুষ্ঠান FM ৯২ মেগাহার্সে সন্ধে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দিলাম পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। পাশগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এই ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। ফ্রিজের নিচের ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন।

0: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন। আজকের বিষয় উত্তম চরিত্রের শিক্ষা, সঞ্চালনে ফারহান আহমদ।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতারের অত্যন্ত জনপ্রিয় ও নিয়মিত ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখান থেকে শুনছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে পর্বে যথারীতি আপনাদের সঙ্গে রয়েছি আমি ফারহান আহমদ। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, শুরুতেই মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে পাঠ করছি। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুভব চরিত্র সম্পর্কে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আল কলমের 4 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর নিশ্চয়ই আপনি এক মহান ও সর্বোত্তম চরিত্রের অধিকারী। পাশাপাশি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পৃথিবীতে প্রেরিত হওয়ার মূল লক্ষ্য স্পষ্ট করে নিজেই ইরশাদ করেছেন, ইন্নামা বুয়াইস্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, নিশ্চয়ই আমি উত্তম চরিত্রের পূর্ণতা সাধনের জন্যই প্রেরিত হয়েছি। প্রিয় শ্রোতাবৃন্দ, ইসলাম কেবল কিছু আনুষ্ঠানিক ইবাদত বন্দেগীর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আমাদের আচার আচরণ লেনদেন ও ব্যবহারের উৎকৃষ্ট নৈতিকতার বহিঃপ্রকাশ ঘটানো অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। সুন্দর আচরণ ও উত্তম চরিত্রই একজন মুমিনকে আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় করে তোলে। তাই আজকের পর্বে আমাদের আলোচনার নির্ধারিত বিষয় উত্তম চরিত্রের শিক্ষা। আমাদের স্টুডিওতে আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব দানে আজ বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত আছেন মাওলানা শাহ ওয়ালিউল্লাহ, খতিব, সোবহানবাগ জামে মসজিদ কমপ্লেক্স, ঢাকা।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারামকে আমাদের স্টুডিওতে পেয়ে আমরা অনেক আনন্দিত।
2: আহলান ওয়া সাহলান, মারহাবা।
1: সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা জানেন যে আমাদের একটি নম্বর রয়েছে, এই নম্বরে আপনারা আমাদেরকে যে কোনো প্রশ্ন করতে পারবেন। আমি নম্বরটি বলছি 01553841500। আমি নম্বরটি আবারও বলছি 01553841500। তাছাড়াও বাংলাদেশ বেতারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। সেখানে ফেসবুকে কমেন্ট করার মাধ্যমেও আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারবেন। আমরা আপনাদের প্রশ্নের অপেক্ষায় রয়েছি। তার আগে আমাদের আজকের যে নির্ধারিত বিষয় উত্তম চরিত্রের শিক্ষা, সেই সম্পর্কে আমাদের অতিথির কাছ থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা জেনে নিতে চাই। মোতারাম, আমাদের আজকের আলোচ্য বিষয় নিয়ে যদি সংক্ষিপ্ত কিছু আলোচনা করুন।
2: আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ, আকুলু ওয়া বিল্লাহি তাওফিক। প্রথমত হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যারা মানুষ, আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন একটা দায়িত্ব দিয়ে, যে দায়িত্বটি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগেই আল্লাহ ফেরেশতাদের সামনে ওপেন করেছিলেন। কোরআনুল কারীমের ভাষায় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা।
1: জি,
2: আল্লাহ তাআলা যখন এই খলিফা হিসেবে আদম এবং আমাদেরকে সৃষ্টি করার প্রসঙ্গ বললেন, ফেরেশতারা ইবাদতকে এই খেলাফতের মুখোমুখি দাঁড় করিয়ে তারা ডিপ্লোমেটিক ভাষায় বললেন, ও আল্লাহ তাআলা, আমরাই তো তোমার তাসবিহ করি, আমরা তোমার গুণকীর্তন করি। তার মানে ফেরেশতারা যে আল্লাহ তাআলার ইবাদত করেন, খেলাফতের বিপরীত ইবাদতকে তারা উপস্থাপন করলেন এবং ডিপ্লোমেটিক ভাষায় প্রতিবাদ করলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নি আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে এখানে একটা বিষয় রয়েছে, আমাদের সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ বলেছেন পৃথিবীর খেলাফত, ফেরেশতারা ইবাদত দিয়ে এর দায় মুক্তি নিতে চেষ্টা করলেন, কিন্তু না। তার মানে একটা বিষয় আছে যেটাকে বলা হয় ইস্তেমার বা ইমারা।
1: জি,
2: আল্লাহ তাআলা আল কোরআন আল কারীমে স্পষ্ট করে বলেছেন, খেলাফতের দায়িত্ব পালনে ইবাদতের পরিপূর্ণতার পূর্ব শর্ত ইমারা বা ইস্তেমার। যেমন এই শব্দটি আল্লাহ তাআলা মসজিদ এর আবাদের ব্যাপারে ব্যবহার করেছেন, 9 নম্বর সূরা আত-তাওবাতে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খেলাফতের পৃথিবীতে খেলাফতের দায়িত্ব পালনের জন্য ইস্তেমার করা, ইমারত করাটা পূর্ব শর্ত। আর ইমারতকে আল্লাহ হাতে কলমে বুঝিয়ে দিয়েছেন মসজিদের সাথে, কারণ এই পৃথিবীতে আজও আমরা বলবো মসজিদ মানে এমন এক জায়গা যেখানে সবাই ভদ্রতা, সভ্যতা, নম্রতা, চারিত্রিক প্রাদুর্যতা বাধ্য হয়ে প্রদর্শন করে।
1: জি,
2: তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের আবাদ করতে পাঁচটি মৌলিক গুণের কথা বলেছেন।
1: জি,
2: যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতে ঈমান আনে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, পঞ্চম আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই যে পাঁচটি মৌলিক গুণ মসজিদের আবাদকারীদের অপরিহার্য বলে আল্লাহ ঘোষণা করেছেন, এটাই আমাদেরকে চারিত্রিক মাধুর্যতার বাস্তবতা সুন্দর করে ফুটিয়ে তুলে। কারণ আমাদের মধ্যে থাকবে ঈমান, আর ঈমান অবশ্যই যথার্থ ফল দেবে না যদি আখেরাতের ঈমান না থাকে। আখেরাতের ঈমানের বাস্তব যদি কেউ সালাত কায়েম করে, তারপরে যাকাত আদায় করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় না করে, তাহলে এর মাধ্যমেই চারিত্রিক মাধুর্যতা ব্যক্তির মধ্যে সুস্পষ্ট হয়ে উঠবে। তাই সে মিথ্যা বলতে পারে না, আমানতের খেয়ানত করতে পারে না, কারো হক মেরে দিতে পারে না, কাউকে ধোঁকা দিতে পারে না, কারো গীবত করতে পারে না, সমাজের যত মন্দ চরিত্র কোনোটাই তাকে স্পর্শ করবে না। কেনই করবে? কারণ আল্লাহ তাআলা সালাতের ব্যাপারে নিজেই বলেছেন, ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মন্দ অশ্লীল কাজ থেকে বিরত রাখে।
1: আল্লাহু আকবার, জাযাকাল্লাহ খায়রান। আমাদের মহতরমকে অত্যন্ত ধন্যবাদ আমাদেরকে এত চমৎকারভাবে আমাদেরকে বিষয়গুলো বুঝিয়ে বলার জন্য এবং আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেক শ্রোতা আমাদের জন্য প্রশ্ন নিয়ে অপেক্ষা করছেন। আমরা আর কথা না বাড়ি চলে যেতে চাই সরাসরি আমাদের ফোন ইন পর্বে। আমি আজকের অনুষ্ঠানে আমাদের প্রথম ফোন কলটি নিতে যাচ্ছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অত্যন্ত দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা এখন আমাদের পরবর্তী প্রশ্নটি নিতে যাচ্ছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি জি জি জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। জি, প্রশ্নটি বলুন। জি জি, আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নটি বলুন। আমরা আবারও দুঃখিত, সংযোগটি একটু অসুবিধার জন্য বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন চলে যেতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
3: ওয়া আলাইকুম আসসালাম। প্রথমে আমি রাফান মানিকনগর কোটনগর সংবাদ থেকে।
1: জি জি জি মোহতারাম, প্রশ্নটি বলুন।
3: আমি একটা প্রশ্ন, এই যে উত্তন্ত চরিত্রের ভূমিকা জানতে চাই।
1: জি, উত্তম চরিত্রে
3: ব্যাপারে ইমাম মাহদি খতিবের ভূমিকা জানতে চাই।
1: জি জি, জাযাকাল্লাহ খায়রান। আপনার প্রশ্নের উত্তরের জন্য আমি চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে।
2: দেখুন, ইমাম মানে যিনি সামনে থাকে। ইমাম আমাম শব্দ থেকে, যার মানে যাকে সামনে রেখে পিছনে আমরা দাঁড়াই।
1: জি,
2: স্বাভাবিকভাবেই যিনি সামনে থাকেন তাকে মানুষ অনুসরণ অনুকরণ করে।
1: জি,
2: তাই যিনি ইমাম হবেন তার প্রত্যেকটা আদেশ মানুষ পালন করে, নিষেধ থেকে বেঁচে থাকে, তাকে চুকে দেখে। এই জন্য বিখ্যাত একটা প্রবাদের মতো কথা প্রচলিত আছে, সমাজের মানুষ নিজেকে কম দেখে ইমামকে একশত ভাগ দেখে। তাই ইমামকে ফলো করে মানুষ যিনি সামনে থাকেন। তাই নৈতিক চরিত্র গঠনে, প্রচারে, প্রসারে ইমামের ভূমিকা অনস্বীকার্য। শুধু তাই না, মুয়াজ্জিন, মুয়াজ্জিন তিনি যিনি ডাক দেন, আহ্বান করেন, আসো আসো। তার মানে যিনি ডাকেন মানুষকে মসজিদে সালাতে একত্রিত হতে, এবং মসজিদ মানে কি, যেখানে সবাই পরস্পরে একত্রিত হয়, আবার পরস্পরে একত্রিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড হয়।
1: আল্লাহ,
2: তার মানে মসজিদ মানে সেই পাওয়ার হাউস, সেই সম্মিলন স্থান যেখানে সমাজের সবাই একত্রিত হয়, আবার সবাই মিলে একত্রিত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। এই জন্য মসজিদ চরিত্র গঠনের কেন্দ্র, মসজিদ নৈতিক চরিত্র তৈরির কেন্দ্র, মসজিদ নৈতিক চরিত্রের পুনর্বাসনের কেন্দ্র, মসজিদ নৈতিক চরিত্রের পুরস্কারের কেন্দ্র। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নৈতিক চরিত্র মসজিদ থেকে প্রচার করেছেন। এমনকি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যারা নৈতিক চরিত্রে শ্রেষ্ঠ তাদেরকে জান্নাতের চিরন্তন জান্নাতের সুসংবাদ মসজিদে বসে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই একজন খতিব, একজন ইমাম, একজন মুয়াজ্জিন, তাদের অবশ্যই অনেক বড় অবদান, অনেক বড় দায়িত্ব, অনেক বড় আমানত, নৈতিক চরিত্র গঠন এবং এর পুনর্বাসনে আল্লাহ বুঝার তৌফিক দিন আমিন।
1: জাযাকুমুল্লাহু খায়রান। আশা করি সম্মানিত শ্রোতা আপনি আপনার প্রশ্নের যথাযথ উত্তরটি পেয়েছেন। আমরা ফেসবুকের মাধ্যমে একটি প্রশ্ন নিতে চাচ্ছি। চন্দ্রকোনা শেরপুর থেকে আমাদের সাথে যুক্ত আছেন শাহ আলম, তিনি একটি প্রশ্ন করেছেন। আমার একটি প্রশ্ন, উত্তম চরিত্র নিজের আমলের চেষ্টায় আমি রাস্তায় হাঁটছি, এমত অবস্থায় আমার সামনে একজন হিন্দু শিক্ষক চোখে পড়লেন, আমি তাকে কিভাবে সম্মান করব? সচরাচর আমরা অনেকেই স্বাভাবিকভাবে তাকে আদাব বা নমস্কার বলে ফেলি, এতে কি আমাদের গুনাহ হবে কিনা? আর সামনে পুজো আসছে, তাদের প্রতি আমাদের কিরকম আচরণ হতে পারে জানাবেন।
2: প্রথম হলো, একজন শিক্ষক তিনি কোন ধর্মের ব্যাপারটা নয়। যেমন দেখুন, বিখ্যাত একটা গল্পের মতো ঘটনা, ইমাম নুমান ইবনু সাবিত আবু হানিফা আলাইহি রাহমাহ, আমাদের এই সাবকন্টিনেন্টে হানাফি মাযহাব অনুসরণ করি আমরা, তো নুমান ইবনু সাবিত আলাইহি রাহমাহ আবু হানিফা, তিনি একজন যিনি জুতা সেলাই করে তার কাছ থেকে শিখেছিলেন কুকুর কখন বালেগ হয়, মানে কুকুরের বাচ্চা কখন প্রাপ্ত বয়স্ক হয়, এটা তিনি জেনেছিলেন জুতা সেলাই করে। আমরা
1: মুচি,
2: আচ্ছা ওই শব্দটা নাই বা বললাম, জুতা যিনি সেলাই করে, এটা নিম্ন একটা কাজ নিঃসন্দেহে, ওই এমন একজন ব্যক্তির কাছ থেকে নুমান ইবনু সাবিত আবু হানিফা আলাইহি রাহমা শিখেছিলেন কুকুরের বাচ্চা যখন তার একটা পা উঁচু করে পেশাব করে বুঝতে হবে সে প্রাপ্ত বয়স্ক হয়েছে। যতদিন তিনি জীবিত ছিলেন আর যতদিন তিনি এই জুতা সেলাইকারীকে দেখেছেন, তারে দেখলে দাঁড়িয়ে যেতেন।
1: আল্লাহ,
2: তো সম্মান তো নিজের বডি ল্যাঙ্গুয়েজে প্রকাশ পায়, হ্যাঁ উপযুক্ত শব্দ দিয়েও। এই ক্ষেত্রে যেমন ওই যে আদাব শব্দটা, আদাব মানে হলো ভদ্রতা, শিষ্টাচারিতা, নম্রতা, এটা বলা যায়, কিন্তু নমস্কার শব্দটা না বলা উচিত।
1: জি,
2: তাই আপনি যে কোনো ধর্মের একজন শিক্ষককে পেলে তার সম্মানে দাঁড়ানো, স্যার কেমন আছেন, শরীর ভালো আছে কিনা খোঁজখবর নেওয়া, পারলে তাকে একটু আপ্যায়ন করা, মানে অবস্থার পরিপ্রেক্ষিতে নিজের ভালো হৃদয়ের শব্দাবলী প্রকাশ করি সম্ভব, তবে এমন শব্দ বলা উচিত না যেটা অন্য ধর্মের বা বিশ্বাসের প্রতিনিধিত্ব করে।
1: জি,
2: তাই ওই নমস্কার শব্দটা মুসলিম বলবে না। আর পূজো আসতেছে, দেখুন আমরা আমাদের বাংলাদেশ হাজার বছরের ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ, সকল ধর্মের মানুষ একই বাজারে আমরা বাজার করি, একই স্কুলে লেখাপড়া করি, একই পুকুরে গোসল করি, তো এই জন্য অন্য ধর্মের যখন বিশেষ করে আমাদের প্রতিবেশী একটা ধর্মের তাদের পূজা আসছে, অনেক বড় বাৎসরিক অনুষ্ঠান, এই ক্ষেত্রে মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব তাদের নিরাপত্তা নিশ্চিত করা, তারাও যাতে আমাদের সাথে এটা খেয়াল করে, আমাদের আজান হলে যাতে তাদের বাদ্যযন্ত্র বন্ধ রাখে, আমাদের নামাজের যাতে ডিস্টার্ব না হয়, আমরাও দেখব তাদের পূজার যাতে কেউ কোনো ক্ষতি করতে না পারে। পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতির ভিত্তিতে হাজার বছর যেভাবে চলেছে এভাবেই চলবে, আল্লাহ পূজার তৌফিক
1: আমিন। আশা করি সম্মানিত শ্রোতা আপনি আপনার প্রশ্নটির উত্তর যথাযথ পেয়েছেন। আমাদের মোহতারাম অত্যন্ত চমৎকারভাবে আমাদেরকে বিষয়টি বুঝিয়ে দিয়েছেন। আমরা এখন কথা না বলে চলে যেতে চাই আমাদের পরবর্তী প্রশ্নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি মোহতারাম, জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা ভালো আছি। মোহতারাম আপনার প্রশ্নটি বলুন। জি জি, জি জাযাকুমুল্লাহ খায়রান, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের উত্তরের জন্য আমি চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। জি মুহতারাম, আমাদের প্রশ্নটা এমন ছিল যে অনেক ক্ষেত্রে যে কোর্টে দেখা যাচ্ছে মিথ্যা সাক্ষ্য দেয়, আবার অনেক ক্ষেত্রে আমরা লেনদেন ঠিকভাবে পালন করা হয় না, আদায় করা হয় না, মিথ্যা কথা বলা হয়, মিথ্যা সাক্ষ্য দেওয়া হয়, সেক্ষেত্রে কি আখেরাতের বিধান কি হবে?
2: দেখুন আখেরাতের কথা তো অবশ্যই, আগে দুনিয়ার কথাটাও বলি।
1: জি,
2: বাংলাদেশের প্রচলিত স্থানীয় আইনে রয়েছে যদি কেউ কোর্টে মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে তার বিরুদ্ধে উল্টো মামলা হওয়ার আইন আছে, কিন্তু প্রয়োগটা হয়তো কম। আমরা চাইবো আমাদের দেশে স্থানীয় যত আইন মানুষের ভদ্রতা, শিষ্টাচারিতা, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য অলরেডি আছে তা যাতে যথাযথ প্রয়োগ হয়। শুধু তাই না, কেউ যদি কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে, মামলাটা যদি প্রমাণিত না হয় তাইলে উল্টো বাদীর বিরুদ্ধে মামলা হওয়ার কথা, এটা আইনে আছে। তো শুধু তাই না, বাজারে যে মিথ্যা সাক্ষ্য দিয়ে বিক্রি করে পণ্য তাদের জন্য বাংলাদেশ কিন্তু সরকার অধিদপ্তর রেখেছে, সংস্থা রেখেছে, যারা ঘুরে ঘুরে দেখবে বাজারে পণ্যকে সঠিকভাবে বিক্রি করে অথবা কে মন্দ অন্যায় অথবা মিথ্যার আশ্রয় নেয়। আখেরাতের ব্যাপারে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মিথ্যা কথা বলে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট করে লানতের ঘোষণা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলে ধীরে ধীরে মিথ্যার উপর এমন প্রতিষ্ঠিত হয়, হাত্তা ইউক্তাব ইনদাল্লাহি কাযাবান, আল্লাহর কাছে মিথ্যুক হিসেবে লিখিত হয়ে যায়। আর যারা আল্লাহর কাছে মিথ্যুক বলে লিখিত হয়ে যায় তার ঠিকানা নিশ্চিত জাহান্নাম, এর থেকে রক্ষার কেউই নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু তাই না, মিথ্যা বলে প্রতারণা করে মিথ্যা সাক্ষী দিয়ে দুনিয়াতে যার হক নষ্ট করা হয়েছে, কিয়ামতের মাঠে তার হকটাও কিন্তু আদায় করতে হবে। আল্লাহ তাআলা তার অধিকার সব ক্ষমা করে দেবেন, কিন্তু মিথ্যা বলে মিথ্যা সাক্ষী দিয়ে অন্যের হক যা নষ্ট করেছে আল্লাহ এই হক ক্ষমার অধিকার নিজের কাছে নেন নাই। সুতরাং যার হক নষ্ট হয়েছে তাকে ওই মিথ্যা সাক্ষ্যদাতা অথবা মিথ্যা বলেছে যে তার সওয়াব দেয়া হবে, অথবা যে পরিমাণ হক নষ্ট করেছে ওই পরিমাণ অপরাধ মজলুমের কাছ থেকে এনে তার উপর চাপিয়ে দেয়া হবে, অগ্রিম জানিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সাবধান।
1: জাযাকুমুল্লাহ খায়রুল মুহতারামকে অত্যন্ত চমৎকারভাবে আমাদেরকে প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য। আশা করি সম্মানিত শ্রোতা আপনি আপনার প্রশ্নের যথাযথ উত্তরটি পেয়ে গিয়েছেন। আমরা ফেসবুকের কমেন্ট থেকে আরেকটি প্রশ্ন নিতে চাচ্ছি। মোহাম্মদ বাইজিদ, যিনি আমাদের সাথে যুক্ত আছেন বরিশাল সদর থেকে, তিনি প্রশ্ন করেছেন, গণমাধ্যম বা প্রচার মাধ্যমে যে সালাম দেওয়া হয় সেটা জায়েজ আছে কিনা, কেননা শ্রোতাদের মধ্যে অনেক বিধর্মী শ্রোতা রয়েছে।
2: প্রথম কথা হলো যে গণমাধ্যম অ্যাড্রেস করবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা হাদিস, নবীজি বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম দিতে হয়, নবীজি সাল্লামের নির্দেশ। আর বাংলাদেশ এখানে যেহেতু 90% উপরে মুসলমান, তাই অধিকাংশের হুকুমটাই প্রতিষ্ঠিত, তাই বাংলাদেশের গণমাধ্যমে বাংলাদেশের 90% মুসলমানকে অ্যাড্রেস করে বলা হয় তাই বলবে আসসালামু আলাইকুম।
1: জি
2: হ্যাঁ, আরেকটা বিষয়, যদি নিশ্চিত হয় কেউ যে আমি একটা পরিবেশে অথবা নির্ধারিত কোনো প্রোগ্রামে যেখানে অমুসলিমরাও রয়েছেন, ইসলাম ধর্মের অনুসারী ছাড়া অন্যান্য ধর্মের অনুসারীও রয়েছেন, তাইলে তাদেরকে সালাম দেওয়ার ব্যাপারে কোরআন আল করিম আল্লাহ শিখিয়েছেন। মুসা আলাইহিসসালাম ফেরাউনের রাজ দরবারে গিয়ে বলেছিলেন আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা, আল্লাহর পক্ষ থেকে শান্তি তাদের উপরে যারা হেদায়েতের অনুসরণ করে, নবীজিও তা শিখিয়েছেন। সুতরাং ইসলামের সকল শিক্ষাই রয়েছে। তবে আমি আবারও বলছি, যেহেতু আমাদের দেশের 90% মুসলমান, তাই অধিকাংশের উপর ভিত্তি করে হুকুমটা প্রবর্তিত, তাই স্বাভাবিকভাবে যেখানে 90% মানুষ মুসলমান সেখানে কথা বলার আগে আসসালামু আলাইকুম বলাটাই বাঞ্ছনীয়।
1: জি মুহতারাম, এর সাথে যদি আরেকটু আমাদেরকে একটু বলতেন যে অনেক ক্ষেত্রে দেখা যায় অভ্যাসবশত আমাদের মুখ দিয়ে সালাম বের হয়ে যায়, আবার অনেক ক্ষেত্রে আমরা হচ্ছে দ্বিধায় পড়ে যাই যখন কোনো একজন বিধর্মীকে আমরা আসলে কি বলে সম্বোধন করবো, আমরা কি সালাম দিব নাকি তাকে কিভাবে তাকে অভিবাদন জানানো যায়, সেক্ষেত্রে আমরা দ্বিধায় পড়ে যাই। এই জিনিসটা যদি
2: প্রথম হলো যে আমি বললাম আল্লাহ কোরআনে তুলে ধরেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে কাউকে আসসালামু আলাইকুম, এদ্দুর আসসালামু আলাইকুম, এদ্দুর যে কাউকে বলা যায়,
1: জি,
2: ও রাহমাতুল্লাহ বললে আল্লাহ আপনাকে নিশ্চিত হতে হবে ইমানদার,
1: ইমানদার। জি
2: যদি শুধু আসসালামু আলাইকুম এদ্দুর বলা যায়, কিন্তু এটা সন্দেহমুক্ত হয়ে যায় যদি আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা, কোরআনের আয়াতের ডাইরেক্ট শিক্ষা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশটা আমল হয়। হ্যাঁ, এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার হলো, যদি সমাজে প্রচলিত এমন শব্দ যা ধর্ম বিশ্বাসকে প্রতিনিধিত্ব করে না, যেমন একটু আগে বলেছিলাম
4: আদাবের কথাটা,
2: যে আমাদের এক প্রতিবেশী ধর্মে তারা আদাব বলে, আদাব বলা যায়, আদাব মানে হলো আদব থেকে, আদাব মানে এটা পরস্পর সৌহার্দ্য সম্প্রীতি শিষ্টাচারিতা। কিন্তু আরেকটা শব্দ আছে না, নমস্কার, এটা কোনো মুসলিম বলবে না, কারণ এর অর্থটা ধর্ম বিশ্বাসকে প্রতিনিধিত্ব করে। সুতরাং যে কাউকে আপনি সামনে পেলেন স্বাভাবিকভাবে আসসালামু আলাইকুম, আর যদি আপনি তার ধর্মের পরিচয় জানেন তাহলে আসসালামু আলা মান ইত্তাবাল হুদা এ বলতে পারেন, আর যদি আপনি দ্বিধায় পড়ে যান যে আসসালাম বলতে পারছেন না তাহলে অন্য যে কোনো একটি শব্দ বললেন যেটা ধর্ম বিশ্বাসে সাংঘর্ষিক নয়।
4: জি, জাযাকুমুল্লাহ খান মোহতারামকে অত্যন্ত চমৎকারভাবে আমাদেরকে বিষয়টি বুঝিয়ে বলার জন্য। আমি দেখতে পাচ্ছি দৌলতপুর মানিকগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত আছেন মেহেদী হাসান মামুন, আমাদের সঙ্গে সাটুরিয়া মানিকগঞ্জ থেকে যুক্ত আছেন ইমদ আহমেদ দুলাল, আমাদের সাথে শেরপুর থেকে যুক্ত আছেন শাহালম, এবং আমাদের সাথে যুক্ত আছেন সিরাজুল ইসলাম। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। তাছাড়া মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার, আমাদের সম্মানিত স্যার, যিনি আমাদের অনুষ্ঠান শুনছেন, তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ। আপনাদের সকলকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
2: এবার আমি একটা প্রশ্ন আসে নাই কিন্তু আমার বলা উচিত, অনেকেই আছেন বাংলাদেশে আমাদের প্রতিবেশী ধর্মের যারা নিজেরা মুসলমান দেখলে আসসালামু আলাইকুম বলেন, মানে আমাদের কেউ আসসালামু আলাইকুম বলে, অথচ উনি মুসলিম না,
4: মুসলিম না,
2: তাহলে আমরা কি করব?
4: জি,
2: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যদি কোনো অমুসলিম অন্য ধর্মের অধিকারী কেউ অন্য ধর্মের বিশ্বাসী আমাদেরকে বলে আসসালামু আলাইকুম, তাহলে আমরা উত্তরে বলবো শুধু ওয়া আলাইকুম।
4: জি, ওয়া আলাইকুম,
2: শুধু ওয়া আলাইকুম।
4: জি,
2: তার মানে তুমি আমার জন্য যতটুকু করেছো আমিও তোমার জন্য এতটুকু।
4: জি,
2: বুঝতে পেরেছি।
4: জি, জাযাকুমুল্লাহ খাইরান। আমরা এখন চলে যেতে চাই আমাদের পরবর্তী প্রশ্নে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা ভালো আছি। জি মোহতারাম, আলোচ্য বিষয় উত্তম চরিত্রের শিক্ষা। অতএব আপনারা যদি এই আমাদের আলোচ্য বিষয়ে কোনো প্রশ্ন করেন তাহলে আমরা অত্যন্ত আনন্দিত হব। এখন আপনার সম্মানিত শ্রোতার প্রশ্নের উত্তরের জন্য আমি চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। ওনার প্রথম প্রশ্নটা ছিল যে অনেক ক্ষেত্রে নামাজ কি ঘরে পড়লে কিরকম সব এবং মসজিদে পড়লে কিরকম সব, এবং দ্বিতীয় প্রশ্নটা ছিল যে অনেকে হচ্ছে তিন ওয়াক্ত পড়ে এবং দুই ওয়াক্ত ছেড়ে দেয়, তাদের ক্ষেত্রে কি হুকুম?
2: প্রথম হলো যে ফরজ সালাদ গুলো জামাতের সাথে আদায় করতে এটা ওয়াজিব।
4: জি,
2: ফরজ সালাদ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, ১৭ রাকাত ফরজ নামাজ জামাতের সাথে পড়া ওয়াজিব।
4: জি,
2: এবং জামাতের সাথে আপনি যে কোনো জায়গায়, পৃথিবীর যে কোনো জায়গায় জামাতে পড়লেন আপনি ওয়াজিব থেকে মুক্ত হয়ে গেলেন। কিন্তু যদি কেউ সালাত ঘরের মধ্যে, ফরজ সালাতেই ঘরে পড়ছেন,
4: জি,
2: তার ওয়াজিব আদায় হলো, কিন্তু মসজিদে গিয়ে সালাত আদায়ের সওয়াবটা বেশি।
4: জি,
2: তাই ঘরে পড়ার কারণে হয়তো জামাতেই ঘরে পড়লেন, মসজিদে গেলেন না, তাহলে মসজিদে যাওয়ার সওয়াব থেকে বঞ্চিত হলেন। শুধু তাই না, মসজিদও, যে মসজিদে জামাত অনেক বড় হয়, বড় বেশি সংখ্যক মুসল্লিদের উপস্থিতি হয়, ওখানে জামাতের সওয়াবটাও একটু ভিন্ন হয়, বেশি হয় বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে জানা উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আমাদেরকে আদেশ করেছেন, আমরা কেউ যাতে নিজের ঘরটাকে কবর না বানাই। লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, সাদাকাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বললেন? কারণ নবীজি বলেছেন নফল সালাতগুলো, নফল, সুন্নত, মুস্তাহাব ঘরে পড়তে হবে, কারণ কবরে নামাজ পড়া হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই ঘরের মধ্যে নিজের বিছানায়ও নফল সালাত, তাহাজ্জুদের সালাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করেছেন। তাই আমাদের উচিত নিজের ঘরে নফল সুন্নত নামাজ পড়া, জামাত অবশ্যই ফরজ জামাতের সাথে আদায় করতে হবে, এই ক্ষেত্রে মসজিদ এক নাম্বার, যদি মসজিদে যেতে না পারি তাহলে ঘরে হলেও জামাতের সাথে ফরজটা আদায় করব। তবে অবশ্যই জেনে রাখতে হবে, ঘরে জামাতে ফরজ আদায়ের চেয়ে মসজিদে গিয়ে জামাতে ফরজ আদায়ের সওয়াব অনেক বেশি। নবীজি বলেছেন 27 গুণ বেশি।
4: আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দ্বিতীয় প্রশ্নটা ছিল যে
2: কেউ হয়তো পাঁচ ওয়াক্ত আদায় করেন না, এটা শয়তানের প্রভাবের কারণে। কারণ শয়তান চায় ও দায়িত্ব পালন করে মানুষকে গুমরা করতে, তাই তিন ওয়াক্ত যিনি পড়েন দুই ওয়াক্ত পড়তে পারেন না, বোঝা গেল শয়তান তার উপরে বিজয়ী হয়ে যাচ্ছে। তিনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে আল্লাহর শিকানু অ্যাটমিক অস্ত্র শয়তানের বিরুদ্ধে ব্যবহার করবে এবং মানসিকভাবে প্রস্তুতি নেবে পাঁচ ওয়াক্ত ঠিক মতো কায়েম করতে। আর শয়তানের সাথে সংঘাত করে করে নিজেকে সালাত কায়েমকারী বানাবে, দোয়া করবে রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া। কিন্তু এটা হলো ভয়ের, যদি চেষ্টাও করল না অভ্যাসে পরিণত করে ফেললো, শুধু দুই ওয়াক্ত তিন ওয়াক্ত পড়লো আর পাঁচ ওয়াক্তের মধ্যে দুই ওয়াক্ত তিন ওয়াক্ত বাদ গিয়েলো, তাইলে নিঃসন্দেহে এটা নিজের ধ্বংসের প্রমাণ। আল্লাহ হেদায়েত নাসিব,
4: আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। মোহাম্মদ বাইজি, যিনি বরিশাল থেকে আমাদেরকে একটি পরামর্শ দিয়েছেন, সম্মানিত শ্রোতা আপনার পরামর্শটি আমাদের বিবেচনায় রয়েছে। আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে, একজন মা খুবই হৃদয়গ্রাহী একটি প্রশ্ন করেছেন। তিনি প্রশ্ন করেছেন, হুজুর আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হলো ছেলে ব্যাংক থেকে সুদ খায়, মা যদি টাকা দিয়ে খায় তাহলে কি সেটা জায়েজ হবে কিনা? প্রশ্নের উত্তর দিলে অনেক আনন্দিত হব, আমার খুব খারাপ লাগছে।
2: প্রথম হলো বলতে চাই, আমাদেরই বোনকে আল্লাহ তাআলা তার ঈমানের শক্তি আরো বাড়িয়ে দিন,
4: আমিন।
2: জানা উচিত আল্লাহ তাআলা কোরআন আল কারীমে যে কয়টি অপরাধকে ভয়ানক বলে ঘোষণা করেছেন এর মধ্যে অন্যতম এবং প্রধান হলো শিরক। শিরকে লাযুলমুন আযীম, মহা পাপ বলা হয়েছে। এর পরেই ক্যাটাগরিক্যালি অন্তত সবচেয়ে বড় পাপের একটা হলো সুদ খাওয়া দেওয়া। এবং সূরাতুল বাকরার 278-279 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদার, ঈমান যদি এনে থাকো সুদের যা আছে সব ছেড়ে দাও। ফা ইন লাম তাফালু, যদি তা না করো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। তার মানে সুদ জেনে শুনে যে খায় যে দেয়, আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা হয়ে রয়েছে। আমি আপনাকে আমি একটু দায় নিয়ে বলছি, কারণ আমি এখন বাংলাদেশ ব্যাংক শরিয়া অ্যাডভাইজারি বোর্ডের মেম্বার, মানে বাংলাদেশ ব্যাংকের শরিয়া অ্যাডভাইজার পাঁচজনের একজন আমি। আগে অনেকগুলো ব্যাংকের শরিয়া বোর্ডে ছিলাম। তো বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক আমাদের জন্য আইন করে ব্যবস্থা করেছে। এদেশে অনেকগুলো ব্যাংক ইসলামী ব্যাংকিং করছে এবং আলহামদুলিল্লাহ সকল প্রতিকূলতার ঊর্ধ্বে ইসলামী ব্যাংকিং আজ বাংলাদেশে একেবারে ক্রিস্টাল পরিচ্ছন্ন সফল বাস্তবতা, আলহামদুলিল্লাহ। এই জন্য কেউ হয়তো বলে যে ট্রেডিশনাল ব্যাংকে সুদে বেশি পায় এই জন্য সুদে রাখতে চায় না, বরং ওইটা হারাম, ওইটা আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার মতো। আলহামদুলিল্লাহ এখন অনেকগুলো শক্তিশালী প্রাইভেট ব্যাংক আছে যারা হয়তো ট্রেডিশনাল ব্যাংকিং ও ইসলামী ব্যাংকিং ও করছে, আলহামদুলিল্লাহ। আমি নাম বলবো না, অনেকগুলো আছে, কারণ আমার পক্ষ থেকে ডাইরেক্ট নাম না বলা ভালো, কিন্তু অনেকগুলো ব্যাংক আছে আলহামদুলিল্লাহ যারা খুব মজবুত ব্যাংক, শক্তিশালী ব্যাংক, ইসলামী ব্যাংকিং করছে। সুতরাং শরিয়া ভিত্তিক পরিচালিত ব্যাংকিং এ আপনার সন্তানকে উদ্বুদ্ধ করুন। আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে ফেরাউন পারে নাই, সাদ্দাত পারে নাই, হামান পারে নাই, আবু জেহেল আবুল আহাবরা পারে নাই। সুতরাং আপনি আপনার সন্তান ব্যাংকের সুদ থেকে বিকল্পটা আপনি দিন, প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা বলে দেবো। বলছি তো যে আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন ইসলামী ব্যাংকিংটা স্পষ্ট এবং অনেক বেশি ফ্লারিশ হচ্ছে। এই অবস্থায় আপনার সন্তান সুদে থাকবে আর আপনি টাকা দিয়ে তার ঘরে খাইতে চান হালাল করার জন্য না, নিজের সন্তানটাকে আগুন থেকে বাঁচান। সূরাতুত তাহরিমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকেও বাঁচাও পরিবার পরিজনকেও বাঁচাও। তাই কলিজার ধন সে যাহা বেঁচে থাকতেই জাহান্নামী হবে না, তা হতে পারে না, তাকেও বাঁচান আপনিও বাঁচুন, পরিবারের সবাইকে নিয়ে জাহান্নাম থেকে বাঁচতে হবে। আল্লাহ আমি বিশ্বাস করি আপনার ছেলেকে শুনান, কথা বলুন, আশা করি আপনি নিজে বললে এলাকার যারা গণ্যমান্য আলেমে দিন রয়েছেন যারা এগুলো বুঝেন তাদের সাথেও পরামর্শ নিন। আলহামদুলিল্লাহ বাংলাদেশে শরিয়া ভিত্তিক পরিচালিত ব্যাংকিং এ ওখানে ডিপোজিট রাখুক, ওখান থেকে হালাল ইনকাম করে হালাল বরকত হয়, হারামে ধ্বংস হয়। আল্লাহ
4: আল্লাহ আমাদেরকে কবুল করুন। জাযাকুমুল্লাহ খায়রুল মুহতামকে অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে বিষয়টি বুঝিয়ে বলার জন্য। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আমরা এখন চলে যেতে চাই আমাদের পরবর্তী প্রশ্নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অত্যন্ত দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা এখন আমাদের পরবর্তী প্রশ্নে চলে যেতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি ওয়া আলাইকুম আসসালাম।
2: সকল পাপের মা, কারণ হলো যে কোনো পাপ করার জন্য মিথ্যা বলতে হয় বা মিথ্যার আশ্রয় নিতে হয়, পাপ মানেই মিথ্যা। শুধু তাই না, যে মিথ্যা বলে তার দ্বারা সকল কিছুই করা সম্ভব, এই জন্য সকল পাপেই যেহেতু মিথ্যার আশ্রয় নিতে হয় অথবা মিথ্যা যে ধারণ করে সে সকল পাপ করতে পারে, এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অগ্রিম সতর্ক করে বলেছেন মিথ্যা থেকে বেঁচে থাকো। আল্লাহ আদেশ করে বলেছেন কুনু মাআস-সাদিকিন, সত্য কথা বলো আর সত্যবাদীদের সঙ্গে থাকো। আল্লাহ বুঝার তৌফিক দিন, আমিন
4: আমিন। জাযাকুমুল্লাহ খায়রুল মুহতারামকে আমরা এখন চলে যেতে চাই আমাদের পরবর্তী প্রশ্নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
5: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মহতারাম কেমন আছেন?
4: জি মহতারাম, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ।
5: আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। যে কথা ভালো বলছিলাম, রাজমিস্ত্রি মোহাম্মদ আব্দুল সালাম শেখ সাথের আগে আমাদের সাথে অবশ্যই বলবেন রিপোর্ট থেকে।
4: জি মহতারাম,
5: মহাতারামের কাছে আমি আজকে সাথের দায়িত্ব বর্ষ খুব অনুরোধ দেওয়ার অনুরোধ করবেন। তো হচ্ছে যে আমরা যখন সালাম দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, পাশাপাশি যারা আমি একজনের সাথে রয়েছে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার প্রয়াতি একজন নাতি, এই মানে এই যে আমরা যে কথাটা বলি এই কথাটা বলা
2: সৃষ্টি করার পরে হাতে কলমে ফেরেশতাদের সাথে সালাম শিখিয়েছেন।
4: জি,
2: এটা জান্নাতে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে শিখিয়েছেন কিভাবে সালাম করতে হয়। ফেরেশতারা জবাব দিয়েছেন, জবাব কিভাবে নিতে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে তা জানিয়ে দিয়েছেন। তাই সালাম যেহেতু ইবাদত,
4: জি
2: তাহিয়া ইসলামের তাহিয়া, আল্লাহ বলেছেন ইযা হুইয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। সুতরাং কোরআন আল কারীমের তাহিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো আসসালামু আলাইকুম, আদম আলাইহিস সালামের জান্নাতে হাতে কলমে শিখা এই সালাম, হাদিস দ্বারা প্রমাণিত যতটুকু বাক্য ততটুকুই বলতে হবে, এর বেশি না না না। সুতরাং একজন আসসালামু আলাইকুম বলল, আরেকজন বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, একজনে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আরেকজনে উত্তর দিতে বলল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি

0: ভাবে বলি, যেহেতু সালাম ইবাদত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, তাই এর মধ্যে নবীজির শিখানোর বাহিরে কোনো শব্দ যুক্ত করা উচিত না, উচিত না, উচিত না। দ্বিতীয় প্রশ্ন যেটা বললেন যে কবরস্থান, তো কবরস্থানের প্রয়োজনেই যদি পাশে অযুখানা অযুখানাই তো
1: অযুখানা,
0: তবে জানা উচিত ডাইরেক্ট কবরের উপরে কিছু করা ঠিক না। যদি কবরস্থানের কোনো এক পাশে অযুখানা তৈরি করতে হয়, তাহলে আমাদের অনুরোধ হলো যে জায়গায় তারা অযুখানা তৈরি করতে চাচ্ছেন ওই জায়গাটা খনন করবেন, যতটুকু নিচে লাশ দাফন করা হয়েছিল বলে সুস্থ বিবেক বলে ততটুকু গর্ত খনন করে দেখবেন লাশ আছে কিনা, দেহের কোনো অংশ আছে কিনা। যদি লাশ থাকে অথবা দেহের কোনো অংশ হাড় পাওয়া যায়, সম্মানের সাথে অন্য জায়গায় দাফন করবেন, জানাজা লাগবে না, তখন ওই জায়গাটার মধ্যে অযুখানা বানাতে পারে। আর যদি খনন করার পরে কিছুই পাওয়া গেল না, সব মাটি হয়ে গিয়েছে, তাইলে ঘোষণা দেবে এখানে আর কবর নাই, এর উপরে অযুখানা বানাতে পারে। তার মানে কবরস্থানের প্রয়োজনে কবরস্থানের পাশে কবরস্থানের উপরে অযুখানা তৈরি করার শর্ত ওই জায়গায় কবর নাই নিশ্চিত হওয়া।
1: জি, জাযাকুমুল্লাহ খায়রুল মোহতারামকে আশা করি সম্মানিত শ্রোতা, আপনি আপনার দুটি প্রশ্নের যথাযথ উত্তর পেয়েছেন। উনি আমাদেরকে ওই মা আমাদেরকে আরেকটি প্রশ্ন করেছেন, মানে ওই প্রশ্নটি যে সেটা হচ্ছে যে মানে হ্যাঁ বা না একদম সংক্ষিপ্ত আকারে যদি উত্তর দিতেন, যে সে যেহেতু ছেলেকে টাকা দেখাচ্ছে এক্ষেত্রে কি জায়েজ হবে কি হবে না?
0: ব্যাপারটা হলো যে ইসলামে কিছু বিষয় আছে যা অভিভাবক হিসাবে মায়েরও দায়।
1: জি,
0: মা যদি জানেন যে ছেলে হারাম উপার্জন করছে, মা টোটালি আলাদা খাবেন।
1: জি,
0: ওই হারামটাও হালাল টাকা দিয়ে ক্রয় করা জায়েজ নাই।
1: জি,
0: কিন্তু আমাদের অনুরোধ, কারণ সন্তান হারাম করলে মাও দায়বদ্ধ থাকবেন,
1: জি,
0: তাই মা নিজের প্রয়োজনে সন্তানকে বৈধ পথে নিয়ে আসবেন।
1: জি, জাযাকুমুল্লাহ খায়রুল মোহতারামকে আশা করি সম্মানিত শ্রোতা, আপনি আপনার প্রশ্নের যথাযথ উত্তরটি পেয়েছেন। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের আলোচনা থেকে আমরা উত্তম চরিত্রের গুরুত্ব উপলব্ধি করতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের কাজে কর্মে আচার আচরণে এবং লেনদেনে এবং পারিবারিক এবং সামাজিক আচরণে আমাদেরকে উত্তম চরিত্র অর্জন করার তৌফিক দান করুন। আমাদের স্টুডিওতে উপস্থিত থেকে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়ার জন্য বিশেষজ্ঞ অতিথি মাওলানা শাহ ওয়ালিউল্লাহ সাহেবকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা, এবং অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় শ্রোতাবৃন্দদের আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আগামী পর্বে ইসলাম জীবন অনুষ্ঠান শোনার আমন্ত্রণ এখানে শেষ করছি। ততদিন পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন আজকের মতো এখানেই শেষ হল। সঞ্চালনে ছিলেন ফারহান আহমদ, প্রকৌশল সহযোগিতায় রাসেল আহমেদ, অনুষ্ঠান সহযোগিতায় এ এস মাহাত, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার।
3: গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে, গাছ আমাদের অক্সিজেন দেয়, আমাদেরকে বাঁচিয়ে রাখে, আমাদের আসবাবপত্র দেয়, অর্থনৈতিক মুক্তি দান করে, তাই গাছ আমাদের পরম বন্ধু। গাছ লাগান, গাছের যত্ন নিন। বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুক। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশুদের ভেতরে সম্ভাবনা ও মেধা বিকাশের সুযোগ দিতে পারলে দেশের ভিত্তি আরও মজবুত হবে। তিনি আজ শিশু অধিকার দিবস এবং বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি শিশু তাদের পরিবারের জন্য একটি স্তম্ভ এবং তাদেরকে শিক্ষা দীক্ষায় যোগ্য করে তোলার ক্ষেত্রে অভিভাবকদের আরও যত্নবান হতে হবে। তারেক রহমান বলেন, লেখাপড়ার পাশাপাশি প্রতিটি শিশুকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার প্রয়াসে তার সরকার নতুন কুড়ির মতো বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করছে। প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার লক্ষ্যে তৃতীয় ভাষা হিসেবে প্রতিটি শিশুর একটি বিদেশি ভাষা রপ্ত করার প্রয়োজনীয়তা রয়েছে। তারেক রহমান বলেন, তৃণমূল পর্যায়ে শিশুরা যাতে খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হতে পারে সেজন্য সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। প্রকৃতির প্রতি মানবিক হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ডে শিশুদেরকে শরিক হওয়ার আহ্বান জানান। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর সহধর্মিনী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানের স্থলে পৌঁছালে শিশুরা তাকে বরণ করে নেয়। দেশের বিভিন্ন জেলার সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত 131 জন সাব রেজিস্ট্রারদের মধ্য থেকে 18 জনকে লটারির মাধ্যমে ঢাকা জেলার সাব রেজিস্ট্রি অফিসগুলোতে বদলি করা হয়েছে। আজ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে লটারির মাধ্যমে এ পদায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, সরকার সব জায়গায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে চায়। আইনমন্ত্রী জানান, বিগত 6 মাসে দুর্নীতি প্রমাণিত হওয়ায় 10 কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, দক্ষতা অনুযায়ী 1 সপ্তাহের মধ্যে ঢাকার বিভিন্ন অঞ্চলে এসব সাব রেজিস্ট্রারদের পোস্টিং করা হবে। নির্ধারিত মূল্যে LPG বিক্রি নিশ্চিত করার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সারা দেশে বাজার তদারকি কার্যক্রমের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি আজ রাজধানীর তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। বাজার নিয়ন্ত্রণে LPG-র মূল্য সমন্বয় করার কথা জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, বাজারে অনিয়ম ও অবৈধ মজুতদারদের বিরুদ্ধে নজরদারি বাড়াতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি প্রেস ব্রিফিংয়ে পরিবেশ দূষণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, জ্বালানি খাত ও বিদেশে কর্মী পাঠানো সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সার্বিক অগ্রগতির কথা তুলে ধরেন। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিং মল, মার্কেট ও দোকানপাট বেলা 11টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী 22 অক্টোবর পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। গতকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে চিঠি জারি করেছে। চিঠি সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। তবে 23 অক্টোবর থেকে শপিং মল, মার্কেট ও দোকানপাট আগের সময়সূচি অনুযায়ী বেলা 11টা হতে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস 2023 সালের 7 অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার তৃতীয় বর্ষপূর্তিকে সামনে রেখে গাজায় স্থায়ীভাবে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তিনি ওই অঞ্চল জুড়ে টেকসই শান্তির লক্ষ্যে রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে এক বিবৃতিতে বলেন, এখন স্থায়ীভাবে যুদ্ধবিরতির সময় এসেছে। এখন সময় বৃহৎ পরিসরে মানবিক সহায়তা দেওয়া এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানানোর। অ্যান্তোনিও গুতেরেস বলেন, এই বর্ষপূর্তি শুধু বিগত বছরের শোকের বছর হিসেবে চিহ্নিত যেন না হয় এবং বরং একটি নতুনভাবে শান্তিপূর্ণ ভবিষ্যৎ বিনির্মাণের অঙ্গীকার ব্যক্ত করে। তিনি বলেন, যেখানে ফিলিস্তিনি ও ইসরায়েলিরা পরিপূর্ণ মর্যাদার সঙ্গে সহবস্থানে বাস করবে এবং তাদের অধিকার, মর্যাদা ও আকাঙ্ক্ষা পূরণ হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: is Bangladesh Betar Dhaka. Stay tuned at this frequency because coming up in world music.

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন আধুনিক গান। প্রথম গানের শিল্পী মোহাম্মদ আতিকুর রহমান আতিক, গীতিকার মোহাম্মদ জহিরুল ইসলাম বাদল, সুর করেছেন অশোক কুমার সরকার।

শ্রোতা বন্ধুরা শুনছেন আধুনিক গান মোহাম্মদ আতিকুর রহমান আতিকের কণ্ঠে। এবারের গানের গীতিকার মনিরুজ্জামান মনির, সুর করেছেন শমা খায়রুল ইসলাম।

0: শ্রোতবন্ধুরা পরপর দুখানি আধুনিক গান শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
0: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী পুরবী রায়।

0: প্রিয় শ্রোতা, পরপর দুখানি রবীন্দ্র সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন পুরবি রায়।
1: স্বাভাবিক পানি পান করুন, ধীরে ধীরে পান করুন, ঠান্ডা পানি পান পরিহার করুন, বরফ বরফ পানি পুরোপুরি পরিহার করুন। সকল বাহিরের তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে তখন ঘরে চলে আসুন বা ছায়ায় অবস্থান করুন। ঠান্ডা পানি পান করবেন না, স্বাভাবিক তাপের পানি পান করুন বা ঈষৎ গরম পানি এবং ধীরে ধীরে পান করুন। এই গরমে অল্প অল্প করে বারে বারে স্বাভাবিক পানি পান করুন। জুস বা এ জাতীয় পানীয় পরিহার করুন। স্বাভাবিক শরবত, ডাব বা লবণ পানির শরবত পান করতে পারেন।

0: মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন, এরা দেশ ও জাতির শত্রু, এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে বিরত থাকুন, মানব পাচারকারীদের হাত থেকে বাঁচুন। মানব পাচারকারীদের বিরুদ্ধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, আসুন আমরা সবাই মিলে সরকারকে সহযোগিতা করি। মানব পাচার নয়, মানব সম্পদ তৈরিতে সচেষ্ট হন, দেশ উন্নয়নে অংশ নিন।
1: নেশার অপর নাম মরণ, মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন। জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। মাদকদ্রব্যের ব্যবহারের ফলে সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আসুন সম্মিলিতভাবে মাদক প্রতিরোধে সমাজ থেকে উৎখেদ করি। নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্য থেকে দূরে রাখুন। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে সহায়তা করুন। আমাদের সমাজ জীবনে ছোট বড় নানা প্রকার অপরাধ মাদকাসক্তির কারণে সংগঠিত হচ্ছে, সামাজিকভাবে এর প্রতিরোধ এগিয়ে আসুন। বাংলাদেশ বেতার, ঢাকা।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শাহিদা জাহান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিশুর মধ্যে কোন না কোন প্রতিভা রয়েছে। তাদের সেই প্রতিভা বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শিল্প সংস্কৃতি ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে। তিনি আজ শিশু অধিকার দিবস 2026 এবং বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শিশুরা পরিবারের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। তারা সঠিকভাবে বেড়ে উঠলে পরিবারের পাশাপাশি দেশের ভিত্তিও শক্তিশালী হবে। তারেক রহমান আশা প্রকাশ করেন, শিশুদের যথাযথভাবে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে তারা প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশের নেতৃত্ব দেবে এবং একটি শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলবে। তিনি শিশুদেরকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প সংস্কৃতি ও সঙ্গীত সহ বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশুদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশে নতুন করে কর্মসূচি চালু করেছিলেন। বর্তমান সরকার সেই উচ্চকের পাশাপাশি শিশুদের খেলাধুলার বিকাশেও নতুন কর্মসূচি গ্রহণ করেছে। ভবিষ্যৎ কর্মজীবনের কথা বিবেচনায় শিশুদের বিদেশী ভাষা শেখার উপর গুরুত্ব আরোপ করে তারেক রহমান বলেন, বাংলা ও ইংরেজির পাশাপাশি আরবি, ম্যান্ডারিন, জার্মান ও জাপানি সহ বিভিন্ন বিদেশী ভাষা শেখার সুযোগ শিশুদের জন্য সৃষ্টি করা হবে। শিশুদের মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার এমন একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে মানুষ শুধু মানুষের প্রতি নয়, প্রকৃতি ও প্রকৃতির সৃষ্টির প্রতিও সদয় হবে। তারেক রহমান পরিবেশ পরিচ্ছন্ন রাখতে শিশুদের ভূমিকার উপরও গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় তিনি প্রত্যেক শিশুর মধ্যেই অপার সম্ভাবনা ও প্রতিভা লুকিয়ে আছে উল্লেখ করে সে প্রতিভা বিকাশে শিশুদের জন্য উপযুক্ত পরিবেশ ও সুযোগ সৃষ্টি করার আহ্বান জানান। ডাক্তার জুবাইদা রহমান, শিশুদের শৈশব হতে হবে নিরাপদ, তাদের ভবিষ্যৎ হতে হবে সুরক্ষিত, এই কথা বলেন। সাব রেজিস্ট্রি অফিসগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ এবং নানা অনিয়মের সিন্ডিকেট ভাঙতে দেশের এ ক্যাটাগরির 131 জন সাব রেজিস্ট্রারের মধ্য থেকে লটারির মাধ্যমে 18 জনকে ঢাকায় পদায়নের জন্য নির্বাচিত করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে তাদের পদায়ন আদেশ জারি করা হবে। আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান লটারির মাধ্যমে এই বদলি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। লটারি কার্যক্রম শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, পাবলিক পারসেপশনে যেসব এলাকাকে দুর্নীতির আখড়া মনে করা হয় সেসব স্টেশনের সিন্ডিকেট ভাঙতেই এই লটারি পদ্ধতির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, লটারির মাধ্যমে পদায়ন পাওয়া কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন কিনা তা মন্ত্রণালয়ের পক্ষ থেকে 24 ঘণ্টা মনিটরিংয়ে রাখা হবে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে একটি নির্দিষ্ট ও টেকসই জায়গায় স্থিতিশীল হলে সরকার দেশীয় মূল্য পুনঃসমন্বয়ের চিন্তা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি আজ রাজধানীতে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সারাদেশে বাজার তদারকি কার্যক্রমের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হচ্ছে। বাজার নিয়ন্ত্রণে এলপিজির মূল্য সমন্বয় করার কথা জানিয়ে তিনি বলেন, বাজারে অনিয়ম ও অবৈধ মজুতদারদের বিরুদ্ধে নজরদারি বাড়াতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা পরিবেশ দূষণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, জ্বালানি খাত ও বিদেশে কর্মী পাঠানো সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সার্বিক অগ্রগতির কথা তুলে ধরেন। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু দেশটির দক্ষিণাঞ্চলীয় ওন্দো রাজ্যে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে বিমানে আরোহী 32 জনের সকলে নিহত হওয়ায় 3 দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। কর্তৃপক্ষ জানায়, দেশটির ইগবোকোডা অঞ্চলের একটি নৌঘাটের কাছে বিধ্বস্ত হওয়ার সময় বিমানটি বেনিন থেকে অর্থনৈতিক কেন্দ্র লাগোসের পথে নিয়মিত উড্ডয়নে ছিল। একজন স্থানীয় বাসিন্দা বিবিসিকে জানান, বিমানটি একটি জলাধারের কাছে আছড়ে পড়ে। দুর্ঘটনাস্থলে কাপড় ও জুতা পড়ে থাকতে এবং ওই এলাকায় ধোঁয়া উঠতেও দেখা যায়। 25 জন যাত্রী ও 7 জন ক্রু সদস্যদের নিহতের ঘটনায় প্রেসিডেন্ট বোলা টিনুবু গভীর সমবেদনা জানিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।

0: প্রিয় শ্রোতা, বাংলাদেশ বেতার স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার ফোন অনুষ্ঠান থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। প্রিয় শ্রোতা, আমরা এই অনুষ্ঠানে নানা প্রসঙ্গে আলাপ করে থাকি, আপনাদের মনের কথা বলে থাকি, আমরা আপনাদের মনের কথা শুনতে চাই, পরামর্শ পেতে চাই। অনেক তথ্য আছে যেগুলো আপনারা চিন্তা করছেন, ভাবনা করছেন, আমাদের জানা প্রয়োজন, এবং আমাদের সাথেও তাল মিলিয়ে আমরা চাই যে আমরাও মতবিনিময় করব। মতবিনিময় দুপক্ষেই লাগবে। আপনারা আমাদের সাথে কথা বলুন, ফোন করুন। আমাদের আজকের প্রসঙ্গ চমৎকার, গত সপ্তাহে জানিয়ে দিয়েছি। আজকের প্রসঙ্গ ঘন ঘন জরুরি গর্ভনিরোধক অর্থাৎ ইসিপি ব্যবহারের স্বাস্থ্য ঝুঁকি। আপনারা অনেকেই জানেন ইসিপি সম্পর্কে, তারপর আজকে খোলামেলা কথা বলতে চাই। আপনারাও কথা বলুন, আমরা সেইভাবে কথা বলব আপনাদের সঙ্গে। আমাদের সাথে আছেন ডাক্তার রফিকুল ইসলাম তালুকদার, সাবেক লাইন ডিরেক্টর সিসিএইচডিপি নিট পরিবার পরিকল্পনা দপ্তর। আরও রয়েছেন মোহাম্মদ শফিউদ্দিন, পপুলেশন কমিউনিকেশন অফিসার আইইএম ইউনিট পরিবার পরিকল্পনা দপ্তর। আমাদের সাথে কথা বলুন, ফোন নাম্বার 4481 3268 থেকে 70, এছাড়া 4481 3277 থেকে 79, এর মাঝে যে কোনো একটা নাম্বারে ফোন করলেই চলবে। প্রিয় শ্রোতা, আমরা আপনাদের সাথে আছি, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঘন ঘন জরুরি গর্ভনিরোধক ইসিপি ব্যবহারের ঝুঁকি, স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আজকে কথা হবে। আমরা শুরুতে এর গুরুত্ব নিয়ে জানতে চাই। ডাক্তার রফিক ইসলাম তালুকদার,
1: ধন্যবাদ। ইসিপি, ইমার্জেন্সি কন্ট্রাসেপশন পিল, এটা আমাদের এই বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ফ্যামিলি প্ল্যানিংয়ে রুটিন কিন্তু 7টা পদ্ধতি আছে, যে পদ্ধতিগুলি সম্বন্ধে আমরা হয়তো ইতিমধ্যে আলোচনা করেছি। এখন এই রুটিন 7টা পদ্ধতি পরেও একটা পদ্ধতি, সেটা হলো ইমার্জেন্সি কন্ট্রাসেপশন পিল। তো সেটা হলো, কিন্তু এটা কিন্তু রুটিন, আবার বলি এটা কিন্তু রুটিন পদ্ধতি না, এটা নিয়মিত কোনো পদ্ধতি না। শুধুমাত্র যদি পরপর 3 দিন বড়ি খেতে ভুলে যায়, অথবা আনসেফ কয়টার যদি হয়, আনপ্রোটেক্টেড কয়টার যদি হয়, অথবা কেউ যদি ধর্ষণের শিকার হয়, অথবা কেউ যদি বাচ্চা নিতে না চায়, হঠাৎ কোনো কিছু ছাড়াই তার মেলামেশা হয়ে গেছে, সেক্ষেত্রে ওই মেলামেশা করার 120 ঘন্টার বা 5 দিনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব, আগে ছিল 2টি পিল, এখন 1টা পিল, যত তাড়াতাড়ি সম্ভব যদি খায়, তাহলে হলো বাচ্চা ধারণের যে ঝুঁকি, সেই ঝুঁকিটা কমে যায়। এবং এইখানে কিন্তু 3 ধরনের বিষয় আছে। একটা হলো যে উইলিপ্রিস্টল নামে একটা হরমোনজনিত একটা আছে, আবার হলো লেবোনোজেস্ট্রলজনিত আছে, আবার আমাদের যে সুখী বড়ি কম্বাইন্ড পিল, সে বিষয়টাও আমরা কিন্তু সে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। সেগুলোর মাধ্যমে আমরা ইমার্জেন্সি কন্ট্রাসেপশন আমরা আলোচনা করতে পারি। এবং এই যে আবারও বলি, এটা কিন্তু রুটিন না, এটা নিয়মিত না, এটা শুধুমাত্র ইমার্জেন্সি। আর যেহেতু ইমার্জেন্সি, কাজে এর কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া অনেক আছে।
0: ধন্যবাদ প্রিয় শ্রোতা। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমরা এখনই ফিরে আসবো, আমাদের সঙ্গে থাকুন।
2: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন এসো গড়ি ছোট পরিবার জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান। এর বাক্যাংশ শুনতে পাবেন পবিত্র আসরের নামাজের আজান প্রচারের পর। নিশ্চয় যারা ঈমান আনে, সৎকর্ম করে, সালাত কায়েম করে ও যাকাত দেয়, তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের রবের নিকট। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। আল কোরআন বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনতে পাবেন পবিত্র আসরের নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমল নামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: ফিরে এলাম ঈশ্বরগড়ি ছোট পরিবার অনুষ্ঠানে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ঘন ঘন জরুরি গর্ভনিরোধক ইসিপি ব্যবহারের স্বাস্থ্য ঝুঁকি, এই নিয়ে আলোচনা। আমরা আপনাকে আমন্ত্রণ জানাই, কথা বলুন, প্রশ্ন করুন। আমাদের ফোন নম্বর আবার জানিয়ে দিই, 4481326-8-70, এছাড়া 4481327-79। এর মাঝে যে কোনো একটা নাম্বার করলে আমাদের পেয়ে যাবেন। আমাদের সাথে আছেন ডাক্তার রফিকুল ইসলাম তালুকদার এবং মোহাম্মদ শফিউদ্দিন, দুজনই আছেন। আমরা শুরু করেছিলাম আলোচনা যে এর গুরুত্ব নিয়ে। আর একটু শুনতে চাই মোহাম্মদ শফিউদ্দিন, এই বড়িটি খাবার বড়ি যদিও তারপরেও এটা জরুরি ভিত্তিতে ব্যবহারের কথা বলা হয়েছে, আমরা উত্তরটি নেব। তার আগে একটা ফোনে যাই, কে যেন অপেক্ষা আছেন, নিচ্ছি ফোন কল। হ্যালো,
4: স্বাস্থ্যের
3: কি ক্ষতি হয়? চমৎকার প্রসঙ্গে একটা মানে একটা প্রশ্ন করেছেন। স্বাস্থ্যের ক্ষতিতে বড় কথা, জীবন নিয়ে ঝুঁকি, স্বাস্থ্যের ঝুঁকি, এই কথাগুলো আলোচনা করলে কথা উত্তরটা বেরিয়ে আসবে, যেটা শুনতে চাইছিলাম মোহাম্মদ শফিউদ্দিন।
5: ধন্যবাদ। আজকের আলোচনার যে টপিকটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জীবনে। যেটা বলা হয়েছে যে জরুরি কন্ট্রাসেপ্টিভ, যেটা ইমার্জেন্সি কন্ট্রাসেপশন পিল, অর্থাৎ এটা শুরুটাই হয়েছে ইমার্জেন্সি দিয়ে, অর্থাৎ এটা স্বাভাবিক সব সময়ের জন্য না, ইমার্জেন্সি পরিস্থিতিতে। আমার আগের রফিক স্যার যেরকম বলেছেন যে জরুরি পরিস্থিতি কখন হয় এগুলো বলেছেন, সো এই জিনিসটা যখন আমরা ব্যবহার করব তখন আমাদের মাথায় রাখতে হবে এটা স্বাভাবিক পিলের মতো সারা বছরই খেয়ে যাওয়া যাবে না, এটা শুধুমাত্র জরুরি প্রয়োজনের সময়, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করতে, বিশেষ করে যখন মানুষের সন্তান চাচ্ছে না কিন্তু কোনোরকম পরিবার পরিকল্পনায় যে স্বাভাবিক 7টি মেথড আছে সেখান থেকেও কোনো পদ্ধতি ব্যবহার করছে না, এরকম সিচুয়েশনে ব্যবহার করা যায়। এবং এটার জরুরি পার্শ্ব বেশি হলে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া অবশ্যই থাকবে, এর মধ্যে বিভিন্ন রকমের স্বাস্থ্যগত ঝুঁকি থাকে, যেমন পেট ব্যথা হতে পারে, মাথা ঝিমঝিম করতে পারে, বমি বমি ভাব আসতে পারে, এরকম কিছু সাময়িক অসুবিধা হতে পারে।
3: জি, আমরা স্বাস্থ্য ঝুঁকিতে যাব, পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে আলোচনা করব, তবে তার আগে একটু উদাহরণ শুনতে চাই যে কাদের জন্য প্রযোজ্য। স্বামী ঢাকার বাইরে কাজ করেন অথবা ঢাকায় কাজ করেন, তিনি গ্রামে যান 7 দিন পর, 10 দিন পর, কখনো 21 দিন পরে, এই যে হঠাৎ স্বামীর উপস্থিতি একটা সংসারে, তাদের কোনো প্ল্যান ছিল না তিনি কবে আসবেন, এসে গেছেন, এমনটিকে একটা উদাহরণ হতে পারে ডক্টর রফিক ইসলাম তালুকদার?
6: এই জাতীয় উদাহরণ আমাদের অহরহ আছে, কারণ দেখা গেছে যে হয়তো স্বামী হয়তো দেশেই থাকে কিন্তু অনেক দূরে থাকে, কিন্তু হঠাৎ করে এসে চলে আসছে, কিন্তু দেখা গেছে সে তার ওয়াইফ এই সময় কোনো পদ্ধতিতে নাই, আবার অথবা সে যে কন্ডোম ব্যবহার করবে হয়তো কন্ডোমও নাই, কিন্তু মিলেমেশা হয়ে গেছে। এই যদি হয় কিন্তু তারা বাচ্চাও নিতে চাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ইমার্জেন্সি কন্ট্রাসেপশন পিল যত তাড়াতাড়ি সম্ভব, যদিও পাঁচ দিনের মধ্যে শুরু করা যায়, পাঁচ দিনের মধ্যে শুরু করতে হয়, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তত কার্যক্রমটা হবে। আর আরেকটা কথা, কিন্তু ওই ইমার্জেন্সি কন্ট্রাসেপশন পিল কিন্তু কখনো 100% কার্যকরী না, এটা একটু মাথায় রাখতে হবে। আর এছাড়াও অনেক আছে যে তারা দেশের বাইরে থাকে, তারাও কিন্তু হঠাৎ করে চলে আসে, অনেক সময় বিনা নোটিশে চলে আসে, এমনও আছে, সেক্ষেত্রেও এটা দরকার হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে আছে, আমি আগে যেটা বলতেছিলাম যে কোনো মেয়ে যদি কোনো দর্শনের শিকার হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা তার জন্য কিন্তু আমি মনে করি একটা রক্ষা কবচ, কারণ সে যদি প্রেগনেন্ট হয়ে যায় তাহলে কিন্তু তার সমাজে মুখ দেখাতেও পারবে না, তার বিবাহসাদীর ব্যাপারেও সমস্যা হবে এবং অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে।
3: জরুরি বলতে যেটা বোঝায় বুঝে নিতে হবে। সুতরাং জরুরি বলতে অনেকেই আবার মনে করেন যে স্বামী তো এলেন, তিন চার দিন থাকবেন, তো প্রথম দিন তো এটা ব্যবহার করলো ইসিপি, এবার দ্বিতীয় তৃতীয় দিন পরপর ব্যবহার করা যাবে কিনা মনসুরুদ্দিন?
5: অবশ্যই না, এটা কন্টিনিউয়াসলি ব্যবহার করতে গেলে তখন ডাক্তারের পরামর্শ বা স্বাস্থ্যকর্মীদের পরামর্শ নেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ হচ্ছে যে এতে মাসিক অনিয়মিত হয়ে যেতে পারে এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে। এজন্য আমার কাছে আমার মনে হয় যে একই মাসিক চক্রের মধ্যে একাধিকবার ব্যবহার করার ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
3: ধন্যবাদ ডাক্তার রফিকুল তালুকদার। যে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে তো কথা হচ্ছে, পরামর্শ নেওয়ার কোনো বিষয় না, এটা নিয়মিত ব্যবহার করা যাবে না, এক কথা শেষ, এটি স্পষ্ট জানতে হবে আপনার মন্তব্য কি?
6: না আসলেই সবই সব অনেক চমৎকারভাবে বলছেন যে এটা কিন্তু নিয়মিত কোনো পদ্ধতি না, শুধুমাত্র ইমার্জেন্সি যখন হবে তখন ব্যবহার করতে হবে। এবং কেউ যদি মনে করে যে আমি মাসে একবার দুইবার বা তিনবার ব্যবহার করব আর অন্য কোনো কিছু খাবো না, অন্য কিছু পদ্ধতি দেবো না, তাহলে কিন্তু হবে না। কারণ ইসিপি ব্যবহার করার ফলে, আগে যিনি একজন প্রশ্ন করছিলেন স্বাস্থ্যের ক্ষতি, সেখানে সবচেয়ে বড় যে ক্ষতিটা হয় সেখানে হলো এক্টোপিক প্রেগনেন্সি হওয়ার একটা চান্স থাকে, অর্থাৎ জরায়ুর বাইরে গর্ভধারণ, যারা ইসিপি বারবার খায় তাদের জরায়ুর বাইরে গর্ভধারণটা অনেক বেশি হয়, সেক্ষেত্রে সেটা কিন্তু অ্যাপেন্ডিসাইড যেরকম হইয়া বরাস্ট হইলে যে অবস্থা হয়, একটোপিক প্রেগনেন্সি হইলে সেরকমই হয়, তখন কিন্তু মাটা কিন্তু মৃত্যু ঝুঁকিতে পড়ে যায়, তাৎক্ষণিক অপারেশন না করলে মাকে বাঁচানো অনেক কঠিন। কাজেই আমরা এটা সবসময় মাথায় রাখবো, এটা নিয়মিত কোনো পদ্ধতি না, শুধুমাত্র ইমার্জেন্সি হলে আমরা এটা ব্যবহার করব।
3: এবং আপনি এটাও বলেছেন যেটা 100% গ্যারান্টিও নেই,
6: 100% গ্যারান্টিও নেই,
3: তাহলে আমরা এটা খুঁজে বেড়াবো কেন? তার প্রস্তুতিটা প্রাথমিক পর্যায়ে কন্ডম দিয়ে সেরে নিলেই পারে, এবং একান্ত না পারতে ট্যাবলেটটি খেলেন, তার মানে এই নয় যে মাসে কয়েকবার খাওয়ার একটা অভ্যেস গড়ে তোলা যাবে না, যাবে না এই কারণে যেখানে হরমোনের যে মাত্রা অনেক বেশি আছে,
6: হরমোনের মাত্রাটা অনেক অনেক বেশি।
3: জি,
6: কাজেই এটা সবসময় রুটিনলি ব্যবহার করলে, যেমন মাসিকটা অনিয়মিত হইতে পারে, মাসিকের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যেতে পারে, তারপরে সাইকেলে পরিবর্তন হয়ে যেতে পারে, কাজে বিভিন্ন ধরনের সমস্যা হয়, অনেক সময় বমি বা মাথা ঘুরানো, এবং হলো দেখা যাবে যে সে মাথা নিয়ে উঠতে পারতেছে না, কাজেই এটা আবার নিয়মিত ব্যবহার না করা।
3: যে ঝামেলাকে এড়াতে চান আরো ঝামেলা সামনে এসে হাজির হবে। এই ফাঁকে আরেকটা ফোনে যাই। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম সালাম, হাজি মোহাম্মদ মিন্টু চাঁদপুর থেকে প্রশ্ন।
4: হ্যালো, অনেক সময় দেখা গেছে হয়তো প্রথম একবার মিলামেশা করলো, তারপর হয়তো কন্ডম ব্যবহার করলো, কিন্তু তারপরে দেখা গেছে যে মানে যে খাবার দড়ি গুলো ওগুলো যদি খাওয়ানো হয় তাহলে কি এটা কি গর্ভ নিবন্ধন করা যাবে কিনা, এটা যদি আলোচনা করতে। ধন্যবাদ।
3: খুব ভালো বলেছেন, একবার কন্ডমে, একবার ইসিপিতে, একবার জন্মনিয়ন্ত্রণ বড়ি, তো পরিকল্পনাটা একটা সুন্দর হওয়া দরকার। আর এই জন্যেই স্বাস্থ্য কেন্দ্রগুলোতে যে যারা কর্মী আছেন তাদের সাথে, আমাদের সাথে যেভাবে কথা বললেন তাদের সাথে খোলামেলা পরামর্শ করতেই হবে। খাবার বড়ি যদি খেতেই হয় তারও একটা নিয়ম আছে, ইসিপি খাবেন সেটারও নিয়ম আছে, তো কন্ডমের ব্যাপারে বিশেষ কোনো নিয়ম নেই, তবে সেখানে সচেতনতা বা ব্যবহার পদ্ধতি নিয়ে কিছু কথাবার্তা রয়েছে। আমরা আজকে আলোচনা রেখেছি ঘন ঘন জরুরি গর্ভনিরোধক বড়ি ইসিপি ব্যবহারের স্বাস্থ্য ঝুঁকি। অনেকেই হেয়ালিপনা করে কাছেই ওষুধের দোকান, যেই জিজ্ঞাসা করলে তারা দিয়ে দেয় যে আমাকে দুটো চারটে ইসিপি দেন, তারা ঘরে রেখে দেয়, তারা ব্যবস্থা নিতে চায়। প্রসঙ্গ হচ্ছে যে কেন নিচ্ছেন, কখন ব্যবহার করবেন, আজকে অনুষ্ঠানে এসগরি ছোট পরিবারে আমরা এটি আলোচনা করতে চাই। এই পদ্ধতি ব্যবহারের ঝুঁকিটা আগে ভালো করে বুঝতে হবে। আপনি আপনার স্ত্রীকে হয়তো বুঝিয়ে বললেন যে না, একদিন দুদিন করলে কিছুই হয় না, ব্যবহার করলে, স্পষ্ট জানিয়ে দিয়েছেন ডক্টর রফিকুল ইসলাম তালুকদার। এবং আলোচনা আমরা এনেছি যে এইভাবে ব্যবহার করা যাবে না, নিয়মিত ব্যবহার করা যাবে শুধুমাত্র খাবার বড়ি। আর সেখানেও কিন্তু আমরা অনেক ক্ষেত্রে বেশি ভালো বড়ি খুঁজতে যেয়ে সময়ক্ষেপণ করি, সেটা আরও একদিন অন্য ব্যাপারে আমরা আলোচনা করব। তবে আজকে আমরা ইসিপিতেই থাকি। ইসিপিটা এত মুখস্থ হয়ে গেছে সবার যে এটা যত্রতত্র ব্যবহারে একটা চিন্তা ভাবনা আছে। তবে যারা অবৈধভাবে ব্যবহার করতে চান সেখানেও কিন্তু একটা কথা বলা হয়েছে, 100% কিন্তু গ্যারান্টি নেই। তাহলে গ্যারান্টি যেহেতু নেই, আপনি কেন অযথা ঝুঁকি নেবেন? আর এমনিতেই আমাদের এনিমিয়া, রক্তশূন্যতা, মাসিক অনিয়মিত হওয়া মহিলাদের, দ্বিতীয়ত হচ্ছে যে মাসিক নির্ভর যে জীবনটি সেটাকে আপনি অনিয়মিত করে দিবেন কেন, সেটা একটা সৌন্দর্য বজায় রাখা প্রয়োজন। প্রিয় শ্রোতা, আমাদের সাথে আপনারা আছেন, কথা বলুন, ফোন করুন। এই যে আশেপাশে পাওয়া যায় যেখান সেখান থেকে সংগ্রহ করা ইসিপি ট্যাবলেটটি, এই বিষয়টির ব্যাপারে সচেতনতা প্রয়োজন। মোহাম্মদ শফিউদ্দিন।
5: অবশ্যই, আমার মনে হয় যে আমরা যে সকল ফার্মেসিগুলো থেকে সাধারণত ওষুধগুলো কিনি, যারা এই ফার্মেসিগুলোতে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভগুলো বিক্রি করেন, স্বাভাবিকভাবে গভর্নমেন্টের একটা রেগুলেশন থাকা উচিত। যেহেতু আমাদের এখানে এ ধরনের রেগুলেশন নেই, সেহেতু আমাদের হচ্ছে যারা বিক্রি করেন তাদের একটু রেসপন্সিবল হওয়া উচিত। যিনি ইসিপি কিনতে যাবেন তাকে জিজ্ঞেস করা যে এটা কেন নিচ্ছেন, বা হচ্ছে যে তার সাথে স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন, বা হচ্ছে যে জিজ্ঞেস করা যে কতবার খেয়েছেন এর আগে, বা নিরুৎসাহিত করা, সম্ভব তাকে নিরুৎসাহিত করা যে এটা কিন্তু ইমার্জেন্সি, মানে ইমার্জেন্সি, এটা রেগুলার খাওয়ার ইস্যু না, রেগুলার খাওয়ার মতো বড়ি না। সো এবং হচ্ছে যে আমাদের এডুকেশন সিস্টেমে এই জিনিসগুলো নিয়ে কথা হতে পারে, বা হচ্ছে আমাদের বিভিন্ন প্রচার প্রচারণার মাধ্যমে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারি যে ইমার্জেন্সি কন্ট্রাসেপশন মানে হচ্ছে ইমার্জেন্সি বেসিসে খেতে হবে, এবং কী কী কারণে ইমার্জেন্সি কন্ট্রাসেপটি ব্যবহার করা যাবে এর একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা যেন সক্ষম দম্পতি থেকে শুরু করে সবাই জানে বিষয়টা। যেন
3: সম্যক ধারণা থাকা সবার খুব প্রয়োজন। আমরা একে অন্যের সাথে আলোচনা করেও বুদ্ধি নিই, পরামর্শ করি। সুতরাং আমাদের যে আলোচনাগুলো হয়, যারা জানতে পারছেন, মানতে পারছেন, অন্যকে জানাবেন দয়া করে। কারণ এক একজন কর্মী যারা বেতারের সাথে যুক্ত আছেন, আমাদের শ্রোতা সদস্যরা আছেন, তারাও দায়িত্ব পালন করবেন, ভূমিকা রাখতে হবে তাদেরও।
5: এর সাথে আমি আরেকটু অ্যাড করি, সেটা হচ্ছে যারা ওষুধ কোম্পানিগুলো থেকে সাধারণত এই ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলগুলো তৈরি করা হয়, সো তাদেরও কিন্তু একটা রেসপন্সিবিলিটি আছে, যেহেতু তারা এই দেশে ব্যবসা করছেন, তারা মানুষের ওয়েলফেয়ারের জন্য কাজ করেন। তাদের পক্ষ থেকেও, যেমন আমরা কি দেখি যে সিগারেটের গায়ে কিন্তু লেখা থাকে স্মোকিং কিলস অর স্মোকিং কজেস ক্যান্সার, এরকম, হ্যাঁ, এরকম কিছু সতর্ক বার্তা লেখা থাকে, যারা খাবে তারা এটা দেখেই খাচ্ছে। ইসিপির ক্ষেত্রেও প্যাকেটের গায়ে এ ধরনের কিছু নির্দেশনা বা হচ্ছে যে সতর্ক বার্তা দেওয়া যেতে পারে, অথবা এর বাইরেও ওষুধ কোম্পানিগুলো থেকে বিভিন্ন মাধ্যমে প্রচার করা যে হ্যাঁ, ইমার্জেন্সি কন্ট্রাসেপশন আমরা তৈরি করছি, মার্কেটিংও করছি, কিন্তু এটা নিয়মিত ব্যবহারের জন্য না, এটার ব্যবহার নির্দেশনা সম্পর্কিত কিছু প্রচার প্রচারণা ওনারাও করতে পারেন।
3: ধন্যবাদ, চমৎকার বলেছেন মোহাম্মদ শফিউদ্দিন। তাহলে এবার আসি যে যেখান থেকে পাওয়া যায় স্বাস্থ্যকর্মীর পরামর্শ বা প্রেসক্রিপশন অথবা অনুমতি ব্যতিরেকে এটা স্বামী স্ত্রী গ্রহণ করতে পারবেন কি পারবেন না, এই ব্যাপারে কোনো আগামীতে প্ল্যানিং বা কোনো পরিকল্পনা আছে কিনা, ডক্টর রফিকুল ইসলাম তালুকদার?
6: ধন্যবাদ। তার আগে আমি বলি, আমাদের কিন্তু বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু খুবই চমৎকার।
3: জি,
6: আমাদের বিদ্যালয়ে কিন্তু বিদ্যালয়ের স্বাস্থ্য শিক্ষা একটা সেশন হয় প্রতি মাসে, এছাড়া আমাদের প্রত্যেকটা ইউনিয়নে একটা স্যাটেলাইট ক্লিনিক কিন্তু হয় প্রতি মাসে, এছাড়া হলো কমিউনিটি ক্লিনিক আছে, আমাদের FWC আছে, আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্স, MCWC জেলা হাসপাতাল, তারপরে ডিস্ট্রিক্ট মানে মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, আমাদের এতগুলো কিন্তু স্ট্রাকচার আছে।
3: জি,
6: এবং সব জায়গায় কিন্তু আমাদের কর্মী বাহিনী আছে, এবং সবাই কিন্তু সবার কাছে গেলেই কিন্তু এই মেসেজগুলো কিন্তু স্পষ্ট মেসেজ পাওয়া যাবে। আমরা যদি একটু নিজেরা সচেতন হই, আমরা যদি সঠিক মেসেজটা তাদের কাছ থেকে নিই তাহলে কিন্তু আমাদের ভুল ধারণাটা হবে না। আর আমাদের যে ফ্যামিলি প্ল্যানিং যে রুটিন যে পদ্ধতিগুলো আছে এটা এক একজনের যার জন্য যেটা প্রযোজ্য সেই জন্য কিন্তু পর্যাপ্ত, সরকারি বেসরকারি সব জায়গায় কিন্তু আমাদের রুটিন পদ্ধতিগুলো আছে। আমরা যদি রুটিন পদ্ধতিগুলো যদি আমরা সঠিকভাবে যদি আমরা ইউজ করি, আমরা নিয়ম মেনে যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ইসিপির কিন্তু দরকারই পড়বে না। ইসিপি শুধুমাত্র আবার বলি ইমার্জেন্সি যে কারণ সেগুলো ব্যবহার হবে। আর আপনি যেটা বললেন যে সরকারি নীতি নির্ধারণে এখনও এই ধরনের কোনো সিদ্ধান্ত হয় নাই, তবে হয়তো আলোচনা যেহেতু আসছে তখন হয়তো সিদ্ধান্ত হবে যে ভবিষ্যতে একটা গাইডলাইন কিভাবে সেই গাইডলাইনটা হয়তো তৈরি হবে।
3: সতর্কীকরণ বার্তা সবসময় দেওয়া হয়, আমরা কতটুকু গ্রহণ করছি, আমরা কতটুকু বুঝতে পারছি, বুঝতে চেষ্টা করছি এটা নির্ভর করে তার উপরে। আমরা যদি বুঝতে চেষ্টা না করি তাহলে সমস্যা তৈরি হতেই পারে। এবং ঝুঁকির কথা বলা হলো, স্বাস্থ্য ঝুঁকি নয়, মৃত্যু ঝুঁকি রয়েছে। বলা হয়েছে একটু আগে ডক্টর রফিকুল ইসলাম তালুকদার বলেছেন, তিনি একজন চিকিৎসক, তিনি বলেছেন এক্টোপিক প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা বেশি। এবং এক্টোপিক হলে যেটা হয়, জরার বাইরে গর্ভধারণটি হলে হঠাৎ টিউবটি ফেটে এতই রক্তক্ষরণ হয়, ততক্ষণে রক্ত সংগ্রহ করা রোগী শকে চলে যায়, তা ব্যবস্থাপনা করতে যদি দেরি হয়, সময়োচিত সিদ্ধান্ত না হয়, অনেক মাকে আমরা হারিয়েছি এই ভুল সিদ্ধান্তের কারণে। এই জন্যেই গর্ভকালীন পরিচর্যা যখন করা হয় তখন ব্লাড গ্রুপিংটা করে নেওয়া হয়, তার ব্লাড গ্রুপ কি প্রথম দিকে জেনে নেওয়া হয়, এই জন্যেই যে তার এক্টোপিক হতে পারে। এই প্রসঙ্গে জানতে চাই, যেহেতু আমরা আলোচনায় এসেছি, স্বাভাবিক গর্ভধারণও কিন্তু এটা হতে পারে ইসিবি ছাড়া। ডক্টর রফিকুল ইসলাম
6: জি, ধন্যবাদ। আসলে তো ব্লাড গ্রুপিং তো আবার তো মনে হয় শুধু প্রেগনেন্সি না, সবসময় সবারই ব্লাড গ্রুপ জানা থাকা দরকার। কারণ ইমার্জেন্সি কখন হবে, একটা হলে প্রেগনেন্সিতে ইমার্জেন্সি হইতে পারে, একটু প্রেগনেন্সিতে ইমার্জেন্সি হইতে পারে, এছাড়া যে কোনো সময় যে কারো ইমার্জেন্সি হইতে পারে। একজন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টও হলেও সেক্ষেত্রেও কিন্তু হয়তো খুবই জরুরিভাবে রক্ত লাগতে পারে, কাজে সেক্ষেত্রে ব্লাড গ্রুপিংটা অবশ্যই জানা দরকার। আর আমরা যখন ওই যে প্রেগনেন্সিতে যে রুটিন টেস্টগুলো করে সেখানে কিন্তু মানে ব্লাড গ্রুপিং, তারপরে হিমোগ্লোবিন পার্সেন্টেজ আর অ্যালবুমিন সুগার, এই জিনিসগুলোকে আমরা দেখে নিই। এবং এগুলো কিন্তু রুটিন আসে, কিন্তু কথা হলে আমাদের কাছে আসতে হবে, ডাক্তারের কাছে আসতে হবে, সেবা নিতে হবে এবং সেবা কেন্দ্রে আসতে হবে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো ওভারকম হবে।
3: প্রিয় শ্রোতা শুনলেন তো, অনেকে প্রশ্ন করেন যে এত পরীক্ষা কেন, যারা দায় মারা ঘরে যে পরীক্ষা নিরীক্ষা করেন গর্ভকালের সময়টিতে তাতে এত কথা বলেন না। আর আপনারা যখন স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে কথা বলেন বা এসে করি ছোটপুরের অনুষ্ঠান অনেককে শিক্ষিত করেছে, অনেকে সম্যক ধারণা জ্ঞাত করেছে। প্রশ্নটি অনেকে করেন যে এত পরীক্ষার মাঝে রক্ত পরীক্ষার দরকারটা কেন। এই যে আমরা একটু আগে বলেছি যে স্বাভাবিক গর্ভধারণেও কিন্তু প্রথম দিকে এক্টোপিক প্রেগনেন্সি হয়ে যেতে পারে, গর্ভ ধারণটা জরার ভিতর না হয়ে বাইরে থেকেই যেতে পারে, এটা স্বাভাবিক। আমরা ইসিবির গল্প নয়, স্বাভাবিকভাবে যে কথা বলছিলাম সেখানেও কিন্তু হঠাৎ করে এই ঘটনা ঘটে যেতে পারে। সেটা হতে পারে ইউনিয়ন পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, এবং সেখানে কিন্তু যেখানে আপনি থাকুন তাৎক্ষণিক জরুরি ভিত্তিতে চিকিৎসা পরামর্শ নিতে হয়, সাথে সাথে অপারেশন ছাড়া কিন্তু এটা ওষুধ দিয়ে ভালো করা যায় না। সেখানে রক্ত এতক্ষণ হয়, রক্ত দিতে হয়, তা গ্রুপিংই করা হলো না, জানলো কোত্থেকে। সেই জন্য প্রস্তুতি নিতে হবে সবসময় যে কোনো জটিল সমস্যা। এবং গর্ভকালীন পরিচর্যা সেই শিক্ষাই দেয়, প্রস্রাব পরীক্ষা, ওজন নেওয়া, ব্লাড প্রেশার দেখা এবং রক্তের কিছু পরীক্ষা করা এবং একটা পর্যায়ে এসে আল্ট্রাসোনোগ্রাম করা, সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ, আমরা হেয়ালি পড়া মনে করি না। সুতরাং একই কথা আজকে ইসিবির ব্যাপারে এসছে, আমরা প্রয়োজন বলা হচ্ছে জরুরি, জরুরি কথাটা বারবার কিন্তু বোঝাতে চেষ্টা করা হচ্ছে। আপনারা যদি প্রশ্ন করতেন আর একটু সুবিধে হতো, খোলামেলা কথাগুলো বলা যেত, জরুরি বলতে কি বোঝায়। আমরাও চেষ্টা করছি, জরুরি ছাড়া এটা কোনোভাবেই নেওয়া যাবে না। তবে জরুরি যেমনই হোক না কেন, স্বাস্থ্যকর্মী পরামর্শ ছাড়া আপনি নেবেন কেন, এটি হচ্ছে আজকে আমাদের উপস্থাপনের বিষয়, যে আপনি গ্রহণ করুন, খোলামেলা বাজারে দেওয়া আছে, আপনি গ্রহণ করবার আগে একটু সময় নিন, সেটা তো জরুরি নয়। কাউকে প্রশ্ন করা, মোবাইলে প্রশ্ন করা, জিজ্ঞাসা করা, এই যে কথাটি বললাম আমি জিজ্ঞাসা করব কাকে, জানতে চেষ্টা করব আমি যে আমি এই অবস্থা খাওয়াতে পারি কিনা। মোহাম্মদ শফিউদ্দিন, আপনি তো রয়েছেন আইইএম ইউনিটে, আমি জানতে চাই।
5: জি ধন্যবাদ। আসলে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যে সেট আপ আছে সারা বাংলাদেশে, সেটা একেবারে ইউনিয়ন পর্যায়ে। আমাদের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে, সেখানে গিয়ে যে কেউ যে কোনো বিষয়ে ধারণা নিতে পারে, বিশেষ করে পরিবার পরিকল্পনা সম্পর্কিত। এছাড়া আমাদের যারা পরিবার কল্যাণ সহকারী রয়েছে, তারা একেবারে ডোর টু ডোর মানুষের বাড়ি বাড়ি গিয়ে পরিবার পরিকল্পনা সম্পর্কিত সেবা প্রদান করে থাকে। শুধু পরামর্শই না, পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতিও প্রদান করে থাকে, বিশেষ করে কন্ডোম এবং খাবার বুড়িগুলো ওনারা বাড়িতে দিয়ে আসেন। এছাড়া অন্যান্য পদ্ধতির বিষয়ে কোথায় সেবাটা পাওয়া যাবে এই বিষয়ে ধারণা দিয়ে থাকেন। এছাড়া এর সাথে মা ও শিশু স্বাস্থ্য সম্পর্কিত জরুরি যে নির্দেশনাগুলো থাকে, প্রাথমিক স্বাস্থ্য সম্পর্কিত যে বার্তাগুলো থাকে, এগুলো তারা প্রদান করে থাকেন। একটা সময়ে এদেরকে সবাই চিনত, এখনও আমার ধারণা এখনও চেনে, এবং এখন আরও সহজ তাদেরকে অ্যাক্সেস করা। আগে দেখা যেত যে ওনারা যেদিন আসবেন বাড়িতে সেদিনই কেবল ওনাদেরকে পাওয়া যেত, এছাড়া হয়তো বা একজনের ইমার্জেন্সি হলো তাকে পেত না। কিন্তু এখন কিন্তু সবার কাছে তাদের মোবাইল নাম্বার আছে, এবং এখন যে কোনো সময় 24 আওয়ার্স তাকে যে কোনো সময় ফোন করেও একটা মানুষ যদি জিজ্ঞেস করে যে আপা আমার এরকম একটা ঘটনা ঘটে গেছে, আমি কি এখন ইমার্জেন্সি বিল খেতে পারি কি না, বা এখন আমার কি করণীয়, এ বিষয়ে যে কোনো সময় পরামর্শ নেওয়ার জন্য তাদেরকে অ্যাক্সেস নিতে পারে। এবং আমাদের সেবা কেন্দ্রগুলোতেও কিন্তু আমাদের যে সেবা কেন্দ্রে যাবেন ওই সেবা কেন্দ্রের আওতাভুক্ত যে কর্মীগুলো আছেন তাদের ফোন নাম্বার কিন্তু ওখানেও টাঙিয়ে দেওয়া থাকে। সো যদি কারো ইচ্ছে থাকে যে হ্যাঁ আমি জানবো, এটা কোনো বাধা না যে কোথা থেকে জানবেন, অ্যাভেলেবল রিসোর্স আমাদের আশেপাশে রয়েছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের বিশেষজ্ঞ ডাক্তার থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিভিন্ন লেভেলের কর্মী আমাদের সেখানে আছে। সো যদি কারো মনে হয় যে না আমার এই পরামর্শটা দরকার, তার যদি সত্যি সত্যি জানতে ইচ্ছে করে, নিজে পরামর্শ নিজে থেকে সিদ্ধান্ত না নিয়ে যে ফার্মেসিতে গিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম, বা আমার হচ্ছে যে কাছের বন্ধু বা পাশের বাড়ির কারোর সাথে পরামর্শ করে একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম, এটা থেকে যদি বের হয়ে আসতে চায় তাহলে সে পারবে। এবং এটা খুব মানে বিজ্ঞানসম্মত যে সে যদি এই বিষয়টাতে পরামর্শ নিতে চায়, বিশেষ করে ইমার্জেন্সি পিলের কথা আমরা বলছি, ইমার্জেন্সি পিলটা আসলে এখন ফার্মেসিগুলোতে অ্যাভেলেবেলই পাওয়া যায়, ফার্মেসিতে গেলে চাইলেই দিয়ে দেয়। কিন্তু ব্যবহারের বিষয়টা আমরা সাধারণত দেখি কি, যে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেটা দেখি, যারা দম্পতি তারা কিন্তু ইমার্জেন্সি পিলটাকে খুব একটা স্বাভাবিকভাবে ইউজ করে না, তারা আসলে ইমার্জেন্সি বেসিসই ইউজ করে। কিন্তু যারা নিয়মিত, বেশিরভাগ যারা ইউজার আছে, তারা কিন্তু আসলে আমার একটু সন্দেহ হয় আসলে তারা কি দম্পতি, কারণ দম্পতি হলে দেখা গেছে যে হয় তিনি একটা পদ্ধতিতে থাকবেন, হয় পিলে থাকবেন, না হয় দীর্ঘমেয়াদী আইইউডি আছে, ইমপ্ল্যান্ট আছে, এরকম থাকবেন, অথবা কন্ডোম ইউজ করবেন, মানে একটা প্ল্যানের মধ্যে থাকে। হঠাৎ করে যে ইমার্জেন্সি সিচুয়েশনগুলো হয় সেই সিচুয়েশনগুলোতে হয়তো বা তারা ইমার্জেন্সি পিল ইউজ করে।
3: স্পষ্ট বুঝতে পেরেছেন প্রিয় শ্রোতা, কথাগুলো স্পষ্টই কিন্তু বলেছেন মোহাম্মদ শফিউদ্দিন। আপনাদের ধরে নিতে হবে, বুঝতে হবে, ওষুধ দোকানে অ্যান্টিবায়োটিক পাওয়া যায়, সর্দি কাশি জ্বর যখন তখন আপনি শুরু করলেন অ্যান্টিবায়োটিক, তার নিয়ম না বেঁধে আপনি বন্ধ করলেন আবার শুরু করলেন, তাহলে সেখানেও কিন্তু ঝুঁকি রয়েছে। আর এখানে এই ট্যাবলেটটি জন্ম নিয়ন্ত্রণ করে ঠিকই, কিন্তু কোন পর্যায়ে করে এই তথ্য কিন্তু শফিউদ্দিন সাহেব চমৎকারভাবে স্পষ্ট স্বচ্ছ ধারণা খোলামেলা কথা বলেছেন। আপনাদেরকে বুঝতে হবে, এবং বুঝতে চেষ্টা করতে পারলে কিন্তু এই সমস্যার সমাধান। শুধু তাই নয়, যারা আমাদের সাথে সংযুক্ত আছেন তারাও কিন্তু অনেকে আপনাদের কাছে পরামর্শের জন্য আসবেন, কি উত্তর দেবেন? অর্থাৎ এতদিন অনুষ্ঠান শুনছেন, আপনাদের তো একটা উত্তর দেওয়াটা জরুরি সাধারণ পরামর্শ হিসেবে। সুতরাং কর্মীরা নিরবিচ্ছিন্ন যোগাযোগ রাখেন সবার সাথেই প্রতিটি এলাকায়। সুতরাং ইচ্ছে থাকলে অথবা যদি সত্যি জানতে চান তাহলে সুযোগ কিন্তু আপনার হাতের মুঠোয় রয়েছে। আর মোবাইল ফোন দিয়ে ফোন নাম্বারে কথা বলার কোনো বিষয় না। আর জরুরি ট্যাবলেট খাবেন তার মানে সবই জরুরি তা নয়, আপনি তো সময় হাতে আপনার আছে। যে কথাগুলো বলছিলাম আমরা ডাক্তার রফিক ইসলাম তালুকদার, আপনার মতামত কী এই যে আমরা দোষ দেই, নিজে অবহেলা করে অন্যের উপর চাপিয়ে দিই যে না আমি আমাকে যোগাযোগ করা হয়নি অথবা আমি ওনাকে পাইনি, এই কথাগুলো সুযোগ আর নেই কিন্তু এখন।
6: ধন্যবাদ। আমি এর বাইরে সমাজকে একটা মেসেজ দেই। বাংলাদেশে প্রথম আলো একটা সার্ভে করছিল 2019 সালে, তখন সার্ভেতে দেখা গেছে বাংলাদেশে প্রায় 53 লাখ প্রেগনেন্ট হয়, এবং এই যে 53 লাখের মধ্যে 49% ছিল আনওয়ান্টেড প্রেগনেন্সি, অর্থাৎ বাচ্চা নিতে চায় নাই কিন্তু গর্ভধারণ হয়েছে। আবার এর কিন্তু 61% অ্যাবর্শন করে ফেলছে, আবার এর মধ্যে 61-এর মধ্যে আবার 45% হলো সেই অ্যাবর্শন, এবং এর ফলে কিন্তু মাতৃমৃত্যুর হারটা এখানে 7% এখন কিন্তু আরও বেড়ে গেছে। এখন সফি সাহেব যারা বলতেছিলেন আসলে কথাটা কিন্তু ঠিক, কারণ আমাদের প্রেগনেন্ট ওমেনের কিন্তু একটা, আমাদের কিন্তু সক্ষম দম্পতিদের কিন্তু একটা গাইডলাইন আছে, তারা আমাদের কাছে আসে তাদের তথ্য নেয়, কিন্তু এই সক্ষম দম্পতির বাইরেও অনেক আছে যারা দেখা যায় যে আনসেফ, তারা আনপ্রোটেক্টেড কয়টাস করে প্রেগনেন্ট হয়ে যায়, এবং তখন তারা কোনো উপায় না বুঝে তারা দেখা যায় যে হয়তো এই বড়িটা খোঁজে, তখন আর কারো কাছে জিজ্ঞানোর সাহসও পায় না যেহেতু তার বিয়েই হয় নাই, অথবা তার হাজব্যান্ড বিদেশ থাকে, অথবা তার ডিভোর্স হয়ে গেছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু ঘটে। কাজেই আমাদের কিন্তু সব লেভেলের মানুষের মধ্যে সচেতন থাকতে হবে, এবং বুঝিয়ে মানে আসলে একটা যে কোনো কাজ করার আগে আগে ভাবনা করে কাজটা করতে হবে, তারপরে পরে চিন্তা করে কিন্তু লাভ নাই। কাজে আমাদের আরও বেশি সবার মধ্যে সচেতনতা ছড়াই দিতে হবে, সবাই যদি সচেতন হয় তাহলে যে ইউটিলাইজ যেটা আন্ডার মানে বেশি ইউটিলাইজ হচ্ছে, অর্থাৎ সময়ে ব্যবহার না করে অসময়ে ব্যবহার হচ্ছে, বেশি বেশি ব্যবহার হচ্ছে, এই জিনিসটা কিন্তু আমরা পরিত্রাণ করতে পারবো, এবং এই যে মাতৃমৃত্যুর ঝুঁকি থেকে আমরা রক্ষা করতে পারবো। তো সবাইকে সচেতন হইতে হবে, একটাই কথা,
3: অত্যন্ত মূল্যবান কথা তিনি বলেছেন ডক্টর ফিজলাম তালুকদার, আপনাকে ধন্যবাদ যে সবার সচেতনতার মাঝেই লুকিয়ে আছে আমাদের সুস্থতা, আমাদের সুন্দর জীবন, এটা আমাদের প্রত্যয় এবং প্রত্যাশা। দেখা যায় যে সক্ষম দম্পতির বাইরেই কিন্তু আলোচনা আমরা বুঝতে পারলাম তারাই ব্যবহার করার উদ্যোগী, তারাই ব্যবহার করতে আগ্রহী, সুতরাং তাদের মাঝেও সচেতনতা ছড়িয়ে দিতে হবে যে কাজটি ভুল হচ্ছে, বিজ্ঞানসম্মতভাবে হচ্ছে না, আপনি চাইছেন ঠিকই কিন্তু যা হওয়ার হয়েছে, কিন্তু পরবর্তী পদক্ষেপটা বিজ্ঞানভিত্তিক হওয়া প্রয়োজন, এবং তাতে করে মৃত্যুর হার বেশি হয়। শুধু তাই নয়, একটি তথ্য এসছে যেহেতু আমরা আলোচনা করেই নেই, সেটা হচ্ছে ডক্টর রফিক ইসলাম তালুকদার, এই যে তারা আনওয়ান্টেড প্রেগনেন্সিতে দেখা যায় যে তারা অ্যাবর্শন করছে, সে অ্যাবর্শনও কিন্তু স্বাস্থ্যসম্মত নয়, যদি স্বাস্থ্যসম্মত না হয় সেটাও কিন্তু একটা বড় ধরনের ঝুঁকি, আপনার মন্তব্য কি?
6: হ্যাঁ, সে তো মারাত্মক ঝুঁকি, কারণ আগ একটা সময় অ্যাবর্শনের জন্য মাত্র 1% মা মারা যেত, তা গত সার্ভেতে ছিল 7%, এখন কিন্তু এবার যদি একটা সার্ভে দেখবেন 14% বা তার কাছাকাছি মাতৃমৃত্যুটা বেড়ে যাবে। আর এছাড়া শুধু তো একটা মাতৃমৃত্যু, এছাড়াও কিন্তু মায়েদের অনেক জটিলতা হয়ে যায়, যেমন দেখা যায় যে হয়তো অনেক ধরনের সংক্রামক রোগ হয়ে যেতে পারে, আবার ইনফেকশন হইতে পারে, পিআইডি হইতে পারে, এবং দেখা যায় যে তাদের হয়তো তখন পারিবারিক জীবনটা, তাদের স্বামী স্ত্রীর যে লাইফটা, সেই লাইফটাও কিন্তু আর হ্যাম্পার হয়। কাজেই আমরা ওখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদের সুস্থ জীবনযাপন করতে হবে, আমাদের নিরাপদ জীবনযাপন করতে হবে।
3: আপনি পারিবারিক জীবন বাধাগ্রস্ত হয় বা সমস্যা জর্জরিত হয়, আমি তো বলবো দুর্বিষহ হয়, সুতরাং শুধু নিজের ভুলের কারণে একটা অ্যাবর্শন যদি করতেই হয় সেটাও স্বাস্থ্যকর্মীর সাথে কথা বলা উচিত, খোলামেলা, আমাদের খোলামেলা হতে হবে, আপনার সমস্যা হয়েছে আপনি লুকিয়ে রাখবেন কেন, যেটা আপনি জানেন না, অন্ধকারে ঢিল দিবেন কেন, সুতরাং সেটাও কিন্তু বিজ্ঞানসম্মত হলে তাহলে এই যে দুর্বিষহ জীবন, একটা জটিল কিছু পরিস্থিতির মোকাবেলা করতে হয় না, সুতরাং আমরা লুকিয়ে রাখার অভ্যেস বাদ দিতে হবে, আমাদের খোলামেলা সঠিক সিদ্ধান্ত জানবার চেষ্টা করতে হবে, হাতের কাছে স্বাস্থ্যকর্মী আছে, একটা অ্যাবর্শনকেও সহজ মনে করা উচিত নয়, সেখানেও কিন্তু সেপটিক, তিনি পিআইডির কথা বলেছেন, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজে একবার আক্রান্ত হলে মহিলা কোনোভাবে সুস্থ হতে চান না, সবসময় বলেন তলপেটে ব্যথা, তার ব্যথা নিরোধক নানা ধরনের চিকিৎসা করে তিনি স্বস্তি পাচ্ছেন না, এমন অনেক জীবন দুর্বিষহ হয়েছে। একটা দম্পতি তাদের জীবন সুন্দর হতে হবে, পরিমিত হতে হবে, প্রাণবন্ত হতে হবে, তার জন্য আমাদের ব্যক্তি পর্যায়ে সচেতনতা, প্রতিটি পরিবারের সচেতনতা, প্রতিটি কাজের ব্যাপারে সচেতনতা, যেহেতু বলা হয়েছে যে নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগ রাখছে স্বাস্থ্যকর্মীরা, আপনি সুযোগটি কেন নেবেন না, কেন সেখানে হেয়ালিপনা করবেন এবং অবহেলা করবেন। আর সবশেষে বলতে চাই, লুকিয়ে রাখা, অনেক তথ্য লুকিয়ে রাখি, আমরা তথ্য বিভ্রাট তৈরি করি, অর্থাৎ নিজেই মন গড়া একটা পদ্ধতি বের করি, অথবা নিজেই অন্যের কাছে পরামর্শ নিলাম, যার কাছে পরামর্শ নিচ্ছি তিনিও অজ্ঞ, তার সম্যক ধারণা কম। এই ভুলটি আমরা করতে চাই না, এই কথাগুলো মনে রাখা প্রয়োজন এবং ব্যক্তি পর্যায়ে প্রয়োগ করবেন, তাতে করে আমরা সবাই সুস্থি সুন্দর জীবনযাপন করব। আজকে আলোচনার অনেক তথ্য বেরিয়ে এসছে, অন্তত ইসিবির ব্যাপারে যখন তখন ব্যবহার করা যাবে না, এটা একটা মূল্যবান পদ্ধতি, সেইভাবেই মূল্যায়ন করে এটা বিবেচনা আনতে হবে। এই পরামর্শ সভাপিত রইল আজকে আলোচনায় ডাক্তার রফিস ইসলাম তালুকদার এবং মোহাম্মদ শফিউদ্দিন সময় দিয়েছেন, অনেক মূল্যবান তথ্য আমাদের জানিয়েছেন, দুজনকেই অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমাদের আগামী সপ্তাহে খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, গর্ভবতীর সাধারণ স্বাস্থ্য সমস্যা এবং করণীয়, এই গর্ভবতী মানিয়ে আমরা কথা বলবো আগামী সপ্তাহে। আমাদের সাথে আশা করি আপনারা থাকবেন। আজকে ছিলেন শামীম শরীফ এবং হাজী মোহাম্মদ মিন্টু, অনেকে কথা বলতে পারেনি, দুঃখ প্রকাশ করছি। আমরা আগামীতে আবার উপস্থিত হব এই নতুন বিষয় নিয়ে। আজকে এই অনুষ্ঠানের প্রকৌশল দায়িত্বে ছিলেন নাসরিন আক্তার, সম্পাদনায় ছিলেন মোহাম্মদুল আমিন, তত্ত্বাবধানে সৈয়দা তাসলিমা আক্তার, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ সবাইকে।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন পল্লীগীতি। শিল্পী শিমুল সরকার, গানের গীতিকার ও সুরকার শিল্পী নিজেই।

0: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে প্রথমে ইংরেজিতে এবং এরপরে বাণিজ্যিক সংবাদ শুনবেন।

0: such sports and music so that they can develop themselves according to their individual interest. The Prime Minister said the government has already taken initiatives to identify and develop children's sporting talents, including a nationwide primary level football competition in which around 22 lakhs boys and girls participated. He also recalled the Notun Kuri program introduced by Shahid President Ziaur Rahman to promote children's cultural talents, saying the program has been revived alongside a sports-based Notun Kuri initiative. Speaking on the occasion, Prime Minister's wife and Vice President of the Ziaur Rahman Foundation, Dr. Zubaida Rahman, called for creating opportunities for every child to realize and showcase their immense potential, ensuring a safe childhood and a secure future for them. President Mirza Fakhrul Islam Alamgir has urged Canada to further increase its investment in Bangladesh. He made the call when Canadian High Commissioner to Bangladesh, Ajit Singh, paid a courtesy call on him at Bongo Bhavan today. During the meeting, the President praised Canada's long-standing tradition of democratic practice and sought its cooperation in this regard. The Canadian High Commissioner said bilateral trade between the two countries has exceeded $4 billion Canadian dollars annually and that there are further scopes for expanding trade. The President also called for greater Canadian cooperation in countries' various sectors, including agriculture, food, security, fertilizer, IT, and outsourcing. The President thanked the Canadian government for its continued support and requested Canada to play an effective role in building international pressure for the voluntary and safe return of the Rohingyas to Myanmar. Law, Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman has said the government would gradually bring greater transparency to postings at sub-registrary offices across the country, particularly in places considered prize postings and where allegations of entrenched corruption exist. He was speaking at a program organized at the ministry to mark the lottery for selecting sub-registrars from across the country for postings at key sub-registry offices in Dhaka today. The law minister said, as a first step, an initiative has been taken to ensure transparency in postings in Dhaka through a lottery. 18 sub-registrars were selected through a lottery from among 131 A-category sub-registrars across the country for postings at key sub-registry offices in Dhaka. The selected 18 sub-registrars will be posted at different sub-registry offices in Dhaka within the next 7 days, taking into consideration of their competence, ability to handle workload and the requirements of the respective offices. Prime Minister's Information and Broadcasting Advisor Dr. Zahidur Rahman has said the government will consider adjusting fuel prices domestically once global fuel prices decrease and stabilize at a sustainable level. He made the remarks while responding to a question at a weekly press briefing at the Secretariat today. The advisor said the government's primary priority is controlling commodity prices and addressing the fuel crisis. Responding to another query over battery-run auto rickshaws and illegal electricity connections in the capital, Dr. Zahidur Rahman said the government has already formulated a policy taking into account certain positive aspects concerning auto rickshaw drivers. However, he emphasized that any demand to maintain illegal electricity lines or attempts to create chaos in the power sector would be considered as a clear criminal offense. Scientist Francis Haugen has won the 2026 Nobel Prize in Physics for his contributions to the Ice Cube Neutrino Observatory and the discovery of high-energy neutrinos originating beyond Earth. The Royal Swedish Academy of Sciences announced the award in Stockholm today, recognizing research that has opened new possibilities for studying the universe. Born in Belgium, Francis Haugen is a professor at the University of Wisconsin-Madison in the United States and the principal investigator of Ice Cube. Finally, weather and forecast. Valley Till 1 tonight says there is no inland evaporated warning and no signal is to be invested. And that's the end of the news.
1: Assalamu alaikum, Bangladesh Betar. Banijik Shangbad Porchi, Hasina Mustafiz. অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন এনজিও বেসরকারি খাত এবং সরকারের মধ্যে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা গুরুত্বপূর্ণ। অর্থমন্ত্রী আজ বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ বিআইডিএস এর সম্মেলন কক্ষে বিদেশ নির্ভরতা পেরিয়ে বাংলাদেশে এনজিও অর্থায়নের ভবিষ্যৎ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। আমির খসরু মাহু চৌধুরী প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে ভ্যালু ফর মানি, বিনিয়োগের বিপরীতে রিটার্ন, কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি এবং পরিবেশগত বিবেচনা ও সুরক্ষা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে বাংলাদেশে বাজার তদারকি কার্যক্রমের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি আজ রাজধানীর তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। বাজার নিয়ন্ত্রণে এলপিজির মূল্য সমন্বয় করার কথা জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, বাজারে অনিয়ম ও অবৈধ মজুতদারদের বিরুদ্ধে নজরদারি বাড়াতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রচলিত বাজারের পাশাপাশি এশিয়ার বড় বাজারগুলোতে বাংলাদেশের রপ্তানি বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে চীন, ভারত ও দক্ষিণ কোরিয়া সহ কয়েকটি গুরুত্বপূর্ণ এশীয় বাজারে রপ্তানি প্রবৃদ্ধি বহুমুখীকরণের সম্ভাবনাকে আরও জোরালো করেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী জুলাই সেপ্টেম্বরে চীনে বাংলাদেশের রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় 9.33% বেড়ে 22,54,10,000 মার্কিন ডলারে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল 20,61,80,000 ডলার। এশিয়ার গুরুত্বপূর্ণ বাজার জাপানেও বাংলাদেশের রপ্তানি কিছুটা বেড়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে। ডিএসইতে 390টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 79টির এবং কমেছে 270টির এবং অপরিবর্তিত ছিল 41টি। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 20 পয়েন্ট কমে অবস্থান করছে 5,424 পয়েন্টে। ডিএসইতে 564,17,00,000 টাকার শেয়ার ও ইউনিট রদবদল হয়েছে, যা আগের কার্যদিবসে লেনদেন হয়েছে 537,11,00,000 টাকা। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিং মল, মার্কেট ও দোকানপাট বেলা 11টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী 22 অক্টোবর পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। গতকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে চিঠি জারি করেছে। চিঠি সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। তবে 23 অক্টোবর থেকে শপিং মল, মার্কেট ও দোকানপাট আগের সময়সূচি অনুযায়ী বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.50 টাকা, ক্রয় 122.50 টাকা, ইউরো বিক্রয় 139.95 টাকা, ক্রয় 137.43 টাকা এবং সৌদি রিয়াল বিক্রয় 33.13 টাকা, ক্রয় 32.47 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6:30টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর, পরিচালনায় মোহাম্মদ আরিফুল হক।
3: শিক্ষাকে তুলনা করা হয় আলোর সাথে। আলো যেমন দূর করে রাতের অন্ধকার, শিক্ষা তেমনি দূরীভূত করে জ্ঞানহীনতার অন্ধকার। তাই প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবার কোনো বিকল্প নেই, কারণ শিক্ষায় জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। তাই দেশ তথা জাতিকে এগিয়ে নিতে হলে আমাদের সবাইকে হতে হবে সুশিক্ষায় শিক্ষিত। আর সেই নিরিখেই শিক্ষা ও শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন শিক্ষার্থীদের আসর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত আমাদের আজকের আসরে। শিক্ষার্থীদের আসর সঞ্চালনায় আজ তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আরিফুল হক, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, আর্ম পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। আমার সাথে স্টুডিওতে দুজন শিক্ষার্থীও রয়েছে, তোমরা তোমাদের পরিচয় দাও।
4: আসসালামু আলাইকুম, আমি মাহজাবিন জেরিন পুষ্পিতা, স্টুডেন্ট আর্ম পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।
5: আসসালামু আলাইকুম, আমি মাহবুব হোসেন, স্টুডেন্ট আর্ম পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।
3: তোমাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আজ আমরা আলোচনা করব দৃঢ়তা প্রদান ও চলন এই বিষয়ে। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো যে দৃঢ়তা প্রদান ও চরণ এটার মূল বিষয়বস্তু আসলে কি?
5: জি স্যার, মানবদেহের আমাদের যে কঙ্কালতন্ত্র নিয়ে আলোচনা করা হবে, এই বিষয়ে মানে কঙ্কালতন্ত্রটা কিভাবে সঞ্চালন হয়, কিভাবে আমাদের চলনে কিভাবে কঙ্কালতন্ত্র সাহায্য করে, মূলত বিষয়টা আসবে কঙ্কালতন্ত্র।
3: আচ্ছা, হ্যাঁ ভালো বলেছো। মূলত আমাদের কঙ্কালতন্ত্র বা আমাদের দৃঢ়তা এবং আমাদের চলনে মূলত কঙ্কালতন্ত্রের যে ভূমিকা সেই বিষয়ের বিষয়বস্তু হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। এবং সেক্ষেত্রে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কঙ্কালতন্ত্রের পরিচিতি। আমরা আজকের যেই পর্ব বা এই যে আজকের শিক্ষার্থীদের আসর, এখানে মূলত দৃঢ়তা প্রদান ও চলনের ক্ষেত্রে কঙ্কালতন্ত্রের যে ভূমিকাটা সেটা আলোচনা করার আগের যে কথাগুলো, অর্থাৎ কঙ্কালতন্ত্র কি, কঙ্কালতন্ত্রের পরিচিতি, কঙ্কালতন্ত্রের কাজ, এই বিষয়গুলো নিয়েই আমরা মূলত কথা বলবো এবং এই টপিকটার উপরে ধারাবাহিকভাবে আমরা কথা বলার চেষ্টা করব পরবর্তী পর্বগুলোতে ইনশাআল্লাহ। তো আসো আমরা শুরু করি। প্রথমে যেটা বলতে হয় যে দৃঢ়তা প্রদান ও চলন, এই প্রসঙ্গটা কেন আসলো কঙ্কালতন্ত্রের ক্ষেত্রে? কারণ কঙ্কালতন্ত্রের ক্ষেত্রে আমরা যেটা জানি যে কঙ্কালতন্ত্র আমাদের যে দেহ কাঠামো সেটা গঠনে যেমন সহায়তা করে, ঠিক তেমনি আমাদের দেহের অভ্যন্তরে যে সফট যে অর্গানগুলো আছে সেগুলোর সুরক্ষা প্রদানেও সাহায্য করে বা ভূমিকা পালন করে, এবং সেই সাথে আমাদের যে বডি মাসেল বা যেটাকে আমরা পেশি বলি সেই পেশির সংযোগ তল হিসেবেও কাজ করে, ফলে সেটা কিন্তু আমাদের চলনেও ভূমিকা রাখে। মানে একই সাথে আমাদের বডির যে রিজিডিটি বা দৃঢ়তা সেটা যেমন বজায় রাখে, সেই সাথে দেহের কাঠামো ঠিক রাখার পাশাপাশি এবং অভ্যন্তরীণ যে অঙ্গগুলো সেগুলো সুরক্ষার পাশাপাশি আমাদের চলনে ভূমিকা পালন করে। এই যে আমরা হাঁটাচলা করছি, ইভেন আমরা যে হাসি দেই, এই হাসির ক্ষেত্রে কিন্তু পেশির একটা ভূমিকা আছে এবং এই পেশি এবং কঙ্কাল এর সমন্বিত রূপটাই কিন্তু আমাদের এই ওভারঅল যে মুভমেন্ট বা চলন সেটা। বুঝতে পেরেছো? তো আসো সেক্ষেত্রে আমরা জানি যে প্রথমে কঙ্কাল কি, এটাকে কি বলতে পারবে যে কঙ্কাল বলতে আসলে আমরা কি বুঝি?
4: স্যার, কঙ্কাল বা কঙ্কালকে যদি আমরা স্পেসিফাই করি তাহলে অস্থি দিয়ে স্পেসিফাই করতে হয়, আর অস্থিগুলো হচ্ছে ভ্রূণীয় মেরুদণ্ড থেকে উদ্ভূত এমন এক ধরনের টিস্যু যেগুলো হচ্ছে আমাদের দেহকে চলনে সাহায্য করে, আমাদের দেহের দৃঢ়তা প্রদান করে, আমাদের দেহের অভ্যন্তরীণ অঙ্গগুলোকে বাইরের আঘাত বা ঘাত প্রতিঘাত থেকে রক্ষা করে, এগুলো সমন্বয়ে মূলত কঙ্কালটা গঠিত হয়।
3: আচ্ছা, অর্থাৎ আমাদের দেহের কাঠামো গঠন, আমাদের অভ্যন্তরীণ অঙ্গের সুরক্ষা, আমাদের চলন, এগুলোর ক্ষেত্রে বিভিন্ন অঙ্গের সমন্বয় গঠিত যে তন্ত্র
5: সেটা কঙ্কালতন্ত্র,
3: সেটাই হচ্ছে
4: কঙ্কালতন্ত্র।
3: তো এর গঠনে মূলত দুটো জিনিস থাকে, একটা হচ্ছে অস্থি এবং একটা
4: তরুণাস্থি।
3: তো অস্থি এবং তরুণাস্থির এই যে বিষয়টা, এই এর গঠনটা আমরা আজকে একটু জানার চেষ্টা করব যে আসলে অস্থি কি দিয়ে গঠিত বা তরুণাস্থি কি দিয়ে গঠিত, এর কোনো প্রকারভেদ আছে কিনা, এই বিষয়গুলো আমরা একটু বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমেই আমরা যেটা বলছিলাম যে কঙ্কালতন্ত্রের ডেফিনেশন বা কঙ্কালতন্ত্র কি, এটা আমরা এখন ক্লিয়ার, তাই তো? আচ্ছা, এটা একটু আমাকে বলো যে এই কঙ্কালতন্ত্রে আমরা যে অস্থির কথা বলছি বা তরুণাস্থির কথা বলছি, তো এটা দিয়ে তো মূলত কঙ্কালতন্ত্র গঠিত, তাই না? তো এই অস্থির আসলে সংখ্যাটা কত আমাদের?
5: এটা শিশু অবস্থায় 300 এবং পূর্ণবয়স্ক অবস্থায় 206।
3: শিশু অবস্থায়
5: 300,
3: 300 এবং পূর্ণ, বাকিগুলো কোথায় যায় পূর্ণবয়স্ক হলে?
5: স্যার, বাকিগুলো ওই যে ফিউজড হয়ে যায়, যেমন আমাদের ককিস, তারপর ককিসে যে চারটা হাড় মিলে একটা হাড় হয়ে যায় এরকমের, মানে বাকিগুলো
4: ল্যাক্রামে,
5: হ্যাঁ ল্যাক্রামের যে পাঁচটা হাড় মিলে একটা হাড় হয়, এখান থেকে তো স্যার ষাট হাড় চলে গেল, তো এরকম করে আর কি কিছু হাড় মানে ফিউজড হয়ে একটা হাড় তৈরি হয়, যার কারণে হাড়ের সংখ্যা কমে যায়।
3: গুড, ভালো বলেছো। তো সেই ক্ষেত্রে আমরা যেটা দেখি যে এই যে কঙ্কালতন্ত্র, এই কঙ্কালতন্ত্রে যদি আমি শ্রেণীবিন্যাস করি বা এটাকে যদি ক্লাসিফাই করি, তো মূলত আমরা এখানে দুটো জিনিস পাই, একটা হচ্ছে বহিঃকঙ্কাল, একটা
4: অন্তঃকঙ্কাল।
3: অন্তঃকঙ্কাল, বহিঃকঙ্কালটা হচ্ছে আমাদের যে কঙ্কালটা দেহের বাইরে অবস্থান করে, যেমন ধরো যে চুল, নখ, লোম, এই ধরনের যে অংশগুলো আছে। পাশাপাশি অন্তঃকঙ্কাল এটা হচ্ছে এই যে আমাদের দেহের অভ্যন্তরে, যেটা আমরা বাহ্যিক ভাবে দেখি না, চামড়া বা মাংস দিয়ে ঢাকা থাকে, তাই না? কিন্তু আমাদের দেহের মূল যে কাঠামো এটা গঠন করেই কিন্তু এই অন্তঃকঙ্কাল। সুতরাং কঙ্কাল বলতে আসলে আমরা শরীরের ভেতরকার যে কঙ্কাল বা অন্তঃকঙ্কাল বা এন্ডোস্কেলেটন সেটাকেই বুঝি। তো এর কাজ কি মূলত, এই যে কঙ্কালের কথা বলছি আমরা, তো এর কাজটা কি? যদি যদিও আমরা সংজ্ঞায় এটা অনেকটাই ক্লিয়ার হয়ে গিয়েছি বা বুঝতে পেরেছি যে এর মূল কাজটা আসলে কি, যেমন সংখ্যাটা যদি আমি একটু রিপিট করি তাহলে কি দাঁড়ায় জিনিসটা, যে ভ্রূণীয় মিজোরাম থেকে উদ্ভূত এবং অস্থি এবং তরুণাস্থি নির্মিত যোজক কলার সমন্বয়ে গঠিত একটা তন্ত্র হচ্ছে কঙ্কাল তন্ত্র, এবং এটা একই সাথে দেহের কাঠামো দান করে, তারপরে দেহের যে অভ্যন্তরীণ অঙ্গ সেটাকে সুরক্ষিত রাখে, দেহের ভার বহন করে এবং পেশি সংযোগের তল হিসেবে কাজ করে। এই তন্ত্রকে আমরা বলছি কঙ্কাল তন্ত্র। তার মানে আমাদের এই সংজ্ঞার মধ্যে কিন্তু কাজগুলো চলে এসেছে, তাই না? তো প্রথমত আসবে তাহলে দেহের কাঠামো গঠন, তারপরে আসবে ভার বহন, রক্ষণাবেক্ষণ, এরকম নড়াচড়া করা বা চলাচল, মুভমেন্ট যেটাকে বলছি। একই সাথে আমাদের যে, যদিও এটা রক্ত সংবহন তন্ত্রের অংশ, যে রক্ত এটা তৈরিতে কিন্তু, হ্যাঁ, লোহিত রক্ত কণিকা বা রেড ব্লাড সেল যেটা, সেটা তৈরি করতে কিন্তু এই কঙ্কাল, এবং সেই সাথে আমাদের যে মিনারেলস বা খনিজ লবণ সেটা সঞ্চয় কিন্তু এটা ভূমিকা পালন করে। ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, যে এই যে লবণগুলো আছে সেগুলো সঞ্চয় কিন্তু এই অস্থি ভূমিকা পালন করে, তাই তো? আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা তাহলে যদি একটু স্পেসিফিক ভাবে একটু আমরা আলোচনা করি যে অস্থি তরুণাস্থি, যেহেতু আমরা বলছি যে অস্থি এবং তরুণাস্থির সমন্বয় মূলত কঙ্কাল তন্ত্রটা গঠিত, তাই না? তো সেই আলোচনায় আমরা যাব স্পেসিফিক ভাবে অস্থি এবং তরুণাস্থিতে। তবে তার আগে আমরা এই যে কঙ্কাল তন্ত্রের কথা বলছি, এটা একটু ক্লাসিফিকেশন, যদিও আমরা কঙ্কাল তন্ত্রের ক্লাসিফিকেশনের কথা বললাম, কিন্তু মূলত আমাদের আলোচনার বিষয় হচ্ছে মানব কঙ্কাল, তাই না? তো কঙ্কাল তো দেখো হায়ার ক্লাসের অ্যানিমাল যারা আছে সবার বডিতেই কিন্তু কঙ্কাল রয়েছে, কিন্তু আমাদের মূল আলোচ্য বিষয় কি?
5: মানব কঙ্কাল।
3: আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম সে কথাগুলো কিন্তু ওভারঅল যে হায়ার ক্লাসের মোটামুটি সব প্রাণীর ক্ষেত্রেই প্রযোজ্য, বাট এখন আমরা স্পেসিফিক ভাবে মানব কঙ্কাল নিয়ে কথা বলবো। সেই জায়গায় মানব কঙ্কালের যদি আমি শ্রেণী বিভাগ করি, সেখানে আমরা দেখি যে মানব কঙ্কাল মূলত দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে
4: অক্ষীয় কঙ্কাল,
3: আরেকটা
4: উপাঙ্গীয় কঙ্কাল।
3: উপাঙ্গীয় কঙ্কাল, অক্ষীয় কঙ্কালে কিন্তু আবার তিনটা ভাগ আছে, যেমন করোটি, মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জর, এবং একই সাথে উপাঙ্গিক কঙ্কালে কিন্তু আবার চারটা ভাগ আছে, যে বক্ষস্থিচক্র, বাহু, হাত যেটাকে আমরা বলি, হ্যাঁ, শ্রোণীচক্র আর পা। এই সবগুলো মিলে কিন্তু ওই যে আমরা বলছি 206টা যে হাড় সেটা, সেক্ষেত্রে অক্ষীয় কঙ্কালের ক্ষেত্রে আমরা 80টার মতো হাড় পাই, আর
5: 126,
3: হ্যাঁ, উপাঙ্গিক কঙ্কালে 126টা হাড় পাই, তাই তো?
4: জি স্যার।
3: এবার আসো যে আমরা এই যে অস্থি এবং তরুণাস্থির কথা বলছিলাম, সেই জায়গাটা একটু আসি। অস্থি বলতে আসলে আমরা কি বুঝি? অস্থি মূলত দেখো আমরা ওই যে সংজ্ঞা কিন্তু বলছিলাম যে এটা এক ধরনের যোজক কলা। যোজক কলা মানে হচ্ছে যে কলা বা টিস্যুটা কানেকটিভিটি রক্ষা করবে, তাই তো? তো এক্ষেত্রে এটা কিভাবে কানেকটিভিটি রক্ষা করে, এটাও কিন্তু সংজ্ঞার মধ্যেই আছে, যে আমরা বলেছি না যে পেশি সংযোগের তল হিসেবে কাজ করে। তো এখানে সে কানেকটিভিটি রক্ষা করছে, তাই না? তো সেই দিক থেকে এটা হচ্ছে যোজক কলা, তাই তো? তো এক্ষেত্রে অস্থির ক্ষেত্রে এটা আমরা বলতে পারি যে এটা হচ্ছে যোজক কলার একটা রূপান্তরিত রূপ, এবং এটা দেহের সবচেয়ে দৃঢ় কলা, সবচেয়ে দৃঢ় বা শক্ত বা মজবুত যে কলা বা টিস্যু সেটা। এবং এর যে মাত্রিকা বা ম্যাট্রিক্স যেটাকে আমরা বলি, বা আন্তঃকোষীয় যে পদার্থটা থাকে, সেটা হচ্ছে এক ধরনের জৈব পদার্থ দিয়ে গঠিত বা তৈরি। এবং এর মধ্যে ওই যে অস্থিকোষ যেগুলো আছে, অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট, এগুলো হচ্ছে ছড়ানো থাকে, ঠিক আছে? এবং দেখা যায় যে অস্থির ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে, একদিকে অস্থির যে পুরনো যে অংশটা আছে, পুরাতন অংশটা, সেটা যেমন একটু রিডিউস হতে থাকে বা নষ্ট বলা যাবে না, ক্ষয় হতে থাকে এরকম, অন্যদিকে অস্থির মধ্যে নতুন আবার অংশের কিন্তু গঠন হতে থাকে। এটা একটা ব্যালান্স রক্ষা করেই চলে, এবং সুস্থ সবল মানুষে এই ব্যালান্সটা সাধারণত রক্ষিতই থাকে। কিন্তু যদি কোনো কারণে এই ভারসাম্যটা রক্ষা না হয়, তখন হচ্ছে প্রবলেমটা হয়, মানুষ ওই তখন বিভিন্ন ধরনের অস্থিজনিত যে সমস্যা সেগুলোর দিকে ঝুঁকে পড়ে, তাই তো? তো এটা আবার একটা অন্য আলোচনা, যে অস্থি সম্পর্কিত রোগের কথাগুলো যখন চলে আসবে সেটা আমরা অন্য ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব বা অন্য আসলে আলোচনা করব। আজকে মূলত আমরা এগুলো গঠন নিয়েই কথা বলবো। তো অস্থির ক্ষেত্রে তাহলে বুঝতে পারলাম যে এই বিষয়গুলো আছে। পাশাপাশি অস্থির একদম কোর জিনিসটা যদি আমি জানতে চাই, যে অস্থির কথা যে শুরুতে বললাম যে এটা সবচেয়ে দৃঢ় কলা, বললাম না এই কথা, কেন এটাকে বলতে পারো যে কেন এটা সবচেয়ে দৃঢ়, কি মনে হয়? হ্যাঁ, যা ধারণা সেটাকে বলো,
4: অস্থি যে কোষগুলো দিয়ে গঠিত, এই কোষগুলো অনেক দৃঢ়ভাবে একে অপরের সাথে সংযুক্ত থাকে,
5: মাকড়সার জালের মতো আর কি। অস্থির কোষগুলো মাকড়সার জালের ভিতর জালের মতো থাকে, দেখে এটা একটু দৃঢ় হয়। আর তরুণ অস্থির কোষগুলো মানে ছড়ানো ছিটানো থাকে গোলাকার ডিম্বাকার, এই জন্য এটা মানে কোষের পরিমাণ কম কিন্তু এখানে লিকুইডের পরিমাণ বেশি থাকে। আর অস্থিতে কোষগুলো একদম মাকড়সার জালের মতো একজনের সাথে আরেকজন একদম কাছাকাছি থাকে,
4: কানেক্টেড থাকে।
3: আচ্ছা, তোমাদের ধারণা বা কথা অনেকটা ঠিক আছে, তবে এই জায়গায় যদি একটু স্পেসিফিক ভাবে বলা যায় যে ওই যে মাকড়সা জালের মতো বলছো জিনিসটা আসলে কি, সেই জিনিসটা হচ্ছে মূলত ওটা একটা সিস্টেম যেটাকে হ্যাভারশিয়ান সিস্টেম বলা হয়। ওই আমরা যেটা বলছি যে অস্থির কথা, অস্থির মধ্যে এই হ্যাভারশিয়ান সিস্টেমটা থাকে, থাকে বলে অস্থি আসলে দৃঢ় হয়। আবার যখন তরুণস্থির কথা বলবো সেখানে দেখবো যে আমরা সেটার মধ্যে কোন রকম
4: হ্যাভারশিয়ান সিস্টেম
3: থাকে না, ফলে কি হয় সেটা মাতৃকা মানে যে ভেতরে যে জলীয় যে অংশটা সেটা তার মধ্যে দেখা যায় যে ওই যে অস্টিওব্লাস্ট যে কোষগুলো আছে তাই না, সেগুলো ছড়ানো ছিটানো
4: থাকে।
3: এবং এই যে মাতৃকা, এই মাতৃকায় জৈব অজৈব দুই ধরনের
4: পদার্থই
3: থাকে, জৈব অংশটা
5: 40% আর অজৈব
4: 60%।
3: গুড, তো এই বিষয়গুলো আমরা অস্থির বৈশিষ্ট্যের মধ্যে দেখি। এবং এটারও কিন্তু একটা ভাগ আছে, ভাগটা কিরকম মানে অস্থিকে মূলত আমরা দুইটা ভাগে ভাগ করি তাই না, কি কি?
4: নিরেটস্থি
3: আর হচ্ছে স্পঞ্জ যেরকম থাকে অনেক বেশি ছিদ্রযুক্ত সেরকম অনেকটা। হ্যাঁ, তো এক্ষেত্রে নিরেট অস্থি যেটা সেটা গঠনে আমরা এই যে অস্থির যে বৈশিষ্ট্যগুলো বললাম এগুলো মূলত নিরেট অস্থির ক্ষেত্রেই প্রযোজ্য। এখানে হ্যাভারশিয়ান সিস্টেমের কথা বললাম, তার দৃঢ়তার কথা বললাম, এটা আসলে নিরেট অস্থির ক্ষেত্রে প্রযোজ্য। সহজ কথা, নিরেট অস্থির ভিতরটা ফাঁপা থাকবে না, এটা হচ্ছে এই হ্যাভারশিয়ান সিস্টেম, বিভিন্ন ধরনের সেল, তারপরে হচ্ছে যে মাতৃকা, এগুলোতে ফিল আপ থাকবে, ভিতরটা পূর্ণ থাকবে, এটা হচ্ছে নিরেট অস্থির বৈশিষ্ট্য। যেমন ধরো যে মানুষের ক্ষেত্রে হিউমারাস হাতের যে হাড়টা আছে, তারপরে ফিমার পায়ের যে হাড়, এগুলো কিন্তু সবগুলো উদাহরণের ক্ষেত্রে হতেই পারে, তবে হ্যাঁ গুড, এগুলো হয়। তবে এই যে আমরা স্পঞ্জি অস্থির কথা বলছি, স্পঞ্জি অস্থি কিন্তু মোট যে কঙ্কালতন্ত্র আছে তার মাত্র 20%। হ্যাঁ, তার মানে সংখ্যার দিক থেকে বা পরিমাণের দিক থেকে কিন্তু নিরেট অস্থির সংখ্যাটা কিন্তু বেশি তুলনামূলক। তো তুমি একটা কথা বলছিলে পুষ্পিতা যে মৌচকের মতো যে বিষয়টা, আসলে তাই যে অনেক ছিদ্রযুক্ত মৌচক যেরকম মানে অনেক ছোট ছোট ছোট ছোট কুঠুরির মতো থাকে ওরকম থাকে, এদেরকে কিন্তু একটা নাম আছে, এটাকে বলে ক্যান্সেলাস, ক্যান্সেলাস বা ট্রাবেকুলার অস্থি, ঠিক আছে এরকম। তো যাই হোক, এগুলো আমরা বলছিলাম যে অস্থির মধ্যে যে উপাদানটা থাকে তার ঘনত্ব, তার দৃঢ়তা, এগুলোর উপর ডিপেন্ড করে যে ভাগটা, দুটো ভাগ নিরেট অস্থি এবং স্পঞ্জ অস্থি। কিন্তু অস্থির কিন্তু বিভিন্ন ধরনের আকার আছে, কারণ আমাদের মানবদের ক্ষেত্রে এক এক জায়গার অস্থি দেখতে এক এক রকম, সাইজ শেপ এক এক রকম, তো তার উপর ভিত্তি করেও কিন্তু ভাগ করা যায়। যেমন কয়েকটা ভাগ আমরা বলতে পারি এরকম, কিছু আছে যে লম্বা অস্থি, যেমন লম্বা অস্থি, যেমন হিউমারাস ফিমারের কথা বললাম সেটা, কিছু আছে ক্ষুদ্র অস্থি বা খাটা অস্থি, যেমন ধরো আমাদের এই যে হ্যাঁ এই যে আমাদের হাতে যে ছোট ছোট হাড় আছে আঙুলে যে, গুড, এগুলো কিছু চাপা অস্থি, চাপা বলতে যেমন ধরো চাপা স্ক্যাপুলা হ্যাঁ বলা যায়, তারপরে এই যে বক্ষপিঞ্জর, তার মধ্যে স্টারনাম, পোর্শুকা এগুলো, আর কিছু আছে যে আকারটা মানে অনিয়ত আকার বা ইরেগুলার বোনস থেকে বলি আমাদের কশেরুকাগুলো, হ্যাঁ ভার্টিব্রা যেটাকে আমরা বলি। আর কিছু আছে বাতাসপূর্ণ, যেমন ধরো যে আমাদের ম্যাক্সিলা বা চোয়াল, হ্যাঁ এখানে কিন্তু বায়ুপূর্ণ থাকে বা আমাদের নাসা কভার সংযুক্ত সাথে সংযুক্ত যে ইয়েগুলো আছে অস্থিগুলো আছে সেগুলো আছে। তাহলে বুঝতে পারলাম এই ভাগগুলো তাই তো। আচ্ছা, এবার একটু আমরা তরুণাস্থির কথা বলি। তরুণাস্থির ক্ষেত্রে আমরা যেটা দেখি যে তরুণাস্থিটা অস্থির মতো এতটা বেশি দৃঢ় নয়, কিন্তু এর আবার অন্য বৈশিষ্ট্য আছে যেটা একই সাথে হ্যাঁ স্থিতিস্থাপক,
5: নমনীয়,
3: মানে এটা সহজে ভেঙে যায় না। যেমন অস্থিটা কি অনেক বেশি চাপ প্রয়োগ করলে সে কিন্তু মানে নমনীয় হওয়ার সুযোগ নেই, হয় ভাঙবে নয় ভাঙবে না এরকম, কিন্তু তরুণ অস্থিটা কিন্তু নমনীয় হওয়ার সুযোগ আছে, ফ্লেক্সিবল হওয়ার সুযোগ আছে, তাই না?
5: রক্তবাহিকা নেই,
3: হ্যাঁ এখানে কোন রক্তবাহিকা থাকে না এবং এরা বেশ মজবুত হয়, একই সাথে অভঙ্গুর হয় এবং স্থিতিস্থাপক গঠন বিশিষ্ট এক ধরনের যোজক টিস্যু মূলত এই তরুণাস্থিগুলো। কোনগুলো? যেমন আমাদের নাকে কিন্তু আছে, এই যে নাকের লগায় যে এখানে কানের যে পিনা এগুলা, তারপরে দুইটা হাড়ের যে সন্ধিস্থল সেখানে হাড়ের মস্তকে,
4: ইন্টারকোস্টাল কার্টিলেজ,
3: গুড, এসব জায়গা কিন্তু এরা থাকে। তো এর গঠনটা কি? গঠনের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে এখানে প্রচুর পরিমাণে কি থাকে, ম্যাট্রিক্স থাকে বা মাত্রিকা থাকে এবং কিছু কন্ড্রোব্লাস্ট বা কন্ড্রোসাইট নামক কোষ থাকে এবং এইখানে এই ম্যাট্রিক্স এর মধ্যে কিছু ছোট ছোট গহ্বর থাকে, ল্যাকুনা বলা হয় এটাকে, এবং এখানে বেশ কিছু তন্তুও থাকে বা ফাইবার থাকে যেটাকে বলা হয় কোলাজেন, কোলাজেন তন্তু। এবং একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এর যে আবরণী বা মাত্রিকা এটা অনেকটাই পারমিয়েবল বা ভেদ্য, ভেদ্য বলে এখানে কোনো আলাদা রক্তনালীর কিন্তু প্রয়োজন
4: হয় না,
3: হয় না। তো এর কাজটা কি? মানে অস্থির কাজ তো আমরা বুঝলামই, অস্থির আমরা যে অস্থির কথা বলছি, অস্থির কাজ এবং তরুণাস্থির কাজ অনেকটা কি একই রকম না? সবার তো মূল কাজ তো একই, যে আমরা যে সংজ্ঞা যে কথাগুলো বলছি, তবে তার স্পেসিফিক বিষয়টা আসলে কি, যে এটা আসলে কিভাবে কি কাজ করছে সেইখানে যদি আমরা আসি। তরুণাস্থির ক্ষেত্রে এটা যেহেতু স্থিতিস্থাপক আমরা বললাম এবং নমনীয়, সো অনেক বেশি চাপ এবং টান
4: এটা
3: সহ্য করতে পারবে বা প্রতিরোধ করতে পারবে এবং এগুলো বিভিন্ন ধরনের আকৃতি গঠন করতে পারে এবং হচ্ছে আমাদের
5: দুটো অস্থির সন্ধিস্থলে,
3: হ্যাঁ, থেকে কি করে
5: অস্থিগুলো সঞ্চালনে সহায়তা করে।
3: হ্যাঁ, অর্থাৎ যেখানে দুটো অস্থির সংযোগস্থল মানে কি, যে আমাদের যে ধরো কনুই বা হচ্ছে যে হাঁটু বা শরীরের যেসব জায়গায় যে আমাদের, হ্যাঁ, হিমরসের সাথে কাঁধ, আমাদের এই যে সন্ধিস্থল যেগুলো আছে
4: দুটো অস্থির,
3: এইখানে এদের একটা বড় ভূমিকা আছে যে দুটো হাড়ের সাথে যেন ঘষা লেগে এই পার্শ্বনের বা মানবদের কোনো ক্ষতি না হয়, ক্ষয় না হয়, সেই কাজটা কিন্তু করে। এবং এই যে সন্ধিটা বিশেষ করে একটা আদর্শ অস্থি সন্ধি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে বলা সাইনোভিয়াল অস্থি সন্ধি, যেখানে হচ্ছে মানে দুইটা অস্থির বহির্ভাগ এসে মিলিত হয় এবং সরল অস্থি, আর দুই অধিক যদি মিলিত জটিল স্নায়ুভিয়াল অস্থি বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু যারা আছো, যারা দূর থেকে শুনছো, আশা করছি স্টুডিওর এই শিক্ষার্থীদের মতো তোমরাও আজকের এই বিষয়বস্তু খুব ভালো করে বুঝতে পেরেছ। তো আজকের শিক্ষার্থীদের আসর এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমরা আমাদের পরবর্তী আসরে অন্য কোন নতুন বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।

0: এতক্ষণ প্রচারিত হল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। অনুষ্ঠানটি পরিচালনা করলেন মোহাম্মদ আরিফুল হক, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ বাকের মাহমুদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি রাবেয়া সুলতান আশিউলি, ফাতেমা আফরোজ সোহেলি এবং আমি শামসি মাহমুদ শুক। প্রকৌশল দায়িত্বে আমাদের সাথে রয়েছেন ইফতেহাজ আহমেদ, নাসরিন আক্তার এবং রাসেল খান। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হাসিনা পারভীন। বাংলাদেশ বেতার ঢাকা।

0: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: হাসান,
2: হ্যাঁ,
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে, দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
0: গাছ লাগান, পরিবেশ বাঁচান। খুব প্রয়োজনে একটি গাছ কাটতে হলে সে জায়গায় কমপক্ষে তিনটি চারা রোপণ করুন। বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি আমাদেরই প্রয়োজনে। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান।

0: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে। গ্রন্থনা উপস্থাপনায় শামীম আহমেদ।
1: ডেঙ্গু ঠেকাই একসাথে ডেঙ্গু বিষয়ক বিশেষ অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ডেঙ্গু আমাদের দেশে একটি পরিচিত জনস্বাস্থ্য সমস্যা, তবে সচেতনতা, পরিচ্ছন্নতা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ যা এডিস মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। এডিস মশা সাধারণত মানুষের বসতবাড়ি ও আশেপাশে জমে থাকা পানিতে বংশ বিস্তার করে। তাই ডেঙ্গু প্রতিরোধের অন্যতম কার্যকর উপায় হল এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করা। বাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব ও টবের নিচের পাত্র, পরিত্যক্ত বোতল, কৌটা, বালতি, ডাবের খোসা কিংবা অন্য কোনো পাত্রে পানি জমে থাকলে তা নিয়মিতই অপসারণ করতে হবে, অর্থাৎ পানি ফেলে দিতে হবে। মনে রাখবেন, পানি জমতে দেব না, এডিস মশার প্রজনন হতে দেব না। ডেঙ্গু প্রতিরোধ শুধু কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা বিভাগের একক দায়িত্ব নয়, এটি আমাদের সবার দায়িত্ব। প্রতিদিন কয়েক মিনিট সময় নিয়ে নিজের বাড়ি ও আশপাশ ভালোভাবে পরীক্ষা করুন। খেয়াল করুন কোথাও পানি জমে আছে কিনা, অপ্রয়োজনীয় কোনো পাত্র পড়ে আছে কিনা, ফুলের টব বা টবের নিচে পানি জমে আছে কিনা, কিংবা ছাদ, বারান্দা অথবা অন্য কোনো স্থানে পাত্রে পানি জমে আছে কিনা। পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করুন। যেসব পাত্রে পানি সংরক্ষণ করা প্রয়োজন সেগুলো যথাযথভাবে ঢেকে রাখুন। তবে বিষয়টা শুধু নিজের বাড়িতে নয়, পাশের বাড়ি, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, নির্মাণাধীন ভবন এবং পাড়া মহল্লার পরিবেশের প্রতিও নজর দিতে হবে। যেহেতু ডেঙ্গু রোগের প্রধান উৎপত্তিস্থলই হচ্ছে জমে থাকা পরিষ্কার স্থির পানি, তাই আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যেন কোনো অবস্থাতেই স্থির পরিষ্কার পানি কোথাও তিন দিনের বেশি জমে না থাকে। এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং একই সঙ্গে আমরা যেখানে বসবাস করছি, অর্থাৎ আমাদের বাড়িঘর, স্কুল, কলেজ কিংবা আমরা যেখানে বসেও থাকি, আড্ডা দেই, সেই সব জায়গাও যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সে বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এবং এই বিষয়কে সামনে রেখেই গত 12 সেপ্টেম্বর থেকে সরকারি উদ্যোগে সারা দেশব্যাপী শুরু হয়েছে ডেঙ্গু প্রতিরোধ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, যেটির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। সরকারের এই উদ্যোগে কেবল সরকারই নয়, বরং সরকার সবাইকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছে এবং সম্পৃক্ত করেছে কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের, সম্পৃক্ত করেছে বিএনসিসি, গার্লস গাইড এবং বিভিন্ন সরকারি সংস্থার যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তাঁদেরকেও। তবে আশার কথা হচ্ছে, এটি একটি সামাজিক আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করছে সরকার, আর এর মধ্য দিয়ে হয়তো পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধি পাবে এবং একই সঙ্গে প্রকোপ কমতে থাকবে ডেঙ্গু পরিস্থিতির। আসুন সরকারি এই প্রচেষ্টার সঙ্গে আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করে যাই। প্রিয় শ্রোতা, এবারে শুনব ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ পরিকল্পনার কথা। জানাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাকত হোসেন এমপি।
2: মশা নিধন করা, প্রতিষেধক কি কি কাজ করা যায়, এগুলির সিদ্ধান্ত নেওয়া সকল কর্নার থেকে আমরা একটা টিম ওয়াইজ এটাকে আমরা ফাইট করতে চাই, যাতে করে ডেঙ্গুর প্রভাব এবং অবাধ বিস্তার বন্ধ করা যায়, পাবলিক হেলথ যেন ঠিক রাখা যায়। জনকল্যাণের শহরগুলিতে আমরা সেই ব্যবস্থা নিতে যাচ্ছি, সেইগুলির প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের এই সভা ডাকা হয়েছে। আশা করি আপনারা যারা সাংবাদিক, আপনারা আমাদের কাজে সহযোগিতা করবেন। সমাজকে যখন আপনারা জানাবেন যে আমরা প্রস্তুতি নিচ্ছি, সমাজও তখন আমাদের সাথে প্রস্তুতির সাথে হাত মিলাবে, সহযোগিতার হাত প্রসারিত করবে। সবাই মিলে আমরা ডেঙ্গুকে মোকাবেলা করতে চাই। মশা যাতে বিস্তার না হয়, মশার সৃষ্টি স্থল যেটা অরিজিনেটিং ডিচ, ডুবা যেগুলি আছে, এগুলিতে কিভাবে আমরা মশা নিধন করা যায়, এটা আমরা আজকে মিটিংয়ে ফাইন্ড আউট করব। তারপর কিছু জনসচেতনার দরকার, খোলা কন্টেইনার, গাড়ির টায়ার, তারপর যে ডাবের পার্ট, যেটা টু পার্ট যেটা খোলা রাখে পানি জমে, এগুলি থেকে মানুষকে সচেতন। দেখেন ডেঙ্গুর প্রভাবটা এমন ভাবে হয়, এটা শুধু আমরা উইদ অল অফিসে যদি আমরা একত্রে ইউনাইটেড শুরু করি, উইল নট বি এবল টু বিকাম সাকসেসফুল, বিকজ এখানে কিন্তু আমাদের জনগণের সচেতনতা এবং ওনাদের কোঅপারেশনও সমভাবে প্রযোজ্য, যেটার জন্য আমরা ওইগুলির জন্য একটা হয়তো কিভাবে আমরা ওনাদের কাছে আমাদের অ্যাপিলটা পৌঁছে আমরা সিদ্ধান্ত নেব। এখন আমরা সবাইকে ডাকছি, যদি কেউ বাধ্য করে থাকে উইল ইনভলভ দ্যাম উইথ আওয়ার এফার্ট, চেষ্টা করবো ইনশাল্লাহ ভালোভাবে সবাইকে নিয়ে টিম ওয়ার্ক করতে। এই ক্রাইসিস
1: প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের শোনাবো ডেঙ্গু নিয়ে একটি গান।

0: প্রিয় শ্রোতা, তবে চিকিৎসার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ এবং এডিস মশার বংশ বৃদ্ধি রোধ করা, এবং এ কারণেই সরকারের এই তিন মাস ব্যাপী অভিযান। একই সঙ্গে সরকার দেশে সবার জন্য সরকারি হাসপাতালগুলোতে বিনা খরচে এবং বেসরকারি হাসপাতালগুলোতে নামমাত্র মূল্যে, আবার কোথাও কোথাও একেবারে বিনামূল্যে স্বাস্থ্য সেবার ব্যবস্থা করেছে। এখন প্রয়োজন আমাদের সবাইকেই সম্মিলিতভাবে এগিয়ে আসা এই ডেঙ্গু পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাবার। আর এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা যেন আমাদের বাড়ি ঘর আশপাশ কোথাও যেন কোন রকম পানি জমতে না দিই এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আজ এ পর্যন্ত প্রিয় শ্রোতা, সবার জন্য শুভকামনা।
1: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে আজকের মতো এখানে শেষ হল।
2: বাংলাদেশ বেতার ঢাকা। নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝে এবং সৎ ও দায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি। নৈতিকতার মাধ্যমে আমরা কারো ক্ষতি করা থেকে এবং কাউকে আনন্দ থেকে বঞ্চিত করা থেকে বিরত থাকি। নৈতিকতা মানুষকে সব খারাপ বিষয় থেকে দূরে রাখতে সহায়তা করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই।
3: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের অনুষ্ঠানমালায় এখন রয়েছে নজরুল সংগীত, গেয়েছেন জান্নাত তারা।

0: নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন জান্নাত আরা। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
2: হ্যাঁ ইমাম সাহেব,
1: তাইলে একটা জরুরি কথা বলি।
2: বলেন কোন বলেন।
1: শুনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা।

0: রাইখা চেষ্টা করা মানুষের কাজ, টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
1: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব, এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
0: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
1: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
0: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে, এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নেবেন কেমন?
1: জি অবশ্যই।
2: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, পাঁচ দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
0: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
1: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
1: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
0: তারপর কি হইল?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
0: কিন্তু আবার কি,
2: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
0: আল্লাহ সবাইরে হেফাজত করুন,
3: আমিন।
0: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা ছয় মাস থেকে দশ বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
4: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, একটু পরে শুনবেন আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
5: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান

0: আসসালামু
1: আলাইকুম।
0: আশা করি ভালো আছে সবাই, বোঝাই যাচ্ছে। আশ্বিনের শেষ প্রান্তে, তৃতীয় বা চতুর্থ সপ্তাহ, শীত শীত ভাব আগাম নাকি? ছন্দে ছন্দে বলো না,
1: ওই যে আইলো রে আশ্বিন, গা করে শিন
0: শিন শিন। আচ্ছা, তবে অতটা শিন শিন এখনো শুরু হয়নি। প্রচলিত প্রবাদে আমরা যে অন্তি শুনি, শেষ সাথে করে। হ্যাঁ, আজকে কিন্তু আমি কুয়াশাও দেখছি সকালবেলা। তোমার ভাবি জান কইতেছিল, দেখছি পূর্বের আকাশ তো কত সুন্দর।
1: আশ্বিন হলো শীতের আগমনী বার্তা দেয়।
0: হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগলো। যা হোক, আমরা সবাই আসলে ঋতু নিয়ে চিন্তা ভাবনা করি, কারণ আমরা তো কৃষক, ভালো থাকতেই হবে।
1: আমরা মা দাদিদের কাছ থেকে শিখছি, আমরা এগুলো
2: জানো না, আমাদের শয়নে স্বপনে সব সময় আমরা কৃষিকাজেই ব্যস্ত থাকি। এই দিয়ে আমার প্রধান লক্ষ্য আর কি,
0: আর আমাদের পেশা বলো, নেশা বলো, জীবনের প্রাপ্তি বলো, হারানো বলো, সব এর মধ্যে রয়েছে নাকি?
2: একদম ঠিক কথা গেছে।
1: আমরা যেটাই করি ঋতু ভিত্তিক করি,
2: এক এক ঋতুতে এক এক ফসল ভালো লাগে আমাদের।
0: আনন্দের সঙ্গে বলতে চাইছি এই কথাটা আমাদের সুপ্রিয় শ্রোতা মন্ডলীর উদ্দেশ্যে আগিয়ে বলে রাখি। একটি ঘোষণা হচ্ছে, আমরাও কিন্তু ফোনিন অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আগামীকাল বুধবার থেকে। হ্যাঁ, এটা এতকাল আমাদের ছিল না, মানে আমরা এই সোনালি ফসল। তাহলে বিষয়টা হচ্ছে, একটু জানিয়ে রাখি সুপ্রিয় শ্রোতা, আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসলে শুরু হতে যাচ্ছে ফোন ইন অনুষ্ঠান। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ে আপনাদের যে কোনো সমস্যা নিয়ে জানতে এবং সমাধানে সরাসরি বিশেষজ্ঞ পরামর্শ নিতে পারবেন প্রতি বুধবার সন্ধ্যে 6:05, তার মানে আগামীকাল। সুপ্রিয় শ্রোতা, আগামী 7/10/2026 তারিখ বুধবার সন্ধ্যে 6:05 কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসলে আগাম শীতকালীন শাকসবজি পরিচর্যার করণীয়, এই বিষয় নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে ওই দিন উপস্থিত থাকবেন ক্রপস উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ঢাকার অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম। উপরোক্ত বিষয়ে আপনার প্রশ্নের উত্তর জানার জন্য 02-448-13-268 থেকে 70 পর্যন্ত এবং 02-448-13-277 থেকে 79 পর্যন্ত নম্বরে, আমি আবারও বলছি প্রশ্ন করার জন্য 02-448-13-268 থেকে 70 পর্যন্ত এবং 02-448-13-277 থেকে 79 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। এছাড়া অনুষ্ঠানটি শুনতে পাবেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকেও। এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ https://www.facebook.com বাংলাদেশ বেতারে সরাসরি আমরা সবাই মিলে অনুষ্ঠানটি উপভোগ করতে পারব। বলো, তুমি কি বলো? আমাদের
2: মঙ্গলবারে দেওয়া হলো দেশ আমারে, আজকে আজকে দেশ আমারে যাবে আর বুধবারে
0: তুমি জানো। হ্যাঁ বলো,
2: আমার একটু কইতে সুযোগ দাও।
0: বলো,
2: আমি ছোটখাটো মানুষ তো, কাজে আমি সবসময় কিছু নিয়ে কথা হানি।
0: সবাই সমান, বয়স্ক
2: তারপরেও এর মধ্যে গণ্যমান্য আছে না?
0: ঠিক আছে, সম্মান করো, ভালো কথা বলো। এখন কি বলবে,
2: কথা আছে না যে রম না সম না, কেউ থেকেও কম না, খালি ওই অনুষ্ঠানে হে অনুষ্ঠানে খালি হুন্দা। আমার অনুষ্ঠানে কিন্তু অনেক উন্নত হয়ে গেছে, বুঝতে পারলাম যে ওই যে কি জানি নতুন একটা কি করলো, ফোনে ফোনে কথা কমু, আবার হুনুমো আমরা। ওই পাড়া প্রতিবেশী আছে না, হ্যাঁগুলো গিয়ে ওই আলোচনা ওই আজকা সন্ধ্যায় গিয়া কমু, যে আমগো কালকে একটা নতুন একটা অনুষ্ঠান আমরা শুনবো,
1: তোমরা কিন্তু ফোন করো
0: সঙ্গে সঙ্গে উপস্থিত।
2: এখন তো সবার হাতেই মোবাইল থাকে, করে দিও।
0: হ্যাঁ, সেটা নিয়ে আমাদের চলমান বর্তমান সরকার কিন্তু অনেকগুলো সুবিধা আমাদের কৃষকদের জন্য দিয়েছেন, তার মধ্যে বিশেষ করে কৃষক কার্ড আমরা যারা পেয়েছি, ভালো কথা।
1: আমি পাইছি।
0: হ্যাঁ, তুমি তো পেয়েছো, তুমি তো
2: কারণ তুমি সবজি জানি না, তোমাকে তো মানুষ আগেই দিব।
0: সব ধরনের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখি নিয়মিত, একজন সচেতন, একজন এগিয়ে চলা কৃষক তো আমরা বলতে পারি আমাদের সবজি বাবুকেই। সুতরাং সে পাবে, এটা খুব ভালো কথা। অনেক কৃষকের সম্মান মর্যাদাকে তো আমরা রাখতে হবে,
1: সবাই পাইব, খালি যার পরিচয় আছে সেই পাইব, যার পরিচয় না সে পাইব
0: না,
1: সবাই পাইব,
2: সময়ের
1: দরকার,
0: বিমাটার জন্য
1: একটা কাজ
0: সঠিক সব ব্যবহার করতে পারি সেটা কিন্তু মাথায় রাখতে হবে,
2: প্রামাণিক
1: সবারই লিস্ট আছে।
2: এই তোমার কথায় সরকারের কথা এখন আমার মনটা খুব আনন্দ হয়ে গেছে।
0: আচ্ছা আচ্ছা,
2: এটা যেমন কেমন কথা, এই যে মাটি রাজা বলে চাষি,
0: আচ্ছা
2: তো মাটির সাথে আমরা কাজ করি, হ্যাঁ তাহলে আমরা তো যারা কৃষক কিষানি দাঁড়াই আছি আমরা ওই চাষা বসেও কিন্তু আমরা মাটির রাজা চাষি হয়ে গেছি কেমন, সরকার দিতেছে না স্বীকৃতি দিতেছে সরকার
0: আমাকে,
2: আমাদের দাম আছে মূল্য আছে,
0: যে বললাম একটা বড় মাপের সম্মান,
2: হ্যাঁ
0: প্রাপ্তি, এটাই বড় কথা।
3: আমি মনে করি যে আমাদের মূল্যটা বেশি, আমরা সবার জন্য উৎপাদন করি, তাই না,
1: কৃষক বাঁচলে দেশ
0: দেশ বাঁচবো, দেশ কাদেরকে নিয়ে, মানুষকে নিয়ে, আমরা অবশ্যই আছি কিন্তু সেই মানুষ যদি পুরোপুরি ভাবে সুস্থ থাকে ভালো থাকে তবেই তো আমরা বাঁচার আশা করতে
2: পারি,
0: আমরা দেশের জন্য কিছু না কিছু অবদান রাখতে পারবো।
3: এখন হলো যে তোমরা ডেঙ্গু মশা নিয়ে একটু খুব বেশি ঝামেলার মধ্যে
0: আছি সবাই, তো এটা বুবু খুব ভালো,
3: সবাই মিলে সচেতন করতে, সচেতন হয়ে আমাদের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগবে, তারপরে কোথাও যেন পানি জমে না থাকে,
0: পরিষ্কার পানি তিন দিনের বেশি যেন জমা না থাকে, কথাগুলো আমরা বারবার শুনে আসছি,
3: সব পানিতে আবার হয় পরিষ্কার অপরিষ্কার, সব পানিতে আবার ডেঙ্গু মশা জন্মে, রাতে দিনে সব সময় কামড়ায়,
0: স্বাস্থ্যবিধি রক্ষার কোন বিকল্প নাই, অসুস্থ হলে আমরা কোন কাজই করতে পারবো না, দেশকে তো বটেই না নিজেদের এগিয়ে নিতে পারবো, সুতরাং সুস্বাস্থ্য রক্ষা করতে হবে আমাদের সবার মধ্যে। আর যে বিষয়টা, স্বাস্থ্য যখন ভালো থাকতে হলে অনেকগুলো বিষয় প্রয়োজন নজর রাখতে হয়, সেটা হচ্ছে পুষ্টিকর এবং ভেষজ গুণ সমৃদ্ধ। লাফা শাকের নাম শুনেছো তোমরা?
1: শীতকালে নাকি ভালো হয়?
0: হ্যাঁ হ্যাঁ
3: হ্যাঁ,
0: কাজে সামনে তো শীত আসছে, আমরাও আশা করছি, আর ব্যবস্থা ঠিক সেভাবে হয়ে রয়েছে যে পুষ্টিকর ও ভেষজ গুণ সমৃদ্ধ। লাফা শাক চাষ পদ্ধতি কি তার উপর ভিত্তি করে কথা বলবেন তাহসিন তবাসুম, প্রকাশনা কর্মকর্তা, প্রশিক্ষণ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়িতে তিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, তো আমরা শুনি এই বিষয়ে তিনি কি পরামর্শ দেন।
2: আচ্ছা,

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বিষয়টি হচ্ছে পুষ্টিকর ভেষজগুণ সমৃদ্ধ লাফা শাক বা নাপা শাক চাষ পদ্ধতি। এ বিষয়ে কথা বলার জন্য আমি আপনাদের সাথে আছি তাহসিন তাবাসুম, প্রকাশনা কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। তাহলে চলুন আমরা শুনে নেই ভেষজগুণ সমৃদ্ধ এই লাফা শাকের চাষ পদ্ধতি। প্রথমে আমি আপনাদেরকে লাফা শাকের উৎপত্তি, ইতিহাস এবং পুষ্টিগুণ সম্পর্কে কিছু বলে নেই। লাফা শাক বা নাপা শাক হলো ভিসি পরিবারের এক বর্ষজীবী খাদ্যতুল্য শাক। পাতার সঙ্গে এই শাকের কচি ডগাও কিন্তু রান্না করে খাওয়া হয়। এই শাক খেতে অত্যন্ত সুস্বাদু। সাধারণত উত্তর অঞ্চলের মানুষ, বিশেষ করে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার ও আসামের গোয়ালপাড়া অঞ্চলে এটি বিশেষভাবে জনপ্রিয়। স্থানীয়রা বলে থাকেন এই শাকটি অত্যন্ত দ্রুত লাফিয়ে বেড়ে ওঠে, এজন্যই নাকি একে লাফা শাক বলা হয়। আমি এখন একটু এই শাকটির ইতিহাস নিয়ে আপনাদের সাথে কথা বলি। লাফা শাকের আদি নিবাস ভূমধ্য সাগরীয় অঞ্চল। প্রাচীন গ্রিস ও রোমে এটি খাদ্য ও ঔষধি হিসেবে আগে ব্যবহৃত হতো। বাংলাদেশ ও ভারতের উত্তর অঞ্চলে এটি দীর্ঘকাল ধরে শীতকালীন শাক হিসেবে চাষ ও খাদ্য তালিকায় ব্যবহৃত হয়ে আসছে। তবে বর্তমানে এটি উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া সহ পৃথিবীর অনেকখানি কিন্তু পাওয়া যায়। এমনিতে লাফা শাক আসলে একটি একবর্ষজীবী উদ্ভিদ। এর উচ্চতা প্রায় 30 সেন্টিমিটার। এছাড়া এর পাতা কিছুটা গোলাকৃতির, রং সবুজ থেকে হালকা লালচে হয়ে থাকে। চলুন এবার শুনি লাফা শাকের কিছু পুষ্টিগুণের কথা। সাধারণত প্রতি 100 গ্রাম লাফা শাকে ক্যালোরি থাকে 20-25 গ্রাম, প্রোটিন থাকে 1.5-2 গ্রাম, কার্বোহাইড্রেট 4-5 গ্রাম, আঁশ রয়েছে 2 গ্রাম, ভিটামিন এ 250-300 মাইক্রোগ্রাম, ভিটামিন সি আছে 20-25 মিলিগ্রাম, এছাড়াও ক্যালসিয়াম রয়েছে 70-80 মিলিগ্রাম, আয়রন 2 মিলিগ্রাম, সেই সাথে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ফলেটও রয়েছে এই নাপা বা লাফা শাকে। এবার আপনাদের সাথে আমি আলোচনা করব এই শাকের চাষ পদ্ধতি, বীজ রোপণ ও পরিচর্যা সম্পর্কে। প্রথমে লাফা বা নাপা শাক চাষের জন্য উপযুক্ত মাটি ও স্থান নির্বাচন করতে হবে। সাধারণত যে কোনো ধরনের মাটিতেই চাষ করা যায়, তবে রোদযুক্ত বা আধোছায়াযুক্ত জমি বেশ ভালো হয়। আর খেয়াল রাখতে হবে জমিতে যেন কোনোভাবেই পানি জমে না থাকে। এছাড়া বীজ রোপণের ক্ষেত্রে সরাসরি জমিতে বা ছোট পাত্রে বুনে দিলেই এই শাক খুব সহজেই বেড়ে ওঠে। এবার আসি পরিচর্যার বিষয়ে। এই শাক চাষাবাদে খুব বেশি পানি প্রয়োজন হয় না, নিয়মিতভাবে পরিমিত মাত্রায় পানি দিলেই চলবে। আর পাশাপাশি জমিতে যেন আগাছা না থাকে সেটিও খেয়াল রাখতে হবে। আগাছা জন্মালে দ্রুত সেটি পরিষ্কার করে ফেলতে হবে। লাফা শাকের চাষ পদ্ধতি, বীজ রোপণ এবং পরিচর্যা নিয়ে কথা বললাম। এর পাশাপাশি এই শাকের কিন্তু অনেক উপকারিতা রয়েছে, আমি সেই বিষয়ে আমার শ্রোতাবৃন্দের উদ্দেশ্যে কিছু বলবো। এই শাকের প্রোটিন, ভিটামিন, ফাইবার ও খনিজ পদার্থ পুষ্টির ঘাটতি পূরণে অত্যন্ত সহযোগিতা করে। এর আয়রন রক্ত শূন্যতার প্রতিরোধক হিসেবে কাজ করে। এছাড়া এই লাফা বা নাপা শাকে ভিটামিন এ, সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এই শাকের ভিটামিন এ চোখের স্বাস্থ্য ভালো রাখে এবং দৃষ্টিশক্তি উন্নত করতে সহযোগিতা করে। এই শাকের ফ্ল্যাভোনয়েড ও বিটা ক্যারোটিন উপাদান কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি কমায়। এছাড়া হজম শক্তি বৃদ্ধি, হাড়ের স্বাস্থ্য ও ওজন নিয়ন্ত্রণেও এই লাফা শাক বা নাপা শাক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আমি আসি এই শাক খাবার আগে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে সেই বিষয়ে। এই শাক খাবার আগে অবশ্যই ভালো করে ধুয়ে খেতে হবে। আসলে সব খাবার খাবার আগে আমাদের ধুয়ে খাওয়া উচিত, এই শাকের ক্ষেত্রেও সেটি ব্যতিক্রম নয়। অতিরিক্ত খাওয়ার ফলে হজমের সমস্যা বা পেট ফাঁপা হতে পারে, তাই পরিমাণ বুঝে খেতে হবে। আর কারো যদি অ্যালার্জি থাকে তাহলে সেক্ষেত্রে কিছুটা সাবধানতা মেনে এই শাক খাওয়া ভালো। সর্বোপরি আসলে লাফা শাক একটি পুষ্টিকর খাদ্যতুল্য ও ভেষজ গুণ সমৃদ্ধ শাক, যা সহজেই বাড়ির পাশে অল্প জমিতেই চাষ করা যায়। নিয়মিত খাদ্য তালিকায় নাপা শাক বা লাফা শাক রাখলে শরীর সুস্থ থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং হজমের পাশাপাশি হাড়, চোখ ও রক্ত সংক্রান্ত সমস্যা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।
1: তো প্রতিদিন আমরা আমাদের আসরে কিছু কিছু আলোচনা থেকে অনেক অনেক বিষয় কিন্তু জানতে পারি। তো শুধু শুনলে হবে না, মনে রাখতে হবে। এবং নয়নবু, তুমি জানো যে গিট্টি দেওয়ার কথা বলো, কিন্তু আমাদের সবজিবু কি বলছে, লিখতে হবে। গিট্টিও থাকবে, সেটা থাকবে মাথায়, আর খাতা কলমে হাতে কলমে লেখা হবে। গানে গানে যদি আমরা কিছুটা সময় কাটাই তো নিশ্চয়ই আমাদের ভালো লাগবে, আবার নতুন উচ্ছ্বাস নিয়ে আবেগ নিয়ে আবার বাকি কাজগুলো আমরা করবো। তাহলে আমরা একটা কৃষি বিষয়ে গান শুনতে পারি, কথায় সুরে আজ শোনাবো কাঁকড়া চাষের গল্প। এটা গানটা আমরা অনেকবার শোনার পরও কিন্তু বারবার শুনতে ভালো লাগে, কারণ কাঁকড়া বিষয়ক আলোচনা গানের মধ্যে দেওয়া হয়েছে। গানের শিল্পী হচ্ছেন শাহনাজ রহমান স্বীকৃতি আর তুলিপ সেনগুপ্ত দ্বৈত কণ্ঠে, গীতিকার হচ্ছেন শফিকুল ইসলাম বাহার আর গানের সুর করেছেন উজ্জ্বল সিনহা। চল আমরা শুনে আসি।
2: আচ্ছা

0: তো গানের মধ্যে থাকতে আসলে ভালোই লাগে, ঠিক আছে, কিন্তু গানে গানে যেগুলো আমরা শুনলাম সেগুলোকে তো মনে রাখতে হবে। কৃষিক্ষেত্রে বায়ুর আর্দ্রতা অর্থাৎ বাতাসের যে একটা ভেজা ভাব, ঠান্ডা ভাব, সেইটার প্রভাব কিন্তু আছে, কিন্তু সেটা আমরা প্রত্যক্ষ ভাবে অনুভব করতে পারি না সাধারণ ভাবে। সেক্ষেত্রে আমরা এই বিষয়টা যদি একটু জেনে নিই আলোচনার মাধ্যমে, পরামর্শমূলক আলোচনা, তাহলে কিন্তু আমরা মাথায় রাখতে পারবো
1: এবং
0: নিজেদের চাষের ক্ষেত্রে গুরুত্ব দিতে পারবো। তাহলে আমরা এই মুহূর্তে কৃষিক্ষেত্রে বায়ুর আর্দ্রতার প্রভাব এবং এই বিষয় করণীয় এর উপর ভিত্তি করে ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক তিনি কি বলছেন আমরা শুনবো, আর তার পরিচয়টুকু তুলে ধরি। তিনি একজন আবহাওয়াবিদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঢাকায় তিনি কর্মরত রয়েছেন। তাহলে শুনে আসি কৃষিক্ষেত্রে বায়ুর আর্দ্রতার প্রভাব এবং এই বিষয় করণীয়।

0: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, কৃষিক্ষেত্রে বায়ুর আর্দ্রতা ও করণীয় এ বিষয়ে আমি আজকে আলোকপাত করব। আমি ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক, আবহাওয়াবিদ, বাংলাদেশ আবহাওয়া দপ্তর। সবুজ ফসলের মাঠ আর কৃষকের হাসি, এ দুটো যেন একে অপরের পরিপূরক। আর এই ফসলের বেড়ে ওঠার পিছনে মাটি, পানি ও সূর্যের আলোর পাশাপাশি আবহাওয়ারও রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। আজ কথা বলবো আবহাওয়ার এমন একটা বিষয় নিয়ে যা চোখে দেখা যায় না, কিন্তু ফসলের উপর যার প্রভাব অনেকটা, তা হলো বায়ুর আর্দ্রতা। বাতাসে থাকা জলীয় বাষ্পের পরিমাণকে বলা হয় বায়ুর আর্দ্রতা। সহজ কথায়, বাতাসে কতটা স্যাঁতস্যাঁতে ভাব রয়েছে তারই একটা ধারণা দেয় আর্দ্রতা। কৃষকের জন্য এটি জানা কেন জরুরি? কারণ আর্দ্রতা বেশি হলে যেমন সমস্যা হতে পারে, তেমনি আর্দ্রতা কম হলেও ফসলের ক্ষতির মুখে পড়তে পারে। আর্দ্রতা বেশি থাকলে জমি ও গাছপালার চারপাশে স্যাঁতস্যাঁতে পরিবেশ তৈরি হয়, পাতায় শিশির বা পানি দীর্ঘ সময় লেগে থাকতে পারে, এতে ছত্রাক ও অন্যান্য রোগ জীবাণু দ্রুত ছড়িয়ে পড়ার সুযোগ পায়। ফলে ধান, আলু, গম, শাকসবজি ও ফলের নানা রোগ দেখা দিতে পারে। অন্যদিকে আর্দ্রতা কম হলে বাতাস শুষ্ক হয়ে যায়, তখন গাছের পাতা ও মাটি থেকে পানি দ্রুত বের হয়ে যায়, ফসল পানিশূন্য হয়ে দুর্বল হয়ে পড়তে পারে, ব্যাহত হতে পারে গাছের স্বাভাবিক বৃদ্ধি এবং কমে যেতে পারে ফলন। তাহলে কৃষক ভাই ও বোনেরা কি করবেন আপনারা? প্রথমেই বলি, আবহাওয়ার পূর্বাভাস নিয়মিত শুনুন ও দেখুন। শুধু বৃষ্টির পূর্বাভাস নয়, তাপমাত্রা ও আর্দ্রতার তথ্য কৃষিকাজের পরিকল্পনায় কাজে লাগান। আর্দ্রতা বেশি থাকার সময় অপ্রয়োজনীয় সেচ দেওয়া থেকে বিরত থাকুন, জমিতে পানি জমতে দিবেন না, পানি নিষ্কাশনের ব্যবস্থা সচল রাখুন, ফসলের জমিতে যেন পর্যাপ্ত আলো বাতাস চলাচল করতে পারে সেদিকে খেয়াল রাখুন, অতিরিক্ত ঘন করে চারা রোপণ না করাই ভালো। আর রোগবালাইয়ের লক্ষণ দেখা দিলে দেরি না করে কৃষি কর্মকর্তার পরামর্শ নিন। নিজের অনুমানে ওষুধ ব্যবহার না করে সঠিক রোগ শনাক্ত করে সঠিক ব্যবস্থা নিন। ফসল ঘরে তোলার পরও আর্দ্রতার বিষয়ে মনে রাখবেন। ধান, গম, ভুট্টা, ডাল ও বীজ ভালোভাবে শুকিয়ে তারপর সংরক্ষণ করুন। অতিরিক্ত আর্দ্রতা শস্যে ছত্রাক ও পোকামাকড়ের আক্রমণ বেড়ে যেতে পারে। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আবহাওয়াকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আবহাওয়ার পূর্বাভাসকে কাজে লাগিয়ে ক্ষতি অনেকটাই কমাতে পারি। তাই আসুন, আবহাওয়ার খবর রাখি, আর্দ্রতা বুঝি, সময় মতো সিদ্ধান্ত নেই। মনে রাখবেন, পূর্বাভাস জানুন, আগে প্রস্তুত হন, ফসল বাঁচান, কৃষকের হাসি ধরে রাখুন। সচেতন কৃষকই গড়ে তুলতে পারে নিরাপদ ও সমৃদ্ধ কৃষি। তাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, আপনার ফসল ভালো হোক এবং আর্দ্রতাকে আপনার কৃষি পরিকল্পনায় ব্যবহার করুন। অনেক ধন্যবাদ।
1: আমাদের সম্মানিত বক্তা যে পরামর্শ দিয়েছেন, তার মতো করে আমি বলতে চাই, সুস্থ থাকি, নিরাপদ থাকি, ভালো থাকি। কিন্তু তার জন্য যে পরামর্শগুলো দেওয়া হয়েছে এগুলোকে আমরা মেনে চলতে হবে, এবং নিজেরা তো জানি, যিনি জানেন না, যারা জানেন না,
2: হ্যাঁ,
1: সুস্থ থাকার কোন বিকল্প
2: নেই।
1: হ্যাঁ বুবু, আমি জানি সকালবেলা খবর পেয়েছি, আমি ওই যে নিতনের কাছে এসে বলতেছিল, বললাম তাহলে দেখি বুবা আসুক, আসলে জিজ্ঞেস করবো, অন্যান্য ব্যস্ততার জন্য খবরটা নিতে পারিনি। আমরা খুব দোয়া করি, হ্যাঁ উঠবো তো আমরা অবশ্যই। তার আগে একটুখানি আমাদের শ্রোতা মন্ডলের উদ্দেশ্যে জানিয়ে যাওয়া প্রয়োজন মনে করছি। আপনারা এতক্ষণ শুনলেন আমাদের কৃষি সার্ভিস দপ্তর প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল। আর আজকের এই আয়োজনটির প্রযোজনার দায়িত্বে ছিলেন রনিয়া সুলতানা। তাহলে চলো আমরা একসাথে উঠি,
2: চলো ভাই, চলো।

0: আসসালামু আলাইকুম। সন্ধ্যে 6:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুকী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিশুর মধ্যে কোন না কোন প্রতিভা রয়েছে। তাদের সেই প্রতিভা বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শিল্প সংস্কৃতি ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে। তিনি আজ শিশু অধিকার দিবস 2026 এবং বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শিশুরা পরিবারের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। তারা সঠিকভাবে বেড়ে উঠলে পরিবারের পাশাপাশি দেশের ভিত্তিও শক্তিশালী হবে। তারেক রহমান আশা প্রকাশ করেন, শিশুদের যথাযথভাবে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে তারা প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশের নেতৃত্ব দেবে এবং একটি শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলবে। তিনি শিশুদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শিল্প সংস্কৃতি ও সংগীতসহ বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশুদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশে নতুন করে কর্মসূচি চালু করেছিলেন। বর্তমান সরকার সেই উদ্যোগের পাশাপাশি শিশুদের খেলাধুলার বিকাশেও নতুন কর্মসূচি গ্রহণ করেছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদুর রহমান বক্তব্য রাখেন। ডাক্তার জুবাইদুর রহমান বলেন, শিশুদের শৈশব হতে হবে নিরাপদ, তাদের ভবিষ্যৎ হতে হবে সুরক্ষিত। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ সরোয়ার আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে এ তথ্য জানান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি গণতন্ত্র চর্চায় কানাডার দীর্ঘ ঐতিহ্যের প্রশংসা করেন এবং বাংলাদেশেও এক্ষেত্রে কানাডার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শুরু করেছে। এ সময় রাষ্ট্রপতি বাংলাদেশ কৃষি, খাদ্য নিরাপত্তা, আইটি, শিক্ষা, প্রযুক্তি, নার্সিং ও চিকিৎসা খাতে কানাডার সহযোগিতা বৃদ্ধি এবং রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায় ও নিরাপদে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে দেশটিকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। কানাডার হাই কমিশনার রোহিঙ্গা ইস্যুতে দেশটির অব্যাহত সহযোগিতার বিষয়টি তুলে ধরেন এবং কানাডার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফরের বিষয়টি রাষ্ট্রপতিকে অবহিত করেন। সাব রেজিস্টার অফিসগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ এবং নানা অনিয়মের সিন্ডিকেট ভাঙতে দেশের এ ক্যাটাগরির 131 জন সাব রেজিস্ট্রারের মধ্যে থেকে লটারির মাধ্যমে 18 জনকে ঢাকায় পদায়নের জন্য নির্বাচিত করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে তাদের পদায়ন আদেশ জারি করা হবে। আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান লটারির মাধ্যমে এই বদলি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। লটারি কার্যক্রম শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, পাবলিক পারসেপশনে যেসব এলাকাকে দুর্নীতির আখড়া মনে করা হয় সেসব স্টেশনার সিন্ডিকেট ভাঙতেই এই লটারি পদ্ধতির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, লটারির মাধ্যমে পদায়ন পাওয়া কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন কিনা তা মন্ত্রণালয়ের পক্ষ থেকে 24 ঘণ্টা মনিটরিংয়ে রাখা হবে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে একটি নির্দিষ্ট ও টেকসই জায়গায় স্থিতিশীল হলে সরকার দেশীয় মূল্য পুনঃসমন্বয়ের চিন্তা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি আজ রাজধানীতে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সারাদেশে বাজার তদারকি কার্যক্রমের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হচ্ছে। বাজার নিয়ন্ত্রণে এলপিজির মূল্য সমন্বয় করার কথা জানিয়ে তিনি বলেন, বাজারে অনিয়ম ও অবৈধ মজুতদারদের বিরুদ্ধে নজরদারি এড়াতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা পরিবেশ দূষণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, জ্বালানি খাত ও বিদেশি কর্মী পাঠানো সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সার্বিক অগ্রগতির কথা তুলে ধরেন। খেলার খবর, ক্রিকেট। পাকিস্তানের ফয়সালাবাদে আজ নারী অনূর্ধ্ব 19 টি-20 ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ 13 রানে পাকিস্তানকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত 20 ওভার 5 উইকেটে 139 রান করে। জবাবে পাকিস্তান 126 রানে অল আউট হয়ে যায়। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর 12টায় একই ভেন্যুতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠানে তবলায় লহরা শুনবেন, বাজিয়েছেন মোহাম্মদ শফিকুর রহমান। তানপুরায় সঙ্গত করেছেন সাইফুল ইসলাম।

0: উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠানে মোহাম্মদ শফিকুর রহমানের বাজানো তবলায় লহরা শুনলেন। তানপুরায় সঙ্গত করেছে সাইফুল ইসলাম। বাংলাদেশ বেতার। আজ রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কয়রাতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৭৬%, সন্ধে ৬টায় ৭৫%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ৫:৫২, সূর্য অস্ত যাবে ৫:৪০। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: This is Bangladesh Betar. Now in weather forecast read by Shehnaz Parvin. Dhaka Met Office forecast for inland river pass warning valid till 1 a.m. There is no inland river pass warning and no signal is to be hoisted. Now forecast for the entire country remain effect till 6 p.m. There are chances of temporary gusty or squally wind with light to medium rain or thundershower in one or two places of Rongpur, Rajshahi, Maimonsingh, Dhaka, Khulna, Borishal, Chattogram and Salat divisions. Day temperature may slightly decrease all over the country and night temperature may nearly unchanged. Today the maximum temperature was recorded in Koira 35 degrees Celsius and minimum was in Tetulia 21.5 degrees Celsius all over the country. Today the maximum temperature was recorded in Dhaka 33.4 degrees Celsius, minimum was 26.6 degrees Celsius. Humidity recorded in air at 9 a.m. 76%, at 6 p.m. 75%. Tomorrow the sun rises over Dhaka at 5:52 a.m. and sets at 5:40 p.m. That's all for weather in time.
2: Bangladesh weather, ইটি বিজ্ঞপ্তি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭ অক্টোবর থেকে ১৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত ফৌজদারহাট এডি ফায়ারিং রেঞ্জে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত বাৎসরিক বিমান বিধ্বংসী গোলাবর্ষণ অনুষ্ঠিত হবে। এই গোলাবর্ষণের বিপজ্জনক এলাকা চট্টগ্রাম জেলার পাহাড়তলী থানার অন্তর্গত, যার উত্তর সীমানা ফৌজদারহাট দাগরিম অংশ ৯১.৪৫২০ পূর্ব এবং অক্ষাংশ ২২.২৩০ উত্তর থেকে ৩৩০ বরাবর ও দক্ষিণ সীমানা হালি শহর দাগরিম অংশ ৯১.৪৬৩৩ পূর্ব এবং অক্ষাংশ ২২.২৫ উত্তর থেকে ২৮০ বরাবর এবং উত্তর দক্ষিণ সীমানার অভ্যন্তরে পূর্ব উপকূল থেকে পশ্চিমে বঙ্গোপসাগরের অভ্যন্তরে ১২,০০০ গজ অথবা ৬.৮ মাইল ও সমুদ্রের উপরের আকাশ থেকে ফায়ারিং ও এলাকার ব্যাপ্তি বরাবর উত্তর ও দক্ষিণের সীমানা পর্যন্ত এবং ২২,০০০ ফুট উচ্চতা পর্যন্ত বিস্তৃত। ফায়ারিং চলাকালীন জনসাধারণ, জেলে, নৌযান ও বিমানকে এই ফায়ারিং এলাকা এড়িয়ে চলার জন্য অনুরোধ করা হল। বিজ্ঞপ্তিটি শুনলেন।
0: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল। বাংলাদেশ বেতার, ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছে পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান। সন্ধ্যা 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। ট্রান্সক্রিপশন সার্ভিস সরবরাহকৃত অনুষ্ঠান বন্ধন রাত 10:05। উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগলহরী শুনবেন রাত 10:30। এফএম এর অনুষ্ঠান FM 92 MHz সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দেওয়া হল পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার ঢাকা। নেশার অপর নাম মরণ। মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন। জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। মাদকদ্রব্যের ব্যবহারের ফলে সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি। নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্য থেকে দূরে রাখুন। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে সহায়তা করুন। আমাদের সমাজ জীবনে ছোট বড় নানা প্রকার অপরাধ মাদকাসক্তির কারণে সংঘটিত হচ্ছে। সামাজিকভাবে প্রতিরোধে এগিয়ে আসুন। প্রতিদিনের সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ মাদকাসক্তি। মাদকাসক্ত গাড়ি চালকের সন্ধান পেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে জানিয়ে দিন। মাদক অপরাধীদের সন্ধান পেলে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিন এবং মাদক অপরাধীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন। মাদক নয়, মৃত্যু নয়, সুস্থ জীবন চাই আমরা। মাদক মুক্ত সুস্থ জাতি চাই। আসুন আমরা মাদক মুক্ত সমাজ ও জাতি গড়ে তুলি। মাদক আসক্ত ব্যক্তি তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে, তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে যে কোনোভাবেই সহায়তা করুন। মাদক ব্যবহার দাম্পত্য সুখের অন্তরায়। মাদক থেকে দূরে থাকুন, সুখী জীবন গড়ে তুলুন। মাদকের ব্যবহার মানসিক, শারীরিক ও অর্থনৈতিকভাবে মাদক সেবনকারীকে ক্ষতিগ্রস্ত করে, এ থেকে দূরে থাকুন, সমাজকে সুন্দর রাখুন। মাদকদ্রব্য সেবন ও গ্রহণ একটি মারাত্মক অভ্যাস। এটি শুধু সেবন ও গ্রহণকারীকে নয়, তার পরিবারকে ধ্বংস করে। বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যে শুনবেন স্থানীয় বাংলা সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার ঢাকা। স্থানীয় সংবাদ পড়ছি আসমা আক্তার লিপি। নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে আজ দেশে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তি উদযাপন করা হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং অন্যান্য সংগঠন দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। শিশু অধিকার দিবস এবং বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের ভেতরের সম্ভাবনা ও মেধা বিকাশের সুযোগ করে দিতে পারলে দেশের ভিত্তি আরও মজবুত হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস 2026 উপলক্ষে আজ রাজধানীর একটি হোটেলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান এতে প্রধান অতিথি ছিলেন। সভায় তিনি জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেন। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থাকে নির্ভুল ও বিশ্বাসযোগ্য করতে এই কার্যক্রমকে সুষ্ঠু ও নিরবিচ্ছিন্নভাবে পরিচালনার উপর গুরুত্ব আরোপ করেন। অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ সময় উপস্থিত ছিলেন। ঢাকার সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি আজ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস পালন করে। সিআরপির শিশু বিভাগ ও উইলিয়াম অ্যান্ড মেরি টেইলর স্কুল প্রতি বছরের ন্যায় এবছরও নানা আয়োজনের মাধ্যমে এই দিনটি উদযাপন করে। সেরিব্রাল পালসিতে আক্রান্ত মানুষদের সমাজের মূল স্রোতধারায় অন্তর্ভুক্তকরণ এবং সচেতনতা নিশ্চিত করাই এর লক্ষ্য। দিবসটি উপলক্ষে সাভার সিআরপির প্রধান কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কিশোরগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে 1000 স্কুল ব্যাগ, বিভিন্ন শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মাঝারুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ দিতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। নরসিংদীতে মা ইলিশ সংরক্ষণ ও ইলিশ সম্পদ উন্নয়নে জেলা টাস্কফোর্স কমিটির এক সভা আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সভাপতিত্বে এতে জানানো হয়, আগামী 8 থেকে

২৬শে অক্টোবর পর্যন্ত মাইলি সংরক্ষণ অভিযান সফল করতে নদীতে মাছ ধরা বন্ধ, নিয়মিত অভিযান ও নজরদারি জোরদার এবং জেলেদের সচেতন করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রমের উপরও গুরুত্ব আরোপ করা হয়। গাজীপুর জেলা প্রশাসক আজ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক বন্দীদের সার্বিক পরিস্থিতি, মানবিক সমস্যা ও কারাগারের ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ খবর নেন। এ সময় জেলা প্রশাসক কারাগারে বন্দীদের বিনোদনের জন্য নিয়মিত গান পরিবেশনকারী শিল্পীদের উৎসাহ দিতে ১৬ জন বন্দীর হাতে উপহার হিসেবে পায়জামা ও পাঞ্জাবি তুলে দেন। কৃষিতে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ এবং শ্রম ও উৎপাদন খরচ কমাতে আজ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় ধান চাষাবাদ প্রযুক্তির উপর মাঠ দিবস পালন করা হয়। রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে জানানো হয়, ধান রোপণে শ্রমিক সংকট দূর করতে, সময় ও উৎপাদন খরচ কমাতে দিন দিন রাজবাড়ীতে বাড়ছে ধান রোপণ যন্ত্রের ব্যবহার। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৭৬% এবং সন্ধে ৬টায় ৭৫%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫:৫২ এবং সূর্যাস্ত সন্ধে ৫:৪০। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর আমাদের খেলাধুলার খবর, প্রচারিত হবে রাত ৮:০৫।

0: আসসালামু আলাইকুম।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
2: ঈশান নামাজ রাজানে, প্রিয় শ্রোতা, এখন পবিত্র ঈশান নামাজ রাজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমল নামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: প্রিয় শ্রোতা, এতক্ষণ ইশার নামাজের আজান, দোয়া এবং কালামে পাক থেকে তেলাওয়াত শুনলেন। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে আমাদের আজকের ফোন ইন অনুষ্ঠান। সকলকে আমরা আপনাদের সকলকে আমরা স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বিষয় আমন ধানের আন্তঃপরিচর্যা, পোকা ও রোগ দমন পদ্ধতি, যা এখন একেবারে সাময়িকভাবে খুবই গুরুত্বপূর্ণ।
4: আমন ধান আছে,
3: হ্যাঁ। তা এ বিষয়ে বলার জন্যে আমাদের আসরে আজকে এসছেন ডক্টর সালমা লাইজু, পরিচালক ক্রপ সোয়িং খামারবাড়ি। তো আপনাদের জানিয়ে দিই, আজকের এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তার উত্তর জানার জন্যে 02-44-81-32-68 থেকে 70 পর্যন্ত এবং 02-44-81-32-77 থেকে 79 পর্যন্ত নম্বরে, আমি আবার বলছি, প্রশ্ন করার জন্য 02-44-81-32-68 থেকে 70 পর্যন্ত এবং 02-44-81-32-77 থেকে 79 পর্যন্ত নম্বরে সরাসরি আপনারা ফোন করতে পারবেন। অনুষ্ঠানটি এখন শোনা যাচ্ছে বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপে। এছাড়া বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ www.facebook.com/bangladeshbetar, এখানে সবাই এটি সরাসরি আপনারা উপভোগ করতে পারবেন। তো শুরু হোক পথচলা। আপা আসসালামু আলাইকুম, আপনাকে।
5: ওয়ালাইকুম আসসালাম।
3: আপনি শুরু করেন আপা।
5: আমরা সবাই ভালো
4: আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন?
3: আচ্ছা, আমাদের সঙ্গে রয়েছেন প্রকৌশলী হিসেবে রাশেদ ভাই, তিনি আমাদেরকে সহায়তা করবেন টেলিফোন, আপনাদের টেলিফোন নেওয়ার জন্য। তো এরপরে আপা শুরু করেন আপনি আজকের যে বিষয়টি।
5: আপনারা জানেন যে এখন আমন ধান জমিতে রয়েছে এবং আমন ধানের বিষয়টা আমি বলতে চাই যে এখানে যেমন কিছু জায়গায়, খুবই অল্প জায়গাতে কাটাও হচ্ছে, আবার আপনি যদি নেত্রকোনার দিকে যান, অর্থাৎ যেখানে লেট দেরিতে বপন করে, তো সেখানে মাত্র থোর আসতেছে, মানে এতই বিস্তৃতি এটার, মানে ভেরিয়েশন বলবো সারা বাংলাদেশে,
3: বৈচিত্র্য
5: যেটা যেখানে আপনি কাটতেছেন এখানে তো আন্তঃপরিচর্যার সময় শেষ হয়ে গেছে, কিন্তু যেগুলো এখনো আপনার মাত্র থোর অবস্থা, ফুল আসে নাই, সেখানে কিন্তু এটা করার সুযোগ আছে। এখনো এখানে অনেক পরিচর্যা করতে হবে যদি আপনি ভালো ফলন চান। তো আমি কি আপনাদেরকে কিছু বিষয় আমাদেরকে,
3: আমার মনে হয় যে আমরা কি এখন টেলিফোনে
4: অনেকে আছে
3: তাদেরকে নেওয়া শুরু করি, দেখি ওনারা কি বলতে চান, তারপরে আপনার কাছ থেকে তার পরামর্শগুলো শুনবো। হ্যাঁ, কে, হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে, কোত্থেকে বলছেন, নাম বলবেন। হ্যালো, স্বাগত জানাচ্ছি, হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যালো, বলুন। জি বলেন বলেন বলেন। জি, খোকন চন্দ্র পাংশা থেকে বলেন, আপনি যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে।
6: আর আমার এক দাদা 70 বছর বয়স, তাকেও
3: স্বাগত জানাচ্ছি, তিনি প্রবীণ মানুষ, তিনি আমাদের অনুষ্ঠান শোনেন। তবে আপনি বেতার কিনে দিয়েছেন না বেতার সেট কিনে দিয়েছেন?
6: আমি জানতে চাচ্ছি যে আমাদের ধান লাগান করেছিল আগুর, কিন্তু দেখা যাচ্ছে বস্তাতে ধান যা বিঘেখানি বিঘেখানি বই মানে 40-42 শতক আছে, অলরেডি তো লাগিয়েছিল প্রায় 15 দিন ছিল, সেখানে ধান দেওয়া আছে, কিছু মাইট গেছে আর আছে জ্বালা আছে, কিন্তু লাল লাল। এখন এর জন্য কি করতে পারে আমি কিছু জানতে চাচ্ছি।
3: আচ্ছা, আপনি আমাদের সঙ্গে থাকুন, আপা নিশ্চয়ই বলবেন। আচ্ছা, আর কে আছেন আমাদের সাথে?
7: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
7: আজকে
3: আপা এই বিষয় নিয়ে কথা বলবেন, আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত থাকবেন বলে আশা করছি। আর কে আছেন আমাদের সাথে? হ্যালো, এক হাত পানি রয়েছে তার মধ্যে কেটে কেটে যাচ্ছে, বেশ। হ্যাঁ,
6: উত্তর দিবেন।
3: আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকেন। হ্যালো, আর কে রয়েছেন?
8: হ্যালো, আসসালামু আলাইকুম, আমি পাংশার আজবাই থেকে দিগান্ত কুমার বলতেছি।
3: হ্যালো,
8: ধান মাঝে মাঝে লাল হয়ে যাচ্ছে, ডেঙ্গার পার মাঝে মাঝে লাল হয়ে যাচ্ছে।
3: টেলিফোন নিতে অসুবিধা হচ্ছে, কোন রকম সমস্যা হচ্ছে কি? হ্যালো, কে বলছেন?
8: না, কোন সমস্যা হচ্ছে না। একে আমরা কি সারটা দিতে পারি?
3: না, আমরা কোনো শব্দ শুনতে পাচ্ছি না, আমার মনে হচ্ছে যে ওদের লাইনে কোনো সমস্যা হচ্ছে। আপা শুরু করতে পারেন আপনি, আপনি দু একটি। হ্যালো, কে বলছেন বলেন? জি জি, শুনতে পাচ্ছি, বলেন এবার।
9: হ্যালো,
3: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন, আমরা শুনছি শুনছি। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলেন আর কোত্থেকে বলছেন?
9: আমার নাম মোহাম্মদ মামুনুর রশিদ।
3: আচ্ছা,
10: কোত্থেকে বলছিলেন?
9: আমরা শোনেন, আমাদের ওই ধানের আগাটা একবার মরে যাচ্ছে পাতা।
3: আচ্ছা,
9: এখন আমার করণীয় কি?
3: আচ্ছা, আপনি মামুন ভাই, আপনি কোথা থেকে বলছেন, কোন জায়গা থেকে বলছেন? আরো অনেক টেলিফোন রয়েছে দেখা যাচ্ছে। হ্যালো, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ রাফিদ, স্বাগত জানাচ্ছি।
11: আমার একটা প্রশ্ন ছিল ম্যাডামের কাছে, যে ম্যাডাম আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের যেগুলো ধানের জাত আর কি দিবা নিরপেক্ষ, মানে সেটার জন্য কি হাইব্রিড করতে হবে নাকি এর অন্য কোন বিকল্প ব্যবস্থা আছে, এটাই আমার প্রশ্ন ছিল।
3: সুন্দর প্রশ্ন রাফিদ, আমাদের সঙ্গে থাকেন। আচ্ছা, আর কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো, হ্যালো, হ্যাঁ জি, কে বলছেন?
12: হ্যালো,
3: হ্যাঁ হ্যালো, আমরা শুনছি। আচ্ছা, কোন প্রশ্ন আছে আপনার?
12: ধান মাঝে মাঝে গোল হয়ে লাল হয়ে বসে আসছে।
3: আচ্ছা, কি করা যাবে? তাই তো, আমাদের সঙ্গে থাকেন। আর কে রয়েছেন? হ্যালো,
13: ওয়ালাইকুম
3: আসসালাম,
13: ঢাকা থেকে হিমেল।
3: হিমেল ঢাকা থেকে, বলেন।
13: আমার প্রশ্ন হলো যে এখন জমি পরিদর্শন করা কতটা গুরুত্বপূর্ণ, আর বেশি কীটনাশক দিলে জমির মানে মাটি গুণগান কি কি মানে নষ্ট হয়ে যাচ্ছে?
3: বাহ, খুব প্রাসঙ্গিক একটি প্রশ্ন এসেছে, ধন্যবাদ হিমেল, আমাদের সঙ্গে থাকুন। আর কে আছেন আমাদের সাথে? ওয়েলকাম ইসলাম।
14: আমি মোহাম্মদ মিন্টু, চাঁদপুর থেকে।
3: হ্যাঁ মিন্টু ভাই, আপনাকে স্বাগত জানাই, বলেন।
14: আমি বলতে চাচ্ছি যে এখন যে আমরা মানে যে পোকামাকড় হচ্ছে সেক্ষেত্রে
3: আমাদের মনে হয় যে অনেকগুলো প্রশ্ন পাওয়া গেছে, সেই প্রশ্নগুলোকে জি আপনি শুরু করুন।
5: তো শ্রোতা মণ্ডলীকে অনেক অনেক ধন্যবাদ। বোঝা যাচ্ছে আপনারা এই ব্যাপারে সবাই খুবই সচেতন, এটা হয় দরকার। প্রথমে আমি খোকন চন্দ্র রাজবাড়ি থেকে বলেছিলেন যে ওনার জমির হচ্ছে 40% তলিয়ে গেছে এবং যেগুলো আছে সেগুলোরও ফলন ভালো না। এটার কারণ আছে, জমি যদি তলিয়ে যায় তাহলে পানির সাথে, পানি যখন একটু নেমে যায় তখন কিন্তু পুষ্টি উপাদান এই পানির সাথে সরে যায়, এটা আপনি বুঝতে পারছেন। এবং পানির সাথে কিছু আপনার গোলে মাটির নিচে অনেক নিচে চলে যায়, সে কারণে আপনার জমিতে কিন্তু এই লাল হয়ে যাচ্ছে কিংবা এবং গাছ হয়তো লিকলিকে। তা আপনার জন্য আমার পরামর্শ, আপনি কিন্তু জরুরি ভিত্তিতে পানি বের করে দেওয়ার যদি সুযোগ থাকে তাহলে একটু পানি বের করে দেন এবং এই জমিতে আপনি ভার্মি কম্পোস্ট কিংবা যে কোনো জৈব সার এবং তার সাথে খুবই সামান্য পরিমাণ করে আপনার, এখানে আমি বলবো যে 10 কেজি জৈব সারের সাথে 100 গ্রাম করে ইউরিয়া, টিএসপি, এমওপি আপনি এটা মিক্সচার করবেন, এর সাথে 10 কেজি ছাই নেবেন এবং এই সব কিছুর যে মিশ্রণটা সেটা কিন্তু আপনি জমিতে ছিটিয়ে দেবেন। এটা যদি দেন তাহলে আপনার অনেক যে ক্ষতিটা পূরণ হবে এবং ফলন ভালো হবে। আপনি এটা পরীক্ষামূলকভাবেও একটা জায়গায় করে দেখতে পারেন, আশা করি আপনি খুব ভালো ফলন পাবেন। এরপর আল ইহাসান ভাই বলছিলেন পাবনা থেকে যে থোর এসেছে, এখন কি করলে বেশি ফলন পাওয়া যাবে। ভাই আপনি জানেন যে থোর আসার সময় কোনো সার দেয়া যাবে না, বিশেষ করে রাসায়নিক সার। আপনি যদি এখন রাসায়নিক সার দেন তাহলে ধান ছিটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এক্ষেত্রে আপনার যেটা নিরাপদ সেটা হলো জৈব সার। আপনি ভার্মি কম্পোস্ট কিংবা যে কোনো জৈব সার এবং ছাই অর্ধেক অর্ধেক মিশিয়ে আপনি যদি এই সময় দেন তাহলে সেটা নিরাপদ, এখানে কোনো ক্ষতির সম্ভাবনা থাকবে না। আপনি এটা দেন এবং যখন ধান আপনার দুধ বাঁধা শুরু হবে ওই সময় আপনি কিছু সার আপনি দিতে পারেন, কিন্তু এই সময় নয়, এখন আপনি এটা দেন, দিলে আপনি অনেক বেশি উপকৃত হবেন। আর ধানের এই স্টেজে আসে আপনি যদি রাসায়নিক সার দেন এবং এটা যদি কম বেশি হয়, অর্থাৎ পরিমাণটা যদি বেশি হয় তাহলে উপকারের চেয়ে অপকার বেশি হবে এবং পোকা রোগের আক্রমণ আরও বেড়ে যাবে। এরপরে মামুন সাহেব বলতেছিলেন যে আগা মরে যাচ্ছে, এটা কিন্তু দুটা কারণে হয়, একটা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত পোড়া রোগ আর দ্বিতীয় হচ্ছে টেম্পারেচার বেশি হলে। গতবার আমরা দেখেছিলাম, এবার কিন্তু আপনার এই সময়ে টেম্পারেচার অনেক বেশি আছে এবং এটা 30-এর উপরে উঠলে আপনার পাতাও পুড়ে যায় এবং দেখা যাচ্ছে শীষের অগ্রভাগও চিটা হয়ে যায়। এখন আপনারটা এটা কিন্তু না দেখে বোঝা যাচ্ছে না, তা আমি দুটাই বললাম আর ব্যাকটেরিয়া জনিত পাতা পোড়া রোগ, এটার জন্য আমি আপনাকে যেটা সাজেশন করব, আপনি জৈব পদ্ধতি খুবই সহজ, আপনি ছাই এবং গোবর, তাজা গোবর নিবেন, ধরেন 10 কেজি গোবর নিলে 10 কেজি পানি দিয়ে ভিজিয়ে রাখবেন 24 ঘন্টা, 24 ঘন্টা পারো আরও 10 লিটার পানিও সাথে মিশাবেন। এবং এই যে পরিষ্কার স্বচ্ছ পানিটা এটা এখানে আবার কিন্তু ছাই দিয়ে সব কিছু দিয়ে ভিজিয়ে রাখবেন, উপরে স্বচ্ছ পানিটা ছেঁকে নিয়ে আপনি যদি ধানে স্প্রে করে দেন তাহলে কিন্তু ব্যাকটেরিয়া জনিত পাতা পড়া রোগটা থেকে আপনি কিন্তু খুবই কম খরচে এবং কোনো রকম পরিবেশের ক্ষতি না করে উপকৃত হতে পারবেন। এবং নিরপেক্ষ ধানের মধ্যে আপনি হচ্ছে অবশ্যই হাইব্রিডটাই সবচেয়ে বেশি উপযোগী, কাজে আমরা এটাই বেশি বলে থাকি, কারণ দেশিগুলাতে অনেক সময় আপনার টেম্পারেচার ডে লেন্থের কম বেশিতে ফলনের উপরে মারাত্মক প্রভাব ফেলে, এখানে অনেক সময় ডে লেন্থগুলো ফিক্স করা থাকে, এর চেয়ে কম বেশি হলে সমস্যা হয়, কাজে হাইব্রিডই আমাদের
15: ফলন বেশি হয়।
5: জি জি। এবার রাজবাড়ি থেকে এক ভাই বলছিলেন, ওনার নামটা বলেন নাই, ধান গোল গোল হয়ে দেবে যাচ্ছে, এটা একটা কমন সমস্যা। আপনারা জানেন আমাদের দেশের জমিগুলা সমতল না, আপনারা খেয়াল করছেন তো তাই না, যে অনেক জায়গায় জমি উঁচু থাকে আছে নিচু থাকে, তা যার ফলে যখন আপনি সার দেন সেচ দিচ্ছেন তখন দেখা যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে এই সারগুলা সমভাবে কিন্তু জমিতে পড়ছে না, কোথাও বেশি কোথাও কম। তা যেখানে আপনার বেশি হচ্ছে সেখানে ফলন ভালো, আবার যেখানে কম হচ্ছে সেখানে দেখা যাচ্ছে একদম নষ্ট হয়ে যাচ্ছে। তা আপনাকে আমি বলবো যে এই ক্ষেত্রে যেখানে আপনার ওই গোল গোল লাল লাল হয়ে গেছে, আমি অন্যদের মতো একই পরামর্শ দেব, 10 কেজি ছাই, মানে আপনার বেশি লাগতে পারে, পরিমাণটা শিখাই দিচ্ছি, উপকরণটা শিখাই দিচ্ছি, পরিমাণটা যে 10 কেজি ছাই, 10 কেজি জৈব সার, আর তার সাথে 100 গ্রাম করে ইউরিয়া, টিএসপি, এমওপি সবকিছু মেশাবেন। মিশাই যে যে জায়গাগুলো গোল গোল হয়ে বসে বসে গেছে এইসব জায়গাগুলো ভালোভাবে গোড়ার দিকে ছিটিয়ে দেবেন, দিলে আশা করা যায় যে আপনার এই সমস্যাটার সমাধান হবে ইনশাল্লাহ। এটা অবশ্যই শুধুমাত্র আপনার নিউট্রিশন অর্থাৎ পুষ্টির ঘাটতির জন্য এই কারণটা হয়েছে। হিমেল বলতেছিলেন যে কীটনাশক কি ক্ষতি হয় আর তখন কি পরিচর্যা, এখন কি পরিচর্যা করা যেতে পারে? অনেক অনেক ধন্যবাদ চমৎকার প্রশ্নটার জন্য। এটা আপনাদের যদি যতদিন আপনারা এই বিষয়ে সচেতন না হবেন ততদিন কিন্তু বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন হবে না, কারণ আপনারা যা উৎপাদন করেন আমরাই কিন্তু সেটা খাই। আমরা আমাদের মতো মানুষ যারা শহর কেন্দ্রিক তারা কিন্তু উৎপাদন করার কোনো সুযোগ নাই। তো ভাই আমি আপনাদের কাছে অনেক অনুরোধ করব যে আপনারা যাতে পরিবেশ বান্ধবভাবে উৎপাদন করেন, আপনারা যাতে বাঁচেন, আমরা যাতে বাঁচি, এবং দেশের কেউ যেন উৎপাদন করে ক্ষতিগ্রস্ত না হয়। প্রিয় ভাইরা আপনারা খেয়াল মানে জেনে থাকবেন যে যত বাংলাদেশে যত মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে তার মধ্যে কিন্তু মোটামুটি 60% কৃষক ভাইরা, কারণ তারাই প্রথমে এই কীটনাশকগুলা হাত দিয়ে তৈরি করে, স্প্রে করে, জমিতে নামে, যার ফলে ওনারা কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত
4: আক্রান্ত হয়।
5: অবশ্যই ওদের গায়ের সংস্পর্শে আসে,
3: খুব গুরুত্বপূর্ণ।
5: কাজে আপনারা যদি এটা থেকে ধীরে ধীরে সরে আসেন, এবং আমাদের কিন্তু অনেক বিকল্প ব্যবস্থা আছে, তার মধ্যে একটা ট্রাইকোডার্মা, আপনারা যদি না জেনে থাকেন তবু এটা শোনেন এবং শেখেন। ট্রাইকোডার্মা খুবই নিরাপদ একটা আপনার হচ্ছে প্রাকৃতিকভাবে উপকারী একটা ছত্রাক, এটা হচ্ছে বীজ শোধন থেকে চারা শোধন, মাটি শোধন সব কাজ করে থাকে আলহামদুলিল্লাহ, আল্লাহর কত রহমত না, যে এমন একটা ছত্রাক যে কিনা অপকার করে না উপকার করে, এবং আপনি এটা দিয়ে বীজ শোধন করতে পারবেন, চারা শোধন করতে পারবেন, মাটি শোধন তিনটা কাজ করে,
4: এটাই তো ভালো,
5: এটা ভালো না?
15: ট্রাইকোড্রামা এটাকে উৎপাদনের কি
5: এটা এখন আপনার খুবই সহজ হয়েছে, আগে হলো একটু কঠিন ছিল, এখন যে হিকেম বাংলাদেশ একটা কোম্পানি আছে ওনারা কিন্তু খুব সুন্দর করে পাউডার ফর্মে 100 গ্রাম 200 গ্রাম এরকম পাউডার ফর্মে কিন্তু বাজারে বিক্রি হয়। কাজে আমরা অনায়াসে যে কোনো মানুষ এটা কিনে নিয়ে আসতে পারবো, টপ থেকে শুরু করে জমি যে কোনো জায়গায়, সবজি থেকে দানাদার ফসল সব জায়গায় কিন্তু আমরা এটা প্রয়োগ করতে পারবো। কাজে আপনারা ট্রাইকোডার্মাটা বিশেষ করে ব্যবহার করা শুরু করেন, বিশোধনটা করেন, চারা শোধনের পূর্বেও আমরা কিন্তু ট্রাইকোডার্মা দিয়ে চারাও শোধন করতে পারি, এবং আমি যদি
4: মাটিও শোধন করা যাবে
5: তাহলে মাটিও শোধন হয়ে যাচ্ছে, গাছও শোধন হচ্ছে, গাছ থেকে যখন পড়ছে তখন মাটিও শোধন হচ্ছে। এবং এর সাথে আমি একটু আগে বললাম যে আপনারা গোবর, তাজা গোবর ভিজিয়ে রেখে 24 ঘন্টা ভেজানোর পরে আর ওর সাথে আরো পানি মিশে যে স্বচ্ছ পানিটা যদি স্প্রে করেন তাহলে আমাদের ব্যাকটেরিয়া জানিত যে কোনো রোগ কিন্তু গোড়া পচা, আগা পচা, পাতা পচা সব কিন্তু শেষ হয়ে যাবে। আজ আপনারা এটাও চর্চা করেন। এরপরে আমি আপনাদের কিছু মানে বায়ো পেস্টিসাইডের কথা বলবো, আশা করি আপনারা শুনে থাকবেন, যদি না শোনেন তাহলে আজকে আমি অনুরোধ করবো এটা শোনার জন্য। তার মধ্যে একটা বায়ুচমক, বায়ুচমক এটা কিন্তু প্রাকৃতিক জৈব বালাইনাশক, মাজরা পোকা, কারেন্ট পোকা, বাদামি ঘাস ফরিং যেটা, এবং পাতা মোড়ানো পোকা, তিনটা কিন্তু দমন করা যায়।
3: বাহ, তা আজকে আমার মনে হয় যে সময় তো প্রায় শেষ হয়ে গেল আপা। প্রিয় শ্রোতা, এতক্ষণ যারা শুনছিলেন দেশের বিভিন্ন স্থান থেকে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, যারা ফেসবুকে ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং বিশেষ করে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি ডক্টর সালমা লাইজুকে, পরিচারক ক্রপস উইং খামার বাড়ি। তিনি আমন ধানের আন্তঃপরিচর্যা, পোকা ও রোগ দমন পদ্ধতি নিয়ে আমাদেরকে বলছিলেন, এবং বিশেষ করে এই রোগবালাই রোগ দমন পদ্ধতিতে তিনি জৈব জোর দিয়েছেন। তো আমার মনে হয় এটা আপনার মনে রাখবেন। আমরা দেখছি ফেসবুকের থেকে দেখছি যাদের নাম, বগুড়া থেকে ইসমাইল হোসেন, আমিনুল ইসলাম, নোয়াখালী থেকে আলামিন, জুবাইর আলফাত, গফরগাঁও, ময়মনসিং থেকে শাকিল খান, বগুড়া থেকে নাসির হোসেন, জামালপুর থেকে মানিকগঞ্জ থেকে মেহেদী হাসান ও নাসির উদ্দিন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং এতক্ষণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের সঙ্গে যোগদান করলেন। জানিয়ে রাখি আগামীকাল 7 তারিখ কিন্তু সন্ধ্যে 6:05 সোনালী ফসলে আগাম শীতকালীন শাকসবজির পরিচর্যা করণীয় কিন্তু এই নিয়ে একটি ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে, আপনাদের সকলকে আমন্ত্রণ রইল আগামীকালের ওই সোনালী ফসলে টেলিফোন করে জানার জন্য। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। আজ তাহলে এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ, খোদা হাফেজ। চলো উঠি।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: আসসালামু আলাইকুম। সেনানো বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনরা, আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দুর্বার অনুষ্ঠান শুরু করছি। রাবেয়া সুলতানা শিউলি,
1: আমি সালমা সুলতানা।
0: সৈনিক ভাইরা, আজ দুর্বার শুনবেন অলঙ্কার আধুনিক গানের অনুষ্ঠান। প্রথমেই পারিরা ভুলে যেতে স্মৃতিরা মালা গেথে, শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আনোয়ার পারভেজ।

সৈনিক ভাইরা দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারে শিল্পী আপেল মাহমুদ। গানের কথা লিখেছেন এবং সুর করেছেন শিল্পী নিজেই।

সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারে শিল্পী ডলি সায়ন্তনী, গানের কথা লিখেছেন শহীদুল্লাহ ফরাইজি এবং গানটি সুর করেছেন মান্নান মোহাম্মদ।

শরী ভাইরা আপনারা দুর্বারে শুনছেন অলংকার আধুনিক গানের অনুষ্ঠান। এবারে গিয়েছেন রাজীব দাস, তোমার মন হারানো প্রাণ মাতানো সুরের লহরী। গানের কথাগুলো সাজিয়েছেন তসলিমা খাতুন, সুর করেছেন সৈয়দ শাবাব আলী আজম।

সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানিভাই ও বোনেরা দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারের শিল্পী সানিয়া সুলতান আলিজা। গানের কথা লিখেছেন এবং সুর করেছেন কবির বকুল।

অলঙ্কারে এবারে শুনবেন মিজান মাহমুদ রাজীব ও নসীন তাবাসসুম স্মরণের গাওয়া একটি গান। লিখেছেন সেলিম মাহমুদ, সুর করেছেন মোহাম্মদ জুয়েল আল দীন।

0: এক পলকে তোমার দেখা পেলাম যখন, অপু আমাদের গাওয়া গানটির সাথে শেষ হলো দুর্বার আধুনিকালের অনুষ্ঠান অলংকার। সেনানো ও বিমান বাহিনীর বীর সেনানি ভাই ও বোনেরা, আপনাদেরকে আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দুর্বার অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সালমা সুলতানা, ফাতেমা আফরোজ সোহিলি, রাবেয়া সুলতানা শিউলি। দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। আল্লাহ হাফেজ।
1: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হুসাইন। জাতীয় ক্রিকেট টিকের চার দিনের তিনটি ম্যাচই ড্র হয়েছে। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুর ও ঢাকা বিভাগের মধ্যকার ম্যাচটি ড্র হয়। চূড়ান্ত রান সংখ্যা রংপুর বিভাগ 340 ও 149, ঢাকা বিভাগ 284 ও বিনা উইকেটে 9 রান। চট্টগ্রাম স্টেডিয়ামে রাজশাহী ও স্বাগতিক চট্টগ্রাম বিভাগের মধ্যকার চার দিনের ম্যাচটি পয়েন্ট ভাগাভাগি হয়েছে। চূড়ান্ত রান সংখ্যা রাজশাহী বিভাগ 364 ও 8 উইকেটে 224, চট্টগ্রাম বিভাগ 393। সিলেট স্টেডিয়ামে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের মধ্যকার অপর চার দিনের ম্যাচটি ড্র হয়েছে। চূড়ান্ত রান সংখ্যা ময়মনসিংহ বিভাগ 311 ও 6 উইকেটে 372, সিলেট বিভাগ 327। এদিকে গতকাল তৃতীয় দিনে বরিশাল বিভাগে ইনিংস ও 135 রানের বড় ব্যবধানে পরাজিত করেছে খুলনা বিভাগ। জাতীয় ক্রিকেট লীগের পরবর্তী রাউন্ডের চার দিনের ম্যাচ আগামী শনিবার থেকে দেশের বিভিন্ন ভেন্যুতে শুরু হবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক আজ মৌলভীবাজারে শ্রীমঙ্গলে ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, দেশের বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলোকে আধুনিকায়ন ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো হিসেবে গড়ে তোলা হবে। প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে জাতীয় পর্যায় পর্যন্ত খেলাধুলার একটি সমন্বিত কাঠামো গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে। লখনৌতে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা পাঁচ ওভারে 2 উইকেটে 44 রান করেছে। আগামী শুক্রবার রাঁচিতে বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30 দুদলের মধ্যে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামীকাল ভোরে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন বিশ্ব ফুটবল তারকা লিওনেল মেসি। প্রায় 85,000 আর্জেন্টাইন সমর্থক 39 বছর বয়সে এই তারকার শেষ ম্যাচটি উপভোগ করার জন্য মাঠে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের মাধ্যমে শেষ হবে আর্জেন্টিনার হয়ে মেসির 21 বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার। লিওনেল মেসি গত আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। গাজীপুরে ভাওয়াল টাইগার্স ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টে সিঁড়ির চালা ফুটবল একাদশ ফাইনালে উঠেছে। আজ জেলা সদর মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে সিঁড়ির চালা ফুটবল একাদশ 1-0 গোলে কালিয়াকৈর ব্রাদার্স ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে। টুর্নামেন্টের ফাইনালে সিঁড়ির চালা বাঘের বাজার ফুটবল একাদশের মোকাবেলা করবে। আগামী শুক্রবার ব্রিসবেনে বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়া নারী দলের মধ্যে তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সকাল 9:50 খেলা শুরু হবে। 11 অক্টোবর দুদলের মধ্যে দ্বিতীয় একদিনের, 14 অক্টোবর তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি একই সময় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে সিরিজে অংশ নিতে নিগার সুলতানের নেতৃত্বে বাংলাদেশ নারী ক্রিকেট দল এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছে। সংযুক্ত আরব আমিরাতে আগামী শুক্রবার থেকে 13 অক্টোবর পর্যন্ত বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা 11:00 আবুধাবির জায়েদ স্টেডিয়ামে খেলা শুরু হবে। উল্লেখ্য, টেস্ট ম্যাচের পর বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। কুমিল্লায় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শিক্ষামন্ত্রী ড আ.ন.ম. এহসানুল হক মিলন প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোন বিকল্প নেই। চলতি মৌসুমে ইউরোপিয়ান ফুটবলের প্রথম এল ক্লাসিকো দিনক্ষণ চূড়ান্ত করেছে লা লিগা কর্তৃপক্ষ। আগামী 26 অক্টোবর মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প নুতে মৌসুমের প্রথম এল ক্লাসিকো শুরু হবে বাংলাদেশ সময় রাত 2:00। চলতি মৌসুমে এখন পর্যন্ত 3টি করে ম্যাচ খেলে সবগুলোতেই জিতেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের চলতি মাসের 18 তারিখে ঢাকায় আসার কথা রয়েছে। 28 অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। টেস্ট সিরিজে অংশ নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ দল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের মধ্যে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। 22-24 অক্টোবর পর্যন্ত ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে।
সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফ চ্যাম্পিয়নশিপ আগামী মাসের 5-17 নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে। খেলাধুলার খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের ভালো থাকার প্রত্যাশা আমাদের সব সময়ের। প্রিয় শ্রোতা, আমাদের ভালো থাকা নির্ভর করে অনেকটাই আমাদের সচেতনতার উপর। নিজে ভালো থাকতে হলে আগে নিজের চারপাশটাকে ভালো রাখতে হবে, চারপাশের মানুষগুলোকে ভালো রাখতে হবে, দেশের জন্য এবং দেশের মানুষের জন্য কাজ করতে হবে, বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় বুকে ধারণ করতে হবে। প্রিয় শ্রোতা, বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান সুখী সংসার। জানিয়ে দিব যা যা থাকছে আমাদের আজকের আয়োজনে। প্রথমেই শুনবেন আলোচনা অনুষ্ঠান। জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে IUD, থাকবে জনসংখ্যার গান এবং সবশেষে শুনবেন বেতার কার্টুন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মূল পরিবেশনায়। জীবনের সকল ক্ষেত্রে প্রয়োজন পরিকল্পনা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা, আর পরিকল্পিত পরিবার গঠনের ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা খুবই জরুরি। হ্যাঁ প্রিয় শ্রোতা, এবারে আলোচনা অনুষ্ঠান শুনবেন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে IUD, এই সম্পর্কে আলোচনা। অংশগ্রহণে ডাক্তার নুরুন্নাহার বেগম ও ডাক্তার রেজাউল আলম খান।
2: আজকের প্রসঙ্গ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে IUD, এ প্রসঙ্গে আমরা কথা বলব। আলোচনায় রয়েছেন ডাক্তার নুরুন্নাহার, সাথে রয়েছি আমি ডাক্তার রেজাউল আলম খান। IUD এই কথাটা প্রায়শই আমরা শুনি, যদি সংক্ষেপে একটু বুঝিয়ে বলেন।
3: ধন্যবাদ আপনাকে। IUD জন্ম নিয়ন্ত্রণের একটি হরমোন ছাড়া পদ্ধতি, অর্থাৎ আমাদের অনেকগুলো পরিবার পরিকল্পনা যে রিভার্সিবল, মানে অর্থাৎ যেটা থেকে কিছুদিন পরে আবারও বাচ্চা নেওয়া যায়, তাকে আমরা বলি রিভার্সিবল বা লং অ্যাক্টিং রিভার্সিবল মেথড। অবশ্যই মহিলাদের জন্য IUD কথাটির অর্থ হচ্ছে ইন্ট্রাইউটারাইন ডিভাইস, ইন্ট্রাইউটারাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, অর্থাৎ জরায়ুর মধ্যে একটি টি আকৃতির ডিভাইস দিয়ে দেওয়া হয় 10 বছরের জন্য, যেন বাচ্চা না হয়।
2: আমরা তো অস্থায়ী পদ্ধতি, স্থায়ী পদ্ধতি এই দুটো কথা প্রায় শুনি, এটা কোন পদ্ধতিতে পড়ে?
3: অবশ্যই অস্থায়ী পদ্ধতি, কারণ এটি খুলে ফেললেই পুনরায় উনি গর্ভধারণ ক্ষমতা ফিরে আসেন।
2: কিন্তু আমরা অস্থায়ী পদ্ধতিতে জন্ম নিতে বড়ি সেবনের কথা বারে বারে বলি, যারা বড়ি সেবন করছেন তারা তো ভালোই আছেন, আর IUD কোন কোন ক্ষেত্রে আপনারা দিয়ে থাকেন?
3: অবশ্যই বড়ি ভালো, কারণ বড়িটি নিজেই নিজেই খাওয়া যাচ্ছে, নিজেই দোকান থেকে কিনে নিয়ে আসা যাচ্ছে, এবং একবার নিয়ম শিখে আসলে উনি যখন ইচ্ছা এটা নিজের মতো করে নিতে পাচ্ছেন। IUD কিন্তু তা নয়, অর্থাৎ এটি নেওয়ার জন্য অসুবিধার কথা যেটি, সেটি উনি নিজে নিতে পারবেন না, উনি কোনো চিকিৎসকের কাছে যেতে হবে ওনাকে, অথবা কোনো প্যারামেডিক্সের কাছে যেতে হবে যিনি এ ব্যাপারে দক্ষ। ওনার কাছে যাওয়ার পরে উনি এই ওনার শরীরটা পরীক্ষা করে দেখবেন যে এটা উনি নিতে পারবেন কিনা, যদি এটা উনি নিতে পারার মতো যোগ্য হন এবং ইচ্ছা করেন নেওয়ার, তাহলেই শুধু উনি ওটা নিতে পারবেন।
2: তিনি ইচ্ছে প্রকাশ করেছেন একজন নারী বা গ্রহীতা, কিন্তু তার জন্য কি প্রস্তুতি প্রয়োজন বা শারীরিক যোগ্যতার প্রয়োজন যাদেরকে IUD পড়ানো?
3: IUD পড়তে হলে অবশ্যই প্রথম কথাই হলো উনি বাচ্চা নিতে চান না বলে এটি নিতে চাচ্ছেন, এবং ওনার পেটে যে কোনো বাচ্চা নেই এটি হলো প্রথম শর্ত, অর্থাৎ ওনার পেটে কোনো বাচ্চা থাকা যাবে না, হয়তো বা যেটা উনি জানেন না, এই জন্য ওনাকে পরীক্ষা করতে হবে যে ওনার বাচ্চা পেটে আছে কি না প্রথম। এবং আমাদের দেশের আঙ্গিকে IUD-র জন্য আরেকটি শর্ত মেনে চলতে হয়, সেটা হচ্ছে যে ওনার একটি জীবিত সন্তান থাকতে হবে। যদি ওনার জীবিত সন্তান একটিও না থাকে, তাহলে আমরা তাদেরকে IUD-র জন্য সিলেক্ট করি না বা বলি না যে IUD তার নেওয়া যাবে।
2: এক্ষেত্রে তাকে অবশ করা বা অজ্ঞান করা কোনো বিষয় রয়েছে কিনা?
3: না, এটি অত কঠিন কোনো পদ্ধতি নয়, এটি খুবই সহজ একটি পদ্ধতি। ওনাকে অজ্ঞান করতে হবে না, অবশ করতে হবে না, তবে ওনাকে একটু কাউন্সিলিং করতে হবে যে সামান্য একটু ব্যথা হতে পারে, সে ব্যথাটা উনি খুব সহজেই সহ্য করতে পারবেন। কিন্তু কাউন্সিলিং যদি না করা থাকে, ওনাকে যদি আগে থেকে এটা না বলা হয়, তাহলে হয়তো উনি ভয় পেতে পারেন, এই জন্য তাকে জাস্ট বলে নিতে হয় যে দেওয়ার সময় একটু আপনি ব্যথা পেতে পারেন,
2: জরায়ুতে তো প্রবেশ করিয়ে দিবেন। তার পার্শ্ব প্রতিক্রিয়া এরপরে হয়তো তিনি তলপেটে ব্যথা বলতে পারেন, মাসিক হচ্ছে বা অনিয়মিত মাসিক হচ্ছে, নানা অভিযোগ করতে পারেন, যে পার্শ্ব প্রতিক্রিয়া সেগুলো কি রয়েছে?
3: পার্শ্ব প্রতিক্রিয়া যদিও কিছু রয়েছে, কিন্তু সেগুলো খুব বেশি জটিল আকারে হয় না। যদি উনি নিজে ইচ্ছা করে নেন এবং ওনাকে এটার পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আমরা আগে থেকেই বলে রাখতে পারি, তাহলে এই যে অল্প অল্প সমস্যা তাতে ওনারা ভয় পান না। যেরকম এটি প্রয়োগের সময় একটু ব্যথা হচ্ছে, তারপর প্রয়োগের পরও ধরেন 1-2 মাস একটু চিনচিন ব্যথা তলপেটে হতে পারে, তাছাড়াও মাসিকের সময় একটু ব্যথাটা আবার একটু বেশি হতে পারে। বেশি অর্থাৎ যার হয়তো ব্যথা ছিল না তার ব্যথা হবে, যার একটু একটু ব্যথা ছিল তার একটু বেশি ব্যথা হতে পারে। আর যেটি হয় সেটি হচ্ছে একটু মাসিকের যে অন্য সময় নর্মাল অবস্থায় তার যে ব্লিডিং হতো, প্রথম 3 থেকে 6 মাস তার মাসিকের পরিমাণটাও একটু বেড়ে যেতে পারে।
2: আইইউডি দিলে সুবিধাটা কি?
3: সুবিধাটা বাচ্চা হবে না প্রথম, যেটা উদ্দেশ্য সেটাই। এবং দ্বিতীয় সুবিধা হচ্ছে যে এটি একবার প্রয়োগ করলে 10 বছর পর্যন্ত রাখতে পারছে। উনি যদি অনেক দিন থেকেই বাচ্চা নিতে না চান তাহলে অনেকটা স্থায়ী পদ্ধতির মতো এটি কার্যকর। আরও যেটি ভালো কথা সেটা হচ্ছে এটি নন হরমোনাল পদ্ধতি। হরমোন শরীরে আসে কিন্তু এক্সট্রা হরমোন যখন দেয়া হয় কারো শরীরে বাচ্চা বন্ধ করার জন্য, তাতে কিন্তু তার কিছু কিছু শরীরটা হরমোন জনিত কিছু কারণ, যেগুলো যে মাথা ঝিমঝিম করা, শরীরটা ম্যাজমেজ করা, এই সমস্যাগুলো হবে।
2: তবে একটি প্রসঙ্গ যে এটা হারিয়ে গেল কোনো জরায়ুর ভিতরে বোঝবার উপায়,
3: এটি হারিয়ে যাওয়ার কোনো পদ্ধতি নেই। প্রথম কথাই হচ্ছে এটি হারিয়ে যাওয়ার কোনো জিনিস নয়। মানুষের অনেকের ভুল ধারণা আছে, যেরকম বাচ্চা পেটে আসলেও কিন্তু মানুষ বলে আমার বাচ্চা বুকের উপরে উঠে যাচ্ছে, আমার বাচ্চা বোধহয় কোথায় চলে যাচ্ছে। এটি কিন্তু যাওয়ার কোনো জিনিস নয়, এটি আল্লাহ মানুষকে শরীরটা তৈরিই করেছেন ওইভাবে যে বাচ্চা তৈরি করার জায়গাটাই আলাদা, যেখানে বাচ্চা থাকে সেই জায়গাটাতেই আয়োডিন দেওয়া হয় এবং সেটি একদম শক্ত মাংসপেশি দ্বারা আবৃত থাকে, এটি অন্য কোনোখানে যাবে না। তবে এটি এটি সহজে আসে কি নেই জানার জন্য এর সঙ্গে একটি সুতা থাকে, এই সুতা দিয়ে বোঝা যায় যে এটি যথাস্থানে রয়েছে অথবা নেই। কোনো কারণে এই সুতাটা ওখান থেকে খুলে যেতে পারে, অথবা খুবই কম যদিও পার্সেন্টেজ যেটা হতে পারে যে মাসিকের সঙ্গে সঙ্গে এই কপাটিটা পড়েও যেতে পারে কারো কারো, খুব কম 10,000 বা 20,000 একজনের হয় কি হয় না।
2: অবশেষে এই কপাটি যেটা দেওয়া হলো বা আইইউডি দেওয়া হলো এটা তো খুলে ফেলা যায়,
3: অবশ্যই
2: এটা এত অস্থায়ী
3: কিন্তু নিজে নিজে খোলা যাবে না,
2: তিনি যখন চাইবেন
3: তখন খুলে নিতে বাচ্চা নিতে পারেন,
2: করতে পারেন। কিন্তু এই পদ্ধতির এটাই বিশেষ সুবিধা, তবে 10 বছর রাখা যায়। ডক্টর নূর নাহার, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে আইইউডি ব্যবহারের সুবিধা এ নিয়ে অনেক তথ্য জানিয়েছেন, সময় দিয়েছেন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ।
3: আপনাকেও ধন্যবাদ।
1: এতক্ষণ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে আইইউডি সম্পর্কে আলোচনা শুনলেন। সুপ্রিয় শ্রোতা, জনসংখ্যা বাড়ছে যার প্রভাব পড়ছে আমাদের প্রাত্যহিক জীবনে। বাড়তি জনসংখ্যা খাদ্য, আবাসন, শিক্ষা, নাগরিক সুযোগ সুবিধা ও কর্মসংস্থান সুবিধাকে চাপের মধ্যে ফেলছে। জনসংখ্যা বৃদ্ধির ফলে গ্রামাঞ্চলের পাশাপাশি শহর অঞ্চলেও প্রভাব পড়ছে অনেকখানি। সরকারের পাশাপাশি আমরা সবাই যদি এই বিষয়ে সচেতন হই তবেই জনসংখ্যা বৃদ্ধি রোধ করা সম্ভব। এবারই শোনাবো জনসংখ্যার গান। শিল্পী ফারহানাজ খান, গানের কথা সাজিয়েছেন শায়কুল বাড়ি মামুন, সুর করেছেন মোহাম্মদ শওকত হোসেন।

0: জনসংখ্যার গানটি শুনলেন। আপনারা শুনছেন আপনাদেরই প্রিয় অনুষ্ঠান সুখী সংসার, প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আমাদের ভালো থাকা শুধু নিজেকে নিয়ে বা নিজের জন্য নয়, আমাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখতে হবে, আমাদের ভালো রাখতে হবে প্রকৃতি ও পরিবেশকে, আর সেজন্য প্রয়োজন সৌহার্দ, সম্প্রীতি এবং সচেতনতা। প্রিয় শ্রোতা, আমরা আমাদের স্বপ্নগুলো সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি পরিকল্পনার মাধ্যমে, নিয়ন্ত্রিত জনসংখ্যা এবং পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে সুন্দর একটি আগামী উপহার দিতে পারব আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, একটি সুস্থ ও স্বাভাবিক জীবন নিশ্চিত করতে পারব আমরা। প্রিয় শ্রোতা, আমাদের সবশেষ পরিবেশনা বেতার কার্টুন।
1: কই গো ফুলবানো, তোমার আডালি বাডালি টমেটো করমচা হেরা সব কই?
2: কি যে কও না, কিছুই তো আমি বুঝি না।
1: বুঝো না, তোমার ব্যাটালিয়ন ব্যাটালিয়ন কই?
2: কি এর ব্যাটালিয়ন?
1: আরে তোমার পোলাবান গো কথা জিগাই।
2: জিগাও ভালো কথা, ওগো কি নাম নাই?
1: নাম তো আছে, কিন্তু এতগুলার নাম তো মনে থাকে না।
2: তোবা তোবা তোবা, নিজের পোলাপানের নাম নিজের মনে থাকে না, উল্টা পাল্টা নাম ধরে ডাকো। আচ্ছা পোলাপানি ও যদি কয় ওগো বাপের নাম ভুলে গেছে তখন?
1: না না, ভুলবো না ভুলবো না, এগো বাপ তো একজনই, এই জাতা আমি, কিন্তু পোলাপানি তো।
2: তোমার মাথাটা না আসলে একেবারে বিগড়ে গেছে।
1: আমার মতন বিপদে পড়লে কারো মাথা ঠিক থাকে না গো, ঠিক থাকে না।
2: কাম নাই, কাজ নাই, ব্যবসা নাই, গৃহস্থি নাই, পোলাপান গুলোর খাওয়ান দিতে পারো না, কাপড় দিতে পারো না, খাতা পেন্সিল কিছুই তো কিনা দিতে পারো না।
1: এটা সাময়িক, সব ঠিক হয়ে যাবে।
2: কবে ঠিক হবে? আরেকটা তো পেডে,
1: ওর জন্য তো আজকে কাপড় চোপড় কিনা লাগতেছে না।
2: চুপ করো, বেহায়াপনা করতে খুব আমোদ লাগে না?
1: না গো ফুলবানু, না, চারদিক থেকে ধার দেনা কইরা আমি এমন জব্দ হইছি, এখন আর হাত পাতনের জায়গাও নাই, এখন একটা সিদ্ধান্ত লইছি।
2: কি সিদ্ধান্ত?
1: কিছুদিনের লেগে চলো, আমরা দুইজন বেড়াই আসি গা।
2: কোন হানে?
1: এই তোমার বোনের বাড়িতে, দুলাভাই তো সবসময় খবর পাঠায়। হ্যাঁ গো, বাড়িতে বেড়াইতে গেলে খুশি হইব।
2: কতকাল থাকবা?
1: যতকাল খেদাইয়া না দেয় ততকাল।
2: কিন্তু এক ঘন্টা পোলাপান লইয়া?
1: আরে এক ঘন্টা তো রাইখা যামু বাড়িতে, ওগো দাদা দাদির কাছে।
2: এইটা কইলা মন নাই, বুড়া মানুষগুলোর উপর পোলাপানের দায়িত্ব দিয়ে আমরা বেড়ামু?
1: হ্যাঁ, এটা তো শখের বেড়ানি না, দরকারের। শুনো ফুলবানু, তুমি সহযোগিতা না করলে আমার মুক্তি নাই।
2: কবে যাইবা?
1: আই জি যাবো, চলো।
3: পুকুরে
1: মাছ মারতে বুঝি? আপনাকে পুকুরের মাছের স্বাদই আলাদা।
4: বুঝছি বুঝছি, মাছ ছাড়া তোমার খাওয়ান চলবো না।
1: না, মুরগি হইলেও কোনো অসুবিধা নাই।
3: সে কি শুরু করলা? না দুলা ভাই, মাছ গোস্ত কিছুই লাগবো না, যা ঘরে আছে তা দিয়েই চলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি আগে বসো তো মিয়া, একটু জিরায় লও, মাছ গোস্ত সবই হইব।
1: যাক বাঁচাইলেন আপা, আপনি হলেন মায়ের সমান।
4: তোমাকে বাচ্চা কাছে না কই অগরে আনলা না?
3: কেমনে আনুম দুলা ভাই, চারজন রে একত্রে নিয়ে বেড়ানোটাও তো বেশ ঝামেলার কাম।
2: সেই জন্য তুই পোলাপান গুলো রেখে আসবি?
1: আনবো আপা আনবো, আবার ছয় মাস পরেই তো আসবো, তখন পাঁচজনের এ নিয়ে আসবো ইনশাল্লাহ।
4: পাঁচজন? পাঁচজন মানে
1: ইয়ে পঞ্চম জন, এখনো ভূমিষ্ঠ হয় নাই, তবে ছয় মাস পরে ইনশাল্লাহ।
2: চুপ, কি কয় আর না কয়।
4: তোমার এত অভাব অনটন, পোলাপান গুলারে খাওয়াইতে পারো না, পড়াইতে পারো না, তারপরও আবার।
2: আচ্ছা তোমার কি একটু লজ্জা শরম নাই?
1: না গো আপা না।
4: জন্ম নিয়ন্ত্রণে বন্দোবস্ত লও না কেন?
1: কি বন্দোবস্ত লম, সবই তো আল্লাহর হাত।
2: বন্ধ করো।
1: কি
2: বন্ধ করো? তোমার এসব আজে
1: বাজে কথা আমি কোনটা বললাম?
2: যে নিজে চেষ্টা করে আল্লাহ তারে সাহায্য করে।
1: কি চেষ্টা করো মাফা?
4: জন্ম নিয়ন্ত্রণের চেষ্টা করবা, পরিবার ছোট রাখার চেষ্টা করবা, তা নাহলে তুমিও মরবা, দেশটারও ক্ষতি।
1: কিন্তু কি চেষ্টা করবো কেমনে করবো সেইটাই তো বুঝি না।
4: আমার মতো স্থায়ী বন্ধাকরণ ব্যবস্থা নাও, এই ব্যবস্থায় আমি তো বড় সুখী আছি, তুমিও থাকবা।
1: কিন্তু আমার এখন কি উপায় হবে?
4: তুমি যদি রাজি থাকো তাইলে আমি ব্যবস্থা করে দেবো।
1: টাকা?
4: হ্যাঁ দেবো। আর তোমার সংসারটা যাতে সুন্দর ভাবে চলে সেই জন্য আমি তোমার সাহায্য সহযোগিতা করুম। আগে বলো তুমি রাজি
2: কিনা। দুলাভাইয়ের কথাটা মানো।
4: শোনো শোনো ফেকু, জন্ম হার কমাইতে না পারলে এই দেশটার দারিদ্র কমবো না, গরিব মানুষের কষ্টের দিনও শেষ হইব না। তুমি কি চিরকাল দরিদ্র থাকতে চাও?
1: না।
4: এক দঙ্গল পোলা মাইয়ার ঝামেলা পাইতে চাও
1: না?
2: তাইলে দুলাবের মতো তুমি আইজি বেসেকটমি করাই আসোগা যাও।
1: যাই বলে মানু
2: পি আমানিল্লা, যে চেষ্টা করে আল্লাহ তারে সাহায্য করে। ফেকু মিয়া তুমি যাও, দরায়ও না, যাও ভাই যাও।
1: একটু সালাম করে লই।
2: আচ্ছা থাক থাক, যাও যাও যাও।
0: বেতার কার্টুনটি শুনলেন, আর এরই সাথে শেষ হয়ে এলো একে একে আমাদের সব কটি পরিবেশনা। তবে সব শেষে বলবো একটু সচেতনতার কথা। প্রিয় শ্রোতা, আমরা জানি এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করতে পারবো আমরা। এডিস মশা দমনে কিছু বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেগুলো হচ্ছে, বাড়ির আশপাশের ঝোপঝাড় ও আঙিনা সবসময় পরিষ্কার রাখতে হবে, ফুলের টব, গাড়ির টায়ার, ডাবের খোসা, নারকেলের মালা, বাঁশের গিটের গর্ত, ফ্রিজের নিচের ট্রেতে এবং অন্যান্য স্থানে পানি জমতে দেওয়া যাবে না। দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টাঙাতে হবে। প্রিয় শ্রোতা, ঘড়ির কাঁটা বলছে নিতে হবে বিদায়। তবে যাবার আগে বলবো শেষের কথাগুলো। সুখী সংসার অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি ইশরাত জাহান নীলা, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ কামরুল হাসান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
5: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হলো। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শানাস পারভীন। শুরুতে শিরোনাম, শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে পরিবারের পাশাপাশি দেশের ভিত্তিও শক্তিশালী হবে, শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি রাষ্ট্রপতির আহ্বান। সাব রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে লটারি পদ্ধতি চালু বললেন আইনমন্ত্রী। আগামী বছর ষষ্ঠ শ্রেণীর কারিকুলামে খেলাধুলা, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে জানালেন শিক্ষামন্ত্রী। বিশ্ববাজারে তেলের মূল্য স্থিতিশীল হলে দেশেও দাম সমন্বয় করবে সরকার, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। দেশে একদিনে ডেঙ্গুতে 10 জনের মৃত্যু, হামের উপসর্গে মৃত্যু 6 শিশুর। নিউট্রিনো কণা শনাক্তের জন্য এবছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন বেলজিয়ান বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন। এবং ফয়সালাবাদে নারী অনূর্ধ্ব 19 টি-20 ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে স্বাগতিক পাকিস্তানকে হারাল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিশুর মধ্যে কোন না কোন প্রতিভা রয়েছে। তাদের সেই প্রতিভা বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শিল্প সংস্কৃতি ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে। তিনি আজ শিশু অধিকার দিবস 2026 এবং বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শিশুরা পরিবারের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। তারা সঠিকভাবে বেড়ে উঠলে পরিবারের পাশাপাশি দেশের ভিত্তিও শক্তিশালী হবে।
2: আমি সমগ্র বাংলাদেশের সকল গার্জিয়ানদেরকে অনুরোধ করব, দেখুন, আমরা প্রত্যেকে যেই ঘরটিতে থাকি সেই ঘরটি মজবুত থাকে তখনই যখন তার খুঁটিগুলো শক্ত থাকে। আমাদের আজকের শিশুরা, প্রত্যেকটি শিশু, আপনার পরিবারে, আপনার ঘরে যে শিশুটি আছে সেই শিশুটি আপনার পরিবারের খুঁটি। সেই শিশুটি যদি সুন্দরভাবে, সঠিকভাবে বড় হতে পারে, বেড়ে উঠতে পারে, আপনার পরিবারের ভিত্তি যেরকম দৃঢ় হবে। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিশ্বাস করি, সামগ্রিকভাবে আমরা সমগ্র বাংলাদেশে আমাদের সকল শিশুকে যদি সঠিকভাবে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে পারি, তাহলে আমাদের দেশের ভিত্তিটা অনেক মজবুত হবে, যা এই প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের বাংলাদেশকে বিশ্বের বুকে শক্তিশালী একটি দেশ হিসাবে গড়ে তুলতে সক্ষম হবে।
0: প্রধানমন্ত্রী শিশুদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শিল্প সংস্কৃতি ও সঙ্গীত সহ বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণের আহ্বান জানান।
2: শুধু শহর না, আমাদের প্রত্যন্ত অঞ্চলের গ্রামের শিশুরাও যাতে এই সুযোগগুলো পায়, সেই জন্য আমরা সরকারের পক্ষ থেকে স্কুল লেভেল থেকেই আমরা আর্ট বলেন, কালচার বলেন, স্পোর্টস বলেন, মিউজিক বলেন, ফ্যাসিলিটি গুলো আমরা তৈরি করার চেষ্টা করছি, যাতে প্রত্যেকটি বাচ্চা তার পছন্দ মতন সাবজেক্টটিকে সে বেছে নিতে পারে। কাজগুলো আমরা মোটামুটি ভাবে গুছিয়ে এনেছি, ইনশাল্লাহ 27 না হলে 28 সাল থেকে ইনশাল্লাহ আমরা পুরো প্রক্রিয়াটা শুরু করতে পারব।
0: প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশুদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশে নতুন করে কর্মসূচি চালু করেছিলেন। বর্তমান সরকার সেই উদ্যোগের পাশাপাশি শিশুদের খেলাধুলার বিকাশেও নতুন কর্মসূচি গ্রহণ করেছে। শিশুদের মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার এমন একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে মানুষ শুধু মানুষের প্রতিই নয়, প্রকৃতি ও প্রকৃতির সৃষ্টির প্রতিও সদয় হবে। তারেক রহমান পরিবেশ পরিচ্ছন্ন রাখতে শিশুদের ভূমিকার উপরও গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডক্টর জুবাইদা রহমান বক্তব্য রাখেন। ডক্টর জুবাইদা রহমান বলেন, শিশুদের শৈশব হতে হবে নিরাপদ, তাদের ভবিষ্যৎ হতে হবে সুরক্ষিত।
3: স্নেহের ছোট্ট বন্ধুরা, সকল বাধা বিপত্তি ছিন্ন করে তোমরা প্রস্ফুটিত হবে, আশা আকাঙ্ক্ষার সার্থকতার আলোক রশ্মি দুহাতে বরণ করবে। প্রত্যেক শিশুর মাঝেই ঘুমিয়ে আছে অপার সম্ভাবনা, সেই প্রতিভাকে প্রকাশ করতে দিতে হবে নতুন উদ্যমে, নতুন উদ্যোগে। ইনশাল্লাহ তোমরা সফল হবেই। প্রতিটি শৈশব হোক নিরাপদ, প্রতিটি শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত, এই আমাদের কামনা।
0: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ সরওয়ার আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে এই তথ্য জানান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি গণতন্ত্র চর্চায় কানাডার দীর্ঘ ঐতিহ্যের প্রশংসা করেন এবং বাংলাদেশেও এক্ষেত্রে কানাডার সহযোগিতা কামনা করেন। এ সময় রাষ্ট্রপতি বাংলাদেশে কৃষি, খাদ্য নিরাপত্তা, আইটি, শিক্ষা, প্রযুক্তি, নার্সিং ও শিক্ষা খাতে কানাডার সহযোগিতা বৃদ্ধি এবং রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায় ও নিরাপদ প্রত্যাবর্তনে আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে দেশটিকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। কানাডার হাইকমিশনার রোহিঙ্গা ইস্যুতে দেশটির অব্যাহত সহযোগিতার বিষয়টি তুলে ধরেন এবং কানাডার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফরের বিষয়টি রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের খ্রিস্টান সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা নিশ্চিত করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ঢাকা ক্যাথলিক আর্চ ডায়োসিসের সহকারী বিশপ সুব্রত বনিফাস গমেজের নেতৃত্বে 25 সদস্যের একটি প্রতিনিধি দল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, ধর্মের নামে বিভাজন ও সাম্প্রদায়িকতা চায় না বাংলাদেশ। স্বৈরাচার ও ফ্যাসিবাদ ফিরে আসুক তাও কখনো কাম্য নয়, এজন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, কোন নাগরিক যেন ধর্মীয় পরিচয়ের কারণে বঞ্চিত বা বৈষম্যের শিকার না হন সে বিষয়টি নিশ্চিত করতে হবে। এদিকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও বর্তমান ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তা অব্যাহত এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সমুন্নত রাখার আহ্বান জানান। সাব রেজিস্ট্রি অফিসগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ এবং নানা অনিয়মের সিন্ডিকেট ভাঙতে দেশের এ ক্যাটাগরির 131 জন সাব রেজিস্ট্রারের মধ্য থেকে লটারির মাধ্যমে 18 জনকে ঢাকায় পদায়নের জন্য নির্বাচিত করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে তাদের পদায়ন আদেশ জারি করা হবে। আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান লটারির মাধ্যমে এই বদলি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। লটারি কার্যক্রম শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, পাবলিক পারসেপশনে যেসব এলাকাকে দুর্নীতির আখড়া মনে করা হয় সেসব স্টেশনের সিন্ডিকেট ভাঙতেই এই লটারি পদ্ধতির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, লটারির মাধ্যমে পদায়ন পাওয়া কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন কিনা তা মন্ত্রণালয়ের পক্ষ থেকে 24 ঘন্টা মনিটরিংয়ে রাখা হবে। শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও আনন্দময় শেখার পরিবেশ নিশ্চিত করতে আগামী বছর থেকে ষষ্ঠ শ্রেণীর কারিকুলামে খেলাধুলা, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। তিনি আজ কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, সরকার আনন্দময় শিক্ষা ও কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছে, যাতে এমন একটি নতুন প্রজন্ম গড়ে ওঠে যারা আগামীর বাংলাদেশকে সত্যিকার অর্থে নেতৃত্ব দিতে পারবে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে একটি নির্দিষ্ট ও টেকসই জায়গায় স্থিতিশীল হলে সরকার দেশেও মূল্য পুনঃসমন্বয়ের কথা চিন্তা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। তিনি আজ রাজধানীতে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করার পাশাপাশি ভিজিএফ কার্ড সম্পর্কে সাংবাদিকদের বলেন,
4: খুচরা বাজারে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখা ও কমিশন কর্তৃক নির্ধারিত মূল্যে এলপিজি ও অটোগ্যাস বিক্রয় নিশ্চিত করতে নজরদারি বৃদ্ধি ও প্রয়োজন আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে সকল জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। জ্বালানি মন্ত্রী এলপিজি সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে একাধিকবার বৈঠক করে এটার পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং যারা এলপিজি সংশ্লিষ্ট ব্যবসায়ী আছেন তারা বাজার স্বাভাবিক রাখার ব্যাপারে মন্ত্রীকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেছেন। ভিজিএফ কার্ডের আওতায় মাসে 10 কেজি করে চাল দেওয়া হয় ভালনারেবল গ্রুপ ফিডিং এর আওতায়। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এই কার্ডের আওতা সম্প্রসারণ করা হচ্ছে, মানে কার্ড বাড়ানো হচ্ছে এবং সবচেয়ে জরুরি কথা, এটা 20 কেজি করে এখন থেকে চাল দেয়া হবে।
0: এছাড়া প্রেস ব্রিফিং এ উপদেষ্টা পরিবেশ দূষণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, জ্বালানি খাত ও বিদেশি কর্মী পাঠানো সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সার্বিক অগ্রগতির কথা তুলে ধরেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, সর্বজনীন পেনশন ব্যবস্থা শুধু অবসরকালীন আর্থিক সুবিধা নয়, এটি মানুষের ভবিষ্যৎকে নিরাপদ করার একটি দীর্ঘমেয়াদী সামাজিক সুরক্ষা ব্যবস্থা। তিনি আজ ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে ময়মনসিংহ বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা 2026 উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভার্চুয়াল উপায়ে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সবাইকে সরকারের পেনশন স্কিমে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়ে বলেন, পরিবারের নিরাপত্তার জন্য এটি অত্যন্ত জরুরি। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি শিউলি রানী বালা। বৈদেশিক খাতের শক্তিশালী অবস্থানের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রেমিটেন্স। এর ধারাবাহিক প্রবাহে বেড়েছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ, পাশাপাশি 2025-26 অর্থ বছরের সার্বিক লেনদেন ভারসাম্যেও এসেছে বড় উদ্বৃত্ত। বৈদেশিক খাতের এই শক্তিশালী অবস্থানের পেছনের কারণ ও সম্ভাবনা নিয়ে এখন শুনুন রেমিটেন্স থেকে রিজার্ভ ও বৈদেশিক খাতে এর প্রভাব।
6: প্রবাসী আয় বাড়ায় শক্তিশালী হচ্ছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অবস্থান। বাংলাদেশ ব্যাংকের হিসাবে আগস্টের শেষে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়ায় $3,735 কোটি। এক বছর আগে একই সময়ে ছিল $3,117 কোটি, তবে কিছুটা কমে 29 সেপ্টেম্বরে রিজার্ভ দাঁড়িয়েছে $3,614 কোটি। অন্যদিকে 2025-26 অর্থ বছরে সার্বিক লেনদেন ভারসাম্যে উদ্বৃত্ত হয়েছে $661 কোটি। আগের অর্থ বছরে যা ছিল $339 কোটি। বৈশ্বিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে প্রবাসীদের আয় ও সঞ্চয়ে চাপ তৈরি হলেও রেমিটেন্সে নেতিবাচক প্রবৃদ্ধি না হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
7: বৈশ্বিক একটা জটিল অবস্থা দেখা যাচ্ছে, আমাদের অনেক প্রবাসী তারা কর্মহীন হয়ে পড়েছে, তারপরেও আমরা নেগেটিভ কোন গ্রোথ দেখতে পাচ্ছি না। এখনো দেখতে পাচ্ছি যে পজিটিভ ট্রেন্ডটাই বজায় আছে, হয়তোবা আগে ছিল ইনক্রিজিং ওয়ে, এখন তা না, এখন হয়তো সমান্তরাল ভাবে পূর্ববর্তী অর্থ বছরের সাথে সামান্য বৃদ্ধি লক্ষ্য করছি, অর্থাৎ এটাও একটা পজিটিভ সাইন।
6: রেমিটেন্সের এই প্রবাহের প্রভাব সরাসরি পড়ছে রিজার্ভে, তবে বন্ধ থাকা কারখানা চালু এবং ব্যবসা বাণিজ্যে গতি ফিরলে কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতির আমদানি বাড়বে। এই চাপকে অর্থনীতির উৎপাদন বাড়ার সঙ্গে সম্পর্কিত ইতিবাচক চাপ হিসেবে দেখছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।
7: বন্ধ কলকারখানা চালু করতে চাচ্ছে বা যে সকল ব্যবসা কিছুটা স্থবির হয়ে আছে সেগুলিতে গতি সঞ্চার করতে চাচ্ছে, সেগুলো যখন গতি সঞ্চালিত হবে তখন স্বাভাবিক ভাবে আমাদের ডলার উপর চাপ পড়বে, কারণ আমরা অনেক ইম্পোর্ট হবে, ক্যাপিটাল মেশিন ইম্পোর্ট হবে, র মেটেরিয়ালস ইম্পোর্ট হবে, তখন রিজার্ভ এর উপর কিছু চাপ পড়বে, তবে সেটা আবার আমাদের কাছে ফিরে আসবে এক্সপোর্ট প্রসিড হয়ে।
6: রেমিটেন্সে পাওয়া বৈদেশিক মুদ্রা যেমন রিজার্ভকে শক্তিশালী করছে, তেমনি উৎপাদনমুখী আমদানি বাড়লে ভবিষ্যতে রপ্তানি আয় বাড়ার মাধ্যমে সেই বৈদেশিক মুদ্রা আবার অর্থনীতিতে ফিরে আসবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
5: জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড আব্দুল মঈন খান। তিনি আজ রাজধানীর একটি হোটেলে জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস 2026 উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। রাজধানীর ধানমন্ডি লেকের উন্নয়ন, সৌন্দর্য বর্ধন ও আধুনিকায়নে লেকের খনন কাজের উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি বলেন, ধানমন্ডি লেকের উন্নয়নে 26 কোটি টাকা ব্যয়ে দুটি প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পগুলোর মাধ্যমে লেকের পরিবেশ ও সৌন্দর্য উন্নয়নের পাশাপাশি নাগরিকদের বিনোদন ও সুস্থ জীবনযাপনের উপযোগী বিভিন্ন অবকাঠামো গড়ে তোলা হবে। অন্যান্যের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সময় উপস্থিত ছিলেন। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণের উপর গুরুত্বারোপ করেছেন। তিনি আজ রাজধানীতে আয়োজিত এক কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, প্রাকৃতিক জলাশয় সংকুচিত হওয়া ও পরিবেশগত পরিবর্তন সহ নানা কারণে দেশীয় মাছের প্রাপ্যতা কমেছে। তিনি বলেন, গভীর সমুদ্রের মৎস্য সম্পদ কাজে লাগাতে দক্ষ জনবল, উপযুক্ত জাহাজ ও প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তুলতে হবে। প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের অধিকার ও সেবা নিশ্চিত করতে চলতি অর্থবছরেই দেশের 22টি জেলায় সরকারি উদ্যোগে শিশু স্বর্গ গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড এম এ মোহিত। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশে সেরিব্রাল পালসিতে আক্রান্ত প্রায় 3.5 লাখ শিশুর সমন্বিত চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতে এসব শিশু স্বর্গ গড়ে তোলা হচ্ছে। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলে শিশুদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ ব্যবস্থা গড়ে তোলা সবচেয়ে জরুরি। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 10 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1996 জন। এদিকে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গে 6 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়, এ সময় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1393 জন। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দিতে সব হাসপাতালকে শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এক্ষেত্রে ঢাকার হাসপাতালগুলোকে বাড়তি গুরুত্ব দিতে বলা হয়েছে। সম্প্রতি সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভা শেষে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক অধ্যাপক ডা নুরুল ইসলাম বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য শয্যা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ থেকে বার্ন ইউনিটে কিছু রোগীকে পাঠানোর ব্যবস্থা করা হবে। এছাড়াও ঢাকা মেডিকেল স্থাপিত ফিল্ড হাসপাতালটি চালুর চিন্তাভাবনা করা হচ্ছে বলেও জানান তিনি।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবারে আন্তর্জাতিক সংবাদ। বেলজিয়ামের পদার্থ বিজ্ঞানী অধ্যাপক ফ্রান্সিস হালজেন মহাকাশ থেকে আগত কণা শনাক্তের কৌশল আবিষ্কারের জন্য এবছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। হালজেন দক্ষিণ মেরুতে এক ঘন কিলোমিটার বরফের ওপর আলোক সেন্সর ব্যবহার করে নিউট্রিনো নামক কণা শনাক্ত করার গবেষণায় নেতৃত্ব দেন। নিউট্রিনো কণা মহাবিশ্বের অতি উচ্চ শক্তিসম্পন্ন প্রক্রিয়া সম্পর্কে বিভিন্ন তথ্য বহন করে। আজ স্টকহোমে এই পুরস্কার ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি। বেলজিয়ামে জন্মগ্রহণকারী ফ্রান্সিস হালজেন যুক্তরাষ্ট্রের উইসকনসিন ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এবং আইস কিউব এর প্রধান গবেষক। ভারতে ভোটার তালিকা সংশোধন বিতর্কে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে মিছিলের চেষ্টা করলে দিল্লির পুলিশ বিরোধী দলীয় বেশ কয়েকজন আইন প্রণেতাকে আটক করে। প্রধান বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, তাঁর বোন প্রিয়াঙ্কা ও অন্যান্য পার্লামেন্ট সদস্যকে জোরপূর্বক পুলিশের গাড়িতে তোলা হয়। কিছুক্ষণ পরেই মুক্তি পেয়ে তারা আবার মিছিল শুরু করেন এবং নির্বাচন কমিশন সদর দপ্তরের কাছে অবস্থান ধর্মঘট করেন। দেশব্যাপী ভোটার তালিকা সংশোধন নিয়ে ক্রমবর্ধমান বিবাদের জেরে সর্বশেষ এই ঘটনা ঘটে। ফ্রান্সে মাধ্যমিক শিক্ষায় অপর্যাপ্ত বরাদ্দের প্রতিবাদে শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রমিক সংগঠন দেশজুড়ে বিক্ষোভ করছে। একটি শ্রমিক সংগঠন জানায় 1800 মাধ্যমিক বিদ্যালয় অবরুদ্ধ অথবা বন্ধ এবং 90% বিশ্ববিদ্যালয় অবরোধের আওতায় রয়েছে। সরকার জানায় ফ্রান্স জুড়ে 891টি বিদ্যালয়ে পাঠদান সম্পূর্ণ বা আংশিক স্থগিত করা হয়েছে। খেলার খবর, ক্রিকেট। পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ নারী অনূর্ধ্ব 19 টি-20 ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ 13 রানে পাকিস্তানকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 139 রান করে। জবাবে পাকিস্তান 126 রান করে অল আউট হয়ে যায়। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর 12টায় একই ভেন্যুতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে পরিবারের পাশাপাশি দেশের ভিত্তিও শক্তিশালী হবে, শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি রাষ্ট্রপতির আহ্বান। সাব রেজিস্টার বদলিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত লটারি পদ্ধতি চালু, বললেন আইনমন্ত্রী। আগামী বছর ষষ্ঠ শ্রেণীর কারিকুলামে খেলাধুলা সংস্কৃতির নৈতিক মূল্যবোধের বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে, জানালেন শিক্ষামন্ত্রী। বিশ্ববাজারে তেলের মূল্য স্থিতিশীল হলে দেশেও দাম সমন্বয় করবে সরকার, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা। দেশে একদিনে ডেঙ্গুতে 10 জনের মৃত্যু, হামের উপসর্গে 6 শিশুর মৃত্যু। নিউট্রিনো কণা শনাক্তের জন্য এবছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন বেলজিয়াম বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন। এবং ফয়সালাবাদে নারী অনূর্ধ্ব 19 টি-20 ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের স্বাগতে পাকিস্তানকে হারালো বাংলাদেশ। খবর শেষ হল।
9: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন মাইনুর রহিম, পড়ছি এবিএম শাহিনুজ্জামান শিশির। শিশুরাই জাতির ভবিষ্যৎ, তাদের নিরাপত্তা, শিক্ষা, সৃজনশীল বিকাশ এবং অধিকার নিশ্চিত করা মানেই একটি সমৃদ্ধ রাষ্ট্রের ভিত্তি নির্মাণ করা। এই বাস্তবতাকে সামনে রেখে আজ দেশব্যাপী পালিত হয় শিশু অধিকার দিবস 2026। একই সঙ্গে উদযাপিত হয় বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠার 50 বছর পূর্তি বা সুবর্ণ জয়ন্তী। রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত। অনুষ্ঠানের পরিবেশ ছিল উৎসব মুখর, জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা, স্মরণিকা শৈশবের মোড়ক উন্মোচন, শিশুদের স্মারক উপহার প্রদান এবং দেশের বিভিন্ন প্রান্তের শিশুদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় সহ নানা কর্মসূচি আয়োজিত হয়। শিশুদের আঁকা ছবি ও ফটো গ্যালারিও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ শিশু একাডেমির অর্ধশত বৎসরের পথ চলা দেশের শিশু কিশোরদের সাংস্কৃতিক, নৈতিক ও সৃজনশীল বিকাশের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। 1976 সালে প্রতিষ্ঠিত এই একাডেমি দীর্ঘ 5 দশক ধরে গান, নাচ, আবৃত্তি, চিত্রাঙ্কন, সাহিত্য চর্চা এবং বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে শিশুদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আজ সকালে কেন্দ্রীয়ভাবে বাংলাদেশ শিশু একাডেমি থেকে দেশব্যাপী একযোগে অনুষ্ঠানের সূচনা করা হয়। সুবর্ণ জয়ন্তী ও শিশু অধিকার দিবস উদযাপনের অংশ হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ের শিশু একাডেমিগুলোতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশুদের অংশগ্রহণমূলক বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে শিশুদের প্রতিভা বিকাশের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল চিত্রাঙ্কন, দাবা, দেশাত্মবোধক সঙ্গীত, আবৃত্তি, নৃত্য ও অন্যান্য সৃজনশীল প্রতিযোগিতা। এসব প্রতিযোগিতায় প্রথম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নেয়। উল্লেখযোগ্য বিষয় হল পথশিশু, শ্রমজীবী শিশু, বিশেষ চাহিদা সম্পন্ন এবং সুবিধা বঞ্চিত শিশুদেরও অংশগ্রহণের সুযোগ রাখা হয়, যা শিশু অধিকার প্রতিষ্ঠার বাস্তব প্রয়াস হিসাবে বিবেচিত হচ্ছে। আজকের কর্মসূচিগুলোর মাধ্যমে শিশুদের অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাদের সৃজনশীল বিকাশের জন্য অনুকূল পরিবেশ গড়ে তোলার বার্তা দেওয়া হয়। বাংলাদেশ শিশু একাডেমি দীর্ঘদিন ধরে শিশুদের জন্য যে সাংস্কৃতিক ও সৃজনশীল বিকাশের ক্ষেত্র তৈরি করেছে তা আরও বিস্তৃত ও আধুনিক হওয়া প্রয়োজন। একই সঙ্গে শিশু অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য রাষ্ট্র, পরিবার এবং সমাজের সব স্তরে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সব মিলিয়ে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির 50 বছর পূর্তি উদযাপন ছিল ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের এক গুরুত্বপূর্ণ বার্তাবাহী অনুষ্ঠান। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণে শিশুদের নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও প্রতিভা বিকাশের যে অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়েছে তা বাস্তবায়িত হলে দেশের শিশুরা আরও আত্মবিশ্বাসী, দক্ষ এবং মানবিক নাগরিক হিসাবে গড়ে উঠবে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
5: বাংলাদেশ বেতার। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁ, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশের গান। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী, গীতিকার খন্দকার আব্দুল মোতালেব, সুরকার বাসুদেব ঘোষ।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন পাঁচমিশালি গান। প্রথমে শুনবেন সমবেত কণ্ঠে। গানের কথা লিখেছেন আশরাফ বাবু এবং গানটি সুর করেছেন শেখ মিলন।

শ্রোতা বন্ধুরা শুনছেন পাঁচমিশালি গান। এবারে শিল্পী নিশিতা বড়ুয়া। গানের কথা লিখেছেন হোসনে আরা বেগম জেলি এবং গানটির সুর করেছেন সুজেয় শ্যাম।

0: এই গানের সাথে শেষ হলো পাঁচমিশালি গানের অনুষ্ঠান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর ইংরেজিতে।

0: ভালোবেসে সখী নিভৃতে যতনে আবার নাম দিল তোমার নীল মন্দিরে। এই রবীন্দ্র সঙ্গীতে শেষ হলো রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন মনিটরিং পরিদপ্তরের অনুষ্ঠান বাংলাদেশ ইনভলভ রেডিও।

0: hypocrisy to the mosque in an unacceptable assault on the sanctity of one of the Islam's holiest sites. Bangladesh expressed full solidarity with Saudi Arabia's effort to safeguard its security and sovereignty. Dhaka also reaffirmed its opposition to acts of aggression that undermine regional peace and stability. And that's the end of our weekly news presentation, Bangladesh in World Radios. Our next bulletin will be at 11 p.m. in Bangla.
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে। শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত আন্তঃবেতার সঙ্গীত অনুষ্ঠান বন্ধন।
2: শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আন্তর্বেতার সঙ্গীতা অনুষ্ঠান বন্ধন। সিলেট মরমী সাধক ও কবিদের তীর্থস্থান, যেখানে শাহ আব্দুল করিম, সৈয়দ শাহনূর, হাসুন রাজা, রাধারোপণ দত্ত, শীতালং শাহ ও দূরবীন শাহের মতো ব্যক্তিত্বরা মরমী গান ও সাহিত্যের ধারাকে সমৃদ্ধ করেছেন, যারা আধ্যাত্মিকতা, ঈশ্বরপ্রেম ও মানব জীবনের গভীর তত্ত্ব নিয়ে রচনা করেছেন অসংখ্য গান, যা সিলেটি মরমী সাহিত্যের মূল ভিত্তি তৈরি করেছে। সিলেট অঞ্চলের এই সাধকগণ বাংলা সাহিত্যের পল্লী ও মরমী ধারাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন, যা তাদের শ্রেষ্ঠ গান ও সাহিত্যের মাধ্যমে আজও বিদ্যমান। সিলেটের মরমী সাধক শাহ আব্দুল করিম তেমনি একজন কিংবদন্তি বাউল শিল্পী ও দার্শনিক, যিনি গণমানুষের সুখ দুঃখ, প্রেম ও আধ্যাত্মিকতার কথা বলে বাউল সম্রাট হিসেবে পরিচিতি লাভ করেন। বাউল শাহ আব্দুল করিমের জীবন, দর্শন আর গান বাঙালির মনে আনবে প্রাণের সঞ্চার, অনুভব করাবে শেকড়ের প্রতিদান। বাউল শাহ আব্দুল করিমের রচিত তেমনই একটি গান শুনব শিল্পী মোহাম্মদ শামী মাহমুদের কণ্ঠে।

সৈয়দ শাহনূর সিলেটের অপর একজন মরমী কবি ও সাহিত্যিক। তিনি সাধক কবি হিসেবে সর্বাধিক পরিচিত। সৈয়দ শাহনূর বিরচিত আধ্যাত্মিক গান সিলেটের মরমী ভুবনকে সমৃদ্ধ করেছে। তাকে সিলেটের মরমী সাহিত্যের অন্যতম প্রধান ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা হয়। তার রচিত গানে আল্লাহর প্রতি প্রেমের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। সৈয়দ শাহনূর আত্মার স্বরূপ অবস্থান ও দেহের সাথে আত্মার সম্পর্কের বিষয়টিও গানের মাধ্যমে তুলে ধরেন। সৈয়দ শাহনূর বলেন, মরমীবাদের মূল কথা হচ্ছে আল্লাহ ছাড়া আর কিছুর বাস্তব সত্তা নেই। আল্লাহ অনন্ত সৌন্দর্যের প্রতীক এবং আল্লাহকে পাওয়ার প্রধান পথই হচ্ছে প্রেম। সুতরাং প্রেমই মরমীদের মূল ভিত্তি। এবারে আমরা সৈয়দ শাহনূরের কথা ও সুরে একটি গান শুনব শিল্পী হুসনিয়ারা বেগমের কণ্ঠে।

দেওয়ান হাসন রাজা। সিলেটের সুনামগঞ্জ জেলার এই জমিদার সাধু কবি তার বৈচিত্র্যময় জীবন ও বাউল গানে প্রেম, বিরহ এবং আল্লাহর প্রতি গভীর অনুরাগ প্রকাশ করেছেন। তিনি বাংলা বাউল গানের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত। হাসন রাজার চিন্তা ভাবনার পরিচয় পাওয়া যায় তার গানে। মরমী গানের ছক বাঁধা বিষয়ধারাকে অনুসরণ করেই হাসনের গান রচিত। শ্রোতা বন্ধুরা, তাহলে এবার শোনা যাক হাসন রাজা রচিত একটি গান। গানটির শিল্পী জামাল উদ্দিন হাসান বান্না।

দূরবীন শাহ। সুনামগঞ্জ ছাতকের এই সাধক তার সুফি ভাবধারার গান ও জীবন দিয়ে মরমী জগতে নিজের স্থান করে নিয়েছেন। বাংলা বাউল সঙ্গীতের ইতিহাসে দূরবীন শাহ এক উজ্জ্বল নক্ষত্র। ভাটি বাংলার এই লোকসঙ্গীত সাধককে ভক্তরা ভালোবেসে ডাকেন জ্ঞানের সাগর। আধ্যাত্মিক সাধনা, মানবতাবাদের দৃষ্টিভঙ্গি ও সহজ সরল জীবনবোধকে সুরের মাধ্যমে প্রকাশ করেই তিনি হয়ে উঠেছেন বাংলার লোকসঙ্গীত ঐতিহ্যের অমূল্য সম্পদ। তার গানে প্রেম, ভক্তি, সমাজ ভাবনা, আধ্যাত্মিক সাধনা ও মানবতাবাদ মিলিমিশে একাকার হয়ে গেছে। সাধারণ মানুষ সহজেই তার গানের সঙ্গে একাত্ম হতে পারে। এবারে দূরবীন শাহ রচিত একটি গান শুনব শিল্পী ফেরদৌসী বেগম ঝিনুকের কণ্ঠে।

সিলেটের মরমে সাধক, গীতিকার ও সুরকার রাধারমণ দত্ত সুনামগঞ্জের জগন্নাথপুরের কেশবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বৈষ্ণব সাধনা ও বাউল ধারার অনুসারী ছিলেন। তিনি সিলেটের ধামার নৃত্য ও গানের প্রবর্তক হিসেবেও পরিচিত। তার গান ভাটি বাংলার লোকসঙ্গীতের এক অমূল্য সম্পদ। তিনি তার গানে প্রেম, বিরহ ও আধ্যাত্মিকতার গভীর দর্শন তুলে ধরে বাংলার লোকসঙ্গীতকে সমৃদ্ধ করেছেন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শিল্পী মরিয়ম বেগমের কণ্ঠে আমরা এখন শুনব রাধারমণ দত্তের রচিত একটি থামাই গান, আর এরই সাথে শেষ হয়ে যাবে আমাদের আজকের আয়োজিত আন্তঃবেতার সঙ্গীতা অনুষ্ঠান বন্ধন। যাবার আগে জানিয়ে দেই, অনুষ্ঠানটি গ্রন্থনায় শাহানা বেগম, উপস্থাপনায় ছিলাম আমি জান্নাতুল নাসরিন আশা, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ দেলোয়ার হোসেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

0: আন্তবেতার সঙ্গীতানুষ্ঠান বন্ধন এখানেই শেষ হল। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা আমন্ত্রণ জানাচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীতের আসর রাগলহরীতে। বিহাগ রাগে খেয়াল শুনবেন শিল্পী আখতার সাদমানি, তবলায় দেলোয়ার হোসেন খান।

0: এতক্ষণ উচ্চাঙ্গ সঙ্গীতের আসর রাগলহরীতে বিহাগ রাগে খেয়াল শুনলেন। শিল্পী ছিলেন আখতার সাদবানি, তবলায় দেলোয়ার হোসেন খান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান। কণ্ঠ দিয়েছেন সুমন রাহাত। প্রথম গানটি লিখেছেন হুমায়ুন খালিদ এবং সুর করেছেন হাসান আলী।

শুনছেন দেশের গান। এবারে গানের শিল্পী মিরাজুল জান্নাত সোনিয়া, গীতিকার মোহাম্মদ জহিরুল ইসলাম বাদল, সুর করেছেন রাজু আহমেদ।

শুনছেন দেশের গান। এবার শিল্পী ডলি মণ্ডল ও আবুল বাশার সিকদার, গীতিকার প্রাণ গোপাল বিশ্বাস, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

আপনারা শুনছেন দেশের গান। এবারে শিল্পী রন্টি দাস, গানের কথাগুলো সাজিয়েছেন কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুর করেছেন অশোক কুমার সরকার।

আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ মিজানুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিশুর মধ্যে কোনো না কোনো প্রতিভা রয়েছে। তাদের সেই প্রতিভা বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শিল্প সংস্কৃতি ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে। তিনি আজ শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শিশুরা পরিবারের একটি গুরুত্ব

0: পাশাপাশি খেলাধুলা, শিল্প সংস্কৃতি ও সঙ্গীত সহ বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশুদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশে নতুন করি কর্মসূচি চালু করেছিলেন। বর্তমান সরকার সে উদ্যোগের পাশাপাশি শিশুদের খেলাধুলার বিকাশেও নতুন কর্মসূচি গ্রহণ করেছে। ভবিষ্যৎ কর্মজীবনের কথা বিবেচনায় শিশুদের বিদেশি ভাষা শেখার উপর গুরুত্ব আরোপ করে তারেক রহমান বলেন, বাংলা ও ইংরেজির পাশাপাশি আরবি, ম্যান্ডারিন, জার্মান ও জাপানি সহ বিভিন্ন বিদেশি ভাষা শেখার সুযোগ শিশুদের জন্য সৃষ্টি করা হবে। শিশুদের মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার এমন একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে মানুষ শুধু মানুষের প্রতি নয়, প্রকৃতি ও প্রকৃতির সৃষ্টির প্রতিও সদয় হবে। তারেক রহমান পরিবেশ পরিচ্ছন্ন রাখতে শিশুদের ভূমিকার উপরও গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিনী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান বক্তব্য রাখেন। এ সময় তিনি প্রত্যেক শিশুর মধ্যে অপার সম্ভাবনা ও প্রতিভা লুকিয়ে আছে উল্লেখ করে সে প্রতিভা বিকাশে শিশুদের জন্য উপযুক্ত পরিবেশ ও সুযোগ সৃষ্টি করার আহ্বান জানান। ডাক্তার জুবাইদা রহমান বলেন, শিশুদের শৈশব হতে হবে নিরাপদ, তাদের ভবিষ্যৎ হতে হবে সুরক্ষিত। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ সরওয়ার আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে এ তথ্য জানান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি গণতন্ত্র চর্চায় কানাডার দীর্ঘ ঐতিহ্যের প্রশংসা করেন এবং বাংলাদেশেও এক্ষেত্রে কানাডার সহযোগিতা কামনা করেন। এ সময় রাষ্ট্রপতি বাংলাদেশে কৃষি, খাদ্য নিরাপত্তা, আইটি, শিক্ষা, প্রযুক্তি, নার্সিং ও চিকিৎসা খাতে কানাডার সহযোগিতা বৃদ্ধি এবং রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায় ও নিরাপদ প্রত্যাবর্তনে আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে দেশটিকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। সাব রেজিস্ট্রি অফিসগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ এবং নানা অনিয়মের সিন্ডিকেট ভাঙতে দেশের এ ক্যাটাগরির 131 জন সাব রেজিস্ট্রারের মধ্য থেকে লটারির মাধ্যমে 18 জনকে ঢাকায় পদায়নের জন্য নির্বাচিত করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে তাদের পদায়ন আদেশ জারি করা হবে। আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান লটারির মাধ্যমে এ বদলি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও আনন্দময় শেখার পরিবেশ নিশ্চিত করতে আগামী বছর থেকে ষষ্ঠ শ্রেণীর কারিকুলামে খেলাধুলা, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনোয়ার এহসানুল হক মিলন। তিনি আজ কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে একটি নির্দিষ্ট টেকসই জায়গায় স্থিতিশীল হলে সরকার দেশীয় মূল্য পুনঃসমনের চিন্তা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। তিনি আজ রাজধানীতে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সারাদেশে বাজার তদারকি কার্যক্রমের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, টাঙ্গাইল এবং ময়মনসিংহ অঞ্চলে পশ্চিম, উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সঙ্গে দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছে আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6:30 অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করবেন কারি মোহাম্মদ আনোয়ার হোসাইন। পথপাথে অনুষ্ঠানে প্রতারণার কুফল সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ নুরুল আমিন আমজাদি। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 7:50। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির সকাল 8:10। ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকাই একসাথে সকাল 8:20। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল

প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা এগারোটা বেজে ত্রিশ মিনিটে, ফোন ইন অনুষ্ঠান আইনের কথা শুনবেন বেলা দুটো বেজে বিশ মিনিটে, স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি শুনবেন বেলা তিনটা বেজে পাঁচ মিনিটে, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো করি ছোট পরিবার বিকেল চারটা বেজে পাঁচ মিনিটে, ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকায় একসাথে বিকেল পাঁচটা বেজে চল্লিশ মিনিটে, কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে ছটা বেজে পাঁচ মিনিটে, সন্ধ্যে সাতটা বেজে পাঁচ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে সাতটা বেজে ত্রিশ মিনিটে, রাত আটটা বেজে দশ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, রাত নটা বেজে পাঁচ মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ নাটক রাক্ষসী শুনবেন রাত দশটায়, মূল রচনা কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদ, প্রযোজনা মাহবুব হাসান। এছাড়া এফএম নব্বই মেগাহার্জে রাত বারোটা বেজে পনেরো মিনিটে নিশুথি অনুষ্ঠানে শুনবেন নাটক উত্তরসূরি, রচনা দেলোয়ার হোসেন দুলাল, প্রযোজনা মাসুদ আলী খান। এফএমের অনুষ্ঠান এফএম বিরানব্বই মেগাহার্জে সন্ধে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান এফএম নব্বই মেগাহার্জে, এফএম একশো দুই মেগাহার্জ ও এফএম একশো ছয় মেগাহার্জে সকাল ছটা বেজে ত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা দশ মিনিট এবং বেলা দুটো বেজে পনেরো মিনিট থেকে রাত এগারোটা বেজে তিরিশ মিনিট পনেরো মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার। আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, টাঙ্গাইল এবং ময়মনসিংহ অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কয়রাতে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে 21.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 76%, সন্ধ্যে 6টায় 75%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:52, সূর্য অস্ত যাবে 5:40। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজে। এখন শুনবেন পবিত্র কোরআন তিলাওয়াত ও তরজমা।
1: أعوذ بالله من الشيطان الرجيم.

0: হে ইমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করে চলো এবং সত্যদর্শী লোকদের সাথে থাকো। যারা সত্যবাদী এবং ন্যায় পথে চলেন তারাই আমাদের আদর্শ, তাদের পথ অনুসরণ করে আমরা এগিয়ে যাব, আর ভয় করে চলব মহান সৃষ্টিকর্তাকে।
1: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

এবারের শিল্পী তানজিনা করিম স্বরলিপি, গীতিকার নুরুল ইসলাম মানিক, সুর করেছেন মোহাম্মদ রুবাইয়াত শামীম চৌধুরী।

গানটির সঙ্গে শেষ হল আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীর আজকের আয়োজন। শুনছেন নিশুতি অধিবেশন, প্রচার হচ্ছে FM 90 MHz-এ। প্রিয় শ্রোতা, এখন শুনবেন মিশ্র গান রন্ধন অনুষ্ঠানে। প্রথমে শোনাব দেশের গান। কণ্ঠ দিয়েছেন আফসানা ফেরদৌস রুনা, গীতিকার মোহাম্মদ এনামুল ইসলাম, সুর করেছেন রফি মোহাম্মদ খান।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন সুস্মিতা মণ্ডলের কণ্ঠে। এবারে শিল্পী সুবীর নন্দী ও বেবি নাজনীন, ছায়াছবি ভাইয়া।

রবীন্দ্রসঙ্গীতের পর এবারে শোনাব মোহাম্মদ ইব্রাহিম খলিলের কণ্ঠে উকিল মুন্সির লেখা ও সুরে এই গানটি।

0: এই গানটির সঙ্গে শেষ হল মিশ্র গানের অনুষ্ঠান রংধনুর আজকের আয়োজন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। নেশার অপর নাম মরণ। মাদকদ্রব্য পরিহার করুন, মৃত্যুকে দূরে রাখুন। জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। বাংলাদেশ বেতার ঢাকা।
2: This is Bangladesh Beta Dhaka. You are tuning to World Music.

বাংলাদেশ বেতার ঢাকা শুনছেন নিশ্রুতি অধিবেশন, প্রচার হচ্ছে এফএম 90 মেগাহার্জে। আমন্ত্রণ জানাচ্ছি আঞ্চলিক গানের অনুষ্ঠান প্রাণের সুরে। সুপ্রিয় শ্রোতা, প্রথমে শোনাব সিলেট অঞ্চলের গান, শিল্পী সেলিম চৌধুরী।

মনোহরা বেগমের কণ্ঠে রংপুরের আঞ্চলিক গান শুনলেন। আপনারা শুনছেন প্রাণের সুর। সুপ্রিয় শ্রোতা, এবারে শোনাব বরিশাল অঞ্চলের গান সমবেত কণ্ঠে।

নোয়াখালী অঞ্চলের গানের মধ্য দিয়ে শেষ হয়ে গেল আঞ্চলিক গানের অনুষ্ঠান প্রাণের সুর। বাংলাদেশ বেতার ঢাকা শুনছেন নিশ্রুতি অধিবেশন। এবারে নজরুল সঙ্গীত শুনবেন শিল্পী মানস কুমার দাশ।

এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, টাঙ্গাইল এবং ময়মনসিংহ অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী অধিবেশনের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6:30 অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবেন কারি মোহাম্মদ আনোয়ার হুসাইন। পথপাথ অনুষ্ঠানে প্রতারণার কুফল সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ নুরুল আমিন আমজাদি। জনসংঘ স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনলেন সকাল 7:20। কৃষি বিশ্ব কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 7:50। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মাম শির সকাল 8:10। ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকায় একসাথে সকাল 8:20। জনসংঘ স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান আইনের কথা শুনবেন বেলা 2:20। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি শুনবেন বেলা 3:05। জনসংঘ স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসগুড়ি ছোট পরিবার বিকেল 4:05। ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকাই একসাথে বিকেল 5:40। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার রাত 8:10। সন্ধ্যে 7:30 রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। এফএম এর অনুষ্ঠান এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নিঃশ্রুতি অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।